লামসুগো 101.6 মেগাহার্টজ এফএম উজ্জন্ত অজতনুনা বেলে বেলেকে ফুঙ্কা হামতে অজরাং পাইসা পাইজাক নরক বাই হাই নহাই জি কাশ্মি আও মারে কিছু সং ভাই তং বাই খাকলায় নরক যতন কাহাম গ্রিং নতং নাহিনে পিয়া বা ফুঙ্ক চাং তে আপনি লগে লগে বেলাকে নাতই বা এখন বাইকলাই লামসক যাক তিনি নি ফুঙ্ক চাং নরক যতনি বাকে আও ইয়ে মারে কিছু সং কবুনি সালনি হাই ন সং তিনি ব নরক বাই বেলাই নকলাম সালায় না তে খানা ততক তাং সাল মুং রুচা মুং বাই সং তিনি পান্দান চেঙেরি লায়ানো আও গে ফাইডে খানা লায়ানো খুলুমুন হামারি রোজারি সঙ্গন আও বুকুক অনিতা জমাতিয়ানি খরাং বাই বেলাই নখানা দতক তেই নরক যতন পালখে নগত অংতেই ওয়াতে শেখ শেখ অ রুচা মুং নরক যতনি বাকে

আমার কিছু সঙ্গ হাই নো হাই যতন বেলা বেলা খেয়ে লামসক ফির জারা থাইলাইনে সালকামা পান্ডাও আও দিন হাই সাল আং বেলা খেয়ে নরক বই কক লামসানি ফাই সকাই যাক দিন সালাইনে এডুকেশন এবারখাইবা রং সুরং মানি তুই আও রংচি নি বড় নিলামা বাই বেলা খেয়ে গদাল যাক নাইনদি ফুয়া খে হাঙ্গায় মূসা সামু বাই যতন জানি যা সামু মা গদাল লো যুম রং সুরং যাকে যা সাফানো খাইমান হায় নাইনদি ফুয়া খে হাঙ্গায় জরা বুসুক বাজিখা আও অবহাই বুসুক দামখা তাবুক নাইনি আবহাওয়া কাইসা যেন মকল নুকানি নাম জরাও তমু নাইনে থাকা অরণসিমি উসুক জরা থানানি গাকেন ইয়াঙ্গ মাল কুমড়ো কাসায় থানাঙ্গেন যেন রাঙ্গব নাইনে থাকা আরও মকল ফিও গে নাইনাইকে যেন বেলা খেয়ে আবার সিনি নারক নাও হ্যাঁ দা আবার নকি বানিয়ে ফান খাই চানে নতুন যেন এবার খাইবা সেবু পানো খাই নতুন তমু থাকুন নতুন কি সাপানো রংলে সঙ্গে নামাইন আও আবনি বাকি রংনি মূসা পাইমারি করি তেই তিন হাই সালো তো যেন যতন বেলা খেয়ে সাইমানই দো বেলাকে বসকাঙ্গ তো নাইনাই আমজক মূরব বোর্ড এক্সাম রক নি জালো বড়ি বাই খাবা যতন এডমিশন বাকি বোখা আয়ুক ময়ুক লাইজাক না সাব বিয়াঙ্গ দাম বজাগাও পড়ে বহাই নাই আং বজাগাও হাই ফাইনাল ডিসিশন আবার হাইরক চিনি বরক নি খাও ওয়ান সুমু গবং মাল মায়ঙ্গি দো আবার বাকি রং চিনি লাম বেলা নাকুগো আওকে গরঙ্গি মানাই নরক আংবাই 0381-232-6253 নরক গরং হরদি তমং গরং না মুচুই তঙ্কে ককদুক বিশিং তুই আংব চাইটক নরক বাই হাই নাই হ্যালো হ্যালো নরক খরং মূসাফান খনায়া হ্যালো তামনি বাকি যেন জালি তঙ্কা সাইমেয়া আও হে তেকি সার জরা তো আং নাইসিং নাই নরক ককদুক ন তামনি বাকি নরক খরং আং মূসাফান খনা হইয়া অবহাই ইঙ্গি দখা ওই আং সাইটকাই নরক বাই ককলাম সারানি বাকি কিসা স্রাই স্রাইকে প্রপার নেটওয়ার্ক থাঙ্গি নরক আং বাই কক দুক বাই গরং ইংথন হ্যালো হ্যালো হ্যালো মূসা ফোন খনায়া খরং তাবুকসা জরা হ্যালো হাই নাই কয়নাই নরক আং বাই কিসে কাহামকে নেটওয়ার্ক মাননি এবার খাবার নেটওয়ার্ক মানমানি থায় থাকি গরং বাকি তামনি বাকি জঙ্জালংখা সাইমিয়া হাই নাই আং সাইটকাই হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া আও ও আই শেক শেক জরাও আও সাই নাই ফাটার রগ বেলা খেয়ে ও আতি রোগ হাই তোমানি বাকি ন নেটওয়ার্ক রোগ হামিয়াঙ্গি তখনা হ্যালো হ্যালো তামনি বাকি ফাটার নরক কেবনি খরং মূসা খনায় দিন সাইমালিয়া আমি বেলা জঞ্জাল লাই যা আং তো নরক ককলাম সানা মুচুই নবং মা ককলাম সানা হই ফাই পাই মানিবা আবু সানা মুচুগ দিন হাই ও ওয়াতইনি মল নরক নাইনদি জেসমু নাইনে থাকাঙ্কাই বাকসা আগে তাবুক বুচা বাইয়াখো অবহায় রক হইন তংবায়ু হ্যাঁ দা আবু যমু যা নিজা সামু তকাকাই যত জানি যা সামুগ

हेलो हेलो সাইমালিয়া যদি সাইমালিয়া আমাকে কক দা সাইমে আঙি থানো সাইটো গুঁ তো হাইকান

আও হাইন হাই সিং সাইটক লাইফ রে কক দুক নি ফাইসিং কক দুক স্বাগত হ্যালো হ্যালো হ্যালো তাম্বু বংখা জিংজাল তিনি পুইলানি সিমিনে নরক বিকরঙ্গি মানিয়া অবহাই ইংই টংখা নরক সাইটক ফিরদি আং বাই হাইন হাই হ্যালো হ্যালো সাইমালিয়া তামনি বগেব হাইন হাই বেলাখেন জিংজালংজাক তিনি ফাতার আসকাই ওয়াতি কতর ওয়াইতমনি বগেদা ইংখা সাইমিয়া আও হাইফনা আং চাইটক নাই নরক বাই কগলাম সানানি আনি যে মানতি এবার সাইজিং সাইজিং পান কক সাবই মা থানাই মূসা খাইনানি করি জিনে তিনি হাই সাল বেলাখেন সৈগ্রং হিনে সিনে যাগো কাজী নজরুল ইসলামনি আচাইমানি সাল বা পালাই জাগি দো তিনি তিহাই সালন গাবনি বাকে আং সাইতমানি নরক বাই রং সুরনানি বাকে মূসা উমর নাইয়া এবার খাবা জেসা ফানো জেসা জরাও ফানো জন সুরঙে মানো সুরমনি মূসা পাইমারি করি জরা থাই আবো নাসেগি দো নাই নাই জেসা ফানো আবৈ আবো চিন বড়নি লামাও সুরমানি জানু দো হায়দা জেসা সামু ফানো জলাইনি থাকাঙ্কাই সুরমু বেলা কেন নাগুবো চিনি বড়নি লামাও আবুনি বাকে জেলা কেন গরংকু হই সিনে জাগানি ব কিসানি ক গিয়া আবুনি বাকে হায়ুং গানি জে বরকন পালায় আবহাই তিনি নিহাই সালো এবার খাইবা চিনি ভারত হা কতর গানি নকারি ফানো তমুনাইনি থাকাকাই বাংলাদেশ রক ফানি জিহাই সালো নজরুল ইসলাম নব বেলা কেন মৈদ খাই থাই খায় আবুনি বাকে নরক যতন সানানি মুসঙ্গ নাইনাই রং সুরঙ্গি তমু নকাঙ্গে চিনি যে সুরং মূ র হাইন মাগনালে থাকে না আবু নরক সানানি মুসঙ্গ সুরং মূনি মূসা পাইমারি করি আবৈ আবো মূসায় মূসা জেসা সামু বিফানো গদালই টং মানো আও সুরং মূ বেলা কেন নাকু গনো আও সাইটক লাইফ রে হাইন কক দুগো হ্যালো হ্যালো খরং খাই আঙি টংখা সাইমালিয়া তিনি ওয়াতে ইংই দাও ভাই নেটওয়ার্ক বা আঙি টংখা ফিয়া আং সাইটক উইনো টং নরক বই কগলাম সালাইনি তমং মালিয়া না গাকে তো বেলা কেন খা খামানিক তে মানগলা খা অবাহাইন মাতংসে

আও জন বেলাখান চাইতগুইতমনি ফিয়া তিনি নরক বই কগলাম সানাই নক নিশিমিন বেলা ভানসুগি ফাইজা খাতুম খাজাকে হাইপন হ্যালো হ্যালো মানগলা খানো হেনে মা হিনছি নাই ফিয়া আং তো চাইতগুইনো তো নরক বই কগলাম সানানি বাকি জরা ভাগ্যব থাঙ্গুই তো কিসান জরানি উলো নেংলাই পাইলাইয়ানো নরক বাই হায়ুনি খরাং পান্ডা ফিয়া যে খাই তো না চিনি মারে কিছু সং নরকলে কিছু সা খারক নকই দমাই খেনা আও ফিয়া কিছু সা ফানো সামু খানা লাইন অজরাও আও

0: नाम दे आबुन तुई फिटनेस जिनि साखना बाहेके तनि नै आबुन तुई न जों सायमालायनो नों साख साख बसुख जरते फिट एबा खायबा आबुन तुई जों केबो काहांके सावि मानिया एबा खायबा जों बक्सा सा केराम काहांके न जे फिटिंगो अबहाय जों वान सुबिनाय मे रमदि निनि हजमनि जे फान आबो बसुख जरते आगिनि सलाय সেবাতে বাং ফিকা এবার বাহাই তো এক্সারসাইজ খাইমানি বিং দিয়ে নাইকে চিনি লেংমানি সাকরেব সুক্রেব মানে আবহাই রক বেলা কেন সাইমানি থাকুন আবনি বাকি চিনি সাক বসুক জরাতে ফিট দিন তমুং কাহামকে ডায়েট যে চার্ট ফলো খাকে হাঙ্কাই রেগুলার এক্সারসাইজ খাইমানি বিং দিয়ে চিনি সাক হিলিক মানে কিসা খাইকলাই জাগে মানো তে চিনি যে সাকুরগো গচুং থাঙ্গো ফিয়াবা বাকসানি সাকুর সাকু নুক যাক যে বেলাখেন বুফাম রক বাঙে থাকমানি এবারখাবা বহগ রক অঙ্করি ফাইমানি আবনে হতে আবনে সিমি বাহাইকে ইয়াকাগে মানো তমুং নাইনে থাকাঙ্কে সঙ্গ সারব্রুম ব্রুম হিমনানি এবারখাইবা তমুং নাইনে থাকাঙ্কে যে সক মানিয়ে হিমবানো সতি বানী সিমি সতি থামচি জরাহাই সঙ্গ লেলা লেলা ওই ফানো কিসা কিসা খেলায় তিনি কিসা খেনা কিসা খেলায় সঙ্গ হিম কাঙ্কাই বেলা খেন চাও আবনি লগি লগি তুমি পুসাব রবরি মানখা হাঙ্কা হাঙ্কে চিনি ইয়াকুংনি ইয়া ফাতলার আবনু তলাও তনি বই দেওয়া তিসা দি আবার হাইকে সাল ব্রুম ব্রুম চলয়ন খাইকা হাঙ্কে সাল তুমি গবাং কুকমায় ফানো ওয়াই থাম অবা হাইকে খাইমানি বিং তৈ চিনি বখরক নতি সাউই তরুক তরুকে হাও তমুং অবা হাইকে অ ব্যায়াম ন খাইকা হাঙ্কে বাকি এক্সারসাইজ ন খাইকা হাঙ্কে আবনি লগি লগি চিনি সাক ন বহাইকে তাম খাইনাই ইয়াকুং তৈ ইয়াক আবার হাই খাইমানি লগি চিনি সাক বেলাইখেন হেলেং এবার খাবা চিনি সাক ফিট টংনাই অবা হাইকে যেন তমুং নাই থাকাঙ্কাই স্রাবসামা টংনাই মুফলি চিনি সিমি চিবা জরা অবা হাইকে যেন তরুক তরুক খাইয়ে চিনি জরা মা বাড়ি সতি এবার খাইবা সানা থাকা মুফলি ব্রি চিনি সিমি ব্রি চিবা হাই যেন অবা হাইকে মা টংনাই অবা হাইকে যেন খাইতে খাইতে ওয়াইনি সিমি ওয়াই থাম সাল ব্রুম ব্রুম সঙ্গে যেফুর খায় আপুর কিসা কিসা কালেলাওই অ ব্যায়াম সঙ্গ মা খাইনাই অবা হাইকে যেন বেলাখেন চিনি সাক ন কাহাম দে ফিট খাইয়ে যেন চিনি কাহাম খাইয়ে খা কাহামকে সাকব কাহাম টংনাই আও নরক আসুক জরা সাইমান খাম চিনি সাক নাই যেন বহাইকে বমাহাই এক্সারসাইজ খাইনাই বহাই বহাইকে এক্সারসাইজ খাইমানে বিশেষ চিনি সাক কাহাম টংনাই
1: আও ফাইটি তাবো দিনী হাই সালমারি ও মইতো খোজাকবা নাংকুক মানে সালরাও কিসা খালায়
0: আও গাঙ্কাই দিনী হাই সালো তামো তামো পাতিমুং পাতি উই থাঙ্গা আও অবহাই দিনী হাই সালগো সাইমানী বেলাখেন নাংকুগো 1896 বিসিও চার্লস ডাও ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ পুইলা যে সংস্করণ আবো দিখলাই যাগো আবো হায়ুং গনাঙ্গে কাইসা স্টক মার্কেট নি বাকি অবো হাই কাইসা সিনিমুং রোজাকা আজরাও তে হাই না হাই 1908 বিসিও সং নাইনে থাকা হাঙ্কাই পুইলা তমুং নাইনে থাকা মিডিয়াবল আজরাও কাইসা কতর বানিয়া নি যে থক নি সানা থাকা হাঙ্কাই বেলাখেন মানথকমানি থাই পার্সের আবার তাবুক নিজরা গাব ইরান হিনে হিনজাগ মসজিদ সোলায়াম জাগাও আবো হাইকে আবিষ্কার খাইজাকা আবো হায়ুং গনাঙ্গই সংজাকাই তে থংরুংনি বিশিংতই আবো হাই বেলাইখেন সলাইমুং নুকজাকা হাইন হাই 1970 বিসিও সুবিয়েত টুপুলেভ টিইউ এবার খাইবা 144 আজরাও হায়ুং গনাঙে পুইলা বানিয়া নিজে সানা থাকাঙ্কাই মালখুং এবার খাইবা তমুং নাইনে থাকাঙ্কাই আজরাও বীরখুংনি ফাইসিং তৈ ম্যাক টু আবো অবো হাইকে আজরাও আবোন লাইখা তেবো তঙ্গ আনি থানিও সঙ্গ তমুং নাইনে থাকাঙ্কাই 1972 বিসিও গচাং যে ওয়ার হানে হিনসাগো আজরাও এবার খাইবা পারমাণবিক নি যে ยาก

0: আবনতই সনাম চাকমানি মার্কিন যুক্তরাষ্ট্রতে সোভিয়েত ইউনিয়ন এন্টি ব্যালিস্টিক মিসাইল এবিএম আবনি বাকে চুক্তি সাইন খাই চাকমানি সাল তে আবন কারিফানো সিনি সালতে বাইন থাকাঙ্কাই গবং মা চিনি মকল বসকাঙ্গ নুগো তিনি কাজী নজরুল ইসলাম এবার বেলাকে সৈগ্রং বি আসামী সাল হিনে বসং পালাই জায়গা দো হায়ং গনাঙ্গে আগাই যাবর নাইনি থাকাঙ্গাই তেব জুগো চিনি বসকাঙ্গ তমং নাইনে থাকাই 1869 বিসিও ম্যাসাচুসেটস কমনওয়েলথ নতুই বুস্টন ইউনিভার্সিটি ও তিনি নিহাই সালও কাছে সনত হই বেলাখানো পান্ডানি বিশিংতই আবন সংসাই রিজাকা তে 1923 বিসিও ফ্রান্স পুইলা আবন চেংসাই রিজাগ 24 hours অফ লে মানস এন্ডুরেন্স রেসিং ইভেন্ট হই সংসার জাগ তেব নুখা 1999 বিসিও চিনি ভারত হাকতরনি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় তে সৌরভ গাঙ্গুলি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কানি বাবায়ও থামরা চিচার রান খেলায়ই বরকনি ওয়ান ডে হায়ুং গনাঙ্গই এবার খাইবা ইন্টারন্যাশনাল আজরাও বরক খরকনি রেকর্ড সামানি সুক জাকা
1: আসুজার দিনে হাই সালমারি মৈত খুজাকায় আবার হাইরক খালাই তাবো ফাইডে সঙ্গলা কাইমানো তৈ থাই ককশিলাই গংলা বেলায় খেন মৈ কেতন কাহাম সারা পার্সেন্ট সাজাকায় গংলা ও আমিষ মান থগ নই গ্রাম ক্যালসিয়াম মান থগ নৈশি থাম মিলিগ্রাম লোহা মান থগ নই মিলিগ্রাম ভিটামিন সি মান থগ সুকুশি দক মিলিগ্রাম বেলাই খে কুতুং বুয়া তাই বেলাই কসং বুয়া আবহাই থাই এবারকে খেতরগো গাংলা বেলাইকান হামসুগো ওয়াতি কবাঙ্গো গাংলা হাওয়ার অংথানি কেবেন জাগো যত হাওনো গাংলা কাইমানো পিয়াবা হাসিংসা হাবাই হা সুবুক সুবুক হাওকে তেব হামসুগো তাই আবনো কারিব মুস্কি রেজাক হাও গাংলা তমনো কাকে বেলাইকেন হামসুগো গাংলা কাইনানি বাকি বসলাইনাঙ্গো হেক্টর কাইসাও সেরসিনি গাংলা কাইনানি সেকাঙ্গনো খেত ইয়াকেবা থাই থিটি খাইপুরব নফরব আল রক সুয়ায় আপুরন মুস্কি রক রানি নাঙ্গো হেক্টর কাইসাও সের সার সি ইউরিয়া নাঙ্গো স্নিরা গ্রাম টিএসপি নাঙ্গো স্নিরা গ্রাম এম ওপি নাঙ্গো দকরা গ্রাম জিপ সামনাঙ্গো ব্রিরা গ্রাম দশটা নাঙ্গো বারা গ্রাম আবরক বেবাকনো যেফ্রু আলসুয়ায় আফ্রুন সাপলুই রানি নাঙ্গাও বসলই সিদা হার পেগো সেন্টিমিটার ব্রিসি কেবেন কোয়ার গুঠুকে হাকর খুরুই কাইনানি নাঙ্গো কাইনানি সালসিনি সেকাং খেতটিয়ার খাইফ্রু সারক রেখেবে সও ফাংসারা বাসামানি সাল দকসিনি উল বথাই থাইনানি সেঙ্গে থাঙ্গো ওয়াইসা বথাই রানানি সেঙ্কাকে তালনি রমই বথাই মানি নতনাই তাবুনি ছয় সীমা বাইতমুন গাংলা খাইখাকে ইয়া হানমানি হেক্টর কাইসাও থামসি টন মানি মানো আসেসর গাংলা কাইমানো তৈ থাইজাথানি কক সিলাইখা
0: আও গাকে যাবুক ককথুমনি ফাইসিং থাংলায়ানো অজর আনি আফাও ককথুম টঙই টং মানে যাইমানখা ঈদ উল জুহা এবার বকরিদ নগৈ ফাইনাই নৈচিসার সালমারিও হাস্তেও লেলা মানি সাল সাকলাই জাকা ফিয়াবা আবো আগিনি হাই

0: sal jung to munanya thakankai nuisisni sal mariwa metalni tongmani suti phia abono salai jagai 28 tarik mewo suti saklai jakha to munanya ne thakankai jung bharat ha kotor bai baksano joto haste bai baksano o sal chini tripura haste bo saklai jakha teibo tongo Chichar meni simi chengzakmani jonabagi dhari obijan tangbatango khuai hankoro sara juku chichar hai health camp te nuira brui hai shisamungni kasha tangbatang te brui chinui jonosunani tangbatang khlai jakmani phiaba abo mia sarigo au DM office ebakaba khwai a jagao sing obake rojet pant o kokno shaklai kha sing nukha kainai a jagao subdivision bisingo kaidok block ate bruchi sha hai adi seba kendro a jagao te pm janman gram abono rogi je sarkari je poriseba khlai jakmani তেই নুচিবা মেও আ সামুং বুতাং পাই জাখা হনে ব আব হাইকেন খলাই জাং মানি চনুক জাখা তেই বা শিবির মান জাখা 281 হাই আয়ুষ্মান কার্ড 97 টা হাই পিএম কিষান কার্ড নেডি জাখা আপনো কারিফানো আধার কার্ড এন্ড রুল তে আপডেট আবার ব খলাই জাখা 623 টা হাই খরক আব হাই আপনো কারিফানো 49 বরক হাই নুখুংনি বররক উজ্জ্বলা টাং বুতাং ব আর ব মান জাখা তেই হাই না হাই 41 হাই পিএম জনধন যোজনানি যে সামুং বুতাং বিশিঙ্গ বখব জাকা তে আবনো কারিফান পিএম সুরক্ষা যোজনা ও খরক ব্রিজি ব্রি হাইব সুনুক জাকাতে আবনো কারিফান নুক জাকা চার রাত দক হাই পিএম জীবন জ্যোতি বিমা যোজনা আবনো কারিফান তঙ্গ তেব মুদ্রা যোজনা আজাগাও দকচি বাহাই খরক দে আবনো কারিফান দে খরক থামরা নই হাই এসটি সং সার্টিফিকেট দখলাই জাং মানে আবনো কারিফান পিআরটিসি ও নুক জাখা খরক চুক চিজ অবাহাই কেন চিচুকু আবনো কারিফান তঙ্গতে ব পাট্টা রক্স নাম জাক মানে আবনো কারিব তঙ্গ গবাং মা চিনি নাইনা থাকা সুকনা সমৃদ্ধি যোজনা ও দে খরক সারা বাহাকে নুকজাখা আর জায়গাও ফাই মানজাখা বেলাখানো ইয়াক বাড়া সানা থাকাঙ্কাই হাঙ্কর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী তে আর জায়গাও হাঙ্কর নিজে ওয়েলফেয়ার অফিসার উত্তম দাস বৈষ্ণব বব মানজাকমানি তে আবনো কারিফানো তঙ্গ আনিয়া ফাও তে কাইসা ধরতি আবা জন বাগিদারী অভিযান কর্মসূচি আবহে সালথাং ত্রিপুরা জেলাও আর জায়গাও কাই ডক চিচার হাই শিবির আরব খ্লাই জাখা আর জায়গাও হে পুইলা চিচুকু মেনি সিমি চেংজাক মানে নুচিবা সালমারি জরা আজ নুখাসং আও কাই চার হাই ব্লক তে কাই থামচি বাহাই এডিসি বিলেজ কাই ডক চিচার হাই শিবির খ্লাই জাখা আবন বিশিঙ্গ মান জাখা চিসা সাই সারা চিসনি হাই চিনি সানা থাকাঙ্কাই জনজাতি নি বরক রক আও আবনো কারিফানো আ জাগাও মানজাখা সালথাং জেলা হাঙ্কর নাইকল ফাং বিশাল কুমার নক হবই তেইব গবাংমা আ জাগাও অমাহাইনো পিআরটিসি রক তে আয়ুষ্মান কার্ড তে আবনো কারিফানো গবাংমা সং নুকজাখা চিনি নক নুখুনি বাকি বেলাখানে নাকুক মানে হাই নহাই উজ্জ্বলা যোজনানি বিশিঙ্গ বোঝং খরক বাঁচি হাই বরফনি নুখুঙ্গ সং নুকজাখা পান্ডাও মানজাখা সালথাং জেলানি এবার সালথাং হাঙ্করনি জনজাতি হামগ্রাইনি যে দাগিফাং অবিরাম দেববর্মা তে আ জাগাও মানজাখা জনজাতি কল্যাণনি যে এবাখাবা হামক্রাইনি হাই নহাই নাইকল ফং বরম গনা তরুণ দেব বর্মা
1: আও আনিয়া ফা তঙ্গ ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভেল আবো অনানি থাঙ্গি তঙ্গ অবিসিনি জুনতালনি সাল নেসিসনি নেসিমি

0: Nesi suku Salmari Zora Abo Ongnai New Delhi ni Major Dhyan Chand National Stadium Asu Zora Kokthum Rokhna Bakha Tabo Phaije Sebu Go Borklamani Khana Laene High Court of Tripura O Kisa Books Asu Thai O Borok Supungna Ni Koimonglai Sanja Kha Books Asu Thai Ankha Bebagai Kaiba Books Asu Thai Ka Junior Great Translator Andizar Nibagai Kainai ST Ronibagai Kainai তাই এসিরনি বগিকে কাইছা রংমারি ইংনানি নাংনাই গসিজক ইউনিভার্সিটি নি এমএ ইংলিশ তাই কম্পিউটার সায়েন্স অব বড় রকব আর কই মুগলাই রি মান নাই রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিসার মনি বগি 600 এসটি এসিরনি বগি 300 উমর নানে নাংনাই গবাং কুক মানি ন বিসি ব্রিসি কই মুগলাই রনানে পাইছক সালমারি ও বিসি নি জুন তালনে সাল সি থাম সালমারি জরা তেব কাহামকে সিনাই নিবাকে ওয়েবসাইট নাই মানো https://sct.gov.in ওয়েবসাইট
1: আও কে আনি এফা বহাই নহাই তংই তং সং সাইমা লাইন অ জরাও রেল মন্ত্রক নি বিশিঙ্গ 1644 জন হাই ট্রেড অ্যাপ্রেন্টিস আবহাই 2026 সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 2026-27 রং সরমানি অ বিশিও তমু অ সিং এডভারটাইজমেন্ট নাইনানি থাকাঙ্গাই আব অনলাইন নিবিশিং তৈ সরনানি শেপ তঙ্গ আব এস ই সি আর রায়পুর র সনুক জাগ ট্রেড অ্যাপ্রেন্টিস সিং পুইলা যে চেংমানি হিংগাই অ মেটালনি সালবানি সিমিন চেং জাগ তৈ পাইথাক সালঙ্গাই জুন তালনি ব্রি সালমারি জরা আও হরনি 11টা তামই 59 মিনিট পর্যন্ত আও তংনাই তৈ তমু অব সরঙ্গনি বাগৈ নাইনা থাকাঙ্কাই বিশা জরা ট্রেনিং সরঙ্গে মাননাই ফি আবনি বাগৈ অনলাইন অব এপ্লাই বখলাই মাননাই তমু রং সরঙ্গমানি নরঙ্গমারি নাংনাই ইয়াহাম্পানো মাধ্যমিক 50% নম্বর তংনানি নাংনাই তমু নাইনা থাকাঙ্কাই জাগ ট্রেড আইটিআই এনসিভিটি এবাখাইবা এস সি ভিটি আবাহাই খাইজাক তমু নাইন থাকাঙ্কাই উমর জিবানী সিমি বিসি নৈজিব্রী জরা সরঙ্গনি বাকে যমু আবাহাইকে নাইন থাকাঙ্কাই আব যাই মানায় আই এন ডি আর ও জে জি এ আর এ এল ই আর ডি ডট কম জাগাও যাই মানো আবনি বাকে মূসা ইন্টারভিউ দংলা মাধ্যমিক তে আই টি আই ও আবাহাই নাম্বার দখাকাইন আবন সরঙ্গি মাননাই আবন কারিব তঙ্গ আনি থানিও ডিআরডিউ এপ্রেন্টিস ট্রেনি আবো বহাই নহাই আবো হাই জি টি আর বেঙ্গালুরু আবনি বাকেই বহাই নহাই খরক সারা বাচি এবার 150 জন হাই বরক ডিআরডিউ সং নুকজাখা আবনি বাকেই বিই এবার বিটেক ডিপ্লোমা আইটিআই বিএসসি বিকম বিবিএ বিসিএ বিএ আবাহাই সরঞ্জনানি বাকেই বরক নবহাই নহাই বিশা জরা আও পুইলা অব চেংজাক নাই এবারবা তমু নাইনে থাকাঙ্কাই মে তালনি 12 তারিখ নিসিমি জুন তালনি 6 তারিখ জরা ডিআরডিও আবাহাই তমু নাইনে থাকা এনএটিএস এবারবা এনএপিএস পোর্টালও রেজিস্ট্রেশন নিবিশিংতি আবনব সাইমান নাই
0: আনি আফা তঙ্গ টিপিএসসি নি বাকটি কিসা বক্স আসুথাই বরক সপুনানি কইমংলাই সানজা খা বক্স আসুথাই তঙ্গ নৈরা নৈসি ইয়াখবা 220 বক্স আসুথাই কা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার অবনি বাগে রিমারি নানি নাগ বিই বিটেক আইটি ইলেকট্রনিক্স কম্পিউটার হ্যাঁ একেবারে এমবিএ খাইজাক বক্স আসুথাই নানি মগে পাইথাক সালমারি এনখা অবিসিনি জুনতালনি সাল বা সালমারি জরা কইমংলাই অনলাইন টিমার নাই ওয়েবসাইট নাকা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট আসু যারা সেবক বর্তমানে খানা লাইখা তাবু
1: আও নবাতিবারনি ফাইসিং থাংলাই না নবাতিবারনি ফাইসিং তিন নখা মগজাক তং নাই জুদা জুদা থায় অবাহাইন ওয়াতি ওয়ানানি এবার ফেরাঙ্ক ওয়াতি ওয়ানানি হেনই ন কাইসা সাকলাই মুং সাকলাই জাখা আও সং তমু নাইনে থাকাঙ্কাই টেম্পারেচার মিয়ানি জে তুমারি মিয়ানি তুমারি 32 ডিগ্রি সেলসিয়াস তে সং নুকজাকা টেম্পারেচার তে আবহাই চাংমারিব 90 ডিগ্রি সেলসিয়াস আও সং তিনি

0: বাবা এখানে নুকজাখা, তিনি যে তুংমারি তঙ্গানা 32°C তে চাংমারি 19°C আও গাকে জং আসক জরা সাইমান কাতে নবরতি হকুনি বাংমারি মিয়ানি যে তং মানে এবং 92% আও তে তিনি নি হাই হাই কিশাং মানে মারি হিংকে 63% আসক জরা হাই না হাই ফেরাঙ্কি ওয়াতে ওয়ানানি জুদা জুদা হাঙ্কর অবহাই সাকলাই জাখা
1: আও হাইনি খরা পান্ডা পাইথাগো সঙ্গে রসামুখ নালাইনে রসামুখ খরা রোন ধর্মচরণ জমাতিয়া।

আপনারা তঙ্গ 101.6 মেগাহার্স এবং সারসা পয়েন্ট ডক মেগাহার্স এফএম উজ্জয়ন তো অজরাং তঙ্গ বাজি কাশ্মী আউকে মারে কিচিং সঙ্গু ফুংনি দামসনি তামুই সতী থামুই মুফলি ব্রিজি চার আওতে যতন হাইন হাই বেলা বেলাকে ফুং কাহাম ফুং কচাং ঝরাও তে আবরি লগে লগে ওয়াতেই তো তঙ্গু না কে ও ওয়াতিনি বাকি তিনি নরক বাই আং কক রক সাবি মানলিয়া ফিয়া বেলাখেন সাইটগি নাই নরক বাই কগলাম সালাইনি ফাইনাই পান্ডার নরক বাই কগলাম সালাইন তৈব ফিয়া সাবুকলে তিনি হাই সালালে নরক বাই কক দুক তৈ করি মান গলাক হাইন ওয়ান সুগুই পাইকা হাইসি সালাই চলাই মানে রংসানি বাকে মূসা উমর নাই মূসা জরা নাই তমু রংসং যাকাই বানিয়ে ফান খাই সাইমান মূসা সু যেসে থং গরং ফা নংথুন রসা মং গরং মসা মং গরং ফা নংথুন বব বেলাখেন রং সরংনানি নাংকু গুন হেনি মানো ফিয়া তাবু কবুস কাঙ্গো হাইন হাই মা সাকিরো যে এডমিশন নাহারনানি হেনি ওয়ান সুগুই টংনাই র কলেজ এবাখাইবা যে ইলেভেন যে কাসানের বোর্ড এক্সাম পাই বরকনি বাকে যে আনি মনাই সং বরকনি বাকে আং সানা মুচুঙ্গ নরক কাহাম কে ওয়ান সু মনে হারদি বই তামসা আবহাওয়া নং যে সাবজেক্ট নিনি বাকে যতন সাইকেলাইং যাগো যে কমফর্টেবল যে আমি পড়ি নাই আবহাওয়া ওয়ান সুগো আ সাবজেক্ট নরক চুজ খাই দি তমুং জেফ্রু নরক পড়িবান আজরাও আবো বেলে জঞ্জালও ফায়া তৈ খাই জেসা সামু পানো তমুং কাহামকে পড়িবই থাকি কাইসা থাইত মানুষ নাই না আবুনি বাকে জলাইখান হার্ডওয়ার্ক খাইনি নামাই যাইসা লামাও চিনি গোল এচিভ খাইনি কাকে আও নাই চিনি সাক সাইচুং বাজা কাকে জেসা কাকানো মূসায় মূসা সামুবাই গদালই মানুন তমু নাইন থাকাই চিনি বরফনি লামাও রংক্রং হিনজাকি বেলাইখেন তাবুক ক্লাইসা হাই নই থাকা তাবুকনি অমলো ফিয়া আগে নি জরার হংকাই সাইন থাকাই পার্সেন্টেজ মানানি এবার খাবার কাইসা কাইসা আমচায় বোর্ড এক্সাম ডিভিশন মানকানো বেলাইখেন চিনি আমচাই গনাঙ্গই বই যতন খনাও সাইমানো হায়াদা ফিয়া তাবুকনি মলো হকাঙ্কে বসুক পার্সেন্ট মারকা আবহাইসে বেলাইখেন সালাইজাগি থাকা জরা বাতাইমুংনি মল এবার খাবার সানা থাকাঙ্কাই তাবুক এআইনি জরাঙ্গি থাকা জরা কাইসাও বাহাইন কম্পিউটারনি মল তংমানি তাবুকঙ্কাই এআইনি জরাঙ্গি থাকা ও জরাও বেবাক নুমানো নাইনাই কাইসা মাংপ্লিন বাহাইকে বম হাইকে সামুই কিবিউ মান কেব সাইমান রিয়া তমুং নাইনে থাকাকাই নরকব ও বাহাইন আও সাইতংমানি রং সরংমানো তৈ হাইন হাই নাইনাইকাকা জেসা পরিমাণ ফানো চিনি কোর্স তমুং কাহামকে কমপ্লিট খাইকাঙ্কাই চিনি মানমারি কাহাম নুমানি মানো জেসা আর্টস সায়েন্স কমার্স জেসা ফানো নাহারদি নিনি জে মানমানি আও আবনতেই অব কাইসা হামিয়া গরি ফিয়া যাবুক ফানো সেবুক লাইয়া অব হাইব ক গিয়া জে মাননাই যতন জানি যা টেলেন্ট তৈ মানই দঙ্গ নরকব আবুনি বিশিং তৈ তমুং নাইনানি থাকাঙ্কে মানই ন মাননাই জেসা জরা ফানুং থুন আং আনি সাক অব হাইকে সামনাই অ বাতাইমুংনি মল আং বেবাক ফাশিংও ন মানো আও অবাহাই মাননাই তামন হিন কগন দঙ্গ বেবাক ন জে মাননাই ফিয়া হাসাকাও যতনি ন

কাকাতে বেলাকে মিস খাইনাই পিয়াবা তামলে খাইনাই না সাতার বেলাকে ওয়াতই তিনি আং ভাইপুরু বেলাকে ওয়াতই বিশিং ফানো নরক নি গজার ভাই মা সবাইজা পিয়াবা যার জানি যা জরা হিমানি না জরা কেবনো নাইসিংই টংয়া সঙ্গে মিনিট তে সেকেন্ড আবার হাইবেন সালব্রুম ব্রুম জিরো আওয়ার মা টঙ্গ হাসি জরানি লগে লগে যতন বেলাকে মা গদালো জরা সঙ্গে বহাইন কাইসা জরা নাম নাইনি চিন বাইব্রক বিশিং বুই তমুং কে পাশি থাকে তমুং টংরুগি টংকা ফেলি আও গাই ফেলং মানে মূসা হামি আইয়া ফিয়াং সরমু মানো ফিয়া তমুং বাকসা আঙ্ খাকে বেল দো বাইব্রক বিশিং ফানো বাকসা কে বেলাইন খাকারাক দো অবহাই কেন যে নাইতে নাইতে অবহাই বরক সারসা বেলা কেন কুচু কল কতর অবহাই বমি থাম আবার বাকি নরক নি বাকি সেপ তো দো নাই হাই গরং নাই না সাবো দো বাহাই গরং দা মানফি নাই হ্যালো হ্যালো হ্যালো সাইমান লিয়া জায়গুই নাই সুখা তিনি জরা দিলে আং ফিয়া জরা থাঙি দো আও সাইতমা গাছে সিনি বাইব্রক বিশিং ফানো কেব খাকুয়ার খাকলক এবার কেব খাবারা হাত কুসু অব হাইরক দায় আবন আংরক সানা মুসুঙ্গ যে বড় খাকলক বন গবাং মা জরা রমই চিনি ইমাং মুখ থাকলাই মানো চিনি বরক নাইনি হর থুবুর ইমাং নুকমানো সিমি ইমাং হিনিয়া যেন সালো জে থুয়াও ইমাং নুকমানি আবসু কুবই কুক ইমাং হই চিনি বরম গনাং বেলা কেন অবহাইকে গবাং মা ককাহাম সাউই কলাই রক সাউকলাংখা ডক্টর এপিজে আব্দুল কালাম সংরক আও সাইনি থাকে চিনি বরক ইমাং বুদুগানি নাম সমুং ইমাং নুগিয়াকে যাইকে কেব ফার্স্ট ডিভিশন 80% 90% অবহাই হিনই চিনি সাকন কুচুগ মাননাই হায়াদা নাকামাসে সাইজিং সাইজিংসে চিকন হই ওয়ানসুকাঙ্কাই নাইকাই তেইব আবন সাইফানো কিসা কে ফাই পাইনাই আবনি বাকি যরং সঙ্গে টংনাই আনি দাকুক তে বুক সং মনে সংন আং কয়নাই নরক নি খা কেবল তাকলাই দি যে বরক পাস ইয়াকো বরক নি বাকি তো তেওসা সেপ দো তাবুক নাই না থাকা তেওসা খাতা এবার খাবার যে পেপারক চেক লাইনি আবনো কারি ফানো তেওসা এক্সাম লিনানি সেপ মানো হায়াদা ওকে আবনি বাকি তে কংসারক তমুং বেগ পেপারক তঙ্গি তকাঙ্কে বরকন বাং কয়নাই কাহামকে পরিউই বরকনি থিনাং কচিং খাই বুবে বাকসা নাই দিশানা নিথম আগে মারে কেজিং সং কক বাই তো আংরনার বাকি জায়গ হাইফানো মূসা খাইনি গরি বেলাকে ওয়াতই বামনি বাকি তিনি অবহাই জং জাল খুমপুই লং দৈসা তৈল ইমাং নুমানি নিয়া মুখ থাঙ্গ খানা তো রেসা মং নর যতনি বাকি পিয়াবা অবহাই গচাং গচাং জরাও নরক আনি লগিও তঙ্গি দো ফুং চাং জরাও তে আবনি লগি ওয়াতই তো তঙ্গি দং হায়াদা গেখানা লাইনাই অখানা তো রুচামুং চিনি তাকুক বিশ্বনাথ তে বুকুক সঞ্জিতা দেববর্মানি খরাং বাই সারসা পয়েন্ট ডক মেগাহার্স FM উজ্জয়ন দো তে আবনি লগি লগি নিউজ অন AIR ও অ্যাপ নি বিশিং তে নরক ও পান্ডানো টিউন খাই দঙ্গ

মানে কিছু জরা কবান করে খেলছি আবহাওয়া ফেবা হাইন হাইতে রচা মানি বিশন দিনে পান্ডানি তরুক তরুক বচানা ফাইসং থাঙি তঙ না জরা তঙ্গি তঙমানি নরক বাড়ি জি কাশ্মীর ফেয়াবা হাইন হাই ফাইনে পান্ডাবা ফাইপিন নাই ফেয়াবা নরক আসক জরা নাইসিং নাংলা ফাইনাই নরক নিচার ফুঙে বা দীপনি পান্ডা জেফুর ফানো আও গে আবার নরক নর সানাই নরক হাইন হাই চিনি পান্ডা জয়াও নখনাই তংলি দীপনি পান্ডাবো খাতে দীপুনি পান্ডা সারিকনি পান্ডা জেফুর পুরু ফানো নরক লগি তংলি 101.6 মেগাহার্জ ফেয়াবা আসক জরা আং নরক বাই কক্তু বই করি বাকে চাই টকমানি ফেয়াবা মান্ডিয়াম ফেয়াবন বাকে বালাইখানো নাকার মূ সানো তে আং বো চাইটোগিনো নাইসুকাতে চিনর নিজে টেকনিক্যাল স্টাফ বড় চাইটোগি নাই খেফিয়া মূসা খাইনা করি আপনি বাকে হাইন হাই নাকার মূ সানো ফিয়া হাইন হাই ফাইনাই পান্ডাও আং ফাইপিনে হিনে কগ্রি বই ফিয়া তিনি বাকিলে অরনে মা বাসা চিনাই যতন হাইন হাই বেলা বেলাকে ফুঙ্কা হাম হামবাই খুলুমবাই খেয়া

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our balance.

0: bilateral cooperation to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন MSME ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী BSF এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও BSF এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে BSF এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখায় উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।

0: want to come into the Abraham Accords. You know, we have four. But they're great countries, and they were brave doing it, and it's worked out very well. And we're going to be filling up the Abraham Accords. They're going to be, I think, filling it up.
1: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতা মূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দুই দলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানের চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, অফিস সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা গতকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যটন মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভায় তিনটি দপ্তরে মোট ৮১টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার তরফে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। ঈদুল জোহা বা বকরি ঈদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মে-র পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়া

এম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। শিলান্যাস উপলক্ষে সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাইয়ে জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অতিরিক্ত জেলাশাসক ভানলাল ডিকা ডার্লং। তিনি বলেন, এই ক্যাম্পগুলির মধ্য দিয়ে 32,084 জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির গোমতী জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত গোমতী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশাসনিক শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড নথিভুক্তকরণ, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহীজলা জেলাতেও পালিত হয়েছে। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রম 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকর ছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণাদেব বর্মা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমা ও থাঙ্গানো সিকিমও টংমাজরা ও জুদা জুদা পান্ডা ও মানজাগানো তে কিছাসে থাই বেড়াইনায়ানো রাষ্ট্রপক্ষক রাষ্ট্রপক্ষকন লামসকনা ও সিকিম হাকাম হাপাংনি বখাক্তই বেবাগ নাংমানি যুগালিমুং নাহার জাখা তিনি সানজাও রাষ্ট্রপক্ষক গ্যাংটকনি নামগিয়াল ইনস্টিটিউট অব তিব্বেটোলজি বেড়াইনাইমাও থাঙ্গানো খনা রাষ্ট্রপক্ষক মুর্মু নাথুলা পাস বেড়াইনাইমাও থাঙ্গানো তে আরও মরুগমাও টংজাক সেংক্রাক বাহিনী রকবাই ককলাম সালাইয়ানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নই সাই নই চিতক বিশিনি জুদা জুদা বাবায় আলাইদার সামং তাংমানর গৈ খরকদক চিদকন পদ্ম সকাল ইয়াফারকা আমনি বিশিঙ্গ তঙ্গ কাই নই পদ্মবিভূষণ কাইদক পদ্মভূষণ তে কাই বাচি চার পদ্মশ্রী সকাত অ বিশি ও ভারত হাপাং ব্যবাগৈ কাইসারা থামচিসা পদ্ম সকাত ছাকলাইখা আবরংনি বিশিঙ্গ খবসাগ কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তাই কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত মিয়া খরকদক চিদক নিয়াগ সকাল ইয়াফার জাখা তেই টংমা পদ্ম সকাত উল নই বেরাম লুকুবরম পান্ডাও ইয়াফার জাগানো হাস্তে হাপাংনি বেবাগ হাবানগ তাবুক নিশিমি হাতিও বেবাগ চা সালতে ককতি সাল

0: মথাকজাক তঙ্গানে আবনরগৈ হাতিনী তৈ সালরগ হাবা নকনি জরা ফলক জাখা মিয়া মন্ত্রিসভাও ককলাম সালাইমাব অকক চংমুংন নাহার জাখা মন্ত্রিসভানী কক চংমানক হুরসাওই বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী তাংন কতর কক তুমাত থুমনাই রগ্ন শাখা তাবুক নিশিমি হাস্তে হাপাংনি বেবাক হাবানগ চা সালতে কক তৈশাল মথাকজাক তঙ্গানে বতৈ বসাকা সালকিচা সকাং গ্রুপ সিতে গ্রুপ টি সেবুগ্রকনি বাকি রোস্টার রায়দা চলখ্লাই জাকমানী আব মিয়ানী সিমি কারিরে জাখা বেবা খাপাংনি সেবুগ্রক সালব্রুম হাবানগ থাংনানী নাংনাই বেড়াইখ্রী মন্ত্রী শাখা মন্ত্রিসভাও কাইথাম নাইখুঙ্গ বেবাগৈ কাই চারচিসা বুকচা আসুকথাই সুপুংনানো তৈব কক চংমুং নাহার জাখা বতৈ বসাকা হাকতর ফাতার উং তংমা হামিয়া তং হালক নরগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কবক মুংবাই হাস্তেও বাইমুং হলিরিনাও জুদা জুদা নাংমানি ইয়াপ্রী নাহার জাখা সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককতমা থুমনাই রক্তি থুম শাখা ধরতি আবা জনবাগিদারি সামং বতাং নিবিশিং জনজাতি গরিমাতের সালচ নিরময় খাতুং খাজা নিবিশিং তৈ পালাইমানী নুকজাখা থাংনাই সালচি চুকুমে নিসিমি মিয়া জরা সালথাং জেলা ও কাই থামচি বা জনজাতি কামিও কাইদক চিচার শিবির সংসার জাখা অসামং বতাং তৈব হাতি বারনৈ চলিনাই হিনিব বশাখা তিনি কাজী নজরুল ইসলামনি আজাইমানী শাল খাতুং খাজানে বিশিংতৈ পালাই জাগৈ দঙ্গ কাজী নজরুল ইসলামনি আজাইমা শালনরগৈ হাস্তেনি কক থুমতৈ হুকুমু নাইখুংনি চেতনবাই আগরতলানী নজরুল কলাক্ষেত্র ও কবি প্রণাম পান্ডানী সেববাই ককলব গরং ককলব তৈ রুচাব মুংনি বিশিংতৈ মুইদুখলাই জাখা আর মানজাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন খবৈ তৈকুনি রক জুদা জুদা হুকুমু মথানি বাকাক তৈব তিনি পান্ডা যুগাল জাখা কেন্দ্রনি আ হামক্রাই মন্ত্রী রাজীব রঞ্জন সিং মিয়া মোহনপুর ব্লকনি সাতদুবিয়া কামি পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনানি বিশিং মিডিয়াম স্কেল অর্নামেন্ট ফিশ রিয়ারিং ইউনিট ন ভার্চুয়ালটি হলংথংকাইখা আবস নামনাও রাংবাইখা খকসা রাসাইরাং হলংথংকাইমানরগৈ আরো পান্ডা যুগাল জাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অতালনি নৈচিসা সালমারি সংসারজাক তংমানী কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজকমুং মোথাগ্রখা এন টি এ শাখা হাপাংনি আওয়াইমুং সাকলাইমানরগৈ ঈদুল জুহানি লেলামুং শাল সালাইজাকমাবাই অকক চংমুং নাহার জাখা মথানী বাকাক তৈ সাজাখা আমজকমুংনি শাল দায়িত্বন সাকলাই জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসাও আকাশবাণী নির্মাণ কি বাদ পান্ডানী বিশিংতৈ হাকতরতৈ বুই হাকতরনি লুকুরকবাই ককলাম সালাইয়ানে অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি বৈ বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসকমানি খাকামানি কক মন্ত্রী মন কি বাত রহরনানী কবক মুং নারেখা মিয়া হরনিসিমি পেট্রোল তৈ ডিজেলনি রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খক নৈ লেব দকচি ব্রৈ ডিজেল খক নৈ লেব দকচি থাম বাংমানি মারিনো ফিনজাখা পেট্রোলনি রাংমারি বাঙ্গৈ অংখা খক সারা ব্রৈ লেব চুকুচি থাম তৈ ডিজেলনি রাংমারি বাঙ্গৈ অংখা খক চুকুচি থাম লেব চারচি থাম ঈদুল জুহানরগৈ এবা বকরি ইদনরগৈ অ তালনি নৈচিসা সালমারি হাপাংনি লেংলামুং সাকলাইজাখা কেন্দ্র হাপাংবাই গদাল রুমুং নারগৈ বুসকাংনি শাল সাকলাইজাকমা নৈচিসনি মে লেংলামুং শাল তংমানি সলাইয়ৈ নৈচিচার মে সালমারি লেংলামুংনি শাল সাকলাইজাখা হাস্তে হাপাংনি নাইকলফাংনি বাকাক্তৈ অকক তোমানো রজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরেমনি উমর চিথাম বিশিনি ক্রিকেট বাতাইলাইমাও মিয়া থংমুং কাইসা অংখা উদয়পুরনি জামজুড়ি থংখলাও সদর বিবদল উইকেট কাইচি বাই কাঞ্চনপুরনু মেচেনখা আবনক কারিব তে কাইবা মেচ ওয়াতিনি বাগৈ মথাগৈ রেজাখা তাবুক নবরতিবারনি ককতুমা বুসকাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি শালথাং দলাই উনকৌটি খোয়াই শালচি শালগ্রাতে সিপাহী জল হাঙ্কর ফেরাং ককমা বাইবাকসা কবাং ওয়াতি বাউই মানুহনৈ হজাক মংরেখা নবরতিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি থামচিব্রৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুক পোখাগ খামানি তুংমারি তংমানি নৈচিসা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস আইচুক দাম বাজরা ওয়াতিবাখা স্নিচিসনি দশমিক নৈ মিলিমিটার কক্রক বাই ককতমা পরিমং তাবুক জোড়াতুই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রীজি বাবো
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

আজ 26 মে আধুনিক বাংলা কাব্য সাহিত্যের এক উল্লেখযোগ্য নাম কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। নজরুলের কবিতায় শৈশবে স্বপ্ন দেখেছি, ভোর হলো দূর হলো, খুকুমনি ওঠোরে, এটা ছিল আমাদের শৈশবের জাগরণ গীতি। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নজরুল বিচিত্রা আমাদের অভিভূত করেছে। জীবনের প্রান্তরের কণ্ঠ বানিয়ে এসে লেগেছে কানে কানে, কখনো বা ফরিয়াদ, কখনো বা সাম্যবাদ, আমাদেরকে করেছে গতিশীল। তার কাব্য কবিতায় ধ্বনিত হয়েছে মুক্তির আহ্বান। তার রচিত প্রথম গল্প হল বাউন্ডুলের আত্মকাহিনী, আর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। বিদ্রোহী তার বিখ্যাত কবিতা, আর এই কবিতার জন্য কবি নজরুল রাতারাতি পরিচিত হলেন বিদ্রোহী কবি নামে। হ্যাঁ বন্ধুরা, আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, যিনি কবিতাকে রোমান্টিকতা থেকে কৃষক শ্রমিকের বিজ্ঞ অবয়ব দিয়েছেন। তিনি কবি কাজী নজরুল ইসলাম। জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাল্য নাম ছিল দুখুমিয়া, তবে অনেকেই রসিকতা করে ডাকতেন নজর আলী বলে। 5 বছর বয়সে মক্তবে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলেও পিতার মৃত্যুর কারণে তার পক্ষে বেশি দূর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। মাত্র 10 বছর বয়সে রোজগার করতে শুরু করেন তিনি। খুব অল্প বয়সে লেটোর দলে যোগ দিয়ে পালা গান রচনা করে টাকা রোজগার করা শুরু করে এবং কঠিন সংগ্রাম আর এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তার সারা জাগানো কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। তিনি মননে ও কর্মে ছিলেন ধূমকেতু। উল্লাস তার সৃষ্টি সুখে, মুখে তার বিষের বাঁশি, বিলাস তার শ্রমজীবী মানুষ, বিদ্রোহ আর স্বপ্ন, প্রতিবাদ আর প্রতিবাদ, প্রতিরোধ আর সৃষ্টি সুষমার সমাহার নজরুল ইসলাম। তার কবিতা আজও বাঙালির মনকে ভুলিয়ে রেখেছে। আজ তার জন্মদিনে তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।

0: পশ্চিমত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: मार्केट के बारे में क्या
3: परफॉर्मेंस का बोलो,
2: नहीं तो पूछे
3: मार्केट ट्रेंड देख।
2: सुनने में आया कि
4: आज की खबर में पहले ही बोला था ब्रो,
3: माय प्रेडिक्शन इज
4: आई हैव अ डिफरेंट ओपिनियन।
3: मेरे दोस्त ने बोला
5: देवी जी की सुनो।
6: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
7: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
8: আর শ্রোতা বন্ধুরা, আজ যাদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী কিংবা কোনো একটা বিশেষ দিন রয়েছে, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো এবার আমরা চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বের আজকের প্রথম চিঠিটি লিখেছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপাড়া বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সময়টা 25শে ডিসেম্বর। দিকপাড়ে আমোদর নদের তীরে একদল যুবক যুবতী পিকনিক করছে। এটো কাগজের কাপ পরে জোরে ডিজে বাজছে, রান্না হচ্ছে। শিমুল গোষ্ঠীর মহিলা উপস্থিত হয়ে বড় বালতিতে রাখতে বলে। শালপাতার থালা দেয় প্লাস্টিকের থালার পরিবর্তে। ডিজে বন্ধ করে মৃদু সুরে বাজাতে বলে। থালা কাপ শেষে পুড়িয়ে ফেলতে বলে। বাধ্য হয়, মেনে নেয় মহিলা সদস্যদের দেখে। কিশোরী বাতাসি মাঝি ক্লাস 9 পড়ে, বিয়ে দিতে যাচ্ছে বাড়ির লোক। সদস্যরা বুঝিয়ে বলে বিয়ে বন্ধ করে। সমাজকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। এমন হতো নয়, হতেই হবে। লিখেছেন চিঠিখানি ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপাড়া বাঁকুড়া থেকে।

বন্ধুরা, পরবর্তী চিঠিগুলো পড়ার আগে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে, আর এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ, ঠিকানা প্যালেস কম্পাউন্ড আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ

পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে।

এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ আর বাড়ছে দূষণ এবং উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি রয়েছে radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা। কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ।

এবার আবারও চলে এলাম চিঠিতে। এবারে চিঠিটি লিখেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। সকাল সাথে অভিজ্ঞাপন। প্রাতঃভ্রমণে বেরিয়ে ধান ওলের জমি পর্যবেক্ষণ করতে গিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হওয়াতে গিন্নির কর্কশ গলায় ফোন। এত দেরি কেন? এদিকে যে চায়ের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ধান জমিগুলো ঘুরছি, সবুজ থেকে সোনালি বর্ণে পরিণত হয়েছে, খুব ভালো ফলন তুলবো এবার। আলু চাষের লোকসানের ঘাটতিটা এবার পূরণ হয়ে যাবে জানো। চৈত্রের গাজনে তোমার জন্য শাড়ি কিনবো, তোমার বাপের বাড়ির সকলের জন্য। শুনে গিন্নি আনন্দে গদগদ হয়ে নরম গলায় বলে, শোনো, চাটা গরম করে দেব। আমাকে দেখেই, এসো এখানে বসো, কারেন্ট নাই তো কি হয়েছে, আমার হাত পাখাটা তো আছে। হাওয়া করতে করতে বলছে, বলো, ছেলের পড়াশোনার খরচ সাথে কেনাকাটার কথা, চিন্তা করতে হবে না, বলো, সব স্বপ্ন পূরণ হবে এবার। সারাদিন এসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যার ফলে রাত্রে স্বপ্ন দেখছি, মাঠের ধানের শীষে ধানের বদলে টাকা ফুলেছে, আমি সেগুলো তুলে বস্তাবন্দি করে বাড়ি নিয়ে আসছি, গিন্নি বাক্সবন্দি করছে। ওলের জমিতে গিয়ে দেখি ওলের বদলে সোনার মুদ্রা, মনের আনন্দে সেও বাড়ি নিয়ে আসছি। কয়েক বস্তা আনার পর গিন্নিকে জিজ্ঞাসা করছি, কত বস্তা হলো? দেখো এবার কি নিয়ে এসেছি, শুনতে পাচ্ছ না? কোথায় গেলে? ওদিক থেকে চেনা মেজাজে, কেন, কি হলো? সাত সকালে মাইকের মতো আওয়াজ করছো কেন? কোথায় আবার যাব? তুমি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ। কাল রাত্রে অকাল বর্ষণ হয়েছে,

তাই আজ একটু খিচুড়ি আর ডাঁটা চচ্চড়ি রাঁধব বলে মাচা থেকে পুঁই লাউ শাকের ডাঁটা তুলছি। কথাটা শুনে ঝেড়ে মেরে উঠে দেখি, হায়, আমি তো বিছানাতেই। অকাল বর্ষণে আমার সব স্বপ্ন বীজের জল ঢালা গেল। হ্যাঁ, স্বপ্নে হয়তো প্রথমে ভালোই লাগছিল, তবে সজ্ঞানে ধানের কাছে টাকা মাটির নিচে সোনার মুদ্রা চাই না। তবে যদি এমন হতো ভালো লাগতো, অকাল বর্ষণকে সহজেই রক্ষা করতে পারতাম, খুব ভালো হতো। চিঠিখানি লিখেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।

বন্ধুরা, লিখছি তোমায় পর্বে মে মাসের দ্বিতীয় বিষয় ছিল যদি এমন হতো। আর এই বিষয়ে আজকের যে শেষ চিঠিখানি, সেটি লিখেছেন উৎপল ঘোষ উদীচি তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এক যে আছে অচিনপুরের রাজ্য, আছেন সেথায় ব্যতিক্রমী রাজা, একটি গাছ ও কাটে যদি কেউ, দ্বিগুণ চারা রোপণ করে হবে যে তার সাজা, যদি বা সেথা পিঠে বোঝা নিয়ে খেলা ছেড়ে শিশুরা যায় স্কুলে, মন্ত্রীর কাছে এমন খবর পেয়েই রাজামশাই মা বাবাদের চড়িয়ে যে দেন শুলে, খেলার মাঠের নেই কো সেথায় শেষ, দিকে দিকে পুকুর ডোবা কত, কেউ কখনো দখল করতে এলেই রাজবিচারে খেতেই হবে কানমোলা প্রায় শত, চাঁদ সূর্য আর আকাশ দেখার তরে, আকাশ প্রমাণ বাড়ি তৈরি মানা, কেউ বা যদি না মানে রাজবিধি, যেতেই হবে কারাগারে সে তো সবার জানা, মাইক যদি বাজায় কেউ বা জোরে কিংবা যদি পোড়ায় পটকা বাজি, রাজপেয়াদা আনলে ধরে তাকে রাজার কাছে নাক ক্ষততে হতেই হবে রাজি, কারো যদি থাকে বেশি বেশি, না আছে যার দিতেই হবে তাকে, এমন বিধির বিঘ্ন ঘটলে পরে উপোষ বিধান শোনান রাজা রাজকার্যের ফাঁকে, যত্রতত্র নোংরা ফেলা বারণ, শৌচালয়ে সবাই যেতে বাধ্য, তবুও যদি কেউ বা করে ভুল, রাজার হাতের চাবুক দণ্ড, এরাবে কার সাধ্য, নিজের কর্ম নিজেই করে সবাই, শরীর চর্চায় দেয় না কেউ ফাঁকি, তবুও কাউকে আলসে মিতে পেলেই রাজা দেশে নির্বাসনেই কাটবে জীবন বাকি, একটুও নেই বিঘ্ন কোনোখানে, রাজা দেশে দুঃখ জ্বালা কবেই গেছে দূর, ভাবছি যে ভাই তাই যদি এমন হতো এই পৃথিবী আস্ত অচিনপুর। লিখেছেন উৎপল ঘোষ উদীচি তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী ডাক ইন্দা খড়গপুর থেকে।

এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। ভুবনেশ্বর জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচির জন্য আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান বা রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন 2026-27 শিক্ষাবর্ষের আইটিইপি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনসিইআরটির অন্তর্গত এই

ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশন 2026-27 শিক্ষাবর্ষের আইটিইপি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনসিইআরটির অন্তর্গত এই প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, গবেষণা কার্যক্রম এবং মান সম্পন্ন শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটির বেশ সুনাম রয়েছে। আর এই কোর্সগুলিতে যে ভর্তি নেওয়া হবে সেইগুলি রয়েছে আইটিইপি বিএসসি বিএড, আইটিইপি বিএসসি সেকেন্ডারি জন্য বিএড, আইটিইপি বিএ বিএড মিডল, আইটিইপি বিএ বিএড সেকেন্ডারি। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য পোর্টাল রয়েছে https://www.riebbs.ac.in। এই সরকারি ওয়েবসাইটে অবশ্যই প্রার্থীরা খোঁজ খবর নিতে পারেন বিস্তারিত জানার জন্য।

0: এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একটি বিজ্ঞপ্তি, একটি খবর। 2026-27 শিক্ষাবর্ষের জন্য মোট 1644 ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল মন্ত্রক দপ্তর। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। শুরু হচ্ছে আবেদনের সময়সীমা 5 মে থেকে শুরু হয়েছে আর শেষ তারিখ হচ্ছে 4 জুন 2026 রাত 11:59 পর্যন্ত। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, কমপক্ষে এই পরীক্ষায় 50% নম্বর থাকতে হবে, আইটিআই পাস হতে হবে, 15 থেকে 24 বছরের মধ্যে যে কেউ এই আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। মাধ্যমিক ও আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সকল প্রার্থীর জন্য কোনো আবেদন ফি নেই। শুনলেন কর্মখালি বিজ্ঞপ্তি।
1: বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি বিষয়ে। আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকার কিছু উপায়। আমরা অনেকেই হঠাৎ করে কারোর মুখের দিকে যখন তাকাই, তখন মুখটা মনে হয় যেন কালো এবং ঝাপসা। আবার যখন আলোর দিকে তাকাই, তখন মনে হচ্ছে যেন আলোর মধ্যে গর্ত রয়েছে। আসলে এটি কিন্তু একটি সমস্যা, চোখের সমস্যা। অবশ্যই অবহেলা করা উচিত নয়, চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে যদি সমস্যা এরকম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটা রেটিনার কোনো এক সমস্যা রয়েছে। যেহেতু রেটিনা খালি চোখে দেখা যায় না, আমাদের ভিজুয়াল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই রেটিনা। অর্থাৎ আমাদের ফোকাস করা, যখন কোনো আলো আমাদের চোখে পড়ে, সেই আলো আমাদের অপটিক নার্ভের মাধ্যমে কিন্তু মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, এবং আমরা আমাদের চোখের সামনে যে ছবিটিকে দেখি, তার স্পষ্ট ছবিটি আমরা সেই অপটিক নার্ভের জন্যই দেখতে পাই। কাজেই যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ শিশুরা যেহেতু সব কিছু বুঝিয়ে বলতে পারে না, অনেক সময় কিন্তু বাচ্চাদের রেটিনার সমস্যাটা সহজে ধরা পড়ে না। তাই একেবারেই অবহেলা নয়, অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: এবারে চলুন জেনে নেই আমাদের আবহাওয়া কী বলছে। আমাদের আকাশ বলছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 63%। রয়েছে সতর্কতা, রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ান বিজ্ঞপ্তি। বন্ধুরা, আমরা কিন্তু আজ অভিজ্ঞাপনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কাজেই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি দিগনা
1: এবং আমি মহুয়া।
0: তাহলে চলুন আগামী দিন কোনো অনুষ্ঠানে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, একটা সুন্দর সকাল আপনাদের জন্য। একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল আপনাদের জন্য। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চায়ন্ত। আর আজকের এই সুন্দর সুরেলা প্রভাতী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু আরজে মহুয়া। আজ নজরুল জয়ন্তী, বিদ্রোহী কবি জন্মদিন, সর্বত্রই তা যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আর আমরা করব না তা হয়? আমরাও এই জন্মদিন পালন করব ওনারই লেখা বিভিন্ন গানের মধ্য দিয়ে, বিভিন্ন অনুষ্ঠান দিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি তোমায় গান শোনাবো পর্বে। আর এই তোমায় গান শোনাবো পর্বে আমরা আজ যতক্ষণ আছি ততক্ষণ শুধু কাজীর কথাই শুনব, কাজীর লেখা গান শুনব। হ্যাঁ, কেউ বলে কাজী, কেউ বলে নজরুল, কেউ বা তাকে নাম দিয়েছে দুখুমিয়া। এত বড় মাপের একজন শিল্পী যার মধ্যে কোনো অহংকার ছিল না, যার অজস্র লেখা গান কবিতা কোথায় হারিয়ে গেছে তিনি নিজেই জানেন না। যদি থাকতো তাহলে হয়তো একটা অন্য মাত্রায় তিনি পৌঁছে যেতেন। হ্যাঁ, এখনও তিনি একদম উচ্চ শিখরেই রয়েছেন। একদিকে আমাদের কবিগুরু, আরেকদিকে কাজী নজরুল ইসলাম, দুজনেই বরেণ্য। তবে একটা দিকে কিন্তু দুজনেরই মিল রয়েছে, দুজনের জীবনেই

কষ্টের কিন্তু কোনো কমতি ছিল না। হ্যাঁ, কবিগুরুর হয়তো বা অর্থের অভাব ছিল না, কিন্তু কাজীর কিন্তু অর্থের অভাব ছিল। কিন্তু মনটা যে বিশাল ছিল, সেই মনের আঙিনায় সবাই ঠাঁই পেত, সবাই থাকতে পারত। ধনী দরিদ্র বলে কোনো বাঁচ বিচার ছিল না, জাতের কোনো বালাই ছিল না। তার কাছে মানুষই হলো বড় সত্য। এই পর্বের প্রথমেই আমরা শুনলাম যে গানটি, সেই গানটি ছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। ভাবা যায়, একজন মানুষ, একজন শিল্পী 76 বছর বেঁচেছিলেন, তার মধ্যে 34 বছর 1 মাস 20 দিন তিনি নির্বাক ছিলেন। যদি দীর্ঘ সময় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন, তাহলে তিনি বাংলা সাহিত্যকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারতেন, হয়তোবা নিতেন, হয়তোবা তার সেই হারিয়ে যাওয়া সম্পদগুলো যদি পাওয়া যেত, তাহলে হয়তো আজকে এই কথাটা বলতে হতো না। এমনও নাকি শোনা যায় যে তার ওনার লেখা গান কবিতা অনেকেই চুরি করে নিয়ে গেছেন এবং সেগুলোতে নিজের নাম দিয়ে ছড়িয়ে দিয়েছেন। যাই হোক, এবারও আমরা আরেকটা গানে চলে যাচ্ছি। এবারের গানটি আমরা শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কাজী নজরুল ইসলামের লেখা সর্বশেষ কবিতা গ্রন্থের নাম নতুন চাঁদ। সুস্থাবস্থায় প্রকাশিত সর্বশেষ কাব্যের নাম নির্ঝর। কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংখ্যা 900। আনন্দময়ীর আগমনী কবিতার জন্য নজরুলকে 1 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়েছিল 26 সেপ্টেম্বর 1922 সালে। ধূমকেতুর 12তম সংখ্যায় ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল। আসলে কাজীকে নিয়ে কথা বলতে গেলে একটা বইতেও হয়তোবা শেষ হবে না। 76 বছর পর্যন্ত জীবিত, তার মধ্যে 34 বছরের ওপর তিনি কথা বলেননি, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সবার দিকে। ভীষণ প্রেমিক মানুষ ছিলেন, তার ভালোবাসা সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। ওই যে বলছিলাম, গাছ পাখি মানুষ জনজাতি, যা যেদিকে ওনার নজর গেছে, যেখানে তিনি হাত রেখেছেন সেখানেই তিনি ভালোবাসার কথা বলেছেন, সেখানেই তিনি সাম্যের গান গেয়েছেন, কখনো কখনো বিদ্রোহীও হয়েছিলেন।

0: কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও।
1: ডাইনি তুমি হুটকা পেটুক, খাও একা পাও চিথায় যেটুকু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল।
2: তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও,
1: সোজা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও। কাঠবিড়ালি বদলি মুখী মারবো ছুড়েকে, দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারাতে যাতেই অচা, তাইতে তো তোর নাকটি পৌঁছা, হুতমুচো কি কাপুস কুপুস, একলাই খাও হাপুস উপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটেও ঢুকে, ইস খেও না, মস্ত পানা ঐশে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও।
0: কাঠবিড়ালি তুমি আমার ছোট্টি হবে, বৌদি হবে।
1: রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না।
0: এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নিবি, জামা দুটো,
2: আর কেউ না পেয়ারা তবে, বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও কাঠবিড়ালি তুমি

তিনি খুকি হয়ে কাঠবিড়ালির সঙ্গে কথা বললেন এই কবিতায়। ছোট্ট শিশুদের মনের মতো এই সুন্দর কবিতাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এমন আরো কত কবিতা যে তিনি লিখেছেন তার লেখা ঝোঁকা নেই। তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, গল্প লিখেছেন, শুধু ছোটদের জন্যই যে তিনি লিখেছেন তা নয়, বড়দের জন্য তিনি অনেক কিছু লিখেছেন। আর সে লেখায় এমন জোর যে কথায় কথায় আগুন ছোটে। মানুষের মনের কথা যেন তিনি টেনে বের করে কাগজের বুকে ছড়িয়ে দিয়েছেন, এজন্যই সকল মানুষ তাকে সমান ভালোবাসে। 1306 সালের 11ই জ্যৈষ্ঠ নজরুল ইসলাম পৃথিবীতে প্রথম পা রাখে। তার বাবার নাম কাজী ফকির আহমদ আর মায়ের নাম জাহেদা খাতুন। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তারা বাস করতেন। ফকির আহমদ ছিলেন খুব মুসল্লি মানুষ। হরদম তিনি নামাজ, রোজা আর তাসবি তেলাওয়াত নিয়ে মশগুল থাকতেন। তাদের বাড়ির কাছেই ছিল পীরপুকুর নামে এক মস্ত দীঘি। তার পারে হাজি পেহলওয়ান নামে এক পীর সাহেবের মাজার শরীফ আর একটি মসজিদ ছিল। এই মাজার আর মসজিদের খেদমত করেই ফকির আহমদ সাহেব সারাদিন কাটিয়ে দিতেন। অপরদিকে নজরুল ইসলাম ছোটবেলাতে ভীষণ দুষ্ট ছিলেন। তার দুষ্টুমির জ্বালায় গায়ের সবাই যেন ভয়ে কাঁপত। কত রকমের দুষ্টুমি যে তার মাথায় খেলত তা আল্লাহই জানেন। পাখির ছানা পাড়া থেকে আরম্ভ করে মানুষের পাকা ধানে মই দেয়া পর্যন্ত

কোনো দুষ্টুমিতেই তিনি পিছু পাও ছিলেন না। বাবার কড়া শাসনের ফাঁকে ফাঁকে তার দুষ্টুমির গতি মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যেত। গ্রামের দুষ্টু ছেলেদের তিনি ছিলেন সর্দার। তার বাবা তাকে গ্রামের মাকতবে ভর্তি করে দিয়েছিলেন। তিনি সেখানে কিছু কিছু ফার্সি আর কোরআন শরীফ পড়েছিলেন। দুষ্টু ছেলেদের একটা মজা এই যে দুষ্টুমিতেও তারা যেমন ওস্তাদ, আবার পড়াশোনায়ও তারা হয় সবচাইতে ভালো। নজরুল ইসলামের বেলায়ও এই কথাটি সত্য। দশ বছর বয়সে যখন তিনি মাকতবের পড়া শেষ করলেন, তখন দেখা গেল তিনি যেটুকু শিখেছেন তার মধ্যে কোনো গলদি নেই, কোনো ফাঁকি নেই। এই বয়সেই তিনি উর্দু আর ফার্সি এমন সুন্দরভাবে উচ্চারণ করতেন যে তা শুনে বড় বড় মৌলবী মৌলানা খুশিতে তার পিঠ চাপড়ে দিতেন। মক্তবের পড়া শেষ করলেন মাত্র 10 বছর বয়সে। এই সময়

দেখেছেন তার মধ্যে কোনো গলদি নেই, কোনো ফাঁকি নেই। এই বয়সেই তিনি উর্দু আর ফার্সি এমন সুন্দরভাবে উচ্চারণ করতেন যে তা শুনে বড় বড় মৌলবী মৌলানা খুশিতে তার পিঠ চাপড়ে দিতেন। মক্তবের পড়া শেষ করলেন মাত্র 10 বছর বয়সে। এই সময় তার পড়াও গেল বন্ধ হয়ে, কারণ তার বাবা যে মারা গেলেন। তার দুঃখিনী মা ছোট ছেলে মেয়েদের নিয়ে অকুল সাগরে ভাসলেন। গরিবের সংসার, খেতেই কুলোয় না, তাকে পড়াবে কে? 1 বছর পর্যন্ত নজরুল ইসলাম ওই মক্তবেই শিক্ষকতা করলেন। এই সময় তিনি গ্রামে মোল্লাকিও করতেন আর মসজিদ ইমামতিও করতেন, কিন্তু এই ব্যবস্থা তার অশান্ত মন কিছুতেই মেনে নিতে পারল না। অভিভাবকহীন নজরুল লাগাম ছেঁড়া ঘোড়ার মতো যেদিকে ইচ্ছা ছুটে যেতে লাগলেন, কিন্তু এই অল্প বয়সে দিশেহারা হয়ে কোথায় যাবেন? তার এক কাকা ছিলেন, নাম কাজী বজলে করিম। তিনি ফার্সিতেও ভালো কবিতা লিখতে পারতেন, তারই ছায়া নজরুলের জীবনেও পড়েছিল। তিনি ছোট্ট বয়সেই নানা রকমের ফার্সি বাংলা মেশানো কবিতা লিখতে চেষ্টা করতেন। মাঝে মাঝে দু একটা কবিতা বেশ ভালো হয়ে যেত। পাশের গ্রামে লোটো গানের একটা দল ছিল, তারা যাত্রা গানের মতো এক রকম পালা গান করত। মাঝে মাঝে নজরুল তার জন্য পালা গান লিখে দিতেন, এতে তার 2 পয়সা রোজগারও হতো। এই অল্প বয়সেই তিনি পালা গান লিখে বেশ শক্তির পরিচয় দিয়েছিলেন। তার গানের আদরও খুব বেড়ে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল যে আগুনের কুণ্ড। তিনি গ্রামের ওই ছোট্ট জায়গায় আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একদিন গ্রাম থেকে পালিয়ে তিনি আসানসোলে চলে গেলেন। পালিয়ে তো গেলেন, কিন্তু যাবেন কোথায়? পেট বড় দারুণ জিনিস। একদিন তার আহার না জোগালেই চোখে ধাঁধার আধার দেখতে হয়, তাই তিনি 5 টাকা মাইনের ময়দা মাখার কাজ নিলেন ওখানে একটি রুটির দোকানে। মজলিশি লোক, যেখানে যান সেখানেই তার মজলিশ জমে ওঠে। তিনি দিনের বেলা ময়দা মাখেন আর রাত্রে অবসর সময়ে সুর করে পুঁথি পড়েন, গান গিয়ে সকলকে মাতিয়ে তোলেন, বাজনা বাজিয়ে পাড়া তোলপাড় করেন। এই সকল কারণে অনেকেরই নজর তার উপর পড়ল। আসানসোলে কাজী রফিউদ্দিন নামে এক পুলিশ অফিসার ছিলেন। তিনি নজরুলের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ হলেন। ভাবলেন, একে লেখাপড়া শেখাতে পারলে কালে ভদ্রে হয়তো এ খুব বড় কাজ করতে পারবে। তিনি নজরুলকে নিজের দেশে নিয়ে এলেন। তার বাড়ি ছিল ময়মনসিং জেলার কাজী সিমলা গ্রামে, এর কাছেই দরিরামপুর হাই স্কুল। সেখানে তিনি নজরুলকে ভর্তি করে দিলেন। এই স্কুলে নজরুল মাত্র 1 বৎসর পড়লেন। তারপর সেখানের হেডমাস্টার বদলি হয়ে যাওয়ায় নজরুলের মন আর ওখানে টিকল না। তিনি রানীগঞ্জে গিয়ে সিয়ারসোল হাই স্কুলে ভর্তি হলেন। হাই স্কুলে ভর্তি হলেন তো হলেন, কিন্তু তার অশান্ত মন স্কুলের বাঁধা ধরা নিয়মের সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারল না। তিনি স্কুলের বই ছেড়ে বাইরের বই পড়েন, পরীক্ষার খাতায় কবিতা লিখে নিজের শক্তির পরিচয় দেন। এমনিভাবে হজবরলো আর গোলমারের মধ্যে তিনি ক্লাস 10 পর্যন্ত উঠলেন। তখন পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে উঠেছে, দলে দলে লোক পল্টনে ভর্তি হয়ে লড়াইয়ে যাচ্ছে। নজরুলও বাঙালি পল্টনে নাম লিখিয়ে একদিন করাচি চলে গেলেন। নজরুলের ভিতর ভগবানের দেয়া শক্তি ছিল অসীম, তাই ছেলেবেলায় যখন তিনি দুষ্টুমি করতেন তখন ছিলেন দুষ্টু দলের সর্দার। মোল্লাকি করার সময় তিনি হয়েছিলেন মসজিদের ইমাম। আর পল্টনে যোগ দিয়েও কি তিনি খুদে পল্টন হয়ে থাকতে পারেন? সেখানেও সকল পল্টনের উপর হাবিলদার হয়ে সকলের মাথার মণি হয়ে রইলেন। পল্টনের দলে একজন ফার্সি জানা মৌলবী ছিলেন, তার সাহায্যে তিনি বাংলা ভালো ভালো ফার্সি কবিতার বই, বিশেষ করে হাফিজের বইগুলো পড়ে নিলেন আর বাংলা ভাষায়

দিতে লাগলেন তারই রূপ। আমরা এতক্ষণ তোমায় গান শোনাবো পর্বে ছিলাম, শুনলাম দুখু মিয়ার কিছু গল্প।

0: এখন শুনবেন নিউজ হেডলাইন্স। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। ঈদুজ্জোহা বা বকরি ঈদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মে পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। NTA জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাইতে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অতিরিক্ত জেলাশাসক ভানলাল ডিকা ডার্লং। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহীজলা জেলাতেও পালিত হয়েছে। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রমে 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকরছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, 9 কোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। শুনলেন নিউজ হেডলাইন্স।
1: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
2: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তর সঙ্গে প্রভাতী অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি মহুয়া রয়েছি। আজ এই মুহূর্তে যে পর্বে রয়েছি সেই পর্বের নাম হচ্ছে বলছি তোমায়। আর বলছি তোমায় পর্বের আজকের বিষয় হচ্ছে কাজী শনে। তো কথা বলবো আপনাদের সঙ্গে, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আর অবশ্যই আপনাদের কিছু বলার তো নিশ্চয়ই আছে, কারণ অল্প কিছু কথায় তো আর হয় না। একটা

গল্প পুরো লেখা হবে না যদি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা হয়। একটা পুরো বই লিখেও শেষ করা যাবে না ওনার জীবন নিয়ে, ওনার সৃষ্টি নিয়ে। যাই হোক, আপনারা কথা বলুন। আজকের বলছি তোমায় পড়বে কাজী শনে শুনব আপনাদের আজকে এই বিষয়ে কী মতামত রয়েছে, আপনারা ভাবুন। ততক্ষণে আমরা না হয় একটা গান শুনি, উনারই তৈরি করা, উনারই সুর করা, উনারই লেখা এই গান।

0: হ্যাঁ, আমাদের সঙ্গে বন্ধু আছেন, শুনবো বন্ধুর কথা। সুপ্রভাত।
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল। আমি নতুন নগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
0: হ্যাঁ বলুন মিঠুন বাবু, স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: প্রথমত আপনার যে উপস্থাপনা নজরুল সম্পর্কে বা নজরুলের গান, সেগুলি শুনছিলাম, আর নজরুলের যে জীবন সেটা নিয়ে একটু মানে একটু কল্পনা করছিলাম আর কি। হ্যাঁ, এবং একটা মানুষ এত মানে দারিদ্র, এত মানে প্রতিবন্ধকতা সত্ত্বেও কিভাবে নিজেকে বৃহত্তর সমাজের মধ্যে বিলিয়ে দিতে পারেন, উজাড় করে, সেটা মানে মানে ভাষায় বলার মতো না।
0: একদম সত্যি কথা।
1: নজরুল, প্রথমত আমি ওনার প্রতি মানে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং আজকের এই দিনে 2026 ওনার যে জীবন দর্শন, সেটা আমাদের মানব জাতির একদম সকাল থেকে রাত্র পর্যন্ত সমান প্রাসঙ্গিক।
0: ঠিক,
1: আমাদের প্রত্যেকের জীবনের চলার পথে কাজী নজরুল ইসলাম সমান প্রাসঙ্গিক। সেই ভূপেন হাজারিকার একটা গান ছিল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাথ নজরুল, এবং এই যে গানের যে উক্তিটি, সেটা আসলে মানে একদম 100% সঠিক। হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং নজরুল, যারা হয়তো বা আমরা বাঙালি আছি তারা হয়তো বা বেশি উপলব্ধি করতে পারি, কিন্তু গত মানে বেশ কয়েকদিন আগে, মানে এটা একটা পুরানো সাক্ষাৎকার ছিল, এটার নাম কবিতা কৃষ্ণমূর্তি,
0: আচ্ছা,
1: ওনার একটা সাক্ষাৎকার আমি শুনেছিলাম আর কি, এটা রেকর্ড করা অবশ্য একটা চ্যানেলে। উনি বলেছেন যে রবীন্দ্রনাথ, কবিতা কৃষ্ণমূর্তি কিন্তু নজরুল গীতিও কিন্তু গেয়েছেন, উনি বলেছেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল, তারা হইতে পারে মানে মানে বাঙালি, কিন্তু তাদেরকে যারা উপলব্ধি করতে পারবেন তারাই জীবনে মানে সাকসেস হতে পারবে, এবং তাদেরকে মানে ভালো করে দেবতার মতো উপলব্ধি করতে হবে। আমরা ঈশ্বরকে যেভাবে উপলব্ধি করি সেটাকে মেনে এই দুজন যে মহারথী বা সূর্য চন্দ্র, তাদেরকে সেভাবে উপলব্ধি করতে পারবে, করতে যদি আমরা পারি তাহলেই আমরা একটা মানে ভালো জীবন পাবো, নতুন একটা জীবন পাবো। এবং উনার মতো একজন বিখ্যাত শিল্পী, একজন নন বেঙ্গলি, এই কথাটা শুনে একজন বাঙালি হিসাবে কিন্তু আমারও মানে খুব গর্ব অনুভব হয়েছে।
0: একদম একদম,
1: হ্যাঁ খুব গর্ব অনুভব হয়েছে। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা আজকের দিনে হয়তো বা কিছু গান শুনবো, কবিতা শুনবো বা একটু আলোচনা করব, কিন্তু এটা আমাদের প্রতিদিন প্রতিদিন তাদের যে জীবনের যে দর্শন সেটাকে মেনে চলা উচিত। শুধু তাই নয়, আমাদের

0: প্রজন্মের যারা আছেন, ছেলেরা মেয়েরা, তাদেরকেও যাতে শুধু সার্টিফিকেটের জন্য গান শিখলাম সেটা যদি আমরা মানে করি তাহলে কিন্তু হবে না।
1: ঠিক, একদম ঠিক।
0: তাদের যে জীবন দর্শন বা তাদের যে উদ্দেশ্য বা তাদের যে চিন্তা, সেই সম্পর্কে ছেলে মেয়েদেরকে আরেকটু বেশি করে আমাদের তাদের যে লেখাগুলি সেগুলিকে আরো মানে পড়তে দিতে হবে। এখন তো শুধু হচ্ছে সার্টিফিকেটের জন্য গান শিখা, হ্যাঁ, সেটাকে যাতে জীবনমুখী যাতে হয় আর কি।
1: ঠিক, আমরা অনেকটাই কম চিনি, আমরা অনেকটাই কম চিনি, বা কোথাও আমরা হয়তো বা নজরুল সন্ধ্যায় কোনো একজন মানে অংশগ্রহণ করলো, সেখানে এক দুকলি মানে একটা কি দুটো গান গেয়ে ফেললো, তা নয়, কিন্তু গানটা গাওয়ার আগে একটু জানা দরকার তার জীবনী সম্পর্কে।
0: ঠিক ঠিক ঠিক, একদম সত্যি কথা। শুধু তাই না, দেখেন আজকে আমাদের বাস্তব জীবনে এই যে মানে আমাদের চারিপাশে যে ঘটনাগুলি ঘটছে, যে সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, সেটা সেটা হতো না যদি আমরা এই দুজন ব্যক্তির জীবন দর্শন সম্পর্কে সঠিকভাবে জানতে পারতাম, তাদের যে যে লক্ষ্য বা তাদের যে চিন্তা ভাবনা সেটাকে যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই দিনে এত সহিষ্ণুতার যে অভাব আমরা বোধ করছি সেটা কিন্তু হতো না।
1: ঠিক ঠিক,
0: এটা আমাদের একটা ব্যর্থতা বলা যেতেই পারে। এবং দুর্ভাগ্য হচ্ছে কাজী নজরুল ইসলাম যেখানে জন্মগ্রহণ করেছেন বা পরবর্তী সময়ে যেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার যে এবং ওনাকে জাতীয় কবি যারা সম্মান দিয়েছেন বা আমাদের দেশও, সেখানে এই দুটা দেশেই মানে সহিষ্ণুতার বড় অভাব, নিজেদেরকে বিভিন্নভাবে ভেদাভেদ করার একটা চেষ্টা হচ্ছে। এটা আমাদের উচিত যে নজরুল এবং রবীন্দ্রনাথ সেই দুজনের যে চিন্তা শক্তি বা তাদের যে লক্ষ্য সেটাকে অনুসরণ করে চললেই আমাদের মধ্যে যে একটা বিভেদ বা অহিংসা বা অসহিষ্ণুতা সেটা চলে যাবে। এটাই আমি আজকের দিনে আমার
1: ধন্যবাদ, ভালো লাগলো, ভালো থাকবেন,
0: অসংখ্য ধন্যবাদ, এবং সুন্দর একটা বিষয় রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকেও। আজ বলছি তোমায় পর্বে বিষয় হচ্ছে কাজী শনে। আরো একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: সুপ্রভাত, আমি আদিত্যনাথ বলছি।
1: হ্যাঁ বলো আদিত্যনাথ।
2: ম্যাডাম, আজকে তো কাজী শনে, নজরুল ইসলামের উপরে পুরোটা আমি শুনেছি আজকের দিনে। আমি একটু বলবো, আপনি ফোনটা কাটবেন না, অনেক সময় কেটে দেয়। হ্যাঁ,
1: সংক্ষেপে বললে অবশ্যই, যদি
2: আমি সংক্ষেপে,
1: হ্যাঁ, আরো একটা বিষয় হচ্ছে, আরো একটা বিষয় আমি তোমাকে আদিত্য বলে দিচ্ছি, যদি আমরা বিষয় কেন্দ্রিক কথা বলি তাহলে কিন্তু আমাদের অসুবিধে হয় না, কিন্তু বিষয় থেকে সরে গেলে তাহলে আমরা চেষ্টা করি অন্য শ্রোতাদেরও এগিয়ে আসতে চেষ্টা করি, যেন ওনারা।
2: এটা তো আজকে 14 বছর ধরে শুনছি।
1: আচ্ছা বল,
2: আমরা তো কাজী নজরুল ইসলামকে সবাই শ্রদ্ধা করি, আমরা সবাই বলে থাকি যে অন্তরে আমাদের মানে নজরুল এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমরা সবসময় চলে থাকি, কিন্তু বর্তমান যে প্রজন্মটা আছে না, আমরা নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি রবীন্দ্রনাথ বাদিরই, নজরুল বা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু আমরা শুনি করি, কিন্তু আমরা সেটার গভীরতাটা কি, সেটার ভেতরটা কি, আমরা একটা নজরুল সঙ্গীত শুনি বা নজরুল সঙ্গীতের ভেতরেটা কি অর্থ, সেটা কিন্তু আমরা বুঝতে চেষ্টাও করি না বা আমাদেরকে বোঝানো হয় না। আমাদের শুধু বলা হয় অন্তরে রবীন্দ্রনাথ, বাইরে নজরুল, এতটুকুই আমরা বলি। তো নজরুল ইসলামের যে আদর্শ এবং জীবনী সেটা আমাদের বর্তমান যুবক, যার বিশেষ করে যুবক শ্রেণী, কারণ বর্তমানের পারিপার্শ্বিক অবস্থা এমন আছে না, তো এই নজরুল ইসলামের যে শিক্ষাগুলো মানে ওনার কথাগুলো, উনি যে গান লিখেছেন সেটার পরে ওনার যে কি উনি ফেস করেছেন, ওই জিনিসগুলো যদি আমরা বর্তমানের প্রজন্ম একটু মানে অনুধাবন করি, ওই আপনি যেটা বললেন নজরুলের সঙ্গে, তাহলে আমার মনে হয় কি মানে বর্তমান প্রজন্ম যে উল্টো পাল্টা দিকে যে ধাবিত হচ্ছে না, সেটা থেকে ফিরে আসা যাবে, কারণ কাজী নজরুল ইসলাম নিজের জীবনে তো অনেক কিছু ফেস করেছেন।

0: সেটা গান লিখে হোক, সেটা আর্থিক ভাবে হোক, শেষ পর্যায়ে উনি অনেক কিছু ফেস করে গেছেন। তো সেই জিনিসগুলোর জন্য আমরা এতটুকু আমি বলে ছাড়বো যে আপনি নজরুলের ইসলাম বলতে বর্তমান প্রজন্মকে একটু আমাদের মা বাবাদেরকে নজরুল ইসলাম সম্বন্ধে জানানো দরকার। যদি আমরা ঠিকভাবে জানি শুধু গান না শুনে, তাহলে হয়তো বা আমাদের জীবনে অনেক ইম্প্রুভমেন্ট চলে আসবে, যেটা বর্তমানে খুব জরুরি। এতটুকুই আমার বলে।
1: ধন্যবাদ, ভালো থেকো। আসলে ছোট্ট করে বলার মতো কিছু নেই, ওনার 76 বছরের জীবনে সবটাই বলার মতো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। নির্বাক ছিলেন 34 বছর, কিন্তু নির্বাক থাকার পরে তিনি কিছু করতেন না, তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। ওই পর্যায়েও তার শিষ্যের অভাব ছিল না, অগুনতি শিষ্য প্রতিদিন আসত, তাকে প্রণাম করত, শ্রদ্ধা জানাত, তার কাছে কিছুক্ষণ বসত, জানত হয়তো বা কিছু আর পাবে না, কিন্তু তারপরেও ভালোবাসার থেকে তার কাছে এসে বসত, এতেই হয়তো নিজেদেরকে ধন্য মনে করত। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বল।
2: হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণ জন্মতিথিতে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। আপনারা যে বিষয়টা দিয়েছেন কাজী সনে, তো দেখুন তিনি চৈত্র মাসে যে ফুল যে কাব্যগ্রন্থ, তাতে করে তিনি যে কবিতাটা লিখেছিলেন, খুকুই খুকি ও কাঠ বিড়ালি, পেয়ারা তুমি খাও, তো পরবর্তীকালে সেই খুকি কিন্তু প্রমীলা দেবী, অর্থাৎ তার স্ত্রী হয়েছিলেন দিদি। আর তিনি বিভেদের প্রাচীরটাকে ভাঙার চেষ্টা করেছিলেন বিভিন্ন ভাবে, এবং তিনি সক্ষম হয়েছিলেন সেই বিভেদের প্রাচীরকে ভাঙতে। বিশ্ব ভাতৃত্ব বোধের প্রত্যেকটা ছত্রে তিনি বিশ্ব ভাতৃত্ব
1: বোধ
2: জেগে উঠেছিল তার কবিতায়। আর তিনি সৃষ্টি ও সৃষ্টিকর্তার মধ্যে যে অভূতপূর্ব সমন্বয়, সেটা কিন্তু আমরা তার গানের মাধ্যমে পেয়েছি। তারকার বিশ্বসী।

0: ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগলো, ভালো লাগলো,
1: ধন্যবাদ দিদি,
0: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন।
0: আসলে প্রতিটা গান বা কবিতা যখন তিনি ছোটদের জন্য কবিতা লেখেন তখনও কিন্তু সেটা ছোট মনেই শুধু যে দাগ কেটে যায় তা না, বড়দের জন্য কিছু বার্তা বহন করে। তেমনি প্রতিটা গানের কথায়, প্রতিটা গানের কলিতে রয়েছে সেই বার্তা। বন্ধু আছেন সঙ্গে, হ্যালো নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তার প্রতি রইল আমার শত কোটি প্রণাম। তিনি যে গানগুলো এবং কবিতা লিখে গেছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা আছে। আজ যতদিন পৃথিবী থাকবে ততদিন তার স্মরণ করে থাকবো মানুষ, আর তার গান কবিতা চিরদিন মনে থাকবে। এই কবি আমরা প্রথমে ছোটবেলায় পড়েছিলাম, তিনি খুব দুঃখ কষ্ট পেয়ে তার নাম ছিল দুঃখু মিয়া। ছোটবেলায় তার নাম ছিল দুঃখু মিয়া, কিন্তু বহু কষ্টে দুঃখে মানুষ হয়েছে, ওই জন্যে তার নাম দিয়েছে দুঃখু মিয়া। সেই দুঃখু মিয়া আজকে তার কাজী নজরুল হিসাবে আমাদের কাছে পরিচিত। তো তিনি আমাদের হৃদয়ে আজও আছেন এবং চিরকালই থাকবেন, এটুকু বললাম। নমস্কার,
0: ধন্যবাদ। দুঃখমিয়া শুধু সারাটা জীবন দুঃখই পেয়ে গেলেন, কখনো স্ত্রীর জন্য, কখনো ছেলের জন্য, আর আর্থিক অনটন তো লেগেই ছিল। তারপরেও তিনি সৃষ্টি করে গেছেন, কারণ তিনি যে স্রষ্টা। নমস্কার, সুপ্রভাত।

0: কার সাথে কথা বলছি?
1: খেলেছো এই বিশ্বলয়ে বিরাট।
0: ধন্যবাদ। শুধু গান গেয়ে যদি সময়টা কাটিয়ে দেন তাহলে কি করে হবে? শ্রোতা বন্ধু, কথা বলুন, অবশ্যই আমরা সেই গান শুনব, তবে কথা, আপনার কি অভিজ্ঞতা, আপনার কতটা ভালো লাগা রয়েছে কাজের প্রতি, সেটাই জানতে চাইছি আজ বলছি তোমায় পর্বে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কতটা কাছের মনে করেন কাজীকে, কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন তার লেখা, তার চিন্তাধারা, তার কবিতা কিংবা তার বিদ্রোহ, সাম্য, সব কিছু মিলিয়ে কাজী নজরুল ইসলামকে আপনার জীবনে কতটা ঠাই দিয়েছেন সবটাই জানতে চাইছি কাজী শোনে এই পর্বটিতে। বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি না, আপনি সেটটার কাছে এসে বলুন।
2: আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: আচ্ছা বলুন।
2: আজকে তো খুব ভালো দিন, নজরুল ইসলামের
0: দুঃখিত শ্রোতা বন্ধু, আমি কিচ্ছুই শুনতে পাচ্ছি না, হয়তো নেটওয়ার্কের সমস্যা রয়েছে তার জন্য কথাটা বোঝা যাচ্ছে না, বা হয়তো বা আপনি আপনার ফোনের সেটের কাছের থেকে অনেকটা দূরেই কথা বলছেন, যার কারণে সেটা আমি পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। যাই হোক, কথা বলছি, বলছি তোমায় পর্বে, আজকের বিষয় কাজী শোনে। হ্যালো সুপ্রভাত, নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
3: আজকের যে কবি কাজী নজরুলকে নিয়ে কথা হচ্ছিল, তো শুরুতেই আমি গঙ্গা জলে গঙ্গা পুজো দিয়ে দিয়েছি একটা লাইনের মাধ্যমে, দুর্ভাগ্য আমার লাইনটা কেটে গিয়েছে। আমি দিলীপ ফায়ারপুর থেকে।
0: আচ্ছা আচ্ছা বলুন দিলীপ বাবু।
3: মানবতার মানে কি বলবো, নজরুল তো আমাদের সকলের প্রিয় কবি এবং আমরা সকলে জানি, এবং পরাধীনতা শৃঙ্খল ভাঙার মন্ত্রে ও অসাম্প্রদায়িক চেতনা উদ্যুক্ত হয়ে তিনি পিতৃ কবি হিসেবে পরিচিতি লাভ করেন আমাদের মাঝে। উনাকে বিদ্রোহী বলা হয়, পাশাপাশি উনাকে আমরা প্রেমিক কবি, মানবতার কবি সবকিছু বলতে পারি। এক মেলবন্ধনে মাধ্যমে আমাদের ওনার কবিতা এবং গান চিরকাল আমাদের বাঙালি হৃদয়ে সবসময় কি বলবো জীবন্ত হয়ে থাকবে, এটাই বলার। ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, আপনিও ধন্যবাদ। হ্যাঁ, আজ এত বছর, এত বছর বাদেও কেউ কিন্তু ভুলতে পারে না, জীবনের প্রতিটা আঙ্গিকেই যেন তিনি গান লিখে গেছেন, কখনো সেটা ভালোবাসার, কখনো সেটা দুঃখের, কখনো ঠুমরি খেয়াল, কখনো বা শ্যামা সঙ্গীত, ওই যে জাতের তার কাছে কোনো মূল্য নেই, তিনি মানুষকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। হ্যালো নমস্কার সুপ্রভাত।

0: हेलो। হ্যাঁ, এখনো কিন্তু শুনতে পাচ্ছি না।
1: হ্যালো,
0: হ্যাঁ, হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি কিন্তু একদম ধীর লয়ে আসছে। আমি জানি না আমাদের অন্য শ্রোতা বন্ধুরা শুনতে পাবেন কিনা। আপনি যেখানে আছেন তার থেকে একটু বাইরে এসে বরং কথা বললে হয়তো বা একটু আর একটু ভালো শুনতে পাবো।
1: হ্যাঁ, আমি একদম বাইরে।
0: আচ্ছা, বলুন।
1: যেটা বলতে এসেছিলাম, অনেকগুলো আগে গান লিখেছিলেন, শ্যামা মায়ের লাগলো আগুন, তারপরে যে দেখছেন তো বাংলা গজল, হিন্দি গজল, তারপর আবার উনি একজন হিন্দু নারীকে বিয়ে করেছিলেন, তারপর একটা গান লিখেছিলেন তারপরে আমার একটা আমার দৈপদ একটা গল্প লিখেছিলাম, ভূপেন হাজারিকা বলেছিলেন অমর হৃদয়ে রবীন্দ্রনাথ, আর চেতনাতে নজরুল, লাস্টে এটা লিখেছিলেন। ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ। সবাই কথা বলতে চাইছেন, কারণ ওই যে মননে স্বপনে চেতনায় সর্বত্রই বিরাজ করছেন কাজী। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: হ্যাঁ, হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
2: দেখুন, সত্যি তাই, আজ কাজী নজরুল ইসলামের আমরা শতবর্ষে রয়েছি, তো ওনার চরণে শতকোটি প্রণাম। আর উনি আমাদের ছেড়ে, হয়তো ওনার নশ্বর দেহটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু উনি আছেন, আপামর বাঙালির মধ্যে উনি আছেন, ছিলেন এবং থাকবেন। তিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসছেন এবং আসবেনও। তিনি যে রচনাগুলো, যে ছোট থেকে বয়স্ক সকলের জন্য তিনি ভাবনা চিন্তা করে অনেক গান কবিতা, তিনি একজন অন্য ধর্মের মানুষ হয়েও যেভাবে আমাদের শ্যামা সঙ্গীতগুলো তিনি লিখে গেছেন, সেগুলো প্রত্যেকটা মানুষের মুখে মুখে, বা অনেক শিল্পীরাই এই এই গানগুলো গেয়েছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তিনি তার সৃষ্টির মাধ্যমে বেঁচে আছেন, এবং তিনি যে শুধু মানে তিনি তার জীবন কাহিনীতে আমরা অনেক কিছুই দেখতে পাই, সেখানে তিনি নিজে কত দুঃখ কষ্ট সঙ্গে প্রতিকূলতাকে জয় করে তিনি বড় হয়েছেন, এবং মানে কিভাবে তিনি একজন কবি এবং বিদ্রোহী কবি হয়ে উঠেছিলেন, সে কথা আর বেশি মানে ব্যক্ত করছি না, সংক্ষেপেই বলছি। তো তিনি আছেন, ছিলেন এবং থাকবেন তার সৃষ্টির মাধ্যমে। এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। কবি কাজী নজরুল ইসলাম, তিনি শুধুমাত্র একটা জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় কবি হলেও তিনি আমাদেরও ভালোবাসার কবি। আরও একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
3: তোমার অভি আমার আকাশবাণী নমস্তি। আমি আঙ্কেল ডুমোঠাকে ফোন করছে, কাজী লসমের কি কবিতাকে মজা লাগে। বাই বাই।
0: কে বলছিলেন? বুঝতে পারলাম না উনি কি বলতে চাইলেন আর কি বললেন, কিছুই ধরতে পারলাম না। একটা গান না, বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
4: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার, কে বলছিলেন?
4: নমস্কার নেবেন, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিবেণী জেলা থেকে।
0: আচ্ছা, বলুন।

0: আর বিশেষ করে আজকে বিষয় আপনি খুব ভালো একটা বিষয় নিয়ে এসেছেন অনুষ্ঠানে, মসজিদের উপর বলতে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিক কথা। আসলে দেখুন কি বলবো, আসলে আজকের দিনে আজ 11ই জ্যৈষ্ঠ, ঠিক না? 11ই জ্যৈষ্ঠ তো জন্মগ্রহণ করেছিলেন 1306 বাংলাতে। তাই আজকের দিনে প্রথমে উনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই সবাই মিলে একসাথে। আর তিনি যেভাবে গান গেয়েছিলেন বা গল্প কবিতা ছড়া সত্যি ইচ্ছা অদ্ভুত, এই গান আমাদের কাছে সারা জীবন থাকছে সেটা কোনোদিন বিলীন হবে না। আর বিশেষ করে তিনি হতে পারেন অন্য ধর্মের, কিন্তু তিনি সব ধর্মের লোকেদেরকে আদর করতেন ভালোবাসতেন, সেটা হচ্ছে মহানের ধর্ম, ঠিক না? মহান ধর্ম। আসলে দেখুন তিনি যেভাবে আমাদের এই যে নজরুল গীতি গিয়েছিলেন, সেই নজরুল গীতির মধ্যে কিন্তু রয়েছে কৃষ্ণের সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলে, ঠিক না?
1: ঠিক।
0: আর উনাকে আমরা বিদ্রোহ কবি বলি। তিনি স্বাধীনতার পর বা স্বাধীনতা যখন আন্দোলন হয়েছিল তখন তিনি যেভাবে গান গেয়েছিলেন, সত্যি তারপর থেকে আমরা উনাকে আমরা বিদ্রোহ কবি হিসেবে আমরা মানছি এবং বিদ্রোহ কবি হিসেবে আমরা জানি কাজী নজরুল ইসলামকে। তাই সত্যি উনার সম্পর্কে আমরা যতই বলি না কেন তা কিন্তু শেষ হবে না। তা কিন্তু এই 3 মিনিট বা 4 মিনিটে কিন্তু বলতে পারবো না, অনেক কথা রয়েছে। তাই যেহেতু আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রয়েছেন বলে আমি এখানে এসে থাকি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

0: আমরা সামাজিক কারণে মানুষকে নানা ভাগে ভাগ করে থাকি, যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ভারতীয়, পাকিস্তানি, ইংরেজ, ধনিক, বণিক, শ্রমিক, আশরাফ, আতরফ, হানাফি, শাফেরি, হামলি, রাজা, প্রজা, উজির, নাজির ইত্যাদি। কোনো কোনো কবি এইসব শ্রেণীর এক বা একাধিক বিশেষ শ্রেণীকে লক্ষ্য করে বা মনে মনে প্রধান বলে গণ্য করে কাব্য লিখে থাকেন। এরা হচ্ছেন শ্রেণী বিশেষের কবি। আর যারা শ্রেণী বিশেষকে প্রাধান্য না দিয়ে সকল মানুষের জন্য কাব্য লেখেন, তাদেরকে মানুষের কবি বলা হয়। নজরুল ইসলাম শ্রেণী প্রাধান্য স্বীকার করেননি, তিনি সকল মানুষের সমান অধিকার ও সম্ভাবনার দিকে জোর দিয়েছেন এবং মানুষের চিরন্তন আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, যৌবন, প্রেম, বীর, ধর্ম প্রভৃতি নিয়ে কবিতা লিখেছেন। এজন্যই তাকে মানুষের কবি বলা হয়। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত ম্যাম, নমস্কার।
0: নমস্কার,
1: হ্যাঁ, আমি আনন্দনগর থেকে জয়কুমার বলছিলাম ম্যাম।
0: আচ্ছা, বলুন।
1: হ্যাঁ, আজকে তো কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস, তাই
0: ম্যাম?
1: আমাদের বিশ্বকবি প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করতে পারি, এরপর কাজী নজরুল ইসলাম। আমরা তো বাল্য জীবনে পড়েছি গল্প, কবিতা, কত কিছু, এরপরে নজরুল গীতিও শুনেছি রেডিওতে। তারপর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের পরেই কাজী নজরুলের মানে এর পরিবর্তন করতে পারি। তারপর নজরুল ইসলামকে আমরা স্মরণ করি, এরপর আজকে ওর জন্মদিবসে ও এখনো বেঁচে আছে আমাদের সকলের মনে, চিরজীবন চিরজীবী থাকুক, এটা আমরা প্রার্থনা করি ম্যাম।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো লাগলো। আসলে কাজী নজরুল ইসলামের নামটারই একটি অর্থ আছে, আনন্দিত আর অপরিমিত যৌবন, প্রাণদীপ্ত যৌবন, কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো বিষাদ, কোনো ভণ্ডামিকে সহ্য করে না, তাই তিনি স্বভাব বিদ্রোহী। জয় সত্যম মন্ত্র শিখা, তার বুকের ভিতর জ্বলছে অম্লান আলোকে, সেজন্যই কারারই লৌহ কপাট ভেঙে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ভেঙে ফেলাই তার সংকল্প, তার রাষ্ট্রিক, সামাজিক আর মানবিক জারি হোক। যুগপুরুষ রবীন্দ্রনাথ তো এই যৌবনের উদ্বোধনী শোনাচ্ছিলেন বারবার, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই তরুণেরা এগিয়ে আসছিল রাজনৈতিক আন্দোলনের পথ ধরে, বিদ্রোহী চিন্তার উদ্ধত আধুনিকতায়, সব ফিলিস্তাইন স্থির স্থবিরতার প্রতিবাদে। নজরুল এলেন তাদেরই অগ্নিস্ফুরিত বাণীমুখ হয়ে, নতুনের কেতনে কালবৈশাখী ঝড়ের দোলা লাগালেন তিনি। সুতরাং লাগলো লড়াই মিথ্যা এবং কাঁচায়, প্রাচীন চিন্তায় অভ্যস্ত সমালোচক ভুরুকুচকে জিজ্ঞেস করলেন, এর নাম কবিতা? দেখা দিল প্যারোডি আর ব্যঙ্গ বিদ্রোহ। ইংরেজ সরকার একটির পর একটি বই বাজেয়াপ্ত করতে লাগলো, কবিকে যেতে হলো জেলে, তার অসাম্প্রদায়িক চিন্তা চেতনার ক্ষিপ্ত হলেন রক্ষণশীল মানুষেরা। সরল আত্মবিশ্লেষণের নজরুল বললেন, যাব না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি, নারী কাঁচা। খুব স্বাভাবিক, কারণ বিদ্রোহী নবীন বীরের পথ তো পুষ্প বিকশিত নয়, মোদের আধার রাতে বাধার পথ যাত্রা নাঙ্গা পায়। বাংলা সাহিত্যের পথে তার সংগ্রামী সাধনা স্মরণীতে অগ্রপথিকের রক্তাক্ত পদচিহ্ন রেখে গেছেন নজরুল, সেই পদরেখা বাংলার যৌবনের দিশারি। আর সেই দুঃখের পথের আর পাথেও নজরুলের গান, বুক ভরা, কণ্ঠ ভরা গান, অপরাজিত প্রাণের আনন্দিত উদার কলোচ্ছ্বাস, রাত্রির সীমান্তে প্রভাতী পাখির কলধ্বনি, সবেতেই তিনি।

সকল কবি তো মানুষের জন্য কাব্য লিখে থাকেন, তাহলে আর মানুষের কবি বলে কবিকে বিশেষিত করবার তাৎপর্যই বা কী?

হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, আরো একটি গান আমরা তাহলে যাওয়ার আগে শুনে নিই না, বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, হ্যালো।

শ্রোতা বন্ধুরা, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আমরা বেরিয়ে পড়লাম বলছি তোমায় পর্ব থেকে। কথা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ তুমি অনন্য পর্বে। আর তুমি অনন্য পর্বে আজকের বিষয় রেখেছি আপনাদের জন্য, সুপ্ত বাসনা যা পূরণ হয়নি।

0: একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত। আমি আরজে মহুয়া রয়েছি আজকের এই প্রভাতী অনুষ্ঠান নিয়ে। আজকের দিনটা খুব গুরুগম্ভীরভাবে শুরু হয়েছিল, জানি না এখন বাইরে কি চলছে, কিন্তু ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল সারাটা দিন। যদি এমন যায় তাহলে কেমন যাবে সবার? ভালো তো নিশ্চয়ই যাবে না, কারণ প্রতি মুহূর্তে একটা ভয়, এই না কিছু মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, সব কিছুর হোক না কেন, যা কিছুই হোক না কেন, সব কিছুর সঙ্গেই কিন্তু 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত রয়েছে। আমরা এখন রয়েছি তুমি অনন্যা পর্বে, আর এই পর্বে আর কিছুক্ষণ পরেই আপনাদের থেকে জানতে চাইব একটা বিষয়ের উপর আপনাদের মন্তব্য। বিষয়টা হচ্ছে সুপ্ত বাসনা যা পূরণ হয়নি। কি এমন সুপ্ত বাসনা রয়েছে যেটা কখনোই পূরণ হয়নি, বা এখন আপনাদের মনে হচ্ছে যে হওয়ারও কোনো চান্স নেই? যাই হোক, আজকে ইতিহাসের পাতা থেকে একজন নারীর কিছু গল্প বলবো। হ্যাঁ, কিছু না, অল্প একটুই বলবো, তারপর তো প্রসঙ্গে চলে যাব, আমরা গল্পে চলে যাব। কিন্তু নারীদের নিয়ে কথা বলতে গেলেও কিন্তু আমাদের কাছে মনে হয় যে একটা পর্ব হয়তোবা শেষ হবে না। সকাল থেকেই সারা বাড়ি জুড়ে গুঞ্জন, ছোট বৌমার ঘরে রাতে পরপুরুষের আগমন হয়েছিল, স্বামী বন্ধুর বিয়ে উপলক্ষে অন্যত্র গেছেন, সেই সুযোগে এমন হয়েছে। ক্রমে গুঞ্জন সরগোলে পরিণত। ইতিমধ্যে স্বামীও ফিরে এসে এমন অভিযোগ শুনে স্ত্রীকে প্রশ্ন করলেন, স্বামীর অনুপস্থিতিতে কেন তিনি পরপুরুষকে ঘরে প্রবেশাধিকার দিলেন? এতক্ষণ ছোট বৌমা নিরুত্তর ছিলেন, আশা ছিল স্বামী এসে এই মিথ্যা অভিযোগের উপযুক্ত জবাব দেবেন। যখন স্বামীও বিশ্বাস করলেন এই মিথ্যাকে, এতদিনের দাম্পত্য সম্পর্কের বিশ্বাসের ভিত ধূলিসাৎ হল, মেয়েটি আর

সহ্য করতে পারলেন না। বড়জা এই মিথ্যার জবনিকা উন্মোচন করতে অনুরোধ জানালে মেয়েটি বলল, এতদিনে চেনা মানুষকে যারা বিনা প্রশ্নে চরিত্রহীন বলে ভেবে নিতে পারে তাদের সংসারে সে আর থাকবে না। এদের কৈফিয়ত দেবার দায়ও নেই তার। তার বিপ্লবী ভাইকে রাতে কয়েক ঘণ্টার জন্য আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের পরিণামে দাসের ঘরের মতো ভেঙে গেল পারিবারিক ও ব্যক্তি সম্পর্ক। তাসের ঘর শীর্ষক গল্পটি লেখা হয়েছিল 1948। এই বলিষ্ঠ কলম

ধরাধামে অবতীর্ণ হয়ে স্কুলে পড়ার সুযোগ না পেয়েও নিজের প্রচেষ্টায় সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছিলেন। দাদাদের পড়ার টেবিলের উল্টো দিকে বসে বর্ণমালা শিখেছিলেন বলে শিশুকালে উল্টো করে লিখতেন। অচিরেই নিজের সোজা পথ চিনে নিয়ে 13 বছর বয়স থেকে কবিতা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যের অঙ্গনে প্রবেশ করলেন। জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত কলম ছিল সচল। সাহিত্যে যেমন উদার মানসিকতার পরিচয় দিয়েছেন, ব্যক্তিগত জীবনেও তেমনই ছিলেন। গামছা পরিধান করে নিজের শাশুড়িকে নিরামিষ রান্না করে দিয়েছেন, আবার পুত্রবধূর পিএইচডি প্রাপ্তির খুশিতে বিখ্যাত চীনা রেস্তোরাঁয় খাইয়েছেন বৌমার সহকর্মীদের। বাড়িতে অতিথিদের মধ্যাহ্ন বা নৈশভোজে আপ্যায়ন করতে খুব ভালোবাসতেন। মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা ছিল আশাপূর্ণা দেবীর। ছায়া সূর্য উপন্যাসটির কথা মনে পড়ে এই প্রসঙ্গেই। মানবিকতা যে সামাজিক আচারের ঊর্ধ্বে, একথা আচার সর্বস্ব সমাজকে তিনিই শিখিয়েছিলেন। অনাচার গল্পের সুভাষ কাকিমা বৈধব্য বেশ ধারণ করেননি। শ্বশুরমশাইকে পুত্রশোক দেবেন না বলে যদিও শেষ রক্ষা হয়নি। এই মানবিকতার যথার্থ মূল্যও তিনি পাননি। সবার কাছে নিন্দিতই হয়েছেন। আশাপূর্ণা দেবীর কথা যতই বলি আরও বলতে মন চায়। তিনি এমনই একজন লেখিকা এবং সর্বোপরি ওই সময়ের নারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি সবসময় কাজ করেছেন এবং চেষ্টা করেছেন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা এখন রয়েছি তুমি অনন্যা পর্বে। আর এই পর্বে আপনাদের জন্য একটা বিষয় আমি রেখেছিলাম, সেই বিষয়টা হচ্ছে আপনাদের জীবনে সুপ্ত বাসনা কি রয়েছে যা পূরণ হয়নি। বন্ধু কথা বলুন 03-81-232-6253 এই নম্বরে। আমাদের জীবনে আসলে জীবনটা তো ছোট্ট, একদম ছোট্ট। এই ছোট্ট জীবনে বাসনা অনেক থাকে, তবে সবসময়ই একটা বাসনা থাকে, একটা মেন বাসনা থাকে, একটা কিছু হওয়ার ইচ্ছে থাকে, একটা বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, এই জিনিসটা আমি করব। কিন্তু হয়তো দেখা যায় কার্যকারণে যেভাবেই হোক সেটার পূরণ হয় না। তো সেই বাসনাটা বা স্বপ্নটা জানতে চাইছি আপনাদের থেকে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে।

0: হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: হ্যাঁ, বলুন।
1: এই আজকে তো অষ্টমী অনন্যা পর্বের প্রসঙ্গ রাখা হয়েছে, সুপ্ত বাসনা যা পূরণ হয়নি, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ।
1: তো এইরকম দেখো তো, আমাদের তো কত বাসনা, সব কি আর পূরণ হয়? তবে আমার যে বাসনাটা এখন এই মানে তুমি বলতে পারো যে জীবন ছায়া নিয়েই প্রায় এসে পড়েছি, সেটা এখন মানে মনে হয় আর কি, যে এটা যদি হতো তাহলে কত ভালো হতো। যে বাসনা মুখ্য তো আমাকে মানে খুব বেশি মনে নাড়া দেয় আর কি, সেটা হচ্ছে কি জানো তো, সেটা হচ্ছে আমি মানে ছোটবেলা থেকেই এখনো বলতে পারো এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যেই আছি এবং পড়াশোনা নিয়ে আমি ভালোবাসি পড়তে এবং পড়াতে, এবং সেইভাবে আমি আমার ছেলে মেয়েকেও পড়াশোনা করিয়েছি। শিক্ষাগত যোগ্যতা যা ছিল সেটাই আমার যথেষ্ট মোটামুটি ভাবে, সেই যখন নাম দেখো এখন 77 বছর বয়স, মানে একটা স্কুলে প্রাতিষ্ঠানিক স্কুলে শিক্ষকতা করে যে একটা প্রাতিষ্ঠানিক পরিচিতি, তখন কিন্তু অত বেশি বুঝিনি। তখন আমাদের দিনে তো যে চাকরি করতেই হবে এমন বিশাল একটা ব্যাপার, এখন যেমন মানে কি আমি আমি নিজেই তো মনে মনের দিক থেকে চাইবো যে আমার ছেলের বউ হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক যেই হোক সবাই চাকরি করবে, একটা প্রাতিষ্ঠানিক পরিচিতি কাজ, কিন্তু তখন কিন্তু অতটা ছিল। তো আমার পরিবারে মানে দেখাশোনা করার মতো আমাকে চিত্র না, যেহেতু কলকাতা আমার শ্বশুরবাড়ি, এই জন্য আমার ছেলে মেয়েদের পড়াশোনা পুরোটা দায়িত্বই আমি নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, তো আমি আর চাকরির জন্য কোনো চেষ্টা করিনি কখন, কিন্তু আমার যে মানে ইয়ারা প্রত্যেকেই কিন্তু অন্য কোনো স্কুলে এরা চাকরি করেছে, করে রিটায়ারমেন্টে হাই স্কুলেই চাকরি করেছে। তো এখন আমি তখন পড়িয়েছি পড়াশোনা এবং ওদের পড়াতে গিয়ে নিজেকেও প্রচুর স্টাডি করতে হয়েছে। হ্যাঁ, তারপরে নিজের ছেলে মেয়ে, তারপরে বলো আত্মীয়, কিছু কিছু আত্মীয় এবং পাড়ারও দু চারজনকে পড়িয়েছি, অবশ্যই বিনা পয়সা নিয়ে। তারপরে আমার নাতিদের পড়াশোনার দায়িত্ব নিয়ে নিলাম, যেহেতু আমি পড়াশোনা লাইনে রয়েছি, নাতিরা হলো নাতি ছেলের ঘরে নাতি পড়াশোনা করিয়েছি ওদের, মানে আমার দুই উচ্চ মাধ্যমিক, এখনো উচ্চ মাধ্যমিক দুটো জমা নাতি রয়েছে, ওদের ইংলিশটা করাচ্ছে, তাও সায়েন্স পড়ে, ওদের সায়েন্স টিচার রয়েছে। কিন্তু মনের মধ্যে একটা এখন মনে হয় ইস, আমি যদি একটা স্কুলে দেখো অনেক সময় অনেক জিজ্ঞেস করে আমাকে, জানি না কেন জিজ্ঞেস করে, আমি অনেক জায়গায় যে আপনি কিছু কোন ডিপার্টমেন্টে ছিলেন, মানে অনেক মানে তখন যেন হয়েছে না যে তার উপরে করে খায়, যেন আমি তো কোনো পরিচিতি দিতে পারছি না। না, শুনতে পাচ্ছ? হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি কোনো আমার কোনো পরিচিতি আমি দিতে পারছি না, আমার মেয়ের পরিচয় পরিচিতি, আমার স্বামী প্রফেসর ছিলেন সেই পরিচিতি, আমার ছেলে নাতি এরা রয়েছে, কিন্তু আমার নিজস্ব কি পরিচিতি,
0: নিজস্ব পরিচয়
1: সেরকম প্রাতিষ্ঠানিক কোনো পরিচিতি নেই। কিন্তু আমি অতটা আমি পড়াশোনা করাতে বা করতে ভীষণ ভীষণ ভালোবাসি, এখন এইটাই আমার সুপ্ত বাসনা। তোমার আজকে প্রসঙ্গ মতো একটা বলার একটা বিশাল সুযোগ পেয়ে গেলাম যে মানে যদি আমি কোন স্কুলে শিক্ষিত হতাম তাহলে কত কত ছাত্রছাত্রীকে পড়াতে পারতাম, তাহলে কি হতো, একটা প্রাতিষ্ঠানিক পরিচিতি, সম্মান বলো, আত্মতৃপ্তি বলো, সব কিছু পেয়ে যেতাম না? এটা এখন জীবন ছায়া নিয়ে এসে করি, এটাই বলে বলতে পেরে আজকে তোমার প্রসঙ্গ মতো সত্যি ভীষণ ভালো।

0: ধন্যবাদ,
1: এটাই আর কি আমি চাইবো, সবাই যাতে এরকম যে যাক মানে যোগ্যতা মতো,
0: ঠিক একদম সত্যি কথা,
1: অন্তত প্রাতিষ্ঠের পরিচিতি থাকে, সেটাই আমি তোমার হাত
0: দিয়ে। ধন্যবাদ, ভালো থাকো,
1: খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো বলে।
0: আসলে প্রত্যেকেরই কিন্তু একটা প্রয়োজন আইডেন্টিটি, আইডেন্টিটি না থাকলে একটু একটু না বেশিরভাগ মানুষই হীনমন্যতায় ভোগে, আর বিশেষ করে মেয়েদের আইডেন্টিটিটা এখন তো মাস্ট। হ্যাঁ আগেও ছিল, আগে হয়তো বা মেয়েরা বলতে সাহস পেত না, কিন্তু এখন মেয়েরা যদি আইডেন্টিটি না থাকে তাহলে রীতিমতো যুদ্ধ করে, এবং যুদ্ধ করে কোনো কোনো ক্ষেত্রে ঘর থেকে বেরিয়ে যায় নিজস্ব একটা পরিচয় তৈরি করার জন্য, এবং এটা কোনো ক্ষেত্রে হয়তোবা নিন্দুকেরা নিন্দা করতে পারে, কিন্তু নিন্দুকের নিন্দা দিয়ে কী আসেবা যায়, আসল তো হচ্ছে আমি কি চাই, সবসময় কি কালের নিয়ম মেনে আমাকে আমার স্বামীর পরিচয় কিংবা আমার পিতৃ পরিচয় কিংবা আমার ছেলের পরিচয় দিয়েই সবাই আমাকে চিনবে, তা কেন, আমার কি কিছু নিজস্বতা নেই, এটাই লীলাদেবী বলতে চাইছিলেন, এবং এটাই আমার মনে হয় প্রত্যেকের মনের বাসনা। হ্যাঁ একটা বাসনা, আরও অনেক রকমের বাসনা থাকে, সিলিসিলি বাসনাও থাকে, মানে খুব আনন্দদায়ক বাসনাও থাকে, মজার বাসনাও থাকে, সেগুলো শুনবো যদি থাকে আপনাদের মনে। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার,
2: আমার পূর্ববর্তী বক্তা যা যা বললেন অনেকটাই আমার সঙ্গে মিলে গেছে, কিন্তু আমার পরিচয়ও আছে, সবই আছে। আমার মনে হয় আমার জানা মতে যা যা শিখেছি সারা জীবনে কাউকে দিতে পারলাম না, ভালো ছাত্র পেলাম না, যেমন ছবি আঁকা, সেলাই করা, তারপরে অন্য আয়ুর্বেদ চিকিৎসার ব্যাপার সমস্ত কিছু দিদির সঙ্গে অনেকটাই আমার মিল, কিন্তু আমি ভালো স্কুলে টিচার ছিলাম, এখন রিটায়ারমেন্টে, কিন্তু আমার মনে হয় দেশকে কিছু দিতে পারলাম না। কেউ যদি জানতে চাইতো সবাই একটু অবহেলা করে, কেমন আর জানতে চায় না, ধৈর্য কম, এটাই আমার সুপ্ত বাসনা। আমি যা যা শিখেছি যদি দিয়ে যেতে পারতাম,
0: এখানে আর কিছুই বলাননি, কে বলছিলেন?
2: বলাননি, আমি স্নিগ্ধা আখাড় রোড থেকে।
0: আচ্ছা স্নিগ্ধা কি?
2: স্নিগ্ধা দাশগুপ্তা।
0: আচ্ছা ধন্যবাদ। আসলে কিছু কিছু কথা আছে যেগুলোর মধ্যে কিছু বলার নেই, শুধুমাত্র আক্ষেপেই থেকে যায়, আর যদি কোনো একজন গুণী মানুষ তার উত্তরসূরি তৈরি করে দিয়ে যেতে না পারে তাহলে কিন্তু আক্ষেপটা বিরাট বড় আকার ধারণ করে। চলুন কোনো একজন বিরাট শিল্পীর উত্তরসূরির কণ্ঠে ওই শিল্পীর কিছু গান আমরা শুনব এখন, কিছু গানের মধ্যে একটা গান আপাতত শুনি, রয়েছি তো এই পর্বে আমরা আরও বেশ কিছুক্ষণ। আমি কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়ের উত্তরসূরি অর্থাৎ নাতি শাগনিক সেনের কণ্ঠে আমরা শুনব এই গানটি। হ্যাঁ এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন, তবে এখন শুনবো সেটা তার উত্তরসূরির কণ্ঠে।

কেন দূরে থাকো, এটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের যে মহিলা শ্রোতা বন্ধুরা, যাদের জন্য এই নারী তুমি অনন্যা এই পর্বটা রাখা হয়েছে, তাদের মনের মনে হয় কোনো বাসনা ছিল না, সুপ্ত বাসনা ছিল না, সব ধরনের বাসনা পূরণ হয়ে গেছে, তাই তো?

0: আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে না, বা এমন কিছু বাসনা হয়েছে, বাসনা আছে হয়তো বা যেগুলো সর্বসমক্ষে আনা যাবে না। যাই হোক, বাসনা থাকে না এটা তো হতে পারে না, মনের কোনো সুপ্ত বাসনা বা সুপ্ত ইচ্ছা থাকবে না এটা তো হতেই পারে না। মানুষ মাত্রেই চাহিদা থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই চাহিদাগুলো পাল্টাতে থাকে, এক এক সময়ে এক এক রকম চাহিদার সৃষ্টি হয়। তবে কিছু চাহিদা থেকে যায় যেগুলো মনের ভীষণ গভীরে দাগ কেটে যায়, যেটা জীবনের শেষ লগ্ন পর্যন্ত মনের মধ্যেই থেকে যায়। সেটা আর চাহিদা রূপে থাকে না, তখন সেটা আক্ষেপ রূপে থেকে যায়। কেন সেই স্বপ্নটা দেখেছিলাম বা কেন সেই ধরনের চাহিদা আমার হয়েছিল, যেই চাহিদাটা আমি পূরণ করতে পারিনি বা আমাকে কেউ করতে দেয়নি। আসলে এক একজনের চাহিদা এক এক রকম। কেউ চায় ভালো লিখতে এবং সেটা দিয়ে নিজেকে প্রচার করতে, কেউ চায় প্রচার বিমুখ হয়ে সামনে এগিয়ে যেতে, আবার কেউ চায় সবাই আমাকে চিনুক জানুক, আমার নিজস্ব একটা পরিচয় থাকুক। অনেকের হয়তো সেই ইচ্ছেটা পূরণ হয়, অনেকের সেই ইচ্ছেটা পূরণ হয় না। যাদের ইচ্ছে পূরণ হয় তাদের জন্য তো অবশ্যই শুভেচ্ছা, আর যাদের ইচ্ছে পূরণ হয় না তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগে। এমন লিস্টে হয়তো বা কোথাও আমি আছি, কারণ আমার তো অনেক ইচ্ছে, অনেক বাসনা, সুপ্ত বাসনা অনেক ছিল যেগুলি পূরণ হয়নি, আর এই এই জায়গায় এসে, জীবনের এই পর্বে এসে এখনও সেগুলো পূরণ হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সেগুলো ছিল ছোট্ট বয়সের বাসনা। যেমন ধরুন না, আমার খুব ইচ্ছে ছিল আমি সাইকেল চালানো শিখব, তো যথারীতি এটাতে আমার বাবার খুব মানা ছিল, তো যথারীতি একদিন আমার দাদা সেখানে আমার ইচ্ছেটাকে প্রশ্রয় দিয়েছিল, বলছিল যে তুই প্যাডেল কর, আমি তোর পেছনে আছি। তো আমি তো নতুন, তাই এত জোরে প্যাডেল করলাম, প্যাডেল করে এসে সোজা ড্রেনে পড়ে গেলাম। অল্পের জন্য আমার হাত ভাঙেনি, পা ভাঙেনি, তারপর থেকে আর কখনো আমি সাইকেলের নামও নিইনি, আর করা নিষেধ ছিল। যাই হোক, তারপরে আমার ইচ্ছে হয়েছে আমি একটা মানে স্কুটি চালাবো, নিজস্ব একটা স্কুটি থাকবে, কিন্তু সেখানেও বাধা, কারণ আমার যে গার্জিয়ানরা রয়েছে না, অভিভাবকরা রয়েছেন, তারা বলেছেন যে তারা কোনো রকম কোনো টেনশনে থাকতে পারবে না, কারণ প্রতি মুহূর্তেই তারা ভয়ে থাকবে যে আমি কখন কার হাত পা ভেঙে ফেলি কিংবা আমি নিজের হাত পা ভেঙে ফেলি। যাই হোক, বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ,
1: আপনি এখন যে বলেছিলেন নাকি ছোটবেলা থেকে,
0: দুঃখিত দুঃখিত দুঃখিত দুঃখিত, আপনার ফোন, আপনার অনুষ্ঠান নয় এটা, এটা শুধুমাত্র আমাদের অনুষ্ঠান, শুধুমাত্র নারীদের অনুষ্ঠান। আপনাদের জন্য প্রতিদিন প্রচুর অনুষ্ঠান থাকে, তখন কথা বলুন, আর এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের জন্য, স্পেশালি মহিলাদের জন্য, যারা চায় নিজেদের কথা বলতে, যারা চায় মাধ্যম একটা খোঁজে, যে মাধ্যমে মারফতে তারা তাদের মনের ইচ্ছা জানাতে চায়, আর সেই মাধ্যমটাই হচ্ছে নারী তুমি অনন্যা পর্ব। আরও একটি গানে চলে যাচ্ছি, তারপর আবার আসবো আপনাদের ফোনে।

0: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
1: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
0: RBI বলছে, জানুন,
1: সজাগ থাকুন। আনক্লেম ডিপোজিট পর বিশেষ শিবির 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের সব জেলায় আয়োজন করা হচ্ছে।
2: আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আমরা এই পর্বে রয়েছি। আজ তুমি অনন্যা পর্বে আমি যে বিষয়টা রেখেছিলাম সেই বিষয়টা ছিল সুপ্ত বাসনা যা পূরণ হয়নি। হতেই হবে, গম্ভীর এমন তো নয়। সেই বাসনা ছোট্ট হতে পারে, সেই বাসনা এখন জীবনের এই পর্যায়ে এসে মনে হতেই পারে যে কী ধরনের আমার ইচ্ছে ছিল, কী করে এরকম বাসনা আমার মনে জেগেছিল, হতেই পারে। কিন্তু সেটা সিলি হলেও মনে কিন্তু এখনও রয়ে গেছে, এমনও তো কিছু রয়েছে। হ্যাঁ, আমি বললাম না আপনাদেরকে আমার ছোটোবেলার গল্প, সেই বাসনাটা কিন্তু এখনও আমার পূরণ হয়নি। তো বাসনাটা বাসনাই রেখে যাবে, সুপ্ত হিসেবেই রেখে যাবে, থেকে যাবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, সবাই আমরা ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি নিজেরা যতটুকু ভালো থাকি তার থেকে বেশি ভালো রাখতে চেষ্টা করি পাশের মানুষটাকে। কারণ পাশের মানুষ ভালো থাকলেই আমরাও ভালো থাকব, এমনটাই তো সবাই জানি। আর অনেকেই চায় যে সবাইকে নিয়ে ভালো থাকতে, এটা হয়তো আপামর সবার একই চিন্তাধারা, এটাও একটা সুপ্ত বাসনা যে আমি সবসময় চেষ্টা করব যেন সবাইকে ভালো রাখতে পারি। হয় না, হবেও না কখনো, কিন্তু চেষ্টা করতে তো ত্রুটি নেই। আজ আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে 101.6 মেগাহার্স FM উজ্জয়ন্ত। বৃষ্টির সকালে আপনাদের সঙ্গে আমি আরজে মহুয়া রয়েছি, আর এখন রয়েছে যেই পর্বে, সেই পর্বের নাম বলছি তোমায়, আর তার বিষয় হচ্ছে সুপ্ত বাসনা যা পূরণ হয়নি। আপাতত আমার এখন একটা গানই শুনতে ইচ্ছে করছে, সেই গানটা হচ্ছে কিশোর কুমারের গানটি।

0: প্লিজ শ্রোতা বন্ধুরা, এই গানটার মাধ্যমে কিছু কি মনে পড়েছে? আমি কিন্তু বারবার বলছিলাম যে এমনও কিছু কথা রয়েছে যেগুলো হয়তো বা সর্বসমক্ষে জানানো যায় না, কিন্তু আমাদের কাছে কিন্তু কানে কানে সেই কথাটা বলা যেতেই পারে। আপনি ফোন করে আপনার সেই বাসনার কথা বলতেই পারেন, যাকে চেয়েছিলেন জীবনসঙ্গী হিসেবে কিন্তু পাননি, সেখানে একটা দুঃখ রয়ে গেছে, থাকতেই পারে, এটা তো কোনো অন্যায় নয়, তাই না? যাই হোক, নারী তুমি অনন্যা, এই পর্বের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। ভেবেছিলাম আজকে অনেক নারী বন্ধুরা এখানে কথা বলবে, তাদের সুপ্ত বাসনার কথা বলবে, কারণ এই পর্বটা শুধুমাত্র তাদেরই জন্য রাখা যারা নিজেদেরকে খুলে প্রকাশ করতে পারেন না, যারা নিজেদের মনের কথা বলতে পারেন না, কেউ শোনার নেই। এই জায়গায় কিন্তু আমরা আছি আপনাদের কথা শোনার জন্য, এবং আমরা চেষ্টা করি আপনাদের মনের কথা মাথায় রেখেই এই পর্বগুলো সাজাতে। আপাতত সবার মতো আমরাও চলুন এই গানটিতে ভেসে যাই।
1: প্রজাপতি।

সত্যিই তাই, প্রজাপতি যে কোথা থেকে এমন রঙিন পাখা পেয়েছে, আর এত সুন্দর গানটা লিখতে পেরেছেন আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আর এই কবিতাই বলুন আর গানই বলুন, যাই বলি না কেন, সত্যি আমাদের মনেও কিন্তু একই প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা যদি প্রজাপতি হতে পারতাম কতদিন না ভালো হতো না? আমরা আমাদের ইচ্ছে মতো বিভিন্ন ফুলে ঘুরে বেড়াতাম, এক একজন এক এক রকম জামা পরতে পারতাম, কতই না মজা হতো। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা একদম পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। যখন গানটা চলছিল, কোনো একজন বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চেয়েছিলেন। যাই হোক, সেই বন্ধু হয়তো এখন ব্যস্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, ব্যস্ততার মাঝেই কিন্তু বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে যান, এবং বিশেষ করে এই সময়টায় প্রত্যেক নারীর একটু ব্যস্ততা থাকে, সেটা নিজের হোক, স্বামীর হোক, সন্তানের হোক, কিংবা মা বাবার প্রতি দায়িত্ব করতে গিয়ে সেই সময়টা ব্যস্ত থাকেন। তার মাঝেও কিন্তু আমরা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের নারী বন্ধুদের পাই নারী তুমি অনন্যা পর্বে। শ্রোতা বন্ধুরা, একটা গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। তবে জানা হলো না আমার আপনাদের সুপ্ত বাসনা কী ছিল, সেটা যদি জানতে পারতাম তাহলে ভালো লাগতো। কিছু বাসনা, যে বাসনাগুলো সবার সামনে বলা যায় না, কিন্তু আমাদের সঙ্গে কানে কানে বলা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চলুন আমরা সবাই একসাথে শুনি এই গানটি। আবার কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গান নিয়ে এবং গল্প নিয়ে।

লি মুকরি হিঙ্গা হাঙ্গা যেন বরক নি চাপমু খানানি সেব সে মাংলা খামু যে বরক বাই গান অতংয়ে বরক রক পিয়াবাতি যেন ও পান্ডা রক নি বিং যেন সাবইমানো যে মল সুম চাপমু খা বহাই আবহাই কেন কাইসার চাপমু যেন তাবু খা লাইনাই আবো হুকে কাইপেং রচাপমু আমপুইলিয়ান কাইপেং নি খরাঙ্গ

Vậy ơi nàng má tên Bồi vân vô sáng Tao là hà Cô bay ơi

quiero también.

Oi, não matei. Ei, bobela, mamãe.

Oi, nang marang mo ni nang kasalong aday. Padumte nang

mate thì ba thế tươi đây mơ có ba sen

Hara, hara, dum te, hara.

ังเช็ดใต้เตียงเรื่องอากาศเช่นเต

আসুকজরা যশ্রী বংশের খরাঙ্গ রেজাব মানার জাখা হে যিনি পান্ডানি পাইথাক বাকনো পাইসক পাইখা পাইথাক বাকো নরক বাই গরং মানে সিগাং তেতাংসার রেজাব মূ লাল রেন পুইয়া মলসম খরাঙ্গ

0: Diyeceğiz.
1: Kırkıdın
0: ya salo gela, kırın korman bagay angkaysa tabu kyo sheng mung phajing o thang tong mani. Jadu hinma leki shani kok ya, o rizap mung, sab rizap, shabu daman.
1: O, ike ane wang chung mung, ike shodagar.
0: Iii, shodagar, iii, chakha. Bele ke hambay. Nga te kaysa rizap mung, man thok, man thok. Rizap mung.
1: O, bong, ike ane kong manu chi.
0: Abo shabu shui, o rizap mung.
1: Omanka orun depuma da sujangma.
0: Orun
1: mantu mantu de mantu mantu ke amushini uko dolker samani de bay omu kisam buchine to kaman to mantu mantu ga
0: mantu mantu nukto nukto tamsiga mo angu pogi to raima shaimani nokthai orowono bororugo huijak tongo raima shaimani nokthai himani abota
1: monka bimal devar ma thanganai or sabo pal avasan ke ana sine kan ka one want to come on because sai kono na na ka khakla sabo on ka
0: bele ke hambai ni ni samani chakha or chapmung খুবই ন চিন্তা খুবই যে সামনে যে ও রেচাপ মুং ন রেচাপ খা বিমল দেবর মা ওতে অবন তাবু তো কভার রেচাপ মুং রেচাপ নে কবং মনে তঙ্গ কবং বরক ন রেচাপ খা ফে বা ও সিনে হিংকে বিকাশ রায় দেবর মা বিনি সামনে চাকা বেলেকে হাম্বাই তাকু বিজেশ তাই সাবু তং নাই গ্রে না তে বৈশা
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো খুখনা
2: খনাও ম্যাডাম
0: হি নাম সকনো ন তিনি নিচে নি পান্দাও সাবুং খা কিছে ছাগলি
2: ইয়াং দিগরেন দর্শন
0: দুই গরি আনি দর্শন আও কাম টংলালে হুম আং সুমুং কাইনি না রকমানি আমো তাকু বিজে সাউই রখা হংকে আং তাক তে কে সং নাই অব হংকে মানাই নং রচাপ দি ও রচাপ মুং সাব রচাপ সাউই দমান এ চাখা চাখা বেলে কে হামবাই হংকাই তে তে কে সে রচাপ মুং নি কক সাব নং কে আং আং থানা ফুরুকে বোতা কাপ দি রেচাপ মুং সাব রেচাপ হে চাকা বেলাইকে হামবাই রেচাপ মুং খানা নাই বুঝিও বেলাইকে হামবাই আংকাই আং দন হে নরগা বহিকে আং বাই গরঙ্গই ইতম বগে বগে বেলেকে হামবাই গাই জং জে আং জে সংমানি রক সাউই খনা রখা অবনি ককফিল এমনে তো আস কলাই আস কতু বং ইয়াবা কলাই ন আং গাই কলাই ফন অবন আং সাইমা নামু চংমানি জং খত খনাও হাই ফন অবন জং বসক মুইতু নারু খনে গাই আং আনি ও সংমুং পান্দা চেংমানি সিকাঙ্গ জং হাচুকনি রেচাপমুংনি পান্দা খনালাই টংলাইমানি হংকাই আরো নি বিশিংন আং কাছে রেচাপমুং নরকন খনার নাই ও রেচাপমুং খনাওই সাদি আবো বুমুং সাইমে ফন ব দফানি রেচাপমুং আবো সাকাকাই নোয়ানো হংকাই আং আবো তাবো কিসা খনার নাই

আঙর চাপমুং কী খাই রেখা অব ব দ ফানি চাপমুং অব সাই খাই না নাই আংটাবো কেবো আংবাই গরং না নাই দো সাবো টং নাইগ্রা না।

0: हेलो हेलो हेलो खनायांग दं खा हेलो खरां फायांगै दं खा दो आं के अमन साचुइ मारि सिनाय थाइचिङो हा जे रजाब मुंखना रजाखा अबो बो दफानि रजाब मुं अबो किसा सानानि बागै आं नरकन कयो हेलो हेलो खोनाया खरांखायनोहाय दा मुंखा बुजिमालिया थाइचिङो सेजों खोनाय दंमोनि केबे मुं खा मुं सासे कमन बागै खनारि माली आ खनालाय मालायलिया क खरां रक हेलो सार्भारनि इसु रकम खानाय मा दङ आं आंनि खरां दा खानाय आं खाना आंथ' बरक खानाया नङै दंखा नरक जे आंबाय गोरों हरै दे दंखा आब' आं रमि मायाङै दंखा हेलो
1: हेलो आं शुक्ला देव बर्मा बिश्रामनि
0: अ
1: मलसम दफानि
0: मलसम दफानि आव आव बेलायखोनो हामबाय आव जोंना बाहायखे जे गुबुन दफानि रोजाबनि मानमानि बेलायखेनो काहाम कक बेलायखेनो हामबाय आफार हंखे दिनै सोंलाय मुं आसक नंसितु दाबुक जों दाबुक सागजरानि दिनैनि कक्तमानि कक बखरि र किसा खानालायनो রাষ্ট্রপক্ষরক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নৈশাই নৈচিতক বিশিনী জুদা জুদা বাবায়ো আলাইদা সামুং তাং মানরগৈ খড়ক দক চিদগ্ন পদ্ম সকাত রেফারখা আবনি বিশিং তঙ্গ কাইনৈ পদ্ম বিভূষণ কাইদক পদ্মভূষণ তাই কাইবাচি চার পদ্মশ্রী সকাত কেন্দ্রনি আ হামক্রাই মন্ত্রী রাজীব রঞ্জন সিং মিয়া মোহনপুর ব্লকনি সাত ডুবিয়া কামি পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনা নিবিশিং মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিট ন ভার্চুয়ালতি হলং থং কাইখা মিয়া হরনিসিমি পেট্রোল তাই ডিজেল নি রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খক নুই লেপ দক চিব্রুই ডিজেল খক নুই লেপ দক চি থাম রাংমারি বাংখা হাস্তে হাফাংনি বেবাক হাবানগ তাবুক নিশিমি হাতিনি বেবাক চা শাল তাই ককতি শাল মথাকজাক টঙানো আবনো রগেই হাতিনি তাই শাল রগ হাবানকনি জরা ফলকজাক্ষা কাজী নজরুল ইসলামনি আচেমা শাল তিনি বরমনি বিশিংতেই পালাই যাকি টং ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অতালনি নুইচি শাহ শালমারি চংজাক টংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমচুকমুং মথাক রেখা বস্কাং দামনুই চিব্রিয় হাস্তিনি শালথাং ধলাই উনকুটি খুয়াই শালচি শালগ্রা তাই সিপাহীজলা হাংকর ফেরাং ককমাবাই বাক্সা গবাং ওয়াতি ওয়াউইমানো হনেই হজাক মুং রেখা নবার দিবার নাইখুং

0: Kasyani, dofani sinimong kabini hukumo. Hello?
1: Hello?
0: Ni? Sabong ka?
1: Ang manda ni? Manda jesa na ni? Kaya si jesa ma.
0: Oh, ako nono lamso ko tininitin ni panda o. Goyati na?
1: Choyati.
0: Choyati. Ya, kan. Hambai no no kereng mana bagai. An korang kaham kan bhai tong nale?
1: Ni bhai le.
0: Kan tini tini ni wan chuk mung panda o tini.
1: Wan chuk mung panda.
0: Tabuk ni katal bo song bai tini hukumu bosa kereng lai jak. Abu nanti ni ni wan chuk mung tamu kita sayi kena nanti. Do do, chadi chadi. Caya sekali, jatun cecau. Chadi.
1: Abu tatonyo. Abu tabung ni cerai doktor tam, ni cerai. Do panah hamja gini dongo, hamja gini dongo ni asal jorat ini kaso. Hai panu tay kisah sa, kisah hamja ya kahai bongo, hamja mana kahai bongo, tay ko. Manai kai boro yak tolai te no tabung ni asal jorat ta kisha ma thangja gai thayu ti na gi ni kokmo mokmo no to i wan chu gai thai ni kai jeng abuno jeng bo kisha bong no o jorai ro thangai el ko himi ma ya thangai ma yang tong ma no tabung ni generation ni jorai ro no jeng agi tong na generation okra sakra ro boro kisan dum sana nang uta ai boro no abo sai ke mang chuk lagi ton kai boro te bu tola kala cha abo je okra sakra nei nan jang ro boro se ta gari ki sana nang uta ta bu ni chrai dong abo hai hin kai ba sa uta ta jung bong ma chi ni na chi ni tong kai boro un yang ni chang uta ki abo ni ta ge cha abono no borong no na chi ge tong na ni ko kre ta je man chak chu ba la nya na ngo ta bung ni trai rong no apo jung borok chimi no kha chu hone bo na chi jang nai ko ja borok chimi no general so no ma thang tu ta bung ni do phan no nai tu han tu sa tu jung hok mo mo ko mo no te ye ti sa tu hone hen jang nai ko ja jung wa da ga ki sa ye pri ba ro gi tha na na okra rok ba
0: ตุยดุลนะนังอตาตุยดุลนะนังอตาเอตุยดุลนะนังอคงกะตุยดุลยังกะบอกบะให้กิฉีไนบะบะให้นุงไนบะอืมอะตอมนออืมกะยังบอรงอเอบอรงขะจูบอรงนุงกะทุบอรงเฉฉีไนบะอืมนุงบ่ฉีจังนอนุงฉีเตบิชูนุงออกระรอกเตบิชูอืมกินิบุราบุริกะริเคจังอะกินิกามุงจุงนุงจังบะให้กิไสมามคัมมุบะ ও কতাল দফারক ও কতাল বসংগ্র গবন ইয়াসক নানি ইয়াসক মানি দা নুকজাক ন নিন মকল
1: তাবো কতাল লি বসংগ্র ত মতা মতি ইয়াসা গন ত উলে আছ যত বড় গ্যাতা গ্যাং ইয়া অনেক বড় কোন জে সিনে নুমাই চরাই রক্ত ইয়াসা গই ত মতা মতি তিনি রাজন তুই তিনি কুকু মত ইয়ে
0: গবন
1: কান বড় কান চুম বড় চুমই এদা তিনি কো বড় ছাও
0: যে হামিয়া বনলে যে অম হামিয়া হানে খুব পেরে যা নাই যাশি সুরি ফুনকা নাই হংকাইছে যা

0: que a más que están con que van más esa no morir está traído no por que está claro no te ya o mo ni ya ni ya para ni por no más buscan esa por ti bonita casa un casa con un tono que te ya la o más hay que mane cortan baile esa no que están baile no hay ro te ya omo hai no ke han la no ke vera de kan ni samo no ke klai di sana ni ko le tong ta ta bu to tam sa nai ba dar tham ba ge o pen sa dai kon han ke ke ma ba ban no ge ha ti ru khai na ba ta bu ke hai ya ma da ta bu ke bai sa nai sa ri jo thang sa nai o ro so pe sa nai omo hai ye ro bu sa nai ja ka ke Rir un animato volto a sai la crica online con la mappa homo po digital punto sono volta un cantoro po perca anche ti tam sa nai ti mi hodani io fanam tonte e ya te puja po me la po oro po sa le anche nai che perca ga tangenza terai tavo e terai che 12 13 বছর বছরই রক্ষে বিবাক খাসিয়া হাই কেন যাও কে 17 20 বছরে লাই খান খান কে না বড় ন বুঝি মান তা কে বুঝি যে মান যা মান ও 10 12 বছর পর ও মাই না বুঝি মায়া ন গারজে হি তো নাই রও আনি যাই ও আনি যাই মেলা ও থাং তো খেলা ও থাং তো পরে তো মকে জান যা গারজে নাকি ছানে
1: ไนโคเลตวิโดลานานตาวานอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุนอะบุ Aw aw.
0: Hambai medan.
1: Hambai hambai.
0: Baru na bo, baru na bo jarariwan.
1: Aw aw. Hambai.

0: 송바이 지니 후쿠무 부스 그릉작 지니 다분히 시클라록 다분히 자라이 까탈록 버럭 지니 후쿠무는 뜨예 부스 버럭 그릉이동 아부는 뜨이 샤마다
1: 아우 아부노 아부노 안기사네 완송마냥 사와네 하자 타이네 다분히 아부는 그 아기네 다몽사몽 마이 다분 다몽사몽 파이도 먹으러도 내라이 텔레만 오고 텔레만 바하노 바 네네 다몽사몽 다몽 뜨몽 대바 텔레자 그러니까 하버 텔레자 비앙 뜨니까 아콩노 사난 버 기사 기리마 하이버 라시
0: 아 나카디 하이노 하이 조이 탕가 그릉에 말이야 ko kaham chengi tongmani chene bokok ona lakshmi phia ba choi thanga haino hai karun phina ba ge ang ko yo chene bokok ona lakhino tai ni ni wan chuk marok no chengno sai khana nan ba ge ang sak thana ba ge ko yo cheng jotun salai jak gi thongo chini hoda dopa obo salai jak nai no obo to kok ku bino phia ba salai jak mungo cheng কতালিঙি মানু ফিয়া চিনি কচাম নুতি নচং কতালিঙি মানু চিনি শিনি মুংবাই চং কতালিঙি মানু চিনি জে শয় ইয়াফাং আবোবাইকে চং শিন কতালিঙি মানু ও কতালিঙনানি তিবু কাহামুংনানি তিবু কুচুকুংনানি অবো যত বরকনি যত হদানি ন নাহারমুং এবা চাইতকমুংতং ও চাইটুক মুং খাই না থানি ও জরা জরা ও চুগো চিনি ইয়া ফংনি ইয়া রং চাচুই খিব অবশ্যই কক হাই চাবো কতাল হাফারো চাকাহানি চিনি কক বাই কক সানানি দা চগৈতং চিনি রি চুম কান্না দা চগৈতং চিনি গান্তি নকনি চিনি সংমুং রায়দা ও চিনি আগেনি সংমুং রকন চ পগুইদা কতাল সংমুং এবার বুইনি সংমুং সেরঙ্গি তং নগো চিনি বসানো ব কক বাই কক সাইতং তামুনো ফরঙ্গি তং চিনি অক্রা চাকরানো বরম রানী সেরঙ্গি ফাইমানি চিনি মা ফাই বাকসা মা ফায়া ফানো চা ফাহাইকে বরম রানী বুড়ি রকন হামচাক মুং রানী তাই বুড়ি রকন ব হাইন বরম ইয়াফারানি অবরক চিনি দফাও হুকুমুনি কাইসা বখা খে চাই মানো চামরক তুই দত চিনি তাবুকনি কতাল ব সংরক অবরক তুই তদে তং অবনংখা আনি তিনি অকক বথমানি না হারমু হাইন হাই কক দুঃখ জমানি উলো তৈ কেব গরং হরি মায়ঙি দংখাং বাই আবনি বাকে আং সাক নরক নি থানি ও খা খামা ইয়াফারো তাই আং হাইন হাইন রক যতন কয়ো চিনি জরা দংখো তেউ ছা নরক সাক থারি নাই দি গরং হরনানি বাকে

অবন বাকাং নরক যতন নকয়ো নরক অ পান্দান চাসারি তো সেনানি বাকে আনো লগে ওইটং দি তাই অ পান্দান তেব নরক বাইকরং সে গৈতং মানা বাকে কক দুক্তি করং হর দিয়ে

নাইরা নাইরা হাংফো ককটুক নি ফিলিকমা ফিয়াবা নরকনি ককদুক সকাইলিয়া মকল লক্ষা নি খাপাং রুয়াইখা নরকবাই কক মা সালাইলিয়া নাইসিংই তো তাও ফানো খাপাং নি তাকুতেই বুকুক সং নরক আংবাই গরং।

হাইকে তাবু কাছাটো চাপমু সঞ্জিতা দেবর মানে খরাঙ্গ নরক যতন নয়া ফারো নরক সাকথারি টংখানা তিনি পান্ডাও আংবাই কক দুক্তি কৃং না হানি ফিয়া বা কক দুক লগেরি আঙি টংমা বাকি কৃং মায়ং টংখানা হাই আবন বাকি নরক থানি আং অরচাপ নয়া ফারো নরক অরচাপ খানা তো তৈ আংবাই কৃং না বাকি সাকথার দি।

লাইছিলো সাবমু খাতে খাতে যে জরা নচিং লাইছো আনো আবো হাইখান হাতং নরক নরক বাই আরংনা মুচং মানে কক রক নজাবমু বিশিংতে নরক নই দম সঞ্জিতা নি রেজাবমুগ খানাখা দে বখাও হলং বেড়ই আবো হাইকেন বখাও হলং বেড়ই নিনি নরক বাই কক সানা মুচং মানে ন সাউই মানিয়ানি বাকি বখা হিলিগ্রিউই মাতনখা ফাইডিকে তাবুক মানিক দেবর মানের চাপমু খানালায়নে।

go rom phresok pre khlai ja go bathar jaknani nayo a jorao o number call khlai ka hange borokno aroni a jengjalni ma thangnani bagi a hasteni police tai special eba mamlai khlai buri police rok aro thangnai chini tripura obo obotongo buri rok je prufano abhai jungjal rok klai kha hankai o 101 number rok call khlai mano obo hunke 24/7 eba sapung hopung obo service rejagi tongo jese khor phanong thung aichuk phanong thung sal phanong thung o buri rok je fru jungjal tongo afru o number rok call khlai kha hankai বচ্চু বাচু মান্নাই পুলিশ রকমই তাই আবনু কারিব ককটুক নাম্বার তঙ্গো 0381-232-3355 অর ককটুক নাম্বার বুকরিং মানো তেকাইসা তঙ্গো 0381-232-2912 অ নাম্বার রব গরঙ্গই নরক বাই থাংলি লাং মানো মা buri rokni abhai kobang ma chubachu eba scheme rok tongo je scheme rokni bisingti buri rok pai thangni langmano mathangi mano obokhana kaching women helpline number 10181 obo nati kokisha gai haino haite kubun scheme rokna ti bokhana wono obone chekang তে তাং সাথে চাপমং নরক যতন্ন ইয়াফার চাকো

আসো যারা রেচা পংখনা রেচা খা সঞ্চিতা তেপুর মাথায় ভবিষ্যৎ ভবতুষ তেপুর মানে খরাঙ্গ খনা থত রেচা পুং হানে ইয়াগলো হাইন হাইতে কাইসা স্কিম নিক খনালায়নে অবহে ওয়ান স্টপ সেন্টার সখি সেন্টার বহনজা গবন অব ববরী রকনি বাকি ন খাতিজা কাইসা স্কিম তামনি হিংকাই অবব থাইসিং নিগো আং যে সামানি ওমেন হেল্পলাইন নাম্বার অব বাইন কিসা করংজাক তামকে বরি রক যে পুরো জং জালো কলায়ো অফরো ও ওয়ান এইট ওয়ান ওমেন হেল্পলাইন ও নাম্বার কল খাইকে হাঙ্কাই বরি রক চুবা চুমানি মানুফিয়ে বা অবনি উলো বরি রক নো বড় তালাঙি দনজাক নাই ওয়ানস মূন নাহারি নো কাইসা থাই এবার কাইসা নক আমাইকে তনি জাকা যে জায়গাও বরি রকন সালনি সালথামনি বাকি বিনি থাকি থাইগরি ইংই টংখা হাঙ্কাই এবার নিকুমা গরি ইংই টংখা হাঙ্কে বন আরো তনি জাগ আরো টঙ্গিন বরক যে বরি রকনি হামক্রাইনি বাকি যিনি হাফাংনি যে বেদেক টংমানি আবরক বাই গরঙ্গি বরক বংনি সাকন মথাঙ্গি দিশানানি বাকি লামা মানো আবো সাবো মাননাই হিংকাই যে বরি রক নগ বসাই বাই নক নখুনি বরক বাই বকরা বকরা যুগ বাই সাতক পিতক খাই যাগো বু তো খাই যাগো বাকসা বাকসা বরি রক হর সগি বথানানি নাই যাগো আবহাই রকলাই যাকা হিংকে থাকি বাকি তাই থাকি থাইকে হিংকে বরক ওমেন হেল্পলাইন নাম্বার কল খাই ও ওয়ান স্টপ সেন্টার থাঙি টঙি মানো ও নাম্বার কল খাইকা হাঙ্কে ন আর যে আদং রক থাঙ্গি আরি ন এবার যে বুকুক আবহাই জংজাল ক্লাই টংনাই বন আর তুবুই ফাইনাই তাই বন আ নগতনি নাই আ নক হাফাংনি নাইকানি খালাই জাক নক আবন বাকি আরো ব কাহাম করং টঙি মাননাই বন চারিনানি তাই বন কাহাম করং তনানি বাকি যত লুয়াজিমা নাজাকনাই তামু তামু অংখা হংকে বরি রক ও চুবাচু মানে মান হিংকাকে যে বরি রক এবার চেরাই বসারক উমর চিচা নিশাই চেরাই রক নব আরো তনি মানো তামহিকে আমহাই চ গবাং মা বরি বসারক নগো যে বরি বসারক সামুং খালাইনানি রকনি তেলাং জাকি ফালে রেজাগো এবা খগৈ তেলাং জাগো এবা সাতক পিতক খাই যাক রমফ্রে যাক হে বরক নক রগো থাকি সেপ মায়ার উই টংপুর হংকাই বরক ন আমহাই ওয়ান স্টপ সেন্টার লাং দন যাক তাই বরি রক বুতক খাই যাকমানি তাই রমফ্রে যাকমানি আবহাই এসিড অ্যাটেক রক খাই যাকমানি তাই ইয়াং ইয়াং ফাল যাকমানি আমহাই সামুং রক খাই থানি ও তাই বাকসা বাকসা হংকে সামুং খাইমানি থাইও ব সাতক পিতক খাই যাকমানি নুকজাগো অবনি বাকি বরক আরনি ইয়কনানি বাকি ওমেন হেল্পলাইন নাম্বার কল খাইকা হংকাই বরকন ওয়ান স্টপ সেন্টারও বরকন কিসা জরা টংনানি বন সেবজাকাই নাংখা হংকে আরও যে পুলিশ রকনি চুবাচৌত টংনাইনো আবনকারী বরকন সাকাম নাইনানিব।

সেবরে চাকনাই তাই কে রংতেই আবন কেরং বাই বরক বরকনি জাস্টিস মাননি বাকি বরক মুচংখা হাঙ্কে আবব রাজাকনাই তাই মেন্টাল কাউন্সেলিং নাংখা হাঙ্কাই বরকন রাজাকনাই তাই আবনি উল বরকনি থাকি থাইকরে হিঙ্কা হাঙ্কাই অবব বরকন টংনানি বাকি হাস্তে হাপাংনি যে খাতিজাক থাই টংমানি আরও বরকন তনজাকাই তাই বরক মুচুমখা হাঙ্কাই এফআইআর খাইনানি হিনকা হাঙ্কে বরকন এফআইআর খাইনা বাকিব চুবাচু রাজাকাই ওয়ান স্টপ সেন্টারও বাহাইকে থানাই হিঙ্কে হাইনহাই অকগ্ন সাথাইকলাই উইমেন হেল্পলাইন 181 ও নাম্বার কল খাইকা হাঙ্কাই বরক আরও ওয়ান স্টপ সেন্টারও লাঙ্গি তনি নাই তাই আরও নি ডিস্ট্রিক্টনি যে হেড টংনাই বরকনি নাইকানি বাইন আরও তনজাকাই তাই এনজিও রকব দঙ্গ অবহাই বুড়ি রকনি হামক্রাইন তি সামু খাইনাই বরকনি চুবা চুবাইব থাঙি মানো যে বুড়ি রকনি এনজিও এবা আমহাই মথা রক ও ওয়ান স্টপ সেন্টার এবা উইমেন হেল্পলাইন রক বাই গরঙ্গি সামু খাইনাই বরকনি চুবা চুবাইব ও শেপ নাহারি মানো ও শেপ নানা বাকি রং নাঙ্গিয়া তাই ও শেপ নাহানাই রকন বড় রকন সায়াউই অব জেসুক মানসাক হুয়েই তনজাকাই তামুকে বিনি সেফটি নি বাকি এবার কাহাম করুন টংনানি বাকি তাই যত হাং খরণ কাইসা ওয়ান স্টপ সেন্টার দঙ্গ অবন যে বুড়ি রক সাইমানানি নাঙ্গ জেফ্রু বুড়ি রকনি লংমা আবহাই জঞ্জালক লাইও অব হাফাংনি সিমিন কাইসা বুড়ি রকন থাকি এবার সাকন থাকি বাকি কাইসা সেবরমানি ও সেবন নাহারি মানো নাং খাহে হে আসু জরা চাইক ওয়ান স্টপ সেন্টার নতি ককিসা হাইন হাই ফাইদি রেজাব মূ খালায়ন তাবুকনি রেজাব মূ হে মিলিং মালং চাওয়ানি বখা আদো চিং অরজাব মঙ্গল খালায়নু পুইলা চিং খালায়নু নন নাইশিক আকাইয়া অরজাব মং বিশ্বনাথ দেবরমানি খরাঙ্গ

kapang ni ta khute bu khuksong ha kha chango khna ta thok rajap mung bai no rok bo hai no hai o rajap mung no khna ta ja ge kha tong thok kana hani kubino rajap mung khna ta thok kana ka ke jora bu su lai thang semia ching kubino bkha wa katal katal kok phai thango nung kri khe o langma wo mung sabuk ngi siman ya abo hai kok kara kara khana ka hanke kubino hamsak mani oboje busuk kotor oboje busuk khana thathok obono jing wansugi nai mano phia ba o hamsak mani bisingono tekesha tong obo belai ke kotor kasha roai mu bkhani obo hanke khatang mani o khatang mani bo o hamsak hamsak ma ba kirangcha অবরক চিনি রচাপুং রং বিশিঙ্গ মানো কুবিনো বখাও হামচাক মুং কুপলুম টংখাঙ্গে ককথাই বহাইন রচাপমুং অঙ্গি নকজাগে ফাইও ফাইদে হিঙ্কাই তেতংসা রচাপমুং হাইন হাই খানা ফিরেনা

খনাথাথক রচাপং খনাকাছং মানিক দেববর্মাতে সুস্মিতা দেববর্মানি খরাঙ্গ ফাইদে হাইন হাই তে তাংসার খনাথাথক রচাপং খনালায়ন তাই তরক তরক খাইচং জিনি পান্দানি পাইথাক ফাইচং লামরলায়ন।

কাপনি তা হুতাই বুকসং পানানী পাই থাক ফাইসং ফাই সক পাইখা হাইন হাই তাপুক সাক জরানী ককতমানী কক বক্রক সাইখানারুয়ানো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুরমু তিনি নিশিমি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাঙানো সিকিমও বেড়াইমা জরা রাষ্ট্রবক্রক জুদা জুদা পান্ডাও মানজাগানো তাই ইসাসুক থাই বেড়াইনায়ানো কেন্দ্রনি বানিয়া তাই স্নামখর মন্ত্রী পিয়ুষ গোয়েল কানাডানি মন্ত্রী বক্রক মার্ক কার্নি তাই বাই বখাকনৈনি ককলাম সালাইমাও আচুক্ষা তাই জুদা জুদা বাবাইন তৈ ককলাম সালাইখা বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি দিল্লি কতালো কোয়াড বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমাও ন তৈদুলখা ককলাম সালাইমাও মানজুখা অস্ট্রেলিয়ানি বুইহা মন্ত্রী পেনি উং জাপাননি বুইহা মন্ত্রী টেনিসিং সু মোটেগি তাই মার্কিন বুইহা মন্ত্রী মার্কো রুবিও তিনি কাজী নজরুল ইসলামনি আচাইমা শাল বরমনি বিশিংতে হাস্তে অব পালাই যাক্ষা।

কাবানি তাকুতাই বুক সরকবাই কক সাথে সাথে রেজাবং খনারেতে খনারেতে পান্ডানি পাইথাক ফাইসং ফাইসক পাইকা নরক ন হামবাইয়াফর আংবাই গরঙ্গি টংমানি বাকি তে আনি পান্ডা খনাওই টংমানি বাকি হাইনা হাইতে খেসা সালোতে গুবন পান্ডানুতি নরকবাই গরঙ্গ ফিওয়ানো যতন কাহাম গরঙ্গ টংবাই দি হামবাই

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্সে FM উজ্জয়ন্ত। ঘড়িতে বাজছে 2:32। এখন যাত্রা আমাদের 90 বছরের গৌরবময়, এই যে যাত্রা, সেই যাত্রার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। আকাশবাণী তার 90 বছরের গৌরবময় যাত্রায় পা দিয়েছে। 1930 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে যাত্রা শুরু করে। 1936 সালে এটি আকাশবাণী নামে পরিচিত হয়। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে আজ অবধি আকাশবাণী ভারতীয় সংস্কৃতি

0: সাহিত্য, সঙ্গীত ও সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি জায়গা তৈরি করে নিয়েছে। গ্রামাঞ্চল থেকে শহর সকল স্তরের মানুষের কাছে বিশ্বস্ত বার্তাবাহক হিসেবে আকাশবাণী অনন্য। প্রযুক্তির বিবর্তন সত্ত্বেও আকাশবাণী তার জনপ্রিয়তা ধরে রেখেছে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। 90 বছরের এই সাফল্য সত্যিই গর্বের। আকাশবাণীর এই যাত্রা নিয়েই আমরা কথা বলছিলাম ডক্টর অরুণোদয় সাহার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে আরজে মৃন্ময়ী। কি কথোপকথন ছিল তাদের মধ্যে, চলুন শুনে নেওয়া যাক।
1: আকাশবাণী আগরতলায় আপনাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছরের পূর্তি। এই আকাশবাণী একটা সময় সকালের ঘুম ভাঙার আগে প্রত্যেক বাড়িতে বেজে উঠত। অনেক সুখ স্মৃতি রয়েছে এই আকাশবাণীকে নিয়ে, এবং এই ঐতিহাসিক যাত্রাপথ আমরা উদযাপন করছি। আজকে এই ঐতিহাসিক মুহূর্তেই আমি বলবো, আজ আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে এমন এক ব্যক্তিত্ব যার জ্ঞান, শিক্ষা এবং অভিজ্ঞতা ত্রিপুরার মাটিকে সমৃদ্ধ করেছে। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং পদ্মশ্রী প্রাপক ডক্টর অরুণোদয় সাহা। স্যার, প্রথমেই আপনাকে আকাশবাণী আগরতলায় আমি স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমি জানতে চাইব, আপনার ছোটবেলাটা নিশ্চয়ই আকাশবাণীর সঙ্গে খুব ওতপ্রোতভাবেই কেটেছে।
2: ছোটবেলা মানে আকাশবাণী,
1: তো সেই শৈশবের স্মৃতিটা কেমন ছিল স্যার?
2: না, আমি আকাশবাণী 90 বছর হয়ে গেছে, আমি ভাবতে পারিনি হুহুর করে এত বয়স বেড়ে গেছে। ওই সময় আমারও তো বয়স বেড়েছে, আমার তো বয়স 80 প্রায়। যাই হোক, সেটা কথা নয়। আকাশবাণী তখনকার মানে আমাদের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ছিল। আকাশবাণী সব ব্যাপারে, আকাশবাণী ছাড়া আমরা কিছু ভাবতাম না, কেননা তার কোনো বিকল্প ছিল না। আকাশবাণীর একটা সিগনেচার টিউন ছিল, এখনও আছে, ওই যে সকালবেলা ঘুম ভাঙার একটা একটা টিউন, কি চমৎকার চমৎকার, এইটা দিয়ে আমাদের ঘুম ভাঙতো সে সকালবেলায়, বা যখনই স্টেশনটা খুলতো আর কি, যখন যখন খুলতো প্রথম এই টিউনটা বাজতো, সিগনেচার টিউন। তবে এটা শুনে আমরা বললাম এখন সময় আমরা বুঝতে পারতাম, মানে আকাশবাণী তখন তো আরও বিকল্প ছিল না, মানে রেডিও থাকা মানে বিরাট ব্যাপার। আর তখনকার রেডিওতে আমাদের মনে আছে ছোটোবেলায় আমাদের বাড়িতে, গ্রামের মধ্যে, বিশাল করে আমাদের বাড়ি গ্রামেতে, আমাদের বাড়িতে জীবিত প্রথম রেডিও ছিল একটা, তারপর একটা ট্রানজিস্টার এলো। মানে একসময় তো রেডিও একটা বিরাট বক্স, টিভির মতো ছিল, লাগানো থাকতো, আর আকাশে মানে আকাশ মানে ছাতে একটা অ্যান্টেনা লাগানো থাকতো, অ্যান্টেনা বলতে এরিয়াল, এটা না লাগালে পরে ঠিকঠাক মতো না লাগালে পরে ঝিরঝির করে শব্দ হতো, আমরা শুনতে পেতাম না। যাই হোক, পরবর্তী সময়ে তো ট্রানজিস্টার হলো, আমরা হাতে নিয়ে নিয়ে চলতেও পারতাম। তো আমার নিজের ছোটোবেলায় বাবা মা আমাকে একটা ছোট্ট ট্রানজিস্টারও কিনে দিয়েছিলেন, বলছে ভালো, অনেক জানা টানা যাবে। সেই বাল্যকালটা যে ফিরে তো আর আসবে না, কিন্তু হা মানে আমাদের কাছে খুব আফসোস করি আর কি, সেই দিনটাই ভালো ছিল। আকাশবাণী কেন বলছি, আমি অনুরোধের আসর বলে একটা ব্যাপার ছিল, প্রত্যেক দিন দুপুরবেলায় আমরা একটা গানের আসর শুনতাম। সেই গানগুলো মানে স্কুল থেকে এই সময়টা ছুটি থাকতো, টিফিন পিরিয়ড, আমরা গান টানগুলো শুনতাম। আমরা মানে পরের গান কে গাইবে আমরা আগে থেকে বলেই দিতে পারতাম, মিলেও যেত। যাই হোক, ওই সময়টাকে দারুণ কেটেছে আর কি।
1: আপনি যেহেতু সেই ছোটবেলার স্মৃতিতেই ফিরে গেছেন, বিভিন্ন অনুষ্ঠানের কথা বললেন, তো আপনার ছাত্র জীবন এবং পরবর্তীতে আপনি গবেষণাও করেছেন, পিএইচডি করেছেন, তো তখন আকাশবাণীর এমন কোনো শিক্ষামূলক অনুষ্ঠানের কথা কি মনে পড়ে যা আপনাকে খুব অনুপ্রেরণা জোগাতো?
2: হ্যাঁ, আমি আকাশবাণীতে নিজের, ওরা আমি তো কি লিখিটি কে জানে, আকাশবাণী মাঝে মাঝে আমাকে ডাকতো গল্প পাঠ করার জন্য, তা আমি আগে লিখতাম টিখতাম কিছু, এখনও লিখিটিকি, তো এটা পড়ে শোনাতাম আকাশবাণীতে, এটা একটা ছিল। আর এটা একটা বড় কাজ, এটা প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতেন অর্থনীতির, ইকোনমিক্সের, আর স্টেট গভর্নমেন্ট করতো, তো যেহেতু আমার সাবজেক্ট ইকোনমিক্স, প্রায় প্রত্যেক বছরই ওই সময়টায় সেদিন আমাকে বলতো, আমি চলে যেতাম

0: সেই আকাশবাণী ভবনে, আগরতলার আকাশবাণীতে গিয়ে ওখানে বসতাম। তখন তো কিছু ছিল না, তখন রেডিওতে আসছে খবরটা, মানে আকাশবাণীর রেডিওতে জানা যাচ্ছে বাজেট বাজেট, আর একটা টেলিপ্রিন্টারেও আসছে। তো আমরা শুনতাম, শুনে পয়েন্টগুলো লিখতাম, ডেফিসিট কী হলো, রেভিনিউ এক্সপেন্ডিচার কত, যতটা পারা যায়। তারপরে হাতের কাছে যেই টেলিপ্রিন্টার থেকেও কিছু কাগজ আসতো, তারপর আমরা একটা আলোচনা করতাম। এটা প্রত্যেক বছরই এটা হতো। সেদিক দিয়েও আকাশবাণীর যে একটা শিক্ষামূলক প্রোগ্রাম, এইটার সঙ্গে আমি যুক্ত ছিলাম প্রথম থেকে আর কি। আমার মনে হয় এমনিতে অন্য ব্যাপারে, অনেক ব্যাপারেই আমি যুক্ত আছি আকাশবাণীর থেকে, আর আগরতলার আকাশবাণীর জন্মলগ্ন থেকেই আছি আমি। আমাদের যেই বাড়িটা যেখানে বসে আমরা এখন রেকর্ডিং করছি, ঠিক এর 100 মিটার দূরেই আকাশবাণীর প্রথম বাড়িটা ছিল এখানে, এই উঁচু জায়গাটা। আমি তো কলেস্টাইল লেকের পারে আছি, তো আমাদের বাড়িটা ওইখানে ছিল। ওইখানে আকাশবাণীতে রেকর্ডিং করতে লোকজন আসতো, আমিও যেতাম, গিয়ে গল্প টল্প হতো। তারপরে এখান থেকে এখন তো রাজবাড়ির উত্তর গেটে চলে গেছে। আর আমি যদি জানি একটা রানীবাজারের পেরিয়ে একটা জায়গা আছে, ওখান থেকে বোধহয় টেকনিক্যাল ব্যাপারটা দেখা হয় আর কি। আর যাই হোক, আকাশবাণীর ব্যাপারটার মধ্যে না একটা কি বলবো, মানে আমরা ছোট থেকে বড় হয়েছি আকাশবাণীকে নিয়ে। আকাশবাণী ছাড়া আর আমাদের ভাবনাতে কিছু ছিল না। তখন তো অত বিজ্ঞান প্রযুক্তির কোনো ব্যাপার ছিল না, ছিল না হোয়াটসঅ্যাপ, ছিল না সোশ্যাল মিডিয়া, শুধু আকাশবাণী ভরসা। আমি একটা মজার কথা বলি, আমাদের পরিবার বিশাল করে, আমাদের পরিবার ছোট ব্যবসায়ী পরিবার, আমাদের পাট বিশাল করের এদিকে পাট প্রোডাকশান হতো, জুট প্রোডাকশান। তো ওরা আমাদের বাড়ি, আমাদের মতো যারা ছোট ইয়ে ছিল তারা কিনতো এগুলো। তারপর আগরতলার কিছু প্রতিষ্ঠান আছে, তারা এগুলো আগরতলা পাইকারিভাবে নিয়ে এসে কলকাতা জুট মিলে পাঠাতো। ওইখানকার গ্রামের মানুষ, একটা সময় ছিল রাত্রি সন্ধ্যার সময় এই বাজার, মানে পাটের দামটা বলতো ইয়েতে, আজকে কলকাতায় পাটের বাজার এত দাম, এইটা শোনার জন্য গ্রামের লোক বসে থাকতো। কারণ ওই দামটার এই আশা বিশাল করে দামের মধ্যে একটা তফাৎ থাকতো, কিন্তু তারা বুঝতে পারতো যে বাজার বাড়ছে না কমছে, তারা পর্যন্ত শুনতো। মানে এটা একটা গ্রামের চাষি যারা পাট চাষ করে তারা, যারা ফরিয়া যারা পাটটা কিনে বিক্রি করে তারা, এখানে কিছু লোক আছে ওই বাজারঘাটে এখনও আছে, সেই কিছু অবাঙালি, এরা এই এই সময়টায় চুপ থাকো, পাটের বাজার এত বাড়লো অত কমলো, সেই মজা বলছি। তা এক সময় হয়তো একটা চাষি বলল যে রেডিওতে তো বলছে বাজার বেড়ে গেছে, তো তোমরা দাম দিচ্ছ না কেন? বলছে তাহলে তোমরা একটা কাজ করো, রেডিওর কাছে বিক্রি করে দাও। এরকম আর কি। বা অন্যান্য সময়ও, মানে আমাদের জীবনযাত্রার মধ্যে রেডিও ব্যাপারটা একমাত্র মনোপলি ছিল, আর তো বিকল্প ছিল না। তো আমরা সব কিছুতে, আর তখন এটা খুব নির্ভরযোগ্য ছিল, কোনো ধরনের বানানোর ব্যাপারটা, বা আজকাল যে কী সব বলে টোলে না, এইসব ছিল না, না একেবারে না। আকাশবাণী যা বলবে একেবারে সাচ্চা, একেবারে আমরা বিশ্বাস করতাম, আমরা সেভাবে ছোট থেকে বড় হয়েছি
1: একেবারে। আপনি একেবারে পুরানো দিনে ফিরে গেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় বা আমরা যুদ্ধের যে পরিস্থিতি আপনি দেখেছেন, সেই সময়ের আকাশবাণীর ওপর নির্ভরযোগ্যতা বা বিশ্বাসের যে একটা জায়গা ছিল আকাশবাণী, সেই দিনগুলির কথা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন।
0: হ্যাঁ, মানে যুদ্ধ বলতে এটা মানে কি বলবো, বাংলাদেশের যে যুদ্ধটা হলো 71-এ, তখন তো আমি অনেক বড় হয়ে গেছি, চাকরি বাকরি করছি, সমস্ত ব্যাপারে আমি যুক্ত ছিলাম। বাংলাদেশ থেকে যারা মুক্তিযোদ্ধারা আসতেন, এখানকার যারা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তারা সাপ্লাই টাপ্লাই সমস্ত করতাম। এই আমার একটা উপন্যাসও আছে এই এর উপরে আর কি, মানে এই যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে, একটা উপন্যাসের নাম হলো পদ্মপাতায় জল। যাই হোক, তো এইখানে আমি যেটা দেখেছি, আমরা তখন দৈনিক সংবাদ পত্রিকা আগরতলার ত্রিপুরার বহুল প্রচারিত পত্রিকা, এখন তো প্রচুর পত্রিকা আছে, তখন কয়েকটা ছিল, তার মধ্যে দৈনিক সংবাদ খুব ভালো পত্রিকা, সমস্ত নিউজ টিউজগুলো আমরা ওইখানে পেতাম বলে আমরা দৈনিক সংবাদে রাত্রিবেলা চলে যেতাম। তো আমাদের চোখের সামনেই নিউজ আসতো, আর বাংলাদেশ থেকে বড় মাপের যারা মুক্তিযোদ্ধা তারা আসতেন, তাদের সঙ্গে আমার খুব পরিচয় হয়েছিল। তারা এসে থাকতেন, তারপর আবার চলে যেতেন যুদ্ধ করতে। আমাদের যে ত্রিপুরা ইউনিভার্সিটির এখন আছে না।

0: সূর্যমণির নগরে, ওইখানে বাংলাদেশি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের থাকার জন্য একটা শিবির করা হয়েছিল, মুক্তিযোদ্ধা শিবির আর কি, তাতে তারা থাকতেন। হ্যাঁ, আমরা গিয়েছি, কথাটা বলেছি তাদের। যুদ্ধটা তখন তো বাপরে বাপ কি দিন গেছে না আমাদের, সবাই তটস্থ। আগরতলা শহরের উপরে তো ইয়ে পড়েছে, বোমা টোমা পড়েছে, আরও আরও দিন গেছে। যাই হোক, সেই যুদ্ধ সংক্রান্ত সমস্ত খবরাখবর পাওয়ার তো একমাত্র পথ ছিল আকাশবাণী, আর তো কোনো কভারেজ করতো না। আচ্ছা, তখন একটা বিবিসি বলে একটা মাঝে মাঝে পেতাম, বিবিসি বাংলা মাঝে মাঝে, এটা আসতো না আমাদের টিভিতে, তো আসে না, কেননা এরিয়েল দিয়েও তো আমরা পাই না তখনকার সময়ে। যাই হোক, এটাও শুনতাম, লোকজন শুনতো বসে বসে বিবিসি কি বলছে। বা সেই মুজিবনগর বলে একটা জায়গা ছিল আমরা শুনেছি, যেখান থেকে প্রথম মুক্তিযোদ্ধারা মিলে স্বাধীন বাংলাদেশের যে ঘোষণা দিয়েছিল রেডিও, রেডিওতে আমরা আমরা দেখেছি আর কি, শুনেছি। যাই হোক, তো একটা উত্তাল সময় গেছে ত্রিপুরার উপর দিয়ে যুদ্ধ, মানে এটা খুব দুর্ভাগ্য, আবার এটা একটা সৌভাগ্য, আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে যুদ্ধ তো কেউ দেখে না সাধারণত, ওয়ান্স ইন এ লাইফ টাইম। আমরা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, শহরের মধ্যে বনমালীপুরে এসে সেল পড়েছিল, এখান থেকে যুদ্ধ হয়েছিল, একটা বলে এক জায়গা লোক, একটা পার্ক, কত সব কাণ্ড যে হলো, এগুলো বিরাট, মানে এর জন্য আমরা ঋণী কার কাছে, আকাশবাণীর কাছে, কেননা সব তো আর চোখে দেখা যায় না। তখন তো আর সব কত টেলিফোন ছিল না, টিভি ছিল না, মোবাইল তো ছিল না, তো একটাই ছিল, সেটা হলো আকাশবাণী। তো আকাশবাণী থেকে আমরা এটা পুষিয়ে নিতাম আর কি।
1: আমাদের তো ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা, পাহাড় সমতল মিলেই আমাদের এই রাজ্য। আপনি বহু বছর শিক্ষকতা করেছেন, গবেষণা করেছেন, তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই এমন একটা প্রত্যন্ত রাজ্যে লোকসংস্কৃতি বা অন্য যে কোনো বিষয়ে, আর্থসামাজিক বিষয়ে, সাংস্কৃতিক বিষয়ে আকাশবাণীর ভূমিকা কতটা ছিল সে সময়ে এবং একালেও?
0: একটা কথা আমি বলতে পারি, সে সময়ে যতটা ছিল এখন অতটা নেই, মানে হ্রাস পেয়ে গেছে আর কি, এটা কালের প্রবাহে বিবর্তন হয়েছে। তখন পুরো ব্যাপারটাই আকাশবাণী নির্ভর ছিল, শিল্প সংস্কৃতি আলোচনা সব কিছু আকাশবাণীতে মাধ্যমে আমরা জানতাম, আমরা ওখানে গিয়ে বলতাম বা আমরা আমাদেরকে আমন্ত্রণ জানাতো। এখন তো আকাশবাণী অনেক বদলে গেছে, তো কেননা এর মধ্যে আরও এরকম চ্যানেল পাওয়া যাচ্ছে, গান শোনা যায়। বা একটা কথা বললে এক্ষুনি সবাই জানবে, সে হলো মহিষাসুরমর্দিনী। হ্যাঁ, আরে বাপ রে বাপ, তখনকার সময়, এখন এখন তো মহিষাসুরমর্দিনী এখনও এই ভিড় হয় এই কলেজ টিলাতে, সকালবেলায় শয়ে শয়ে হাজার হাজার লোক রাস্তা নিয়ে পড়ে। কিন্তু তখনকার ছোটোবেলায় আমরা ঘুমের চোখে চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম ভাঙেনি তখনও, এই আকাশবাণীতে বসে থাকতাম আমরা, শেষরাত্রে উঠে সবাই উঠো উঠো উঠো উঠো, সেই আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী বীরেন্দ্র কিশোর ভদ্র, ওরে বাবা, এই এই একটাই কারণে আকাশবাণী অমর থাকবে আর কি। এখন বদলে যাচ্ছে, কারণ আমার যতদূর মনে হয় অন্যরাও টিভিতেও বোধহয় চ্যানেল ইয়ে যায়,
1: কিন্তু ওই যে মানে যেটা আকাশবাণীতে আসে ওটার
0: না,
1: এটা পরিপূরক এখনো হয়ে উঠতে পারেনি না।
0: না, আমি বলি মহিষাসুরমর্দিনী এত জনপ্রিয়, এত জনপ্রিয় হলো তখন কলকাতার আকাশবাণী থেকে হতো, তো এটা আমরা শুনতাম তখন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এটা করতেন, তার অন্যরা ছিলেন, বড় বড় শিল্পীরা ছিলেন। একবার কি হলো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সবাই বললো বোধ হয় আর কি, যে ওনাকে দিয়ে কেন করানো হচ্ছে, অন্যদের সুযোগ দাও। উত্তম কুমারকে বলা হলো যে আপনি এবার করুন, সেবার একেবারে ডুবলো, মানে পারলো না, মানে শেষ পর্যন্ত ওরা বললো দরকার নেই রে বাবা, আবার বীরেন্দ্র কৃষ্ণ, এখন যে আমরা শুনি, উনি তো নেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, কিন্তু এখন যেটা শুনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেরই রেকর্ড বাজানো, সেই ব্যাপারটি আলাদা, তাই না? সেই এটা আকাশবাণীর জন্য হলো, নইলে হতো না, মানে মহিষাসুরমর্দিনী পুজো হয় যখন তখন তো এগুলো হয়ই, এই উচ্চারণ মন্ত্র উচ্চারণ হয়, কিন্তু মহিষাসুরমর্দিনীর যে শুরুতে ঘুম আর সময়টা, এই ঘুম ঘুম চোখ, এই শুনছি আবার ঘুমিয়ে পড়ছি, আবার শুনছি ঘুমিয়ে পড়ছি, এই যে একটা উপলব্ধি আর কি, এই এটা কোনো আর পাওয়া যাবে না, এর কোনো বিকল্প নেই। আচ্ছা না, বিকল্প কিছু না, এই মহিষাসুরমর্দিনী। আচ্ছা, আমি মাঝখানে 5 বছর আমেরিকায় ছিলাম, আমি PhD করতে গেছিলাম, তো ওইখানে আমরা যারা বাঙালিরা ছিলাম আমরা পুজো করতাম আর কি, তো দুর্গাপূজাও করতাম আমরা,

0: দুর্গাপূজা মানে হলো সত্যমষ্টমী নবমী দশমীর সঙ্গে মিলিয়ে না, ওই যবই ডেট থাকুক না কেন ওইখানকার শনিবার রোববার ছুটি মিলিয়ে আমরা নিজেরার মতো করতাম, সেইখানেও এই বীরণকৃষ্ণ ভদ্রের এটা লাগানো হতো। মানে তার মানে পূজা পূজা ভাবটা আসতো আর কি। আমাদের ঘরের মেয়েরা যারা ছিল তারাও পূজা মতো সেজে গুজে অর্চনা করার জন্য ওইগুলো করতো। সেটা এটা একটা অভিজ্ঞতা বিদেশে, সেটাও কিন্তু আকাশবাণীর এইসব এই এই ক্যাসেট এই এইগুলো দিয়েই হতো আর কি। আর ত্রিপুরাতে তো প্রত্যন্ত দেশ, আমরা অত দূরে আছি, কিন্তু আকাশবাণীর দৌড়তে না আমাদের দূরত্বটা কমে গেছে। মানে আমরা তো মূল ভারতবর্ষের যে ভৌগোলিক দিক থেকে তো অনেকটা দূরে আছি, তো কিন্তু না আকাশবাণীর যে ইথারে বেশি আছে আর কি, এইটা আমরা সৌভাগ্যবান। যত গ্রামের মধ্যেও তখন আমরা, আমি তো বললাম না ট্রানজিস্টার চালু হয়ে গেল, আমি বগলের ট্রানজিস্টার নিয়ে ঘুরে ঘুরে গান শুনতাম। অনুরোধের আসর আমাদের একটা প্রিয় ছিল আর কি, একটা সময় দুপুরবেলা অনুরোধের আসর। হ্যাঁ এখনো হয় নিশ্চয়ই, কি চমৎকার গান। আর তখন একটা কথা বলি, সিক্সটিজ এটাকে বাংলা গানের আধুনিক গানের সুবর্ণ যুগ বলা হয়। তখন সেই বিখ্যাত বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এই যা কত আচ্ছা, তাছাড়া তারা আসতেন আগরতলায়, এই তাদেরকে MBB কলেজে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হতো, তারা গান টান গাইতেন, এগুলো আবার ওই আকাশবাণী থেকে রেকর্ডেড করে শোনানো হতো। সে এই দিনগুলো মানে আর ফিরে পাবো না, কিন্তু নস্টালজিয়া একটা ইয়ে করি, ফিল করি আর কি। যাই হোক, আকাশবাণীর দৌলতে এটা হয়েছে। তো আকাশবাণীর আগের গরিমা নেই, এটা মানতে হবে, গরিমা নেই। কয়েকটা কারণ আছে, প্রযুক্তি মানে আকাশবাণীকে ইয়ে করে দিয়েছে, সবচেয়ে প্রথম আঘাতটা এসছে প্রযুক্তি থেকে, প্রযুক্তি টেকনোলজি। এখন আর আকাশবাণী যা বলবে করবে তার আগেই সব কিছু হয়ে যায়, প্রযুক্তি এত বেশি কাছে চলে এসছে। আমি আজকাল যেমন আকাশবাণীর, আগে তো আকাশবাণী একটা ছিল, মনোপলি ছিল, একচেটিয়া ছিল, এছাড়া আর কোনো আমাদের আর চয়েস ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, আমি কয়েকদিন আগে কলকাতা গেছি, ভোরবেলায় একটা ছিল আমার কাছে ট্রানজিস্টার, ওইখানে খুলতেই কী চমৎকার রবীন্দ্রসঙ্গীত বাজতে আরম্ভ করে দিল আর কি। মানে সকালবেলায় ওই FM বোধহয় না, FM এখানেও আছে বোধহয়, FM আছে, উজ্জয়ন্ত আছে, কী চমৎকার বাছাই করা গান। মানে এগুলোর সব কিছুর মানে প্রবর্তন করা করেছে আকাশবাণী। আকাশবাণী হলো কি বলবো, সব কিছুর একেবারে একেবারে।
1: তো আপনিও যেটা বললেন যে এখন খুব প্রযুক্তির একটা বিবর্তন চলে এসেছে, তবে এখন যে একটা ব্রেকিং নিউজ, দ্রুত গতিতে নিউজ ব্রেক করে দেওয়ার একটা যুগ, সেই জায়গায় দাঁড়িয়ে মানে সত্যতা যাচাইয়ের একটা বিষয় কিন্তু সেখানে চ্যালেঞ্জের মুখে পড়ে, মানে সোশ্যাল মিডিয়া বলুন বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে যে দ্রুত ব্রেকিং নিউজ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আকাশবাণী যে নিউজগুলো অন এয়ার হয় সেখানে যাচাই করা, সত্যই তো প্রকাশিত হয়, তো তফাত কি একটা আছে বলে এখনো আছে কিনা আপনি কি মনে করেন?
0: মানে একশোবার আছে। একটা দুপুরবেলায় আকাশবাণী কলকাতা সংবাদ পড়ছে নীলিমা সান্যাল, ব্যাস ব্যাস ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে বা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ উড়ে বাপরে, সত্যি বলছি, বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের মধ্যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা আছে, উনি জাননি ওখানে কলকাতায় বসে একটা এই প্রোগ্রাম করতো, ওইটা একদিন আমার সঙ্গে দেবদুলালবাবুর দেখা হয়েছে, কথাটা হলো, আর তাকে দেবদুলালবাবুকে বাংলাদেশের তরফ থেকে সম্বর্ধনা জানানো হয়েছে। মানে একা কলকাতায় বসে এই আকাশবাণীর মাধ্যমে বাংলাদেশের লোকের মধ্যে যে একটা স্বাদেশিকতা, হ্যাঁ নিজেদের স্বদেশকে মুক্ত করার যে একটা চেষ্টা, এইটা কে বলবে? এটা কলকাতা থেকে বলেছে আকাশবাণী কলকাতা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আমরা কতগুলো নাম ছিল, আমরা সব মুখস্থ করে রেখেছি এখন, আজকে ইবানা নামগুলো আর কি, হ্যাঁ নীলিমা সান্যাল, এইসব চমৎকার। আর ওদের বলার কি ধরনটা, একটা রাজকীয় ব্যাপার, ইলেভেলে না, মানে এত সুন্দর গলাতে মডিউলাস বা গলার যে কাজ আর কি, কোনো অস্পষ্টতা নেই, উচ্চারণ কি সুন্দর না। অনেকে যারা আবৃত্তি করে তারা আকাশবাণীর এসব শুনে আবৃত্তি শিখতে পারবে, মানে বিশুদ্ধ উচ্চারণ মানেই তো আবৃত্তি, এইটা আকাশবাণী থেকে শেখা যায়। তা আমার মতে আর কি, তারা হয়তো ভাবছে না উল্টো পাল্টা, তাদের কাছে

আকাশবাণীর সেই আগের যে একটা আকর্ষণ, হ্যাঁ, হয়তো এগুলো তো নেই আর এখন। আর তাছাড়া বিকল্প বেরিয়ে গেছে, এত সব বিকল্প বেরিয়েছে, কেন শুধু আকাশবাণীতে তোরা এটা করবো, কত সব বেরিয়ে গেছে। আমি যাদের দোষ দিই না, বরং তারা হয়তো আমাদের চেয়ে হয়তো অনেক বেশি জানে, জানবি, কিন্তু আমরা আমাদের সীমিত যেই প্রযুক্তি ছিল তখনকার সময়ে আকাশবাণী এমন একটা ভূমিকা পালন করেছে আর কি আমাদের কাছে, এইটা মানে নিঃসন্দেহে পূরণ করার মতো আর কোনো বিকল্প ছিল না তখন। তো লোকজনের মধ্যে যে চঞ্চলতা বা একটা নতুন প্রজন্মর কাছে কিছু নতুন কিছু তথ্য নিয়ে আসা, এটা আকাশবাণী ছাড়া আর কেউ পারবে না। আর তখন যেমন তখন নিউজ পেপার তো আর সব জায়গায় যেত না, আগরতলাতেই কলকাতা থেকে পত্রিকা আসতো, কয়েকটা পত্রিকা, সেগুলো তারপর দিন আসতো, তো পত্রিকা বাসি হলে তো গেল, কিন্তু আকাশবাণীর খবরটা আমরা পেয়ে যেতাম আগের দিন। তো এইসব কারণে আকাশবাণীর একটা অন্য আবেদন ছিল আর কি, এখনও আছে। এখন অনেক পুরনো মানুষ আছে না, যাদের যারা বয়স হয়েছে আর কি, তারা এখনও শিওরে আকাশবাণী আছে, নিউজটা শুনে তারা, মানে এটা এক ধরনের কি বলবো, এডিকশন হয়ে গেছে আর কি, আসক্তি, যে একটু না শুনলে পরে আকাশবাণী না হজম হয় না, তো এরকম ধরনের কিছু লোকজনকে আমি দেখেছি, ছোট্ট করে হাতের পাশে আছে একটু নিউজটা, বিশেষ করে নিউজটা, আকাশবাণীর নিউজ কিন্তু খুব রিলায়েবল, নির্ভরযোগ্য আর কি। অন্যরা তো যে যা পারে তার মধ্যে দিয়ে দেয়, কিন্তু আকাশবাণী এটা করবে না। আকাশবাণীর একটা কি বলবো, আভিজাত্য আছে আর কি, এইটা এইটা মানতে হবে। তখনকার যারা যুক্ত ছিলেন আকাশবাণীতে তারা ওইটা দেখেছেন, যে গুণগত উৎকর্ষের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। এখন তো যে যা পারছে ভুসি মাল চালিয়ে দিচ্ছে, কিন্তু না তখন এসব ছিল না। মানে এমন নয় আকাশবাণী একটা নিউজ করেছে পরে নিউজটা ভুল বা নিউজটা করেছে কোনো পারপাস, না না না না, আমার ছোটোবেলায় তো মনে হয় না। আমরা বরং মজা করেছি আকাশবাণী নিয়ে, মানে আকাশবাণী বলেছে তো ব্যাস ফাইন, আর কিছু বলার তর্ক করার কোনো কাজ দরকার নেই, মেনে নিতে হবে। মানে যদি কখনো আমাদের মধ্যে মতভেদ হয় আর কি, আকাশবাণী বললে আর শেষ কথা বলে দিয়েছে আকাশবাণী। আকাশবাণীর একটা কি বলবো, এইটা বোধহয় শুধু ত্রিপুরা না, সর্বত্রই তখন এইটা ছিল, এই ভূমিকাটা ছিল আকাশবাণী। আর ত্রিপুরার হয়েছে কত, 60 বছরের মতো প্রায় হলো, তো ত্রিপুরার আমি ব্যাপারগুলো তো আগে থেকেই জানি আর কি। ত্রিপুরার সঙ্গে তো আমি নিজেই যুক্ত ছিলাম, জন্ম থেকেই আমি ত্রিপুরার আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলাম। ওই একই আকাশবাণী, তারা তখন যত্ন করে সেই একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন, এখন হয়তো কমে গেছে ততটা, আমি জানি না কীরকম মানে প্রচার হয়। তবু আকাশবাণী আকাশবাণী আর কি, এর বলে না এর কোনো বিকল্প নেই আর কি, এটা বলতেই হবে, এটা আমি মানি। আকাশবাণীর সম্বন্ধে রসিকতাও আছে প্রচুর, হ্যাঁ, মানে রসিকতা একটু আগে বললাম না, একটা রসিকতা বললাম, এরকম অনেক ধরনের আকাশবাণীর আকাশবাণী, মানে সব ঠিকঠাক, এটা ভুল হবে না। যাই হোক, এইখানে আকাশবাণীর মাধ্যমেই আমরা মূল স্রোতের সঙ্গে যুক্ত ছিলাম তখনকার সময়ে। ত্রিপুরা তো অত দূর, প্রত্যন্ত প্রদেশ, কিন্তু আমরা তখন জানতাম যে দিল্লিতে কী হচ্ছে বা কোথায় কী হচ্ছে। একটা দিল্লি থেকেও একটা নিউজ হতো, মানে আমরা অন্য নিউজ ইংলিশ শুনতাম বা, আচ্ছা আরও সুন্দর ব্যাপার এটাও বলা উচিত আমার, তখন আমরা ক্রিকেট খুব ভালোবাসতাম, ক্রিকেট তো আর টিভি ছিল না তখন, আমরা ক্রিকেটের মধ্যে বেরি সর্বাধিকারী, ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, হ্যাঁ, আকাশবাণী থেকে আমরা শুনছি, রিলে করছে আর কি, হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ, যা আমরা বসে আছি মনে হচ্ছে যে আমরা নিজেরা দেখছি মাঠের মধ্যে, ভাবা যায়, মানে আগে কলকাতায় খেলা হচ্ছে বা দিল্লিতে বা বোম্বেতে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেই বড় বড় যে যারা যারা ক্রিকেটের খেলোয়াড় MCC মানে লন্ডন টন্ডন থেকে এসছে তারা, তাদের তারা আমরা এদের বর্ণনা এমন সুন্দর ছিল যে আমরা দেখতে পাচ্ছি উহু আউট হয়ে গেল বুঝি, মানে কিচ্ছু নেই আমাদের সামনে, কিন্তু যে বলছে আর কি সে হয়তো বলতে হয়তো সময় লাগে, ততক্ষণ চলে গেছে। যেমন এখন আমরা টিভিতে দেখতে পাই তো কাবাডি থেকে, টিভিতে আমার তো মনে হয় মাঠে গিয়ে দেখার চেয়ে টিভিতে দেখা ভালো, কেননা আমরা আরও বেশি নিখুঁত কোথায় বলটা স্পিন হলো হলো না, কিন্তু তখন তো একমাত্র রেডিও ভরসা, তখন আমরা রেডিওতে সব সব দেখতাম। সেই আমার মনে মনে হয় আর কি, এমনি মজা করে বলছি, ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের গল্পের মতো, অন্ধ ছিলাম আমরা, আকাশবাণী হলো সঞ্জয়,

0: কুরুক্ষেত্রে কি হচ্ছে সঞ্জয় শোনাচ্ছে, আমরা শুনছি এবং আমরা দেখছি। মানে ধৃতরাষ্ট্রের চোখ না থাকলেও চক্ষুষ্মান হয়ে গেছিলেন, উনি দেখতে পেতেন, উনি
1: যান
0: একেবারে আকাশবাণী ছিল আমাদের সেই সঞ্জয়ের মতো আর কি।
1: আপনার সাথে সাথে সত্যি আমরা যে আকাশবাণীর 90 বছরের যে ঐতিহাসিক অভিযাত্রাকে উদযাপন করছি, আরও যেন আরও একটু বেশি আপনার সেই নস্টালজিয়ার মাধ্যমে আপনার স্মৃতি মন্থনের মধ্য দিয়ে যেন আরও বেশি উদযাপন করলাম। একেবারে শেষে আমি আপনার কাছে জানতে চাইব যে আমার যারা শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: না, আমি বললে না বললে কিছু যায় আসে না, কেননা তাদের তারা মানে এখন অন্য প্রজন্ম, তারা জেন জি, সে তো আমি তো বুঝতেই পারি না। মানে আমি তো নিজেকে মনে করি কম্পিউটার ইলিটারেট পার্সন, কি ভয় করে কম্পিউটার বলতে মোবাইল টোবাইল খোঁজাখোঁজি করতে পারে না, কী যে হয়ে চলে যাবে। কিন্তু আমার যে নাতনি, সে বছর কত 9-10 বছর, ওরে বাপরে ও কত কিছু জানে, আমাকে শেখায় বসে বসে। সুতরাং আমরা তাদের কাছে শিখব। তো এটা ঠিক যে আমরা যে সময়টা কাটিয়ে এসেছি এটা একেবারে সত্যিকারের, এর কোনো মানে অন্যভাবে এটা পাওয়া সম্ভব ছিল না। তবে আমাদের যে সময়ের যে কী বলবো সময়টা, এই সময়টার ওরা মিস করেছে। আমরা সুবর্ণযুগ আমরা বলি, স্বর্ণযুগ কী সব তখন গান টান গাইতো টাইতো, এইগুলো আমরা অনুরোধের আসরে শুনেছি তখনকার সময়ে, বাংলা গানের সুবর্ণ জয়ন্তী, সুবর্ণকাল, স্বর্ণযুগ, এগুলো তো নেই। এখনকার ছেলেমেয়েরা আছে, ইদানিং আমি দেখতে পাচ্ছি এরা গাইছে, তখনকার সময়ের সতীনাথ বা উৎপলা মান্না দে হেমন্ত, এই গান টানগুলো ওরা গায় এখন, ফাংশন টাংখানে যাইটাই তো তখনকার সময়ে। এরা এই সব বড় বড় যে আর্টিস্ট, তারা আগরতলায় আসতেন, তো আগরতলায় অনুষ্ঠানে আসতেন, আকাশবাণীতে গিয়েও এই অনুষ্ঠান করে এসছেন আমি জানি আর কি। যাই হোক, আকাশবাণী মানে এক নস্টালজিক ব্যাপার অন্তত আমার কাছে, আমার বয়স আকাশবাণীর বয়সের মতোই আমার কাছাকাছি, আমি আবার পুরনো দিনটা ফিরে এলে আমার খুব ভালো লাগতো আর কি।
1: ধন্যবাদ স্যার।

প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন আকাশবাণী 90 বছরের যাত্রার কিছু কথা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। ঘড়ির কাঁটায় এখন 3টা। এবার আমাদের সময় রিদমাঝারি অনুষ্ঠানের।

প্রিয় শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ততে আপনাদের আবারও স্বাগত। মাটির গন্ধ, একতারা আর মন ছুঁয়ে যাওয়া কিছু সুর নিয়ে আজ আবার হাজির হয়েছি আমি আরজে শেষাদ্রি। আমার সঙ্গে রয়েছে আরজে অনিকপতি। আপনাদের আমার প্রিয় অনুষ্ঠান হৃদ মাঝারিতে আজকেরই কিছু সময় আমরা থাকব বাংলার মাটির গানে, বাউল দর্শনের কথা, ভালোবাসা, মানবতা আর আত্মার খোঁজে ঘুরে বেড়ানো কিছু সুরের গল্পে। বাউল মানে শুধু গান নয়, বাউল মানে এক দর্শন, যেখানে মানুষই ভগবান, মনি মন্দির আর ভালোবাসাই সবচেয়ে বড় সাধনা। তাই আজকের দিনটি ব্যস্ত জীবনের সব ক্লান্তি সরিয়ে একটু নিজের ভেতরে ফিরে আসুন, কারণ আজ হৃদয়ের মাঝখানে বাজবে বাউলের একতারা।

আপনারা শুনছিলেন কালিকাপ্রসাদ এবং তার ব্যান্ড দোহারের হৃদয় মাঝারি রাখিব। আমাদের অনুষ্ঠানের নাম হৃদয় মাঝারি রাখিব, সেই আঙ্গিকেই প্রথম গানটি আপনাদের জন্য তুলে ধরা। আসলে বাউল গান মানে আমাদের মাটির গান। আমাদের মাটির গানের সঙ্গে এই বাউল গানের একটা আত্মিক সংযোগ রয়েছে এবং আজকের দিনটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা আজ আমরা সেলিব্রেট করছি নজরুল ইসলামের জন্মদিবস, এবং সেখানে দাঁড়িয়ে নজরুল ইসলামের কিছু বাউল গান রয়েছে, সেই বাউল গানগুলো আপনাদের সামনে তুলে ধরব। যদি আমি বাউল গানের কথা মনে করি, তাহলে আমরা প্রথমেই মনে করব পদ্মার ঢেউ রে। যারা এই গানগুলো শুনেছেন তারা হয়তোবা জানেন, চলুন যারা শুনেননি তারা আবারও শুনে নেবেন এই গানটি।

Hey.

বাংলার লোক সংস্কৃতির সবচেয়ে গভীর আর আত্মিক ধারাগুলোর মধ্যে হলো বাউল গান। লালন ফকির, শাহ আব্দুল করিম, পাগলা বাবুল, ফকির নামা, এমন বহু সাধক

0: কিন্তু সরাসরি আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। ফোন নম্বরটি হচ্ছে 0381-232-6253। আবারও বলছি 0381-232-6253। এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গানটি আমাদের জানাতে পারবেন। তা অবশ্যই বাউল গান হতে হবে। যদি আপনি যোগাযোগ ফোনে না করতে পারেন, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি চটপট করে লিখে ফেলুন, 9402169965। আবারও বলছি 9402169965। ইতিমধ্যে একটা ফোন এসে গেছে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন সঙ্গে? দেবব্রত বাবু, বলুন কেমন আছেন আপনি?
1: ভালো আছি। তো ম্যাডাম,
0: আপনি একটু কাছে এসে কথা বলবেন, ফোনের খুব কম শোনা যাচ্ছে আপনার আওয়াজ।
1: হ্যাঁ, আমি একদম ঠিক কাছে এসে বলছি। আমি বলছি এখনকার যে লোকসঙ্গীত খুব ভালো লাগছে, মানে আপনার যে এফএম উজ্জয়ন্তে যে এই মুহূর্তে লোকসঙ্গীত বাজাচ্ছেন বাউল অঙ্গে,
0: লোকে বলে বলে রে বেশ বেশ।
1: অনেক অনেক ধন্যবাদ,
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আরেকটা ফোন কল রয়েছে, নিনি, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: নমস্কার।
2: আমি দেবী সেনগুপ্তা, জয়নগর দশমীঘাট থেকে বলছি। এটা কি লোক কি বললেন জানি,
0: লোকসঙ্গীতের আসর রিদমাঝারি,
2: পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানটা বাজালে ম্যাডাম খুব খুশি হব।
0: গানটি নিশ্চয়ই আপনার খুব পছন্দের।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: বেশ, আপনি আমাদের সঙ্গে
2: থাকুন। নজরুলের জন্ম জয়ন্তীতে আমার নজরুল সাহেব এত প্রিয়, এত প্রিয়। আমি নজরুলের ফার্স্ট ক্লাস পাইছি থিওরি প্র্যাকটিক্যাল দুইটাতে, এত ভালো লাগে আমার। ওনার ছবিটা দেখলে আমি যেখানে ছবি দেখি আমি একটা প্রণাম করি। কি লিখে গেছেন, প্রেমের গান, সাম্যের গান, বিরহের গান, তারপরে রাধা কৃষ্ণের প্রেমের গান, নদী নিয়া কত রকম, মা, এত এত প্রতিভা ওনার ভিতরে। আমি মানে নজরুল গীতি জাতি বেদনার মধ্যে ছিলই না, এত ভালো লাগে কেড়ে জানি, মানে ওনার চেহারাটা দেখলে আমি শ্রদ্ধায় অবনত হইয়া যাই মাথা।
0: বেশ, আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আপনার গানটি চালানোর চেষ্টা করব। এইবার আমরা শুনব সব লোকে কয় বাউল কি জাত। তবে একটি ফোন আসছে, ফোনটি নিয়ে নিয়ে বরং। নমস্কার, কে আছেন শ্রোতা বন্ধু? নমস্কার শ্রোতা বন্ধু, হ্যালো, আপনি দয়া করে ফোনটা কেটে আবার চেষ্টা করবেন। আমরা তাহলে গানে যাই অনিক।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধু, শোনা যাচ্ছে কি আমার কথা?
1: হ্যালো
0: হ্যালো, শোনা যাচ্ছে?
1: হ্যালো, আমি গান্ধীগ্রাম থেকে বলছিলাম, অমিত ভদ্র।
0: অমিত বাবু, কেমন
1: আচ্ছা,
0: আছেন আপনি?
1: আছি ভালো, আপনাদের আশীর্বাদে।
0: বেশ বেশ বেশ।
1: অনেকদিন

0: ট্রাই করি লাইন ঢুকে না, আমার গান্ধীগ্রাম তো লাইনটা একটু ডিস্টার্ব করে।
1: হ্যাঁ তাই হতে পারে।
0: সবাই ভালো আছে তো? আজকে তো কাজী নজরুল ইসলামের জন্মদিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, তারপর ঈদ মাজারের পর্ব। আমি একটা গান বলছি, যদি হয় শুনিয়ে দিয়েন। পাগল মন মন কেন এত কথা বলে।
1: আচ্ছা, পুরনো গানের প্রতি এখনো এত টান অনুভব করেন কেন?
0: দেখুন, সত্যি কথা বলতে কি, আগের গানের যে কথাগুলো ছিল এখনের গানে সেই কথাগুলো নেই। আগের যে আমাদের বাংলার যে মিউজিক গুলো ছিল, এই যে নাল, একতারা, দোতারা, এখন তো সব এসে গেছে এই সিনথেসাইজার, তারপর সেই কি বলবো প্যাড, তো সেই বাংলার সেই টানটা আর থাকে না আর কি। তাই আপনাদের কাছে আবারও বললাম যে কিছুক্ষণ আগে যে যে একদার আকাশবাণী সম্বন্ধে যে বললো না, যে আগে যে আকাশবাণীতে এই যে পুরনো ক্রিকেট খেলা শোনা যেত, মানে সেই সময় সত্যি মানে সেই আগের সেই জিনিসগুলো আর নেই। তাই পুরনো গানের প্রতি এখনো আমাদের সেই টান, নতুন প্রজন্মের তো সেটা হয়তো কথা আলাদা।
1: ধন্যবাদ সঙ্গে থাকবেন।
0: ধন্যবাদ আকাশবাণীর 90 বছর উপলক্ষে, আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাই।
1: ধন্যবাদ। আমরা যাব এবার পরবর্তী গানে। আমাদের কাছে একটি রিকোয়েস্ট ছিল লোকে বলে, তবে তার আগে আরেকটি ফোন আসছে, সেটি নিয়ে নি। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন সঙ্গে?
2: আমি সন্দেবরাম বলছি।
1: হ্যালো হ্যালো,
2: আমি সন্দেবরাম বলছি।
1: আচ্ছা, কেমন আছেন আপনি?
2: হ্যাঁ
1: কেমন আছেন আপনি?
2: ভালো আছে দিদি।
1: বেশ,
2: আপনি ভালো? নেই,
1: খুব ভালো আছি। আজকের আমাদের এই যে ঈদ মাজারে প্রোগ্রামটি চলছে 3টে থেকে, আপনার কি কোনো রিকোয়েস্ট আছে বাউল গানের?
2: বাউল গানে?
1: হুম হুম,
2: যে কোনো একটা গান,
1: যে কোনো একটি বাউল গান আপনাকে শুনিয়ে দেব আমরা তাহলে। ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন এবং শুনতে থাকবেন 101.6 মেগাহার্সে FM উচ্চায়ন্ত। নমস্কার শ্রোতা বন্ধু, সঙ্গে রয়েছে আমি আরজে শেষাদ্রি, আপনি ওপারে কে রয়েছেন?
3: হ্যালো
1: হ্যালো,
3: একটা গান শোনাবেন, আশাপূর্ণ হলো না মনের বাসনা, ফরিদা কাদরীর কণ্ঠে।
1: আবার একটু বলবেন কাইন্ডলি, লাইনটা খুব দ্রুততার সঙ্গে বলে নিয়েছেন আপনি।
3: আশাপূর্ণ হলো না মনের বাসনা, লালন গীতি।
1: লালন গীতি, আপনার নামটা তো বললেন না।
3: প্রিয়তোষ দেব।
1: আপনি কোথায় থাকেন?
3: নাগিছড়া।
1: বাহ, আজকে তো বৃষ্টির মরশুম, কেমন আনন্দ উপভোগ করছেন? অনেকটা গরম পড়েছিল, তার মাঝে মেঘলা আকাশ।
3: হ্যাঁ, বৃষ্টি তো ভালোই হচ্ছে, গরমে ঠান্ডা দিচ্ছেন।
1: হুম হুম,
3: ভালোই লাগছে।
1: বেশ, চার খেতে খেতে উপভোগ করুন আমাদের অনুষ্ঠান। আমরা যাব এবার পরবর্তী গানের দিকে, যে গানটি রিকোয়েস্ট করেছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু লোকে বলে।

0: আসলে বাউলরা কখনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ ছিলেন না, তাদের কাছে মানুষই ছিল সবচেয়ে বড় পরিচয়। সত্যি তারা যেন আমাদেরকে এখনো পুরনোর কাছে টেনে নিয়ে যায়। আপনারা শুনছেন 101.6 মেগাহার্সে প্রচারিত হৃদমাঝারে। আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে রয়েছেন, তিনি কি শুনতে চান তা শুনে নেব তাঁর মুখ থেকেই। নমস্কার।
1: এই বর্ষাকালীন সময়ে সত্যি হৃদমাঝারে অনুষ্ঠানের অন্য মাত্রা জোগাইছে এই গান। আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বেশ, আপনাকে স্বাগত এফএম উজ্জয়ন্ততে।
1: বলছিলাম, এই গানটা কি হবে? প্রীতি কাঁচালের আঠা, ওয়াটার লাগলে পরে ছুটে না।
0: অবশ্যই হবে। তবে বলুন, আপনার আজকের দিনটি কেমন কাটলো এবং আমাদের সঙ্গে এই যে হৃদমাঝারের অনুষ্ঠানে আপনার থেকে কেমন লাগছে?
1: হৃদমাঝারের অনুষ্ঠানে দেখুন, সবচেয়ে বিষয় হচ্ছে কি, আপনাদের সিলেকশনের জন্য আপনাকে ধন্যবাদ এবং এত সুন্দর সঞ্চালনা আর পাশাপাশি আমাদের শ্রোতাদের সহযোগিতা। এবং একটু আগে যে ভদ্রলোক অনুরোধ করলেন, যে গান আপনি বাজালেন, সত্যি এগুলি মানুষের মন ছুঁয়ে যায়। আর নামই তো হৃদমাঝারে, হৃদয়ের মাঝারে যদি দাগই না কাটলো তাহলে সেই গানের আর যথার্থতা কোথায়? আর এত সুন্দর অলস দুপুর, বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে,
0: বৃষ্টি মাখা অলস দুপুর,
1: দুপুরে একটা মনোযোগ দিয়ে মন মাতানো গান শোনার একটা দুর্লভ সুযোগ আপনারা করে দেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: অনেক সুন্দর করে আপনি কথা বললেন, ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য। আপনার রিকোয়েস্ট আপনাকে শোনানো হবে আমি আশা করি। আমরা আবারও গানে ফিরব।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের কাছে গান শুনতে চেয়েছিলেন, তবে এর আগে একটি ফোন রয়েছে, সেই ফোনটি আগে তুলে নিই। নমস্কার শ্রোতা বন্ধু, শুভ দুপুর। হ্যালো, 101.6 MHz FM উজ্জয়ন্ততে আপনারা শুনছেন এখন হৃদ মাঝারে। আমাদের যিনি পরবর্তী শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কে রয়েছেন একবার শুনিনি, তিনি হয়তো বা আবার ফোন করেছেন। হ্যালো, নমস্কার, শুভেচ্ছা নেবেন, শুভবাদনা নেবেন, কেমন আছেন জানাবেন। কোথেকে ফোন করছেন এবং আপনার নামটি বলুন।
1: আমার নাম তপন সাহা, আমি সুভাষনগর থেকে বলছি।
0: একটু জোরে বলবেন কাইন্ডলি।
1: তপন সাহা, সুভাষনগর থেকে বলছি।
0: সুভাষনগর থেকে রূপম সাহা বলছেন, রূপম বাবু? তপন সাহা। আচ্ছা, আজকের আমাদের এই গানের অনুষ্ঠান আপনার কেমন লাগছে এবং আপনার দিনটি কেমন কাটছে?
1: খুবই ভালো, খুবই কাটছে। বৃষ্টি দিনে ভালো লাগছে আজকে দিনটা।
0: এমনিতে রোজ রেডিও শোনা হয়?
1: হ্যাঁ শোনা হয়, আজকে 3 দিন যাবো তো ফোন করছি, ফোন একবারও লাগেনি।
0: টেকনিক্যাল ইস্যু হতে পারে। এবং আপনার আপনার সঙ্গে আমাদের কথা হয়ে গেল তার মাঝে। বলুন কি গানের রিকোয়েস্ট আছে আপনার?
1: আমার একটা গান শোনাবেন।
0: বলুন। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, আমি আগা খাইলাম ডোগা খাইলাম। একদম আমাদের কাছে এখনো নতুন এই গানটি, এই গানগুলো, সত্যি গানগুলো কিন্তু এখনো আমাদের হৃদয়ের মাঝে জড়িয়ে আছে। ধন্যবাদ গানটিকে আমাদের সামনে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য। রাখছি, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আমরা যাব পরের গানে, পরের জায়গা, পরের জমিন, আমাদের একজন শ্রোতা বন্ধুর রিকোয়েস্ট।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন আমাদের
1: হ্যালো
0: সঙ্গে?
1: দিদিভাই,
0: হ্যালো,
1: হ্যালো দিদিভাই,
0: নমস্কার ম্যাডাম আপনাকে।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি আড়ালিয়া নেতাজি সুভাষপল্লি থেকে ছবি চক্রবর্তী বলছি।
0: ছবি ম্যাডাম, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ আছি দিদি, ভালো আছি, আপনাদের আশীর্বাদে।
0: কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান রিদমা ছাড়ে?
1: খুব ভালো দিদি, খুব ভালো।
0: রোজ শোনা হয়? রোজ শোনা হয় রেডিও?
1: আমি সব সময় শুনি।
0: বেশ, আজ কোনো আপনার রিকোয়েস্ট আছে কি?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমার ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি বাউল সঙ্গীত,
0: আপনি আমার একটা পছন্দের গানের কথা বলে দিলেন, সত্যি আপনার আর আমার মধ্যে কিন্তু একটা মিল পেয়ে গেলাম। বেশ, আপনি যোগাযোগও করলেন, খুব খুশি হয়েছে আপনার সঙ্গে কথা বলে। তাহলে রাখি, আপনি শুনতে থাকুন 101.6 মেগাহার্স FM উজ্জয়ন্ত। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুরাধে, ও রাধে রসিয়া গোষ্ঠ গোপাল দাসের লোকগীতি।

0: দেখেছি।
1: জীবন আসলে এমন, এবং জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন খুব কাছের মানুষও দূরে চলে যায়। তখন হয়তো একটা বাউল গানই পাশে বসে থাকে, চুপচাপ বলে, মন রে তুই নিজের

কাছেই ফিরে যা। গ্রামের মেলা, কাঁচা রাস্তা, দূরে শিউলি ফুলের গন্ধ, আর মাঝখানে বসে একজন বাউল, হাতে এক তারা। এই ছবিটা একবার ভাবুন তো, এই ছবিটা কিন্তু বাঙালির চিরচেনা একটি ছবি। বাউল গান শহরের কোলাহলে হারিয়ে যায়নি, বরং ব্যস্ততার মধ্যে আমাদের একটু শান্তি খুঁজে নিতে শেখায়। আজকের প্রজন্মও আবার নতুন করে বাউল গান শুনছে, ফিউশন শুনছে, নতুন সুর আসছে, কিন্তু সেই মাটির টানটা এখনও একই রয়ে গেছে। আমরা এবার শুনছি আমাদের একজন শ্রোতা বন্ধুর রিকোয়েস্ট করা একটি গান, আশা পূর্ণ হলো না। চলুন তাহলে শুনে নেওয়া যাক শ্রোতা বন্ধুর সেই রিকোয়েস্ট।

0: আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা যেখান থেকে যে যার মতো করে শুনছেন হৃদ মাঝারি অনুষ্ঠান, আপনারা কেউ ফোন করতে কিন্তু ভুলবেন না, বা আপনাদের রিকোয়েস্ট থাকলে তা আমাদের জানাতে ভুলবেন না। আমি ফোন নম্বরটি আবারও আপনাদের জানিয়ে দিই, 0381-232-6253, 0381-232-6253। এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু সরাসরি আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকলে, বাউল গানের রিকোয়েস্ট থাকলে আমাদের জানাতে পারেন। ইতিমধ্যে একটি ফোন কল আমাদের কাছে চলে এসেছে, কে আছেন বন্ধু সঙ্গে? নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার।
1: নমস্কার ম্যাডাম, আমার একটা গান সহজ মানুষ বজে দেখনারে দিব্য গানে লালন ফকিরের।
0: বেশ, আপনাকে শোনানোর আমরা যথারীতি চেষ্টা করব, একেবারে সময় শেষের দিকে চলছি তো আমরা চেষ্টা করব আপনার গান শোনানোর জন্য। আসলে বাউল গান আমাদের কাছে এমন একটা পর্যায়ে যে গানগুলো আমরা হয়তোবা শুরু করলে শেষ করতে পারবো না, হাজার হাজার গান রয়েছে, অসংখ্য অসংখ্য গান রয়েছে। তাই আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের শেষ গানটি চলুন শুনে নেওয়া যাক, এবং তার মধ্য দিয়ে শেষ করছি আজকের আমাদের হৃদ মাঝারি অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই এবং শুনতে থাকবেন 101.6 মেগাহার্সে FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 MHz প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:58। এখন সময় নিউজ হেডলাইন্স। ভারতের ডিজিটাল পরিষেবাকে

শক্তিশালী করতে এবং নাগরিকদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সহজতর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে টেলিযোগাযোগ বিভাগ পিএম ওয়ানি প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস ইন্টারনেট ইন্টারফেস কাঠামোর অধীনে একাধিক ব্যবহার বান্ধব সংস্কার চালু করেছে। যোগাযোগ ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পিএম ওয়ানি হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এর কিউআর ভিত্তিক লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে একটি কিউড স্ক্যান করেই ল্যাপটপ দিয়ে সহজে সংযোগ স্থাপন করা যায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা ও সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর বর্ণময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। সিকিমে থাকাকালীন তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং বেশ কয়েকটি স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি গ্যাংটকের নামগিয়াল তিব্বত বিদ্যা ইনস্টিটিউট পরিদর্শন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু দথুলা পাস পরিদর্শন করবেন এবং সেখানে মোতায়েন সৈন্যদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিনে তিনি গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। সফরের শেষ দিনে গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সিকিম পুলিশকে রাষ্ট্রপতির পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্বউদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে, বলেছেন অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সচিব এম নাগারাজু। আর্থিক অন্তর্ভুক্তি গ্রামীণ ঋণ সম্প্রসারণ এবং জীবিকাভিত্তিক উন্নয়নকে আরও জোরদার ও শক্তিশালী করার লক্ষ্যে আজ গোমতী জেলার উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন তিনি। এতক্ষণ শুনলেন নিউজ হেডলাইন্স।

নমস্কার। দুপুর আড়াইটা থেকে বিকেল টানা ছটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে রয়েছি, আর জে শেষাদ্রি, এবং আমার সঙ্গে রয়েছে আর জে অনিকপতি। এখন ঘড়িতে বাজছে 4:01 এবং সময় হয়ে গেছে এখন ফেলে আসা দিনের গান এই সেগমেন্টে নিয়ে আপনাদের সামনে আসার। আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। আচ্ছা, ফেলে আসা দিনের গান এই কথাটি বললে আমরা কি মনে করি, আমাদের মাথায় কোন সিনেরিওটা ভেসে ওঠে, কোন সিনটা আমাদের কাছে ভেসে ওঠে? আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, জীবনে কখনো কাউকে প্রেমপত্র লিখেছেন কিংবা আশা করেছেন ডাক পিউন একটা চিঠি এনে দিক? আজ ইমেল আর হোয়াটসঅ্যাপের যুগে সেই চিঠির গন্ধটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল যখন একটা চিঠি পাল্টে দিত মানুষের জীবন। আর ঠিক তেমনই একটা চিঠি পাল্টে দিয়েছিল বাংলা আধুনিক গানের ইতিহাস। আমরা ফেলে আসা দিনের গানে 60s এবং 80s-এর এই যে সময়কালটাকে আমরা মনে করব, এবং সে সময়কালে দিগ্বিজয়ী যারা যারা সঙ্গীত শিল্পীরা রয়েছে, সাহিত্যিকরা রয়েছেন, কাব্যসঙ্গীতের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদেরকে আমরা মনে করব। আজ আমাদের স্টুডিওতে সে সঙ্গে আমরা স্মরণ করব বাংলা কাব্যসঙ্গীতের সেই সম্রাটকে, যিনি ওপারে হিন্দি বলয়ে পরিচিত ছিলেন জগমোহন নামে। আর আমাদের

0: বাংলায় তিনি আমাদের প্রাণের মানুষ, জগন্ময় মিত্র। 1948 সালের সেই ম্যাজিক যার গান চিঠি আজও আমাদের রোমান্টিকতায় ভাসিয়ে নিয়ে যায়। চলুন তাহলে আজকের আড্ডা শুরু করা যাক তার সেই অমর সৃষ্টির হাত ধরেই, যা মানুষের ঘরের ক্যাসেট প্লেয়ার থেকে শুরু করে HMV-র রেকর্ড সব জায়গায় 25 লক্ষেরও বেশি কপি বিক্রির রেকর্ড গড়েছিল। শুনব প্রথম গান চিঠি, তুমি আজ কত দূরে।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই কথা।

আহা, তুমি আজ কত দূরে! গানটা শুনলে আজও কেমন যেন মনটা হু হু করে ওঠে, তাই না? কিন্তু জানেন কি, যার কণ্ঠ আমাদের মন ভালো করে দেয়, তার নিজের জীবনের শুরুটা কিন্তু হয়েছিল এক চরম শূন্যতা আর শোকের মধ্য দিয়ে। 1918 সালের সেপ্টেম্বর মাস, কলকাতার এক সঙ্গীত প্রেমী পরিবারে জন্ম নিলেন জগন্ময়বাবু। কিন্তু প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস! তার জন্মের ঠিক মাসখানেক আগেই মাত্র 25 বছর বয়সে চলে গেলেন তাঁর বাবা যতীন্দ্রনাথ মিত্র। পিতৃহীন কোনো ভাই বোন ছাড়া এক অদ্ভুত বিষম পরিবেশে বড় হয়ে ওঠা

বিষাদকে জয় করার একমাত্র অস্ত্র তো সুর, আর সেই সুরের বীজ বুনে দিয়েছিলেন তার ঠাকুরদা বিধুভূষণ মিত্র আর কাকা পঞ্চানন মিত্র। কাকার হারমোনিয়ামের রিডে আঙুল চলা আর ওস্তাদের রাগ রাগিনীর তালিম শুনে শুনেই ছোট্ট জগন্ময়ের বড় হয়ে ওঠা। মাত্র 10-12 বছর বয়সেই ওস্তাদ কেশব মুখোপাধ্যায়ের কাছে শুরু হলো ধ্রুপদ, খেয়াল, ঠুংরি ও টপ্পার কঠিন তালিম। আর তার ফল 1938 সালের বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতা, ধ্রুপদ, টপ্পা, ঠুংরি, রাগপ্রধান, বাউল সবকটা বিভাগে ছেলেটি ফার্স্ট হলো। এই ক্লাসিক্যাল ঘরানার গানই তো তার কণ্ঠের সেই বিশেষ গভীরতা তৈরি করেছিল। চলুন তার সেই রাগ প্রধান ও ক্লাসিক্যাল আঙিনায় এবার ডুব দেওয়া যাক

ছিল সে এমনই বিজয়ার তিথি, সাতটি বছর আগে। সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে, সাতটি বছর আগে।

জয়ার তিথি সাতটি বছর আগে, সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। সাতটি বছর আগে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্স FM উজ্জয়ন্ত। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ফেলে আসা দিনের গানে, এবং আমাদের আজকের জাদুর এই যে সুরের সফর, যার হাত ধরে তিনি হচ্ছেন জগন্ময় মিত্র। 1938 সালটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। বেঙ্গল মিউজিকের এই সাফল্যের পর HMV থেকে এল গান রেকর্ড করার ডাক। সুরকার কমল দাশগুপ্ত আর গীতিকার প্রণব রায়ের জাদুতে তৈরি হলো প্রিয় হতে প্রিয়তর আর তোমার মতন কত না নয়ন। ব্যাস, বাংলা শ্রোতারা পেয়ে গেলেন এক নতুন ধ্রুবতারা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই স্টুডিওতেও তখন আরেকজন মানুষ বসতেন, যিনি বাংলা সাহিত্যের অগ্নিপুরুষ। তিনি হলেন কাজী নজরুল ইসলাম। জগন্ময় বাবুর কণ্ঠে যদি বাসনা মনে দিবে দহন জ্বালা গানটি শুনে কাজী নজরুল ইসলাম এতটাই মুগ্ধ হলেন যে জড়িয়ে ধরলেন তাকে। সেই থেকে শুরু হলো কাজী নজরুল ইসলাম আর জগন্ময় মিত্রের আজীবনের এক আত্মিক বন্ধুত্ব। নজরুলের গানে জগন্ময় বাবুর কণ্ঠ যেন এক অন্য মাত্রা পেত। চলুন এই সেগমেন্ট

1942 সালে পুজোর কথা ভাবুন তো। পুজো মানেই তখন নতুন রেকর্ডের গন্ধ। সেই পুজোয় রিলিজ হলো এর আগে আপনাদের প্রথমেই যে গানটি শুনিয়েছিলাম, চিঠি, সে গানটি। চারিদিকে হইচই, কিন্তু জগন্ময় মিত্র শুধু একটা গানেই কিন্তু থেমে থাকার মানুষ ছিলেন না। 1948 সালে তিনি নিয়ে এলেন এক অদ্ভুত এক্সপেরিমেন্ট এবং দুটো গান একসঙ্গে, 60 বছর আগে, 60 বছর পরে। কিছুক্ষণ আগে আপনারা এই গানটি শুনছিলেন। এই একটাই জীবনের দুটো অধ্যায় যেন গানের পাতায় ফোটানো, আর এই দুটো গান তার সেই আগের চিঠি গানের সাথে মিলে তৈরি করল বাংলা গানের ইতিহাসের এক অবিস্মরণীয় একটা ত্রয়ী। বিরহের এমন কাব্যিক বহিঃপ্রকাশ বাংলা গানে খুব কমই এসেছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আরও একটি গান।

কি অপূর্ব, কি অপূর্ব, তাই না? সময় যেন থমকে দাঁড়ায় এই গানগুলো শুনলে। চল্লিশ আর পঞ্চাশের দশকটা ছিল বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ, আর সেই স্বর্ণযুগের রেডিও মানেই ছিল জগন্ময় মিত্রের কণ্ঠের জাদু। ভালোবাসা মোরে ভিখারি করেছে থেকে শুরু করে আমি দুরন্ত বৈশাখী ঝড়, কোন গানটা ছেড়ে কোনটার কথা বলবো বলুন। প্রেম, বিরহ, অভিমান কিংবা ঝড়ের মতো উন্মাদনা, সবটাই তিনি ফুটিয়ে তুলতেন বড্ড সহজে। জগন্ময় মিত্র বললে বাঙালি শ্রোতাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে এক রাশ নস্টালজিয়া। চলুন, এই আড্ডা দিতে দিতে এই পর্বে ব্যাক টু ব্যাক আরও দুটি কালজয়ী গান শুনিনি, মনের জানালাগুলো আরও একটু খুলে দিই।

ইস, গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল সময়টা যদি সত্যি ওখানে আটকে যেত। আচ্ছা, অনুষ্ঠানে যাওয়ার আগে দারুণ একটা তথ্য আপনাদের দিয়ে যাই। আমরা তো জানি তিনি বোম্বেতে জগমোহন নামে হিন্দি গানের জগতেও রাজত্ব করেছেন, কিন্তু আপনারা কি জানেন কিশোর কুমারের মৃত্যুর পর তার শেষ গাওয়া একটি গান রিলিজ করেছিল জ্যোতি নামের একটি চলচ্চিত্রে, আর সেই ছবির সঙ্গীত নির্দেশনার দায়িত্বে কে ছিলেন? পূর্ণব্রত সেন। আমাদের জগন্ময় মিত্র, তারা জুটি বেঁধে কাজ করতেন স্বপন জগমোহন নামে। কি অদ্ভুত বহুমুখী প্রতিভা, তাই না? 2023 সালের 4 সেপ্টেম্বর তার জন্মদিনের, দু হাজার তিন সালের 4 সেপ্টেম্বর তার জন্মদিনের ঠিক দুদিন আগে এই সুরেশ সাধক আমাদের ছেড়ে চলে যান। 2003 পর থেকে একটা অন্তহীন সুরের আকাশ রয়ে গেছে। আজ FM উজ্জয়ন্তের এই সেগমেন্টে, ফেলে আসা দিনের গানের সেগমেন্টে, আমরা বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জগন্ময় মিত্রকে।

এতক্ষণ জগন্ময় মিত্রের কালজয়ী কিছু গান আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম ফেলে আসা দিনের এই সেগমেন্টে, যেহেতু একেবারে লাস্ট পংক্তিতে আমি উল্লেখ করেছিলাম কিশোর কুমারের কথা, তাই কিশোর কুমারের একটি গান হয়ে যাক।

শ্রোতাবন্ধু, এতক্ষণ যে গানটি আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে, এবার মরলে সুত হবে। তবে মান্নাদের গান যখন আমরা শুনি, তার সঙ্গে আরেকজনের নাম কিন্তু পাশাপাশি চলে আসে। তিনি আমাদের সবার পরিচিত, খুব নাম করা একজন প্রথিতযশা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, হেমন্ত মুখোপাধ্যায়। এবার যে গানটি আমরা শুনব, সেই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত নির্দেশনায়। গানটি গিয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী এবং বিটু সমাজপতি, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় দাদার কীর্তি ছায়াছবি থেকে এই গান।

আমাদের আজকের সেগমেন্ট ফেলে আসা দিনের গান আমরা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো সেগমেন্টে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্সে FM উজ্জয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিওর ঘড়িতে 5টা বাজছে এবং 5টা বেজে প্রায় 1 মিনিট হয়ে গেছে এবং এই সময়ে আমাদের অনুষ্ঠান আপনার সমীপে প্রচারিত হবে এবং অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের কোনো অভিযোগ অনুযোগ জানাতে আপনারা ফোন করুন 0381-232-6253। আবারও বলে দিচ্ছি 0381-232-6253 এই নম্বরে। তাছাড়া যারা ফোনে যোগাযোগ করতে পারবেন না তারা কিন্তু আমাদের চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965। আবারও বলে দিচ্ছি 9402169965। এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে অনুযোগ থেকে থাকে আপনারা কিন্তু তা তুলে ধরতে পারেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনার সমীপে, আর আপনাদের ফোন নিয়ে আমরা চলে এসেছি স্টুডিওতে। দেখা যাক কে রয়েছেন।
1: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: হ্যালো, আমি দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমী ঘাট থেকে।
1: আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে স্যারের।
2: সুদের আকাশে যে হয় শনিবারে দুইটার থেকে পাঁচটা পর্যন্ত, নাকি
0: এক ঘন্টা
2: গান কমে এলো, একটা সাহিত্যের একটা কিছু শুনি না, অনেক আগে তো বহু মনে হয় শুনেছি, কিন্তু বাংলা সাহিত্যের উপরে যে কোনো
0: আজকে কোনো আপনার কমপ্লেন নেই, সব ঠিক আছে? এমনি চলছে, সব ঠিক আছে?
2: কমপ্লেন
0: না পেলে তো আমাদের
2: সবাই ধরে।

0: আরে যা, ওই
1: কমপ্লেন না
0: বাইশ
1: পেলে
0: বা 30 বারে পরে গিয়ে রাত্রে বেলা ওই আজ রাতে দেওয়াল দিকে আজ রাতে কথা বলার জন্য
1: হুম
0: এটাই
1: হ্যাঁ
0: ধরি আর কি, অনেক কষ্ট করে। আর সুরে রাখাছি তো মানে যতক্ষণ গানই বে ততক্ষণ শ্রোতা আইতাছে আইতাছে, এই জন্য বলতেছি একটু সাহিত্যের উপরে একটা ক্লাস হলে ভালো হতো আর কি।
1: ঠিক আছে, আমরা চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো।
0: চিন্তা করেন স্যার,
1: হুম
0: বিবেচনা করেন, নিশ্চয়ই হবে। রাখি,
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার।
1: তো শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে একটা লম্বা সময়, সেখানে আমাদের হয়তো শ্রোতারা আসেন, দেখা যাক, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। তো অনেকে চান গান শুনতে, আবার অনেকে চান যে সাহিত্যের অনুষ্ঠান হোক বা কোনো কিছু শিখি। সেক্ষেত্রে আমরা যদি একটা মিক্সড একটা অনুষ্ঠান করতে পারি সাহিত্যের মাধ্যমেও গান, তার একটা অনুরোধ থাকবে, একটা নতুন আঙ্গিকে সুরের আকাশে আমরা চেষ্টা করছি, দেখা যাক কী হয়। একটা পরিকল্পনার মধ্যে রয়েছে, অবশ্যই হয়তো সেটা সফল হবে। তো আজকাল পরিবর্তনের একটা আমরা চেষ্টা করছি, নতুনভাবে FM উজ্জয়ন্ত তাকে সাজানোর চেষ্টা হচ্ছে, দেখা যাক সেটা আমরা সময় বলবে কতদূর কী করতে পারি।

0: আমরা রয়েছি আপনার সমীপে অনুষ্ঠানে, এবং এখানে আপনাদের অভিযোগ অনুযোগ যা কিছুই থাকুক না কেন, যে কোনো অনুষ্ঠান নিয়েই থাকুক না কেন, আপনাদের কিছু বলার থাকলে আপনারা সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের ফোন নাম্বার রয়েছে 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরে। আপনারা সরাসরি ফোন করে আমাদের যিনি স্যার রয়েছেন শুভেন্দু বিকাশ বাগ, তার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারেন। তাছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965। আপনাদের কোনো অভিযোগ অনুযোগ থাকলে তা আমাদের কাছে আপনারা অবশ্যই জানাবেন, এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের শুভান্নদায়ী স্যার শুভেন্দু বিকাশ বাগ, এবং তিনি তুলে ধরার চেষ্টা করবেন। এবং আগামী দিন রেডিওকে আরও কীভাবে সুন্দর করে সাজানো যায়, কীভাবে কাজ করা যায়, রেডিওর অগ্রগতিতে আরও কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আরেকটি ফোন কল রয়েছে আমাদের সঙ্গে।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: হ্যাঁ বলুন দাদা।
2: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান কিন্তু আমার খুবই ভালো লাগে, তবে আমার একটা অভিযোগ আছে। আপনারা যদি কোনো সময়ে কবি গান বা রামায়ণ গান পরিবেশন করেন তাহলে খুব আমি উপকৃত হব।
1: আচ্ছা, এটাই আমার রামায়ণ গান।
2: হ্যাঁ নমস্কার।
1: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব নিশ্চয়ই। তো কবি গান রামায়ণ গান সেরকম অনুষ্ঠান আমাদের নেই, যেহেতু এটা FM মোটামুটি একটু শহরমুখী, সেই ক্ষেত্রে শহরের তরুণ তরুণীরা বা যারা নতুন প্রজন্ম যেসব অনুষ্ঠান পছন্দ করে সাধারণত আমরা সেই অনুষ্ঠানগুলো নিয়ে আসি। তো দেখা যাক, এইসব আমাদের পরিকল্পনার মধ্যে থাকবে, যদি সেভাবে আমরা আমাদের লাইব্রেরিতে আমাদের আর্কাইভের মধ্যে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলো যদি যথেষ্ট থাকে তাহলে হয়তো আমরা এরকম একটা অনুষ্ঠান শুরু করতেই পারি, দেখা যাক সেটা সময় বলবে।
0: হোয়াটসঅ্যাপে আমাদের কাছে একটা মেসেজ এসেছে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, এবং তিনি লিখছেন যে তিনি বাংলাদেশ থেকে মেসেজ করছেন এবং তিনি রেডিও শুনতে খুব ভালোবাসেন।
1: বা খুব ভালো, আসলে আমাদের FM উজ্জয়ন তো এখন শুধু একমাত্র ত্রিপুরাতেই নয়, ত্রিপুরার গণ্ডি পেরিয়ে আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, তার সঙ্গে সঙ্গে আবার ঢাকা, বাংলাদেশ, এমনকি আমরা যেটা আমাদের যে সোশ্যাল মিডিয়া সেখানে আমরা খেয়াল করেছি বেশ কিছু শ্রোতা USA রয়েছে, কুয়েতে রয়েছে, মিডল ইস্টে রয়েছে, বেশ কিছু শ্রোতা আমাদের রয়েছে। তো এইভাবে

0: এফএম উজ্জয়ন তো ছড়িয়ে পড়ছে চারিদিকে, সেটা হয়তো শুধু সরাসরি রেডিও নয়, তার সঙ্গে সঙ্গে অ্যাপ যেটা রয়েছে আমাদের নিউজ অন এয়ার অ্যাপ রয়েছে, বা এমনি আপনারা গুগলেও লিখতে পারেন এফএম উজ্জয়ন আগরতলা, সেখান থেকেও সরাসরি আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। তো এইভাবে এফএম উজ্জয়ন তো শুধু রেডিও নয়, রেডিওর থেকে বাইরে বিভিন্ন মাধ্যমে এখন আপনারা আমাদের শুনতে পান আর আপনাদের মতামত পাঠাতে পারেন। আমাদের মতামতও এখন যেটা মেল রয়েছে মেলও পাঠাতে পারেন, রেডিও আগরতলা @gmail.com, তার সঙ্গে সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানেও পাঠাতে পারেন, আর ফোন তো রয়েছেই, ফোনের মাধ্যমে আপনারা আমার যোগাযোগ করতে পারেন। আসলে আজকাল আমাদের দেখেছি যে ফোনটা একটু ঘন ঘন ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে ফোন কল পাওয়া হয়তো একটু আমাদের অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবেই চলবে যন্ত্রের যন্ত্রণা। আর অনুষ্ঠান যেটা যেগুলো আমরা প্ল্যানিং করি সমসাময়িকভাবে, রেডিও কীভাবে সাজানো যায়, এফএম উজ্জয়ন্তকে কীভাবে সাজানো যায় আরও জনপ্রিয় করার জন্য, তো সেই সব ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ করি। একটা ফোন রয়েছে। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? খুব কম আসছে আপনার শব্দ কথা।
1: যিনি ফোন করেছেন দয়া করে আপনার যে রেডিওটি রয়েছে তার থেকে একটু দূরে সরে গিয়ে আপনি একটু কথা বলবেন, তাহলে আপনার কথা আমরা ঠিকঠাক শুনতে পারবো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন দাদা ভাই। হ্যাঁ শুনছি। আপনি কে বলছেন প্লিজ, কে বলছেন, কোথেকে বলছেন? দেবব্রত বাবু বলছেন, শ্যামলি বাজার, বলুন। বলুন। কি বললেন একটু আরেকবার বলুন। হ্যাঁ, আমাদের যেটা প্রাইমারি চ্যানেল এএম চ্যানেলে সেখানে কিন্তু প্রচারিত হয়েছে, সেখানে হয়তো আমরা প্রচার করেছি। তো বাকি যেটা আমাদের এফএম চ্যানেল, যেটা এফএমে কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেখানে 8:40 থেকেও রয়েছে, তারপরেও আমাদের অনুষ্ঠান রয়েছে। তো সেই জন্য আসলে প্রত্যেকটা অনুষ্ঠানের বা প্রত্যেকটা চ্যানেলের একটা করে থাকে, গুরুত্ব থাকে। তো সেই গুরুত্ব অনুযায়ী আমরা টক শো বেশি রেখেছি, আপনাদের মতামত বা আপনারা নজরুলকে নিয়ে কী ভাবছেন, তো সেখানে আপনাদের মতামত আমরা বেশি গুরুত্ব দিয়েছি। ঠিক আছে, আর কিছু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে গীতি আলেখ্য এগুলো আমরা বারবার শুনি, আর একটা আমাদের রুটিন রয়েছে, এগুলো আমাদের রেডিওর একেবারেই কোর প্রোগ্রাম, এগুলো আমাদের অনুষ্ঠান ব্রডকাস্ট করতেই হবে। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে নিই। নমস্কার।
3: নমস্কার, প্রদীপ বলছি অভিনগর থেকে স্যার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
3: একটা অনুরোধ রাখবো আপনার কাছে। আপনারা তো আগে এই করোনা কালে তো আপনারা বিয়ের পরিটা রিলে করতেন।
0: আচ্ছা,
3: এখন তো ওই বিয়ের পরিটা শুনতে পাই না, যদি আপনার মাধ্যমে আমরা রিকোয়েস্ট করার পরে যদি শুনতে পাই তো অনেক ভালো হবে।
0: আচ্ছা, তার পরিবর্তে তো আমাদের স্টুডিও প্রোগ্রাম যাচ্ছে। আমাদের স্থানীয় অনুষ্ঠান না বিবিধ ভারতী থেকে অনুষ্ঠান?
3: না না, আমাদের দারুণ, পাশাপাশি আমি আধা ঘন্টার জন্য

0: আপনি রাখবে 10 থেকে যদি ভিতরে যা একটু রিলে করে শোনানো হয়।
1: আচ্ছা, আপনি কিসে শোনেন দাদা ভাই? আপনি মানে রেডিওতে না মোবাইল এতে, মোবাইল আপনার আমাদের নিউজ এন এয়ার অ্যাপে বা?
0: না মোবাইল, আমি তো এখন মোবাইলে শুনি,
1: আচ্ছা,
0: দূরদর্শন চ্যানেল মোবাইলে শুনি,
1: হুম হুম হুম হুম
0: কিন্তু এখন তো এফএম আর ভিতর দিতে আসে না। না
1: ঠিকই ঠিকই। না সেক্ষেত্রে আমরা লোকাল যে স্থানীয় অনুষ্ঠান তাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই জন্য।
0: হ্যাঁ ঠিক আছে, অবশ্যই এটা তো ভালো, আমাদের স্থানীয় অনুষ্ঠান খুবই

0: দেব, সেক্ষেত্রে আমাদের হয়তো একটা দোটানার মধ্যে পড়তে হয় যে কোন অনুষ্ঠানটা বাদ দিয়ে কোথায় আমরা নেব। তো
1: না,
0: সেক্ষেত্রে আপাতত
1: আমাদের
0: হুম হুম
1: আমাদের অনুষ্ঠান তো ধরেন 11টার মধ্যে শেষ হয়ে যায়,
0: আচ্ছা না, আমাদের অনুষ্ঠান এগারোটার
1: সাড়ে
0: মধ্যে শেষ
1: দশটা।
0: হয় না, এরপরে কখনো কোনো
1: আচ্ছা
0: অনুষ্ঠান না থাকে, এটাও তো আমাদের
1: না,
0: অনুষ্ঠান
1: রাত্রিবেলা, রাত্রিবেলা
0: রাত্রিতে।
1: কথা বলছি।
0: আচ্ছা রাত্রিতে, রাত্রিতে রাত্রিতে এফএম গোল্ডের
1: হ্যাঁ,
0: অনুষ্ঠান নেওয়া হয়, সেখানে আপনি বলছেন
1: ওইটা
0: যে
1: যদি, হ্যাঁ ওইটা
0: বিবিধ
1: যদি
0: ভারতী
1: সাড়ে
0: নেওয়ার।
1: দশটা থেকে যদি রিলেটা আনা যায় তাইলে আমরা শুনতে পারবো।
0: আর আজ রাতের অনুষ্ঠানটা কমিয়ে দিতে বলছেন আপনি?
1: না না, আমি কোনো অনুষ্ঠান কমিয়ে দিতে বলিনি,
0: না, 10:30 থেকে যেমন
1: যদি
0: বলছেন তাহলে তো আমাদের আজ রাতে বন্ধ হয়ে আছে ওখানে, না?
1: যদি আপনারা হাতে সময় থাকে বা কোনোখানে যদি সুযোগ থাকে ওই আধা ঘন্টার জন্য এটা যদি শোনাতে পারে
0: আচ্ছা
1: তাইলে
0: ঠিক
1: ভালো
0: আছে
1: লাগে।
0: ঠিক আছে ঠিক আছে, আমরা চেষ্টা করব। ঠিক আছে,
1: আমি বলিনি যে ওই এই অনুষ্ঠান
0: হ্যাঁ হ্যাঁ,
1: বাদ
0: আসলে
1: দেওয়াটা
0: সব কিছু
1: সবচেয়ে
0: রাখা
1: ভালো,
0: যায় না, না?
1: এটা না না এটা বলবো না, কেন বলবো, এটা এই আমাদের অনুষ্ঠান তো দারুণ।
0: হুম, ঠিক আছে দাদা ভাই, আপনার কথা বলে
1: হ্যাঁ
0: ভাল
1: ঠিক
0: লাগলো।
1: আছে, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার।
1: হুম হুম
2: আমাদের কাছে একটা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, স্বর্ণালী লিখছে কৃষ্ণনগর থেকে। শুভ সন্ধ্যা স্যার, আমি স্বর্ণালী বলছি কৃষ্ণনগর থেকে। আমার একটা অনুরোধ, এই আমার সমীপে অনুষ্ঠানে যদি বাংলার পাশাপাশি ককবরক প্রোগ্রামের প্রোগ্রাম অফিসারও একজন যদি বসেন, তাহলে ককবরক প্রোগ্রামের ব্যাপারেও কিছু ভালো লাগা মন্দ লাগা বা অভিযোগ অনুযোগ জানানো যেত। ককবরক প্রোগ্রাম নিয়ে অভিযোগ জানানোর কোনো অনুষ্ঠান নেই, তাই আমার অনুরোধটা একটু বিবেচনা করে দেখবেন স্যার। ভালো থাকবেন স্যার।
0: আসলে যেটা আপনার সমীপে, এখানে তো আমরা বাংলা অনুষ্ঠান নিয়ে কথা বলি, ককব্রকের অনুষ্ঠান নিয়ে সাধারণত শনিবার আমাদের প্রাইমারি চ্যানেলে অনুষ্ঠান রয়েছে, ওখানে আপনি কথা বলতে পারেন। তো আমরা চেষ্টা করবো, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করবো, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, দেখা যাক। আর কথা হলো যে সবই আমাদের অনুষ্ঠান, বাংলা হোক ককব্রক হোক সবই আমাদের অনুষ্ঠান, কিন্তু এটা নিয়ে একটা আমাদের যেটা পরিকল্পনার ব্যাপার, যেগুলো ইস্যুভিত্তিক ব্যাপার, যেগুলো ডিসিশান নিতে হয়, সেগুলো আমাদের দিল্লি থেকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। ঠিক আছে, আমরা আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করবো। একটা ফোন রয়েছে, নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন প্লিজ?
3: নমস্কার, আমি দিলীপ সরকার, খয়েরপুর থেকে।
0: হ্যাঁ বলুন দাদা ভাই।
3: আচ্ছা স্যারের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে, আমার প্রশ্নগুলো আপনি যদি কৃতজ্ঞ সহকারে মনোযোগ দিয়ে, খুব ভালো লাগবে আমার। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের যে টক শো গুলা হয় বলছি তো মাইকিং বা আজরাত অনুষ্ঠানগুলোতে, আমরা আপনারা বলেন যে আমাদের শ্রোতাদের জন্য অনুষ্ঠানগুলো করা হয় এবং আপনারাই বলেন যে মন খুলে কথা বলুন, আমার প্রশ্নটা এখানে যে আপনারা যে এত নিয়ম বেঁধে দিয়েছেন আমাদের উপর, আমরা মন খুলে কিভাবে কথা বলবো, অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের শ্রোতাদের ক্ষেত্রে। আর বিশেষ করে আজরাত অনুষ্ঠানে আমি লক্ষ্য করেছি, আমার প্রতিদিন এফএমটা শোনা হয় না, আমি ব্যস্ততার কারণে শুনতে পারি না, যেতটুকু শুনি অনেকটা সময় দিয়ে শুনি এটা বলতে পারেন। পাশাপাশি যে আজরাতে অনুষ্ঠানটা হয় আমি লক্ষ্য করেছি, শ্রোতারা কথা বলে কিন্তু অনেকটা তাড়াহুড়ো করে, যারা উপস্থাপক কিংবা উপস্থাপিকা তারা থাকে, শ্রোতাদের সঠিকভাবে সেই কথাগুলো বক্তব্যগুলো তারা শুনতে চায় না। আমার প্রথম প্রশ্ন।
0: আচ্ছা আমি এটা এটা সমাধান করে দিই, এটা কথা বলি এটা নিয়ে যে,
3: আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের আকাশবাণী অনেক পুরনো শ্রোতারা ছিল একসময়, অনেক পুরনো, এবং সেই পুরনো শ্রোতাদের আজকাল আমরা তাদের কণ্ঠস্বর শুনতে পাই না এবং তারা এফএম এ আকাশবাণীতে কথাও বলে না, এবং সেই কথা না বলা ওনাদের, ওরা যে কথা বলে না, আসলে কি এটা তাদের দুর্বলতা না আপনাদের ব্যর্থতা, সেটা আমি জানতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।
0: আসলে প্রথমে যেটা বলি, প্রথমে যেটা বললেন আপনি,

যে শ্রোতারা একটু তাড়াতাড়ি করে কথা বললেন, ব্যাপার হলো যে অনেকে ফোন করেন, শ্রোতার সংখ্যা অনেক। এখন শুধু যে আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে যেটা আমরা বলেছিলাম তা নয়, বাইরে থেকে বিভিন্ন শ্রোতারা ফোন করছেন, তারা কথা বলছেন। বেশি সংখ্যক শ্রোতার কণ্ঠস্বর বা তাদের মতামত পৌঁছে দেওয়ার জন্য আমরা বলি যতটুকু বলার তার গুছিয়ে সুন্দরভাবে কথাটা শেষ করে দিন, যাতে আমরা বেশি সংখ্যক শ্রোতা নিতে পারি। তো তাই আমরা চেষ্টা করি যে তাড়াতাড়ি হোক বা সুন্দর করে গুছিয়ে যেটা বক্তব্য সেটা বললে খুব ভালো হয়। আর দ্বিতীয় কথা যেটা হলো যে বিভিন্ন শ্রোতারা চলে গেছেন, আসলে ব্যাপারটা কী হলো, আমাদের কাছে আকাশবাণীটা একটা বটবৃক্ষ, এটা একটা বিশাল একটা বিশাল এরিয়া বা অনেক দিনের পুরনো জিনিস, সেটাকে আমরা নিয়ে চলছি। এর মধ্যে কত শ্রোতা এসছে, কত শ্রোতা গেছে, কত প্রোগ্রাম অফিসার আমাদের মতো লোকেরা এসেছে গেছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে তাহলে এগিয়ে যাওয়া যাবে না। এগোতে হলে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও পরিবর্তিত হতে হবে। আমরা আজ আছি কাল নেই, এইভাবেও কিন্তু আকাশবাণী কিন্তু শাশ্বত, একেবারে একটা 90 বছরের জার্নি, একটা মিডিয়া সরকারি মাধ্যম 90 বছর ধরে চলছে, আমরা 90 বছর পূর্তি পালন করছি, সেখানে কলকাতা বেতার রয়েছে, তার 100 বছর হচ্ছে। একটা মাধ্যম, সরকারি মাধ্যম, সে 100 বছর প্রায় 90 বছর ধরে চলছে, তো তার মূল যে সেটা হলো উৎকর্ষ, আর সেই উৎকর্ষ সাধন হয়েছে পরিবর্তন মাধ্যমে। আমরা যদি একটা গোষ্ঠী বা একরকমের শ্রোতা বা কারো একটা স্বার্থ নিয়ে যদি চলি, তাহলে কিন্তু আমরা স্থবির হয়ে যাবো, আমরা চলতে পারবো না। আমাদের চলতে হলে আমাদের পরিবর্তনকে নিয়ে চলতে হবে। ওই একই শ্রোতা বারবার, তিনবার, চারবার ফোনের মধ্যে আসবে, তারা ভাববে রেডিওটা আকাশবাণী উজ্জয়ন, তো আকাশবাণী আগরতলা একেবারে আমাদের ঘর বাড়ি, এটা নয়। আকাশবাণীর বিস্তার অনেক বেশি, অনেক তার উল্লেখ, মানে তার উদ্দেশ্যটা অনেক বড়, তাকে তার যে বিস্তৃতি তাকে জানানো, তার যে দায়িত্ব শুধু 1-2-5 জন শ্রোতার মধ্যে সীমিত নয়, কখনোই নয়। আপনি ভাববেন না যে আকাশবাণীটাকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন ঠিক, আমরাও ততটাই ভালোবাসি, কিন্তু আমাদের কী হয় না, আমাদের এগিয়ে যেতে হয়, আমাদের আরও আমাদের যেটা অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোটোখাটো যেগুলো ইস্যু থাকে, যেগুলো বিষয় থাকে, সেগুলোকে আমাদের ছেড়ে যেতেই হয়, কিছু করার থাকে না। এখন ইদানিং আমরা দেখেছি বেশ কিছু শ্রোতা বন্ধু তারা হয়তো রাগ করেছেন, তারা রেগে হয়তো ফোন করছেন না, কিন্তু একটা জিনিস এটা আমাদের খারাপ দেয়, এটা আমাদের পীড়া দেয়, সত্যিই খারাপ লাগে। কিন্তু তার মধ্যে আমরা দেখি যে খালি যায় না, শ্রোতারা, নতুন শ্রোতারা এসেছেন, নতুন শ্রোতারা কিন্তু সেই জায়গাটা পূরণ করে দিয়েছেন। ওই যে একই লোক তিনবার ডেলি কথা বলবেন, একই কথা বলবেন, সেটা এখন বন্ধ হয়ে গেছে। হয়তো তারা খারাপ ভাবছেন, তাদের একটা মনোপীড়া হয়েছে, সেটা হয়তো ঠিকই, আমরা এটাও আমরাও আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমরা চাই নতুনরা আসুক, নতুন ব্লাড ইনফিউজ হোক, নতুনভাবে আকাশবাণী বাঁচুক। আমিও থাকবো না, আমিও 2 দিন পরে চলে যাবো এখান থেকে, কিন্তু আমার চেয়ারে ঠিক অন্য কেউ আসবে, সেই কবিগুরু রবীন্দ্রনাথের মতো, যেদিন পড়বে না তোর পায়ে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, মানে এটা কিন্তু থাকবে, এটা কিন্তু হবেই। আমি যদি জড়িয়ে ধরে রাখি পৃথিবীটাকে, পৃথিবী কিন্তু আমাকে রাখবে না, আমাকে বৃদ্ধ বলে তাড়িয়ে দেবে, ফেলে দেবে, আমাকে মেরে দেবে, আমাকে চলে যেতেই হবে। ঠিক সেইভাবে যারা পুরনো রয়েছেন, তারা যারা জরাজীর্ণ হচ্ছি আমরা, আমাদেরকে ফেলে দিতেই হবে, আমাদের কিছু করার নেই, এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতেই হবে। আর যদি আমরা মেনে নিতে না পারি, সেই জরাজীর্ণ নিয়ে আমরা যদি বেঁচে থাকি, ঠিক সেরকম লেখা আছে না, যে নদী হারায় পথ চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে হাসি তারে, ঠিক সেইভাবে হাজার হাজার শৈবাল, হাজার হাজার ঘাস পুটো আমাদের কুটো আমাদের বেঁধে রেখে দেবে, আমরা এগোতে পারবো না। 90 বছর ছেড়ে আমরা আর 90 বছর 9 মাস আমরা এগোতে পারবো না। যেটা আকাশবাণীর মূল ধারণা, আমাদের এগিয়ে যেতে হবে, আমাকে সময়ের সঙ্গে সঙ্গে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে আমাদের এগিয়ে যেতে হবে, সেই এগোনোটা কিন্তু আকাশবাণীর খুব দরকার। আর এটা একটা বৃহত্তর স্বার্থ, সেখানে বিভিন্ন শ্রোতা রয়েছে, বিভিন্ন ধরনের শ্রোতা রয়েছে, শুধু বয়স্ক নয়, বাচ্চারা রয়েছে, যুবক রয়েছে, তার মধ্যে যারা চাকরি বাকরি খুঁজছে তাদের রয়েছে, যারা সাহিত্য নিয়ে লিখছেন তাদের প্ল্যাটফর্ম দিতে হবে, বিভিন্ন রকম কর্তব্য আছে। শুধু 2-4 জন শ্রোতার কথা ভাবলে কোনো দিনই হবে না বন্ধু। যদি আপনি ভাবেন, যদি কোনো শ্রোতা ভাবেন আমি আকাশবাণীকে এত ভালোবাসি, আমাকে কথা বলতে দেবে, এটা একবারই নয়। আপনি শ্রোতা আমাদের, আমাদের বক্তা খুব লিমিটেড হওয়া দরকার।

0: বক্তা নতুন নতুন বক্তা হওয়া দরকার, নতুন নতুন আমাদের যারা আসছেন তাদের নতুন মতামত আমাদের জানানো দরকার। এই একজন দুজন তিনজন নিয়ে আমরা কিন্তু চলতে একেবারেই রাজি নই, আমরা চাই এই প্রথা এই সিস্টেম সেটা ভেঙে যাক, যেটা আকাশবাণীর মূল উদ্দেশ্য বহুজন হিতায় বহুজন সুখায় সেটা নিয়ে আমাদের মূল মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই মূল মন্ত্র নিয়েই আমরা আজকে এগিয়ে যাচ্ছি, আর তাই এখনও পর্যন্ত আমরা এতদিন চলতে পেরেছি আর ভবিষ্যতেও আশা করব নিশ্চয়ই চলতে পারবো। আর যেটা আপনারা হয়তো অনেক ভাবছেন যে আপনারা আমরা যেটা রাগ করে আছেন তাদেরকে অনুরোধ করবো, একেবারে রাগ নয়, এটা সিস্টেম, এই সিস্টেমের বাইরে আমাদের বেরোতেই হবে। আমরা যেটা আমি বললাম যে আমি যেমন পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না, ঠিক সেই রকম এই অনুষ্ঠানে হোক বা আকাশবাণীতে হোক একজন দুজন একেবারেই কোনো দিন থাকতে পারবে না, নতুন শ্রোতারা চলে আসবেন আপনার আমার জায়গা নিয়ে নেবে, এটা কিছু করার নেই, এইভাবেই কিন্তু আকাশবাণী চলে। তাই আপনাদের বলবো আপনারা শুনুন আমাদের অনুষ্ঠান, আর নিয়মিত না হলেও এক দুদিন তিন দিন ছাড়া অনুষ্ঠানে যোগদান করুন, কথা বলুন, তাতে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। আমরা জানি একটা সম্প্রদায়ের শ্রোতা আগরতলা একটা সম্প্রদায়ের শ্রোতা তারা কথা বলেন না, তারা মনক্ষুণ্ণ করে বসে আছেন, তাতে কিন্তু আকাশবাণী আমরা খেয়াল করেছেন আকাশবাণীর অনুষ্ঠানের গরিমা বা তার যে উৎকর্ষ সেটা কিন্তু এতটুকু কমেনি। আপনি আপনার নিজস্ব ক্ষতি করছেন, সেই ক্ষতিটা আকাশবাণী কিন্তু তার মানে তার দায়িত্ব নিচ্ছে না, আকাশবাণী চায় আপনিও আসুন। এই একটা এটা একটা একটা মানে আনন্দ একটা যোগ্য আনন্দযোগ্য, এই আনন্দযোগ্যে যদি আপনি সামিল হতে পারলেন তাহলে এটা আপনার লাভ, আর আপনি যদি সামিল হতে না পারলেন তাতে কিন্তু আকাশবাণীর কিছু করণীয় নেই। আকাশবাণী একটা বৃহত্তর আন্দোলন বৃহত্তর উদ্দেশ্য নিয়ে চলবে, সেই বহুজন হিতায় বহুজন সুখের মন্ত্র নিয়ে চলবে। কোনো দিন কিন্তু আপনি এটাকে নিয়ে ভাববেন না এটা আমার সম্পত্তি বা আমি যা বলবো সেটাই হবে, সেটা আমিও করতে পারি না আর কেউ কিন্তু করতে পারেন না, মানে শ্রোতারাও করতে পারেন না। তাই আমরা সবসময় একটা বৃহত্তর স্বার্থ, যখন একটা একটা যখন বাধা আসে একটা যখন দোলাচল আসে যে আমরা কি করব, তখন কিন্তু আমরা সবসময় দেখব যে মেজরিটি কি চায়, সবসময় সেই মেজরিটির দিকে আমরা ঝুঁকে যাই।
1: আপনার জন্য আরেকটি প্রশ্ন রয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে একটু বলতে চাই, আর যারা সবাই হোয়াটসঅ্যাপের মেসেজ পড়েন না আবার অনুষ্ঠান চলাকালীন বলতে থাকেন যে আপনারা মেসেজ করুন এই নাম্বারে, কিন্তু কেউ কেউ মেসেজ পড়ে না, আবারও স্বর্ণালী মেসেজ করছে কৃষ্ণনগর থেকে।
0: হ্যাঁ, স্বর্ণালীদির মেসেজগুলো পড়লেই না একটু ধকপুক ধকপুক করে, কী ব্যাপার স্বর্ণালীদি কি লিখছেন, তো এরা আমাদের অনেকদিনের পুরনো শ্রোতায়, আসলে খুব ভালো শ্রোতা, এরা ব্যাপারটা সবসময় বোঝেন। যেটা বলেছিলাম না, বেশ কিছু শ্রোতা আছেন তারা রাগ করে বসে আছেন, তারা মনক্ষুণ্ণ করেছেন, সে স্বর্ণালীদি তারা কিন্তু সেই পর্যায়ে পড়েন না, অনেক অনেকটাই বিকশিত মনের আর কি, অনেকটাই উঁচু মনের। তো যাই হোক, বিভিন্ন রকমের প্রেজেন্টার থাকে, বিভিন্ন রকম আর্জিটা থাকেন, তারা বলে ফেলেন, আর অনেক সময় আমাদের এই ফোনটা নিয়ে আমরা খুব বিব্রত হয়ে যাই, অনেক সময় লগ আউট হয়ে যাই, তো সেই জন্য সব ফোন সব সময় মেসেজ দ্বারা মানে সব মেসেজ দ্বারা অ্যাটেন্ড করতে পারেন না, এটা একটা সমস্যা। আমরাও বলেছি যে সব মেসেজগুলো সব পড়ে দিতে হবে, তো দেখা যাক, এটা ভবিষ্যতেও বলবো যে যত মেসেজ থাকে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে মেসেজগুলো যেন একেবারেই অ্যাটেন্ড করে সেগুলো যেন পড়ে দেন।
1: শ্রী শম্ভ দেবনাথ বলছেন, তিনি নরসিংগড় থেকে মেসেজ করছেন, আইনি সুরক্ষা বিষয়ে যদি আপনারা মাঝে মধ্যে আলোচনা ব্যবস্থা করেন তাহলে দুর্বল শ্রেণীর মানুষেরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। নরসিংগড় পশ্চিম ত্রিপুরা থেকে আমি শ্রী শম্ভু দেবনাথ।
0: শম্ভু দেবনাথ ঠিক বলেছেন, এটা আমরা ভাবছি যেগুলো জরুরি পরিষেবা রয়েছে, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান তো আমাদের রয়েছে, জরুরি বিষয়ক বেশ কিছু অনুষ্ঠান আমরা আগে থেকেই প্ল্যানিং করেছিলাম, কিন্তু এই যে যিনি বলবেন রিসোর্স পার্সন এক্সপার্ট যিনি আর কি, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, ত্রিপুরা সরকারের সঙ্গে আমরা কথা বলছি, এখনও কথা বলার চেষ্টা করে যাচ্ছি, সেইভাবে যদি আমরা রিসোর্স পার্সন যারা এক্সপার্ট সেরকম আমরা পেয়ে গেলে নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান আমরা শুরু করার চেষ্টা করব, এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, বিশেষ করে স্থানীয় সংবাদের পরে 8:05 পরে এরকম অনুষ্ঠান যাতে আমরা নিয়ে আসতে পারি এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, যদি আমরা সেইভাবে এক্সপার্ট পেয়ে যাই জরুরি পরিষেবা বিষয়ে বলার জন্য তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এই অনুষ্ঠানগুলো শুরু করতে পারবো।

তো কথা বলতে বলতে আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একজন লিখেছেন, গুড আফটারনুন স্যার, আওয়ার আকাশবাণী সো গ্রেট, বাট ইভেন ইউর হোয়াটসঅ্যাপ স্টার্ট নাও বিকজ ইউর কল লাইন বিজি। আচ্ছা আচ্ছা, আসলে ব্যাপারটা কী হয়, কল লাইনটা খালি থাকলেও লাইনটা ঢুকছে না, ওই সেটা হয়তো কোনো বিএসএনএলের লাইনে ত্রুটির জন্য অনেক সময় হয়। তো যাই হোক, সব কিছু নিয়েই আমাদের চলতে হবে, যদি লাইন না থাকে তখন হোয়াটসঅ্যাপে আছি, আর হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে গেলে আবার লাইনে আছি। তো এইভাবেই চলবে আকাশবাণী, আপনাদের সঙ্গে আমরা পাবো ভবিষ্যতেও, আপনাদের মতামত, আপনাদের অভিযোগ, আপনাদের অনুযোগ সব কিছু নিয়েই থাকবে আকাশবাণী। আবার কথা হবে সামনের সপ্তাহে, প্রথম মঙ্গলবার, মাসের প্রথম মঙ্গলবার ঠিক বিকেল 5টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আরজে অনিকপতি, এবং আমার সঙ্গে রয়েছে
1: আরজে শেষাদ্রি। এখন আমাদের মনটা খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত, কেননা এখন সময় আমাদের ফেভারিট সেগমেন্টের। বলতো কি সেই সেগমেন্টটা?
0: একদম, স্টুডিওর ঘড়িতে এখন বিকেল 5:30, আর এখন আপনাদের আমাদের সবার পছন্দের অনুষ্ঠান ঝুমের সাথ সাথ।
1: একসঙ্গে আমরা ঝুমব, নাচব, গাইব, এবং একটু বসে বসে যেখানেই যে থাকি না কেন একটু ডান্স স্টেপ মিলিয়ে নেব। তাহলে প্রথম গানটা শোনা যাক।
0: অফিস থেকে ফেরার পথে এই মজাদার গানগুলো শুনতে শুনতে আপনারা যখন বাড়ি ফিরবেন, আপনাদের কিন্তু সারা দিনের ক্লান্তি, সারা দিনের সমস্ত অবসাদ ঘুচাবে এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধু, আপনারা থাকুন আমাদের সঙ্গে, টিউন করে আছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ততে, এবং শোনাচ্ছি আপনাদের একের পর এক মজাদার সব গান।

হ্যাঁ দিওয়ানি থেকে গানটি নেওয়া হয়েছে এবং গানটি গিয়েছেন প্রীতম এবং অভিনয় করেছিলেন রণবীর কাপুর এবং আমাদের সবার প্রিয় দীপিকা পাডুকোন। এবং আমি জানি আজ কিন্তু মঙ্গলবার, কিন্তু এই গানগুলো না শনিবারের দিক দিয়ে শুনলে আর একটু বেশি মজা লাগে, কারণ শনিবার রবিবার দুদিন আমাদের কাছে একটা ছুটির একটা আমেজ নিয়ে আসে। তবুও আমি যেটা ফিল করতে চাইছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যে আর মাত্র কিছুক্ষণ বাকি আপনাদের সঙ্গে, কারণ 6:30 আমার ছুটি, সেই সঙ্গে অনেকেই অফিস থেকে বাড়ি ফিরছেন, গাড়িতে বসে আছেন, হয়তো বা ট্যাক্সি করে গন্তব্যে পৌঁছাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটু আনন্দেরই বিষয়টা যে বাড়ি পৌঁছাচ্ছেন। তাই আনন্দ করতে করতে মুখে একটা বিরাট হাসি নিয়ে গান শুনতে শুনতে বাড়ি ফিরুন।

I'm always a disco lover এবং এই ডিস্কো গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। আলিয়া ভট্ট, সিদ্ধার্থ এবং বরুণ ধাওয়ানের একটা অভিনীত সিনেমা দ্য স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং গানটি গেয়েছেন সুনিধি চৌহান এবং বেনি দেওয়াল। এইবার আমরা আরেকটি গান শুনে নেব, সেটি হচ্ছে এই রোদের মধ্যে, গরমের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে কালো চশমা। এবং সে কালো চশমাকে সামনে রেখেই কালা চশমা গান বারবার দেখো থেকে আপনাদের জন্য।

আশা করছি খুব এনজয় করছেন আমাদের এই সেগমেন্টটা ঝুমের সাথ সাথ। এবং পরবর্তী আরেকটি গান নিয়ে আসছি, সেটি হচ্ছে আপনাদের, আপনারা হয়তো জানেন গানটি, সেটি হচ্ছে দস্তানা মুভি থেকে দেশি গার্ল। কারা কারা আছেন দেশি গার্ল, জাস্ট আপনাদের হাতটা ওঠান এবং একটু দেশি গার্লের সঙ্গে একটু ঝুমে যান।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলাম দেশি গার্ল। দেশি গার্ল গেয়েছেন সুনিধি চৌহান, বিশাল দাদলানি। তবে এবার যে গানটি আপনাদের জন্য রয়েছে ঝুমে সাথ সাথে, সেই গানটি আমাদের একটু নস্টালজিয়ে নিয়ে যাবে। কেন, আপনারাই শুনুন, আপনারাই বলবেন।

বলেছিলাম না খুব চেনা একটি গান আপনাদের শোনানো হবে, শুনলেন তো? মনে পড়ে গেল আমার ছোটবেলার একটু বিসর্জনের সময়ের এই গানটা, এবং এখনও কিন্তু প্রায় বিসর্জনের সময় এই গানগুলো কিন্তু খুব শোনা যায়। আচ্ছা, এবার আসি একটু অন্য দিকে। আমরা জানি আর কি দুদিন পরেই ঈদ, এবং ঈদের সময় আমরা কিন্তু সবাই অনেকটা সুন্দর করে সাজি, এবং সে সময় সেজেগুজে যখন আমরা প্রিয়জন কারোর কাছে যাই তখন তাকে জিজ্ঞেস করি যে দেখো আমাকে কেমন লাগছে, তখন সে কি বলে? ফার্স্ট ক্লাস লাগছে। তাই ফার্স্ট ক্লাস গানটি আপনাদের জন্য কলঙ্ক সিনেমা থেকে বরুণ ধাবন, আলিয়া ভাট, কিয়ারা আদবানি অভিনীত সিনেমা কলঙ্ক, এবং গেয়েছেন অরিজিৎ সিং

शमशीर निगाहें चाबुक सी अदाए ना चीज में ना कुछ चलाना। जाई होक आमी लिरिक्सटा एकटु भूल बोलेछी होयतोबा, किन्तु जारा अनेकेई आछेन जारा मेयेदेर एकटु पठाते चान तारा किन्तु होयतोबा এই গানটি দিয়ে ইমপ্রেস করতেই পারেন। তাছাড়া আমরা এখন রয়েছি ঝুমে ঝুমে ঝুমে সাত সাত অনুষ্ঠানে, ছটা বেজে দুটো দুই মিনিট ঘড়িতে এখন, এবং পরপর যে আইটেম সংগুলো রয়েছে হিন্দি আইটেম সংগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমাদের এই ব্যস্ত জীবনে আপনাদের চেষ্টা করছি একটু হাসানোর, একটু আনন্দ দেওয়ার।

0: हटो हटो हटो हटो हटो
1: अरे देखो मेरे पति को क्या।

এই গানটা শুনতে শুনতে কার এই গানটার হুক স্টেপ মনে হচ্ছিল বলুন তো? এই ছোটবেলায় এই চিতা তা চিতা চিতা এই গানটার মধ্যে একটা যে হাতের স্টেপ, এটা কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল, ভীষণ ফেমাস হয়েছিল। এবং রাউডি রাথোরের এই সিনেমাটা অক্ষয় কুমার অভিনীত সত্যি অনেক অনেক সাড়া ফেলেছিল এই নেট দুনিয়ায়। এবার আমরা যাব একটি অ্যালবামের দিকে, প্রপার পটোলা, যেটির মধ্যে রয়েছে পরিণীতি চোপড়া, বাদশা, দিলজিৎ দোসান, আস্থা গিলের প্রপার পটোলা আপনাদের জন্য রইলো।

0: डांस नहीं करना, वो जाके अपनी भैंस चराए।
1: শ্রোতা বন্ধু, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। আপনারা শুনছেন ঝুমে সাত সাত। আর এতক্ষণ শুনছিলেন অভি তো পার্টি শুরু হুই হ্যায়। এবার যে গানটি শোনাচ্ছি সেটি শানদার ছায়াছবি থেকে গুলাবো।

বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আপনাদের পছন্দের অনুষ্ঠান ঝুমে ঝুমে সাত সাত, এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম একেবারে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত। একেবারে শেষের দিকে চলে এসেছি আমি, আর যে শেষাদ্রে আপনাদের সঙ্গে ছিলাম, আমার সঙ্গে ছিল আর যে অনিকপতি, এবং আমি আশা করি যে প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে হয়তোবা অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও বেশ অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে। আমি আপনাদের বন্ধু আরজে মানালি এবং থাকব রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে 6টা বেজে 32 মিনিট 30 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই ছন্দে গানে পর্বে। ছন্দে গানে চলুন আজ উদযাপন করি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। শ্রোতা বন্ধুরা, নজরুল ইসলাম এমন এক কবি যে কবি একদিকে বিরহের কথা বলে, ভালোবাসার কথা বলে, ভক্তির কথা বলেন, এবং সেই একই সঙ্গে তিনি বিদ্রোহের সুর টেনে দেয় আমাদের কানে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে কিন্তু কাজী নজরুল ইসলাম এমন এক বিস্ময়কর ব্যক্তিত্ব যিনি একই সঙ্গে বিদ্রোহ, মানবতা, প্রেম, সাম্য এবং অবশ্যই সাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক মুক্তির প্রতীক। তার সাহিত্য কেবল যুগের প্রতিবাদ নয়, তা ছিল মানুষের মুক্তি ও মর্যাদার সংগ্রামের ভাষা। চলুন আজ কবিকে শ্রদ্ধা জানাই তার গান ও তার কবিতাতেই। আজ বর্ষাস্নাত সন্ধ্যা, বিদ্রোহী কবি তার ভালোবাসার কলমের ছোঁয়ায় লিখছেন, ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতা।

তরি। ওগো ও ক্ষণিকা, পূব অভিসার ফুরালোকিত আজ তব, পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব, তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমার সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু, কুমারীর ভীরু বেদনার বিধুর প্রণয় অশ্রু সম ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভোরে অনুপম। ওগো ও কাজল মেয়ে, উদাস আকাশ ছল ছল চোখে তব মুখ হয়ে আছে চেয়ে, কাশফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। ওগো জলের দেশের কন্যা, তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে, তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরী, তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবা নিশি ভরি, বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকা ডাকে, ছাপার গেলাস ভরিয়া গিয়াছে পিয়াসি মধুপেশে, কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া মুকুল কুমুদ বেশে, তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে, কাঁদে ছল ছল সুরে, কাঁদে ছল ছল সুরে, যাবে যাবে দূর হিমগিরি শিরে ওগো বাদলের পরি, ব্যথা করে বুকে উঠিবে না কভু সেথা কাহারে ও সরি, সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানি কি ভালো মধুর ব্যথা কি বিধুর পবিত্রতা, সেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরলতা হাসি, সেথা রজনীর রজনী গন্ধা প্রভাতে হয় না বাসি, সেথা যাও তব মুখর পায়ের বরুষা নুপুর খুলি, চলিতে চলিতে চমকি ওঠো না কবরী ওঠে না দুলি, সেথা রবে তুমি ধ্যান মগ্না তাপসিনী অপচল, তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল। কবি লিখছেন তার বর্ষা বিদায় কবিতায়, চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কবি কাজী নজরুল ইসলামের আজ 127তম জন্ম জয়ন্তী। জানেন, ত্রিপুরার হৃদয়ে কিন্তু মানবতার একটা ছাপ ফেলে গেছেন কবি। নজরুলের সাহিত্য চিন্তা, ব্যক্তি জীবন, প্রেম, সঙ্গীত চর্চা এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে ত্রিপুরার কিন্তু একটি ঐতিহাসিক সংযোগ গড়ে ওঠে। বিশেষ করে তার জীবন সঙ্গিনী প্রমীলা দেবী ত্রিপুরার রাজ পরিবারের সাহিত্য প্রেম এবং সংস্কৃতি প্রেমের এবং আগরতলার সাহিত্যিক পরিবেশে বড় হওয়া আরও এক মহীয়সী। তাই কবি নজরুল ইসলাম কিন্তু ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য শুধু একটি সাহিত্যিক বিষয়ই নয়, বরং বাংলা সাহিত্যের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করে গেছেন। ত্রিপুরার হৃদয়ে নজরুল বেঁচে আছেন তার বিদ্রোহ, তার মানবতা, আবার সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল প্রতীকী হিসেবে, তাই নয় কি?

এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির সুখদীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা। নাহি সোয়াস্তি নাহি জানু সুখ, ভেঙে গড়ো গড়ে ভাঙো উৎসুক, আকাশ মুড়েছ মর কতে পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ, ভগবান ভগবান। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে। এই ধরনের যাহা সম্বল, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি আর সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান ভগবান ভগবান। শ্বেতপিত কালো করিয়া সৃজিলে মানবে সে তব সাদ, আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেতদ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে সবাকার টুটি টিপে, এ নহে তব বিধান। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান, ভগবান ভগবান। তব কনিষ্ঠা মেয়ে ধরুনিরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া, সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান, ভগবান ভগবান। তোমারই ঠেলিয়া তোমার আসনে বসে আছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধারায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া, সে পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখের গ্রাসকে রেখে বীরের আখ্যা পান, ভগবান ভগবান। জনগণে যারা যোগসম শোষে তারে মহাজন কয়, সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন, যে যত ভণ্ড ধরি বাজাজ সেই তত বলবান। নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান, ভগবান ভগবান। শ্রোতা বন্ধুরা, চলছে আপনাদের পছন্দের পর্ব ছন্দে গানে, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে 6:49। আজ নজরুল জন্ম জয়ন্তী, তাই এই লোকটা আজ আর সামলাতে পারল।

তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি, আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধে তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবেসে সবই আমার, আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যায়োজন তোমার প্রাণের ছবি। আমার বাণী জয় মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি। দোলনচাপা কাব্যগ্রন্থে কবি লিখছেন এই কবিতাটি কবিরানী। আসলে প্রত্যেক কবির ইন্সপিরেশন প্রয়োজন কবিতা লেখায়, কবি গাজী নজরুল ইসলামেরও ঠিক তেমনিভাবে ছিল। প্রমীলা দেবীর কথা কিন্তু সেই ক্ষেত্রে অনস্বীকার্য। ত্রিপুরার রাজ পরিবারের দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। বিশেষ করে বীর বিক্রম কিশোর মাণিক্য ছিলেন শিক্ষানুরাগী ও সংস্কৃতিপ্রেমী একজন শাসক। তো সেই রাজ দরবারে কবি সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীদের বিশেষ সম্মাননা দেওয়া হতো। তখন নজরুল ইসলামের প্রতিভাকেও কিন্তু ত্রিপুরার রাজ পরিবার উচ্চ মর্যাদায় মূল্যায়ন করতেন। নজরুলের আর্থিক সংকটের সময়ও বিভিন্ন সংস্কৃতিপ্রেমীরা বা বিভিন্ন সাহিত্য মহলের ত্রিপুরার রাজ পরিবারে তার কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন। রাজসভায় তার গান ও কবিতা পরিবেশিত হতো প্রায়ই, আর এর মধ্যে নজরুলের সাহিত্য ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। উজ্জয়ন্ত প্রাসাদ আজ ত্রিপুরার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের এক অন্যতম প্রতীক, সে কথা তো আমরা সবাই জানি। তবে হ্যাঁ, মাণিক্য রাজাদের এই রাজপ্রাসাদ কিন্তু শুধু শাসনের কেন্দ্রই ছিল না, তা ছিল শিল্পকলারও কেন্দ্রবিন্দু। নজরুলের সাহিত্য ও নজরুল সঙ্গীত রাজদরবারে সমাদৃত হতো সব সময়ের মতন। নজরুল ইসলাম আমাদের এক হাতে শিখিয়েছিল ভালোবাসতে, আবার অন্য হাতে শিখিয়েছিলেন জেগে উঠতে, রুখে দাঁড়াতে, প্রতিবাদ করতে, বিদ্রোহে সামিল হতে। সেই কবি লিখছেন, শাওন রাতে যদি

0: लगता है ये
1: নজরুলকে বিদ্রোহী কবি বলা হলেও তার বিদ্রোহ ছিল কিন্তু মানব মুক্তির জন্য। তিনি অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরতেন। তার বিদ্রোহ ধ্বংসের নয়, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠানের জন্যই তার এই সংগ্রাম। তাই তার কবিতায় যেমন আগুন আছে, তেমনি ভালোবাসাও আছে। মানুষের চেয়ে বড় কিছু নাই, এই বিশ্বাসকে আঁকড়ে ধরেই নজরুল বাঁচতে শিখিয়েছিল। রোমান্টিক কবি নজরুল আবার লিখছেন, হারিয়ে গেছ অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতরে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই সে হেথায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার, শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে শেথা ব্যথারে নীলোৎপল, আধার দিঘির রাঙলি মুখ, নিটোল ঢেউয়ের ভাঙলি বুক, কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল, ঢেকেছে আজ কোন

দেবতার কোন সে পাশান্তল, অস্ত খেয়ার হার মানিক বোঝাই করা না, আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা। ঘাটে আমি রই বসে, আমার মানিক কই গোসে, পারাপারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কোমল পা, বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন, তেমনি আবার মহুয়া মৌ মৌমাছিদের কৃষ্ণা বউ, পান করে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল বন, ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন, কানন উচাটন।

যে আকাশ হতে ঝরে তবদান আলো ও বৃষ্টি ধারা, সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি হানে কারা? উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলেছে ভীতির সাহারা? তোমার অসীম ঘেরিয়া পাহারা দিতেছে কার কামান? হবে না সত্য দৈত্য মুক্ত, হবে না প্রতিবিধান, ভগবান ভগবান। তোমার দত্ত হস্তেরে বাঁধে কার নিপীড়ন চেরি? আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি? ক্ষুধা তৃষা আছে, আছে মোর প্রাণ, আমিও মানুষ আমিও মহান। আমার অধীন এ মোর রসনা এই খাড়া গর্দান। মনের শিকল ছিঁড়েছি, পড়েছে হাতের শিকলে টান এতদিনে ভগবান। চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির, বান্দা আজকে বন্ধন ছেদি ভেঙেছে কারা প্রাচীর? এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো, এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতান। জয় নিপীড়িত প্রাণ, জয় নব অভিযান।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সেরা কথা পর্বে। আজ যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, তাই সেরা কথা পর্বে তার কথাতেই চলুন থাকি আমরা। কবি লিখছেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্থাৎ আমরা একে অন্যের পরিপূরক। একজনকে ছাড়া হয়তো অন্যটা সম্ভব নয়, তাই কবির ভাষায় বলতেই হয়, এই পৃথিবীতে যে সমস্ত ভালো হয় সেখানে একা কারোর দায়বদ্ধতা নেই। তার অর্ধেক নারী করিয়াছে, অর্ধেক নরও। তিনি জাতীয়তাবাদীর কথা বলেছিলেন, তিনি সাম্যের কথা বলেছেন, তিনি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এক হয়ে যাওয়ার কথা বলেছিলেন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। একদিকে রবি ঠাকুর যেভাবে বলছেন, চিত্ত যেথা ভয়ে শূন্য উচ্চ শ্বেথা শির, ঠিক একইভাবে নজরুলও কিন্তু বলে গেছেন, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আর সেখানেই বোধ হয় কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অন্তরঙ্গ মিল রয়েছে। তারা দুজনই চাইতেন মেরুদণ্ড কোনোভাবেই যাতে না বিকোয়। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সত্যি তো তাই। আমরা তো আগে দেখব সে একজন মানুষ, তারপর তার সব কিছু যোগ্যতা বা যাই হোক না কেন, আমরা ধীরে ধীরে, প্রথমে তো আমরা দেখব সে একজন মানুষ, আর বাকি কিছু সে না হয় তোলা রইল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আবার কাজী নজরুল ইসলাম লিখছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম লিখছেন, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চূর্মার, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আমাদের মনের যে নিভৃত শক্তি আছে, সেই শক্তিকেই কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন তার এক রূপ দিতে। আর তাই হয়তো তাকে আমরা বিদ্রোহী কবি বলি, কিন্তু তার যে ভক্তি মার্গের গান, তার যে প্রেমের গান, সে গান শুনলে সত্যি কি মনে হয় তিনি বিদ্রোহী? আসলে এই বিদ্রোহ তো ভালোবাসা পাওয়ার জন্য, এই বিদ্রোহ তো সাম্য পাওয়ার জন্য, এই বিদ্রোহ তো ভক্তি মার্গে যাওয়ার জন্য। কার সাহস সেই বিদ্রোহীকে রুখে? শ্রোতা বন্ধুরা, চলছে সেরা কথা পর্ব। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সন্ধে 7:30 45 সেকেন্ড।

কাজী নজরুল ইসলাম বলতেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আসলে এখনো মনে হয় সত্যিই কি এই সময়ে দাঁড়িয়ে কোনো দলিত উৎপীড়িত মানুষরা কাঁদছে, কিন্তু তখনই প্রশ্নটা উঠে আসে, আমরা কি সত্যি ততটা সহানুভূতিশীল, ততটা আবেগপ্রবণ যে সহানুভূতি দিয়ে আমরা অন্যের কান্না অনুভব করব? নয়তো কবি কাজী নজরুল ইসলাম পেরেছিলেন বলেই তিনি লিখতে পেরেছেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। যদিও কাজী নজরুল ইসলাম সেটা সেই তাৎক্ষণিক সময়ে দাঁড়িয়ে লিখেছিলেন, যেখানে খাওয়া পাচ্ছে না লোকে, যেখানে খাওয়ার অভাবে মরে যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছে একটি মৃত মায়ের বুক থেকে শিশু স্তন্যপান করছে, আবার ঠিক সেই মায়ের অন্য শরীরের অংশ থেকে শকুন ছিঁড়ে খাচ্ছে তার মাংস, এমন দুর্বিষহ চিত্র তারা দেখেছিলেন বলেই তাদের কলম দিয়ে কখনো কখনো আগুন ঝংকৃত হতো, আগুন বেরিয়ে আসতো, কখনো বেরিয়ে আসতো এমন বিষের বাঁশি যে বিষের বাঁশি দংশন করত তথাকথিত ভালো থাকে যারা তাদের। শ্রোতা বন্ধুরা, আজ কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে 7:33:05। কাজী নজরুল ইসলাম লিখছেন, অন্যায়ের অনে যারা যত দর তারা তত বড় জাতি, সাত মহারথে শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি, তোমার চক্র রুধি আছে আজ বেনের রৌপ্য চাকায় কি লাজ, এত অনাচার সয়ে যাও তুমি, তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কোয়ার সবে নাই অপমান, ভগবান ভগবান। আমাদের এই ভেতরকার চেতনা, আমাদের মধ্যে এই মনুষ্যত্ববোধ, আমাদের মধ্যে সাম্যবোধ যিনি জাগিয়েছিলেন তিনিই নজরুল ইসলাম। তিনি মানুষের মধ্যে ভেদাভেদ মুছে দিয়ে এক সাম্যের সুন্দর পৃথিবী রচনা করতে চেয়েছিলেন, রচনা করতে চেয়েছিলেন এমন এক পৃথিবী যেখানে সত্যিকারের ভালোবাসাই প্রতিষ্ঠা পাবে আর বাকি সব ধুলোয় মিশে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত টিউন করে।

শ্রোতা বন্ধুরা, এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ। তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফ এর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
2: As democratic nations, we also devoted attention to countering the common

0: threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
1: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
1: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতিকি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রিত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে, এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। IPL ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি

উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবহন বাণী দেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালতামনি সিকিম বেড়াইমাও থাংখা পিএম ওয়ানী তাংবদাঙ্গ লুকু হামক্রাই রুকজাক কতর স্লাই মুংতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতারহা কতর নি রায়দা চায়াতে খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ভেরবাই অংমানি লুকু বাংমা নকা সোনানি বাগৈ কেন্দ্রনি হাফাং কুচুক বেরেমনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাই ককলাম সালাইখা তাবুক ককতমা শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাংখা বেড়াইমা জরাব কিচা সুক পান্দাও মানজাগানো তাই থাইরক বেড়াই নাইয়ানো খনা রাষ্ট্রবক্রক চীন আরি গানানি আমসাই নাথুলা পাস বেড়াই নাইমাও থাঙানো তাই আরও মুরগমাও টংজাক সেঙ্ক্রাক রক বাই ককলাম সালায়ানো উল গ্যাংটকনি সিকিম রংনক ইউঙ্গ সংসাজাক পান্দা মানজাগানো রাষ্ট্রবক্রক বেড়াইমানি সালথামনি সাল গ্যাংটকনি পালজোর স্টেডিয়াম সিকিম পুলিশ ন প্রেসিডেন্ট পুলিশ কালার্স ইয়াফারানো রাষ্ট্রবক্রক থাংমানো রুগী সিকিম কড়াক নাইমথাংনি যুগালিমুং নাহারজাখা মন্ত্রীবক্রকনি ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস এবা পিএম ওয়ানী তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুকজাক কতর স্লাই মুংতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কতাল সেব ল্যাপটপ তাই জুদা জুদা ডিভাইস কিউ আর কোডনি সেব বাই লাইতে সাকে লগ ইন খাই মান্নাই আপনি লগি লগি জরা গিচাও লাইতে সা ওয়াইফাই প্ল্যান চল খাই যাখা লাইতে সাকে চঙই মানানো পিএম ওয়ানী হটস্পটনি মুঙ্গব থানসা রায়দাও তুবু জাগানো মানজুমুং নাইখুংনি বখাক্তই সাজাক্ষা স্নাম ফিরজাক দাগি মুং রগৈ বুসকাং জুলাই তালনি বিশিং হাকতর গনাঙ্গৈ অকতাল সেপ চল খাই জাগানো কলাইতাই লাইতেসা ডিজিটাল মানজুমুং হাকতরনি ব্যাবাক লুকুরকনি থানি সগৈ রেনাও হাফাংনি অসাক্ষারমুং কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতার হাকতরনি রায়দা চায়াতেই খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ফেরবাই অংমানি লুকু বাংমানকা সোনানি বাগৈ কেন্দ্রনি হাফাং কুসুক বেরামনি কমিটি কাইসা স্নামখা অ কমিটিনি তৈফাঙ্গানো সুপ্রিম কোর্টনি আগিনি দরবারফাং প্রকাশ প্রভাকর নওলেকর কমিটিনি আদং চংজাক্ষা লুকু লেখামুংনি কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র হাবায়া কার্যাক আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব তাই রাংথং চেরি নাইক রংদ ডক্টর শমিকা রবি স্বরাষ্ট্র কক চংলাইনকনি কথাজাক তাংরা অ কমিটি ও আদং অক্রা অঙ্গি সামুং তাঙানো দিল্লি কেতাল কুয়াড বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা পাইখা ককলাম সালাইমান তৈদুলখা ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আরও মানজাখা অস্ট্রেলিয়া জাপান তাই মার্কিন বুইহা মন্ত্রী রক ককলাম সালাইমায়া গুলা বুইহা মন্ত্রী ডক্টর জয়শঙ্কর শাখা কোয়াড হা কতর নিবিশিং তুয়ুংনি চুবাচু নাইচম মুং লুকুরকনি চুবামুং তাই দেরামুং কাসুমুঙ্গ চুবালাইমুং তাই বকরা খ্লাই জাগানো দিল্লি কেতাল সংসাজা কোয়াড বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমাও ইন্ডো প্যাসিফিক আমচাইনি তাই হাকতর ফাতারনি তং হালকন তুই ককলাম সালাই যাখা তাই থানসানি সামুং বুতাংন চাসারনান তুই ককলাম অংখা বুইহা নাইখুংনি ইয়াকবারা তাংরা কে নাগরাজ নাই দুসাখা কোয়ার তাই ফিয়কজাক ইন্ডো প্যাসিফিক সংসাইতি সানা কগ্রখা কোয়াড ককলাম সালাইমাও তুইয়ং নাইমুথাং রাংথং হামক্রাই তাংসেপ তাই লুকু চুবামুং তুই ককলামংখা বসাখা তুইয়ং নাইচমুং ক্রাক খ্লাইনাও ইন্ডো প্যাসিফিক মেরিটাইম সার্ভাইলেন্স কলাবোরেশন চলখ্লাই যাখা হাস্তিনি বেবাক হামক্রাইনি কগ্ন তুই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাই সবাই শুক্রবী ককলাম সালাইখা মন্ত্রী অক্রা হদালাম শাখা ত্রিপুরানী হামক্রাই কাহাম নাইকলমুং তাই মথানি জুদা জুদা বাবাইন তুই মন্ত্রীবক্রক বাই ককলাম সালাইমা চাসামুং গনাং অংখা মন্ত্রী অক্রা মন্ত্রীবক্রকন আমা ত্রিপুরা সুন্দরী মান্ডবনি মাংফলি সকাত ইয়াফারখা বতাইব শাখা প্রসাদ নাংবুতাংনি সেব বাই মান্ডব নখলাস নামুই তিসা জাকমা বাই ত্রিপুরা সুন্দরী মান্ডব বেড়াইনাই তাই টংথারন চাজাক নাইর কুথুমা বাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই টংবায় আকাশবাণী ককটমানী আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্ট

0: ইউটিউবও নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়েল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী কক্টমা আপডেট মান নাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসাও আকাশবাণী নি মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর নি লুকু রকবাই কগলাম সালায়ানো অব অঙ্গানু মন কি বাত নি ফিল সারা থামচি ব্রি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকু রগ্ন বরক নি ওয়ান সুকমা খাকামা কগ্ন মন কি বাত সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকু রগ্নি ওয়ান সুকমু রগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800 1817800 ও নাম্বার কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুকমু রঙ রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানো আরও এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সাল নই চিচুকু জোড়া ফিয়কজাক টঙানো মন্ত্রী প্রধানমন্ত্রী জনধন তাংবুতাঙ্গ কাহাম্মান মারি মানে হাস্তেনি লুকুরকনি লাংমাও আলাইদাখে ব্রি রকনি লাংমাও স্লাইমুং নুকজাখা ব্যাংকনি সেপ তাবুকতাই ব লাইতেসা আঙ্গই টংকসং টংনাই লুকুরক সেপ কাহাম নাহার মানখা খনাদি আবনতুই ককথুম কাইসা
1: জনধন যোজনানি সেপ বাই বুকস আর ব্যালেন্স অ্যাকাউন্ট খুলকনা রূপে ডেবিট কার্ড বিমানী সেপ তাই হাপাংনি দাদাক সিদাক সেপ মান্না সেপস নাম জাখা আবাই গবাং খাই কামি তাই হাসে কাম চাইনি লুকুরকনি লাংমাও খা কচমং তাই নাইমথাং তুবুখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার সাকা জনধন তাং বুতাংনি সেপ বাই শিকলা শিকলি রকনি লগি লগি হুকবার খাইনাই রকন খবই হদানি বেবাক দালনি লুকুরকনি রাং থংনি হামক্রাই তৈব ক্রা গঙ্গানো তাই যত চুকচাক লুকুরকন আবনি বিশিঙ্গ তুবুনাও সেপ কাহাম শ্রাম
2: कि हमारी जितनी भी गवर्नमेंट की स्कीम्स हैं वो सभी बैंक अकाउंट खाते से होती है जनधन अकाउंट के थ्रू दिया जाता है साथ इनको आधार से लिंक भी कर दिया गया है तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है इसकी वजह से आम जनता को कई कई कई गुना ज्यादा फायदा हुआ हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेंगे
1: বেবাক মিলে বই প্রধানমন্ত্রী জনধন তাং বতাং হাস্তে নি লুকুরকটি রাংথং হামক্রাই খাইনাও তৈ নাইম থাংক্রা খাইনাও হামক্রাই নিলামো বুসকাঙ্গি থাংনাও নাংমানি বারজা ইয়াসা গৈতঙ্গ ককতুমা খতনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি নি লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চেতন ভাই তিনি আগরতলা ও মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম জুদা জুদা হাফাং নি তাংবতাং নি বিশিং কাইচি সাই সারা দক চি নই অ্যাকাউন্ট বেবাগি খক ব্রেরা চি চুকু রাজাক চি সা রাসাই রাং নি লাকাই গোসিমুং তাংলাই ইয়াফারজাখা ও লাকাই রক নি বিশিঙ্গ খুরচাজাক নাই অংখা মুদ্রা যোজনা পি এম স্বনিধি পি এম ইজিপি পি এম বিশ্বকর্মা আকরক এম এস এম ই কিষাণ ক্রেডিট কার্ড এইচ এস জি নবই জুদা জুদা লাকায় পান্ডা ও কেন্দ্রনি রাং নাইখুংনি রাং থং সেববেদেকনি তাংরা এম নাগরাজ উনকুতি হাংকর পেচারথলনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকনি কতাল এটিএম তাই শান্তির বাজারনি ইউনিয়ন ব্যাংকনি কতাল বেদেকন ভার্চুয়াল তুই চেঙ্গি রেখা পান্ডা মাঞ্জাখা সচিবকরা জে কে সিনহা তাই জুদা জুদা ব্যাংকনি কুচুক আচুক থাইনি দাগি ফাংশং ইয়াঙ্গো আবনি সেকাং তিনি এম নাগরাজ উদয়পুরনি রাজশ্রী হল সংচাজাক ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম ন চেঙ্গি রেখা পান্ডা ও কগনারংম বসাখা কেন্দ্র তাংবুতাঙ্গ ব্যাংক নিলাকাই নাহারি বাই থাংচুকজাক অংনা সেপ দঙ্গ হাফাংতাই ব্যাংক মুচুংনাই রকনি লগি দঙ্গ পান্ডা ও মুদ্রা লাকাই হুকবার লাকাই কিষাণ ক্রেডিট কার্ড আ এর রিমুং বাই থাংচুকজাক বদল এম এস এম ই তাই জুদা জুদা হুকবার গদালজাক লাকায় কাইব্রী সাই বা রাসনি চিসনি ব্যাংক অ্যাকাউন্ট খক সারা বা রাজাক ব্রেজি রাজাক রাংনি লাকায়রানা গসিবং রেখা আবনো কারে নাবার্ড নি চুবাচু বাই ত্রিপুরাও কাইসা সাখাম মথানি সেব খরক থামচিব্রী রিয়াং জনজাতি সেপ নাহারনাই রকনি লাংমা হামক্রাই খাইনা ও খক সা রাজাক দকচিসা রাসাই চারচিব্রী সাই রাংনি গসিমুং রেখা পান্ডাও লামসকমানি ককনা রেখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকনি এক্সিকিউটিভ ডিরেক্টর এম পারাম কগ্লব কিরণ কাজী নজরুল ইসলামনি আসাইমা সালরগী খুলুমুংয়া ফারকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামনি বিশিংতি বসাখা লুকু হামজাক মুংতাই কথালাইমুং সিচারি মুংনি লামফুনুকনাই নজরুল বিনি কক্রবাইনি সামুং রচাপ মুংতাই কগ্লবনি বিশিংতি

বিশি বিশি রমই লুকু রকনি খাওয়া খা থাং সারানাই এঙ্গি তঙানো বিনি কমর ফ্লাইয়া স্নাম মুংচিনি রাইদা চায়া রগ্ন কেবেঙ্গি থিনাংনি লামা হিমনানি ফানরুয়ানো মিয়ানি সিমি সিএনজি তাই পিএনজি নি মরকমারি বাংখা তিনি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড নি ম্যানেজার পৃথিবীরাজ ভট্টাচার্য ককমুং কাইসাও সাকা সিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর খানানি সিমি কেজি ঠগি খক নিবাঙ্গি খক চার্চিস নি লেপচি বা অঙ্গানো গুমটি হাংখর ব খক নিবাঙ্গি অংখা খক চুকুচি সা লেপ চুকুচি বা পিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর ইউনিট ঠিকই অংখা খক ব্রৈচি বা লেপ চার্চি চার গুমটি হাংখর অঙ্গানো খক ব্রৈচি চুকু লেপ চুচু চুকু চিচুকু হাফাংনি কোয়ার্টার রগ পিএনজি নি মরকমারি সালথাং ত্রিপুরা হাংখর বাঙ্গা খক বাচি লেপ ব্রিজি থামতাই গুমতি হাংখর খক বাচি ব্রী লেপ চুকু চিচুকু সালথাং হাংখর বানিয়াতাই স্নামখর র পিএনজি নি মরকমারি ইউনিট থেকে বাংখা খক বাচি স্নি লেপ ব্রিজি বা গুমতি হাংখর মরকমারি বাঙ্গি ইংখা খক বাচি ব্রী লেপ নিচি চার বুসকাং দাম নিচি ব্রিয় হাস্তিনি সালথাং ধলাই উনকুটি খোয়াই সালচি সালগ্রাতাই সিপাহী জলা হাংখর ফেরাং কগে ওয়াতে গবাং ওয়াইমান হনে হজাক মংরেখা নবার তৈবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি তঙানো থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি সালনি সাকানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি সা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাজরা আগরতলা ওয়াতে ওয়াখা চি নৈ দশমিক নৈ মিলিমিটার পাইথাগ কক তোমা বুবাগ্রক তাইসা পরিফিওয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাংখা পিএম ওয়ানি তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুগজা কতর স্লাইমুং তুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিন্তি শাখা ফাতার হাকতরনি রায়দা চায়াতে খে লুকু হাফাইমাতাই কুবুন ফেরবাই ইংমানি লুকু বাংমানকা শুনানি বাগি কেন্দ্রনি হাফাং কুচুক বেরামনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহা তিনি দিল্লি কেতাল মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী বাই কগলাম সালাইখা কক্তমা তিনি নিবাগি অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে খনাফুং দামসনি সতী ব্রিজিও।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটোফ্রেম উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। ভারতের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতে এবং নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সহজতর করার লক্ষ্যে টেলিযোগাযোগ বিভাগ পিএম ওয়ানি অর্থাৎ প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস কাঠামোর অধীনে একগুচ্ছ ব্যবহার বান্ধব সংস্কার চালু করতে চলেছে। যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ড চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পিএম ওয়ানি হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। উল্লেখ্য, কিউআর ভিত্তিক এই লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে কোড স্ক্যান করেই ল্যাপটপে সহজে সংযোগ স্থাপন করা যায়। রাজ্যে কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠক করেন। বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা সহ কৃষকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী শ্রী নাথ জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজ আগরতলায় একটি মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে বিভিন্ন সরকারি প্রকল্প ও খাতের অধীনে 10,162টি অ্যাকাউন্টে মোট 419,11,00,000 টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এই ঋণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুদ্রা যোজনা, পিএম

0: নিধি, পিএম ইজিপি, পিএম বিশ্বকর্মা, অন্যান্য এমএসএমই, কিষাণ ক্রেডিট কার্ড, এসএইচজি সহ অন্যান্য ঋণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু বোতাম টিপে ঊনকোটি জেলার মেচারথলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি নতুন এটিএম এবং শান্তিরবাজারে ইউনিয়ন ব্যাংকের একটি নতুন শাখার ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সেরা পারফর্মিং বিডিওদের কাজের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী নাগারাজু বলেন, এই বিপুল পরিমাণ ঋণ বিতরণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা ও বিভিন্ন ব্যাংকের পদস্থ আধিকারিকগণ। এদিকে এর আগে আজ এম নাগারাজু উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্ব উদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে। তিনি উদয়পুরে সিডবির একটি ক্লাস্টার ডেভেলপমেন্ট শাখারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুদ্রা ঋণ, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষ, স্বনির্ভর গোষ্ঠী, এমএসএমই এবং অন্যান্য কৃষিভিত্তিক ঋণের 4,577টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 105,40,00,000 টাকার ঋণ অনুমোদন করা হয়। এছাড়াও নাবার্ডের সহায়তায় ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 34 জন রিয়াং জনজাতির উপভোক্তার জীবিকা উন্নয়নের জন্য 1,61,84,000 টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এম পরমাশিবাম। শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ পেঁচারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, পেঁচারথল ব্লকের বিডিও নবারণ চক্রবর্তী প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটির পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নৌলেকার। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ড শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গোভ, ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের জীবনে বিশেষ করে মহিলাদের মধ্যে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাংকিং পরিষেবা এখন আরও সহজলভ্য হয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, রূপে ডেবিট কার্ড, বিমা সুবিধা এবং সরাসরি ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন, জনধন প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশাপাশি নারী, কৃষক সহ সমাজের সব অংশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত হয়েছে এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে এই সুবিধার আওতায় আনতে সুবিধা হয়েছে।
2: হামারে জিতনে ভি গভর্নমেন্ট কি স্কিমস হ্যায় ও সবি ব্যাংক अकाउंट खाते से होती है, जनधन अकाउंट के थ्रू दिया जाता है और साथ ही साथ इनको आधार से लिंक भी कर दिया गया है, तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं। साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है, इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया। इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है, इसकी वजह से

0: जनता को कई कई कई गुना ज्यादा फायदा होगा। हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु, हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं, उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेगा।
1: सब मिलिए प्रधानमंत्री जनधन प्রকল্প রাজ্যের মানুষের আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
2: কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র যুবসমাজকে কাজী নজরুল ইসলামের জীবন আদর্শে অনুপ্রাণিত হবার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সিপাহী জলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সিপাহী জলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা এবং সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর বর্ণময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণা উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হচ্ছে। গোমতী জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতী জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতী জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহী জলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: আকাশবাণী আগরতলা এবং এফএম অঞ্চল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতাবন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শ্রোতাবন্ধুরা, আগামী 28শে মে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিবসকে সামনে রেখে আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলব মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জয়ন্ত রায়, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানব যে 28শে মে যেটা পালন করা হয় যে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি বিশেষ দিন, সেই দিনটি পালনের পেছনে মূল উদ্দেশ্য কী?
4: মূল উদ্দেশ্য হচ্ছে যে মহিলারা হচ্ছে একটা মানে যে কোনো মা একটা একটা ফ্যামিলির নিউক্লিয়াস, কিন্তু দেখা যায় যে ওনাদের স্বাস্থ্যের অনেকগুলি প্রবলেম আছে যেগুলি ওনারা নেগলেক্ট করেন। তো ওনারা এক তো হচ্ছে সচেতনতার অভাব, 2 নম্বর হচ্ছে নিজেকে নেগলেক্ট করার একটা প্রবণতা, কারণ সাংসারিক কাজে সব কিছুতে বাড়ির সবার জন্য করে আলটিমেটলি নিজেরটা ভাবা হয়। তার জন্য যতক্ষণ না উনি একদম বিশেষভাবে অসুস্থ হয়ে গেছেন তার আগে অবধি উনি কাজ করে যান, সেটাকে যেন প্রিভেন্ট করা যায়, যাতে কোনো রোগ যাতে

0: আগেই ডিটেক্ট করা যায়, যাতে একটা স্বাস্থ্যকর পরিবেশে উনি বড় হতে পারেন, কাজ
1: হুম
0: করতে পারেন,
1: হুম
0: তার উদ্দেশ্যে এটা পালন করা।
1: আচ্ছা, এই যে মহিলাদের নিয়ে যেহেতু আমরা কথা বলছি, একটি মেয়ে তো পরবর্তী সময় মহিলা হয়ে ওঠে, তো একটি মেয়ে যখন পরিবারে জন্ম নেয় বা ছোট একটি মেয়ে আছে, সেদিকে পরিবারের যারা আমরা অন্যান্যরা আছি সেদিকে কি কি দিকে খেয়াল রাখতে হবে?
0: অ্যাকচুয়ালি আজকালকার যে দিনে সবাই সমান,
1: হুম
0: ছেলে বা মেয়ে দুজনেই সমান, ফলে যে কোনো শিশুকে বড় করতে গেলে ওদের মা বাবার দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত সমান।
1: ঠিক ঠিক
0: ফলে পড়াশোনার পাশাপাশি শরীরের যে শারীরিক যে শরীরচর্চা এবং খাওয়া দাওয়া, যেমন আজকাল যেমন প্রায়ই দেখা যায় যে ফাস্টফুড খাচ্ছে সবাই, মা বাবারও খাচ্ছে, কিন্তু বাচ্চাদের না করলে তারা শুনবে না। ফলে ওভারঅল লাইফস্টাইলটা এমন চেঞ্জ হয়ে গেছে যার জন্য সবাই মানে জীবনের ঝুঁকি, স্বাস্থ্যের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে।
1: বেড়ে গেছে
0: আর যে কোনো রোগেরই প্রথম উৎপত্তি হয় সেই ছোটবেলা থেকে,
1: হুম হুম
0: ওর জেনেটিক যে পরিকাঠামো আছে মানুষটার সেটা নির্ভর করে, যেমন ওর মানে বাপ দাদাদের থেকে কি পেয়েছে সেটার উপর, তার উপর যে পরিবেশে যে ধরনের খাওয়া দাওয়া আমরা করি, আমরা যে ধরনের লাইফস্টাইল আমরা লিড করি, যেমন এক্সারসাইজ খেলাধুলায় আজকাল নেই বললেই হয়, শুধু পড়াশোনা আর মোবাইল আর ফাস্টফুড খাওয়া, তো এইভাবে করতে করতে বেশিরভাগ সময় ছোট ছোট বাচ্চাদেরও অনেক বড় বড় রোগ হয়ে যাচ্ছে।
1: ঠিক
0: ফলে সেটা এখন যেটা সৃষ্টি হচ্ছে সেটা পরবর্তী সময়ে অবশ্যই আরো বড় আকার
1: ধারণ করছে। এই প্রসঙ্গে ডাক্তারবাবু আপনার কথা শুনে আমার যেটা মনে হলো, যে আপনি যেটা বলছেন যে এই যে মোবাইল সবসময় ব্যবহার করছে এবং এই যে ফাস্ট ফুডের জন্যই এখন কিন্তু মেয়েদের যেটা ঋতুস্রাব যেটা হয় অনেক আগে কিন্তু চলে আসে, যেটা হয়তো বা অনেক পরে হতো, কিন্তু ছোট ছোট বাচ্চাদের মেয়েদেরও সেটা হয়ে যাচ্ছে, সেটা কেন?
0: অ্যাকচুয়ালি এটা আগে যেমন অনেক পরে, যেমন চোদ্দ বছর, 15 বছর, 16 বছর অবধি আমরা অপেক্ষা করতাম, এখন যেটা হয় যে 10 বছর, 10 বছরের নিচে, 8-এর নিচে হলে তো খুবই সিরিয়াস, সেটাকে আমরা প্রিকশনস পিউবার্টি বলি, আগে 10-এর নিচে হলে বলতাম আমরা। সেটার মেইন কারণ হচ্ছে যে বডিতে নিউট্রিশন বেশি আসছে, আর প্লাস যে মানে ব্রেইনের যে মেচুরিটি
1: সেটা তাড়াতাড়ি চলে আসছে,
0: কারণ অনেকগুলি ভিজুয়াল, যেমন ধরুন আমরা যেমন টিভি অ্যাড, যেমন অ্যাডাল্ট টাইপের যত কিছু অ্যাড আছে ওদের, এই কারণে ওদের সাইকোলজিক্যাল
1: চেঞ্জেস তাড়াতাড়ি হয়ে যাচ্ছে,
0: তাড়াতাড়ি হচ্ছে, তার জন্য ওদের একটা মানে সময়ের আগে ওদের পিরিয়ড হয়ে যাচ্ছে, মানে সময়ের মানে এখন আমরা 10 অবধি বলি যে নর্মাল।
1: আচ্ছা আচ্ছা, আর কিন্তু ওই 8-এর আগে যদি হয়ে যায় সেটা সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। না,
0: অ্যাকচুয়ালি 10-এর আগে হওয়া কোনো মতেই উচিত নয়,
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু এখন তো ফিজিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে,
1: হয়ে
0: যাচ্ছে। এখন যেটা হয় যে কোনো মেয়েরই যদি একটা ঋতুস্রাব শুরু হয়ে যায়, যেটা আমরা মেনার্কি বলি, তখন কিন্তু ওর এই হরমোনাল এফেক্টের কারণে ওর আর হাইট বাড়তে চায় না।
1: আচ্ছা,
0: মানে ওর এপিফাইসিয়াল ফিউশন হয়ে যায় বোনের, তার তখন ওটাকে আবার বন্ধ করার জন্য ওষুধ দিয়ে ওটাকে ঠিক করে, মানে হাইট বাড়ানো যায় কিনা সেটা দেখতে হয়। কিন্তু একটা পূর্ব লক্ষণ আছে ছোট ছোট মেয়েদেরই, যেমন মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তাড়াতাড়ি বেড়ে যায়, তখনই সন্দেহ করতে হবে যে ওদের হয়তো পিরিয়ড হয়ে যাবে।
1: আচ্ছা, এই প্রসঙ্গগুলো আমি কথা বলছি কারণ আমরা যখন কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে, আপনি কিন্তু বলছিলেন যে টিনেজ প্রেগনেন্সিটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে।
0: হ্যাঁ,
1: তো এই যে টিনেজ প্রেগনেন্সি বাড়ার পেছনে এটাও কি একটা কারণ যে ওদের?
0: এটা এটা একটা কারণ, ডেফিনেটলি এটা একটা কারণ, ওদের তো মানে সাইকোলজিক্যাল
1: মেচুরিটি
0: একটু তাড়াতাড়ি হচ্ছে। এই টিনেজ প্রেগনেন্সির মধ্যে, টিনেজ বয়সে একটা কিউরিয়াসিটি থাকে সবসময়, অজানাকে জানা এবং অ্যাডভেঞ্চারাস মুড একটা থাকে, আর তার উপর ওর সেক্সুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে তাড়াতাড়ি, ফলে এইটার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়বে। আর যেটা হয় যে যেমন ধরুন আমাদের রাজ্যে যেটা আমরা দেখি যে টিনেজ প্রেগনেন্সি সম্ভবত আমরা ইন্ডিয়াতে হাইয়েস্ট।
1: আচ্ছা,
0: এই স্টেটে তো সেই হিসেবে যেমন আমাদের ওপিডিতে প্রায় ধরুন 100 জন পেশেন্ট, প্রেগনেন্ট পেশেন্টের মধ্যে 10 থেকে প্রায় 15-20 জন চলে আসে টিনেজ।
1: আচ্ছা,
0: তো সেই হিসাবে দেখতে গেলে এখানে অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আজকাল ছোট ছোট পরিবার, বাবা মা হয়তো কাজে গেছে,
1: মেয়ে
0: একা আছে, ফলে

0: সেটা একটা প্রবলেম। দু নম্বর হচ্ছে যে এই মোবাইলে ওরা অনেক কানেকশন হয়। সেদিন একটা দেখলাম আমরা একজন মেয়েকে, ওর বাড়ি হচ্ছে সম্ভবত ধলাই ডিস্ট্রিক্টে, ওর সঙ্গে ছেলেটার পরিচয় হয়েছে ফেসবুকে।
1: আচ্ছা,
0: বলেছে আমরা ইন্টারভিউ নিই যে কেন এইসব আছে। আর আরেকটা জিনিস আছে যে মেয়েরা একটু বড় হলে ওরা অনেকে ভাবে যে ওকে বিয়ে দিয়ে দিই, গার্জিয়ানরা একটা হচ্ছে ইকোনমিক বার্ডেন মনে করে।

0: আর সবসময় একটা মানে বাড়িতে গার্জিয়ান যদি না থাকে, অনেক সময় ছোট ছোট ফ্যামিলিতে এটা একটা বিরাট প্রবলেম।
1: এই যে ওর মনে যেগুলো পরিবর্তন হচ্ছে বা এই যে মনের মধ্যে দ্বিধাগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ভাগ করে নেওয়ার মতো কাউকেও পাচ্ছে না।
0: অ্যাকচুয়ালি টিনেজ এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, এটা না ওরা ছোট না ওরা
1: বড়, ঠিক,
0: ফলে এই সময়টাতে ওদের অনেকগুলি মানে সবচেয়ে বড় প্রবলেম হয়, ওদের একটা শারীরিক মানসিক একটা মানে পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়। যে ছেলে মেয়ে একসঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছে, হঠাৎ দেখে যে ওই ফিজিক্যাল চেঞ্জ চলে আসছে, তারপর হঠাৎ করে মনে হচ্ছে যে ওদের সঙ্গে আলাদা, কেন আমি আলাদা, সেই রকম ভাবে আস্তে আস্তে ওদের একটা সেপারেশন সৃষ্টি হয় এবং কিউরিয়াসিটি ডেভেলপ করে। ওই সময় যে প্রবলেমগুলি আসে সেটাকে অ্যাড্রেস করা এবং ওটাকে ঠিকভাবে মানে গাইড করার জন্য অ্যাডোলেসেন্ট ক্লিনিক আছে, কিন্তু সেই ক্লিনিকে এমনই একটা হয় যে হসপিটাল বেসড ক্লিনিক, সেটাতে ওদের আসতে একটা হেজিটেন্সি থাকে, তারপর স্কুল কলেজের টাইমের এইগুলি চলে, তখন তো ওরা আসতেও
1: পারে না
0: আর ইজিলি অ্যাভেলেবল না ওদের জন্য এই সার্ভিসটা, ফলে ওদের এই সার্ভিসটা আর একটু হয়তো বাড়াতে হবে যাতে ওরা যখন ওদের সুবিধা হয় তখনই যেন আসতে পারে। ইভেন মোবাইল অ্যাপের মাধ্যমেও করা যেতে পারে, ওদের সঙ্গে কমিউনিকেট করে। আবার মহারাষ্ট্রে আমরা দেখেছি যে ওদের একটা কিশোরী চক্র আছে,
1: আচ্ছা,
0: সেটাতে সমস্ত এই যে টিনেজ মেয়েরা আসে, এসে গল্পগুজব করে, হাতের কাজ করে এবং নিজেদের শারীরিক সমস্যাগুলি নিয়ে
1: আলোচনা করে।
0: সেখানে একজন মহিলা স্বাস্থ্য সচেতক থাকেন বা ডাক্তারও অনেক সময় থাকে, ওদের সঙ্গে গল্পগুজব করে সেটা ভ্রান্ত ধারণাগুলি ঠিক করা হয়, গাইডেন্স দেওয়া হয়। এই ধরনের আমাদের রাজ্য খুব দরকার।
1: ঠিক, সেটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে অনেক সময় যেটা হয় যে এই বয়সে যে বাবা মার সাথে ভাগ করে নেব এই কথাগুলো আমার মানে লজ্জা বোধ করে। বা
0: একটা জিনিস আমি দেখেছি, যে সব বাবা মা ছেলে মেয়েদের বন্ধু হিসেবে আসে ওদের প্রবলেমটা কম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: আর যারা খুব গার্জিয়ান মানে এটা করবে না সেটা করবে না কন্টিনিউয়াস, ওদের মধ্যে প্রবলেমটা বেশি,
1: সমস্যা হয়ে যাচ্ছে।
0: কারণ একটা সময়ের পরে ওদের সঙ্গে মানে ফ্রেন্ডলি অ্যাটিটিউড রাখা উচিত, বিশেষত ছোটবেলা থেকে। ওদের কনফিডেন্সটা যদি মা বাবা না রাখতে পারে, ওরা কখনোই এসে ওর বিপদ বা কোনো কিছুতে শেয়ার করবে না,
1: ভাগ করে নেবে না। এটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে এই সময়টা কিন্তু খুব জরুরি এই জিনিসটা, যে হঠাৎ আমার এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আমি কার কাছে যাব। আর এই সময়টাতে ওদের হয় আর তখনই হয়তো বা এই যে মোবাইল ফেসবুক এইগুলোতে ওরা বন্ধু খুঁজে নেয়।
0: আজকাল আবার ড্রাগের একটা বিরাট সমস্যা আছে, ড্রাগ এডিকশন, তারপর অনেক ধরনের মানে অবভিয়াসলি সেক্সুয়াল রিলেশনও প্রচুর বেড়ে গেছে।
1: তো এই যে এই সমস্যাগুলো হচ্ছে, একটা তো বললেন যে বাবা মা বন্ধুত্ব সুলভ আচরণ, আর আমরা যারা আছি চারপাশে ওরা কি করতে পারে ওদের জন্য?
0: অ্যাকচুয়ালি যারাই এই ধরনের প্রবলেম ফেস করে, অ্যাকচুয়ালি আমাদের উচিত হচ্ছে যে এগুলো নিয়ে যত আলোচনা করা যায় নিজেদের মধ্যে, আর কোনো একটা ছেলে বা মেয়েকে দোষারোপ না করে। ওরা অ্যাকচুয়ালি টিনেজ যারা আছে না, ওদের ব্রেনের গ্রোথটা ঠিক সেই রকম না।
1: আপনি যেটা বলছিলেন ওদেরকে বড় বলা যাবে না বা ছোট বলা যাবে না,
0: ওদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয় কি, যেমন ওদের অ্যাবস্ট্রাক্ট থিংকিং আর কংক্রিট থিংকিং, যেটা হচ্ছে আমি পুরো জিনিসটা বুঝতে পারি যে ভবিষ্যৎ কনসিকোয়েন্সেসগুলি কি, ওরা হচ্ছে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড যে মিনিংটা আসছে সেটাই। যেমন ধরুন এই একটা জিনিস বানাতে, যেমন রোম ইজ নট বিল্ট ইন এ ডে, তো সেইটার জন্য যে কত কালচারাল, কত লেবার, কত কিছু করতে হয়েছে, কত মানে এটা মানে সেই সংঘাত প্রতিঘাত দিয়ে সৃষ্টি হয়েছে, কিন্তু ওদের মনে হবে বিকজ ইট ইজ বিগ সিটি সময় নিয়েছে মানে ভেরি ক্যাজুয়াল, এই কারণে ওদের মধ্যে যেমন একটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস, যে কারণে ওরা খুব স্পিড এবং বাইক চালানো ওদের একটা বিরাট একটা স্পিড, এবং আরেকটা যেমন হচ্ছে যে ড্রাগ এডিকশনের প্রতি ওদের একটা কিউরিয়াসিটি থাকে, তার কারণে অনেক সময় ওরা এডিকশনে চলে যায়, সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন ওদের বাড়ে, ফলে অ্যাডভেঞ্চারাস আর কিউরিয়াসিটির জন্য ওদের বিপদ অনেক বেশি
1: বেশি হয়। ঠিক, এবার যেটা জানবো যে এবার একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।

0: বলছিলাম ডাক্তারবাবু,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: নমস্কার।
0: বলছি কিশোর কিশোরীদের এই যে পার্সেন্টেজটা, বৈদেশিক পার্সেন্টেজটা কত একটু যদি এতে নিয়ে একটু আলোচনা করেন। বিষয়টা হচ্ছে গিয়ে, এখন এই যে মোবাইলের মাধ্যমে না, এই যে আপনি যেটা বললেন একদম জ্বলন্ত সমস্যা, ছেলেমেয়েরা এখন মোবাইলের মধ্যে দিয়ে তাদের মনের কথা বলে এবং খুব দ্রুততার সাথে তারা কিন্তু এই সংসার বাঁধা স্বপ্নটা দেখে এবং বাস্তবায়িত করার লক্ষ্যে ছুটে যাচ্ছে। এটাকে কি করে কন্ট্রোলিং করা, বা অভিভাবকদের আমরা কিছু বলছি না তো?
1: হ্যাঁ, আপনি যেটা বলেছেন সত্যিকারই এটা একটা বিরাট সমস্যা। এটার কারণে অনেক ধরনের রোগও হচ্ছে, মানসিক রোগ হচ্ছে, এবং মোবাইলের রেডিয়েশনের ফলে কিন্তু ম্যালিগনেন্সি, মানে ক্যান্সার জাতীয় ব্রেনের অনেক কিছু প্রবলেমও হচ্ছে। আর ছেলে মেয়েদের পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয়, কারণ ব্রেনে সেই অ্যানালাইটিক্যাল পাওয়ারটা চলে যাচ্ছে, কারণ আমরা সব দেখতে পাচ্ছি এবং সেটাই করছি। এখানে কিন্তু ছেলে মেয়েরা যেমন ছোটবেলার থেকে ওদের একটা স্বভাব হচ্ছে, হয়ে যাচ্ছে, কারণ কি যে বাচ্চাটা খেতে চাচ্ছে না, অনেক সময় ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে খাওয়াটা
2: খাওয়ানো হচ্ছে,
1: তারপর একটু জিদাজিদি করলে ওকে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমরা সেইটা একটা বদ অভ্যাসের দিকে ওদের নিচ্ছে। এখন সেটা থেকে বেরিয়ে আসার জন্য সেটাকে ওকে শুধু জবরদস্তি করে করলে হবে না, ওকে সাথে নিয়েই ওর যা, যেমন ধরুন প্রত্যেকেরই একটা না একটা হবি হতে পারে, তো ছোটবেলায় যদি ওর হবিটাকে আমরা মানে বাড়াতে পারি, কেউ ধরুন খেলতে পছন্দ করবে, কেউ আছে যেমন ধরুন সাঁতার দিতে পছন্দ করবে, কেউ আছে পেন্টিং, যা কিছু গান বাজনা, ওইগুলির দিকে চর্চাটা বাড়াতে হবে। আর মা বাবারও নিজেদের যে মোবাইল ঘাটার স্বভাব
2: সেটা কম করতে হবে,
1: অনেক কম করতে হবে ওদের সামনে না। ফলে আমি নিজে উল্টো পাল্টা করবো আর আমার বাচ্চাকে আমি কন্ট্রোল করবো, দ্যাট ইজ রং, সেটা হবে না।
2: ও তো দেখছে যে ওর বাবা মা মোবাইল নিয়ে বসে আছে, তাহলে আমি কেন নই?
1: তারপর সেটা প্রত্যেকটা বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও কতটা ডিসিপ্লিন, কতটা সেইভাবে প্রত্যেকটা ফ্যামিলি ইজ ডিফারেন্ট, কোনো একটা ইউনিফর্মলি আমরা পারবো না। আর মা বাবার যদি সত্যিকারে বন্ধু মতো হতে পারে তাহলে অনেকাংশেই এটা সম্ভব।
2: ঠিক। আরেকটা আপনি যেটা বলছিলেন যে এখন যেটা সমস্যা হচ্ছে মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে, আরেকটা এই যে ওজন বেড়ে যাওয়া,
1: এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বাচ্চাদের, যেমন আমরা ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি, সারাদিন দুষ্টমি করতাম, তো মানে পড়াশোনা তো হতোই, বিকেলবেলা খেলতে গেলে সন্ধ্যা ছটার মধ্যে বাড়ি আসতেই হতো, সেটা মানে প্রত্যেক ইয়ে সময় ছিল, অন্ধকার হয়ে গেলে তো বাড়ি ঢুকলেই প্রচণ্ড একটা ভয় থাকতো। তো আজকাল ওরা খেলতে পারে না, ওদের স্কুল আর টিউশন করতে করতে
2: সময়টা চলে যাচ্ছে,
1: সময় না, ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে।
2: ঠিক ঠিক।
1: এই যে আমরা যে জবরদস্তি ওদের এটা করছি, ওর মেন্টালি রিল্যাক্সেশনের জন্যই তো ওর আবার মোবাইলের দিকে যাচ্ছে, খেলাধুলা নেই। এর জন্য যদি সমস্ত স্কুল যদি শুধু সকালবেলাই হতো, 12 অবধি, সকাল 7টা থেকে ধরুন 1টা অবধি হলো, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে
2: বিকেল একটু খেলাধুলা,
1: অবশ্যই ওদের জন্য শারীরিক এক্সারসাইজের জন্য খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে না। যারা দেখবেন যে খেলাধুলা করে একটু এক্সারসাইজ করে, ওদের ব্রেইনের থিংকিং পাওয়ারটা অনেক বেশি, ওদের ফিজিক্যাল এক্সারসাইজ করলে অনেক কিছু হয়। তো সেইভাবে এটা সবারই চিন্তা করা উচিত, আমরা জনগণ সবাই মিলেই এটা চিন্তা করা উচিত। আর খেলাধুলার জায়গা লাগবেই লাগবে। এখন যেমন ধরুন অনেক মাঠ ময়দান যেগুলি আছে ওগুলি শুধু এখন কোনো মেলা বা অথবা কোনো সম্মেলন এগুলির জন্য, খেলাধুলার জন্য হয় না সেরকম। খেলাধুলা হতে হবে একদম খোলা মেলা, যেখানে খুশি যাও খেলো, এইরকম
2: শরীর চর্চা যেন করতে পারে,
1: খুব
2: দরকার। আরেকটা মহিলাদের বা মেয়েদের যেটা সমস্যা হয় এখন, এই যে PCOD বা PCOS, সেটা কেন হচ্ছে?
1: এটা যেমন পলিসিস্টিক ওভারি, ওভারিতে সিস্ট হবে এটা নর্মাল, প্রত্যেক মাসেই যে ছোট্ট যে একটা ডিম ফোটে, একটা ডিম্বাশয় থেকে এক একটা ডিম ফোটে প্রত্যেক মাসে, প্রেগনেন্সি না হলে আবার পিরিয়ড হয়ে যায়, সেটাই একটা সিস্ট, আমরা মেডিকেলি সেটাকে ছোট্ট একটা মানে ফ্লুইড ফিল্ড একটা স্যাককে আমরা সিস্ট বলি। এইটাই সিস্ট শুনলেই অনেকে এমন একটা ভয় হয়, যেমন মেলি ক্যান্সার হয়ে গেছে মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখন পলিসিস্ট

0: ওভারের যে ডিজিজটা সেটা হচ্ছে একটা, সেখানে ঠিকভাবে ওভুলেশনটা হয় না, ডিমটা ফোটে না, সেটা প্রিমেচুর মানে মেচুর হওয়ার আগেই ওভারিতে অনেকগুলি সিস্ট হয়ে জমে থাকে, পলি মানে অনেকগুলি।
1: আচ্ছা,
0: তো সেইভাবে অনেকগুলি সিস্ট জমে থাকে, যেহেতু ডিমটা ফোটে না, তখন একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। এই হরমোনাল ইমব্যালেন্সের ফলে ওর পিরিয়ড ইররেগুলার হবে, ওজন বেড়ে যাবে, একটা মেল টাইপের হরমোন আসবে, অ্যান্ড্রোজেন বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তো এইসব মিলিয়ে একটা অনেকটা ডায়াবেটিক কন্ডিশনের মতো হয়, ওজন বাড়বে, প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে। এইগুলি পলিসিস্টিক ওভারির মেইন ইস্যু। অনেকে দেখবেন মেয়েদের গোফদারি গজিয়ে গেছে। তো এইগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য ক্যালোরি কমাতে হবে, যেমন ফাস্ট ফুড ইটস ভেরি ভেরি ব্যাড, কারণ ফাস্ট ফুডকে তো জাঙ্ক ফুড বলা হয়, কিন্তু তথাপি এখানে কিন্তু প্রচুর, আমার বাড়ির সামনে তো প্রচুর
1: প্রচুর প্রচুর দোকান,
0: তো সেখানে মানে মানুষ যেভাবে খাচ্ছে, আর আপনি এই কোনো এক্সারসাইজ নেই, আর এই এতে হয় কি বডির ওজন তো বাড়বেই। তো এইসবেরই এফেক্ট, লাইফস্টাইলের ডিজিজ এগুলি।
1: আরেকটা যেটা মহিলাদের মধ্যে দেখা যায় যে থাইরয়েডের সমস্যা,
0: এটা সব মানুষের মধ্যে আছে, মহিলা এবং পুরুষের মধ্যে থাইরয়েডের প্রবলেম আসতে পারে। কিন্তু মহিলাদের যে থাইরয়েডের যদি মানে মহিলাদের প্রবলেমটা কি, যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডের গন্ডগোল এগুলি তো দেখা যায়, ঠিক না? তো এইগুলি যদি না আসে তখন আমরা ইনভেস্টিগেশন করি, তো তখন আমরা দেখি যে ওদের মধ্যে এগুলি ছোটোখাটো প্রবলেম আছে। সেটা থাইরয়েডটা হচ্ছে কি, আমাদের বডির ফাংশনটা মেনটেন করে, প্রত্যেকটা মেটাবলিজম সব কিছুর জন্য এটা দরকার। ফলে থাইরয়েডের গন্ডগোল হলে পিরিয়ডের গন্ডগোল হবে, অনেক সময় প্রেগনেন্সি আসবে না, এলও নষ্ট হয়ে যাবে। তো এইগুলি ন্যাচারালি চলতে থাকে, সেটার জন্য নতুন কিছু নয়, কিন্তু ট্রিটমেন্ট আছে। আর থাইরয়েডের ট্রিটমেন্ট করে, যেমন থাইরয়েডের ওষুধ খাচ্ছে, এবং সেটার মধ্যে যদি প্রেগনেন্সি আসে, অ্যান্ড সেটা একদম পুরোপুরি নর্মাল, মানে এটা থাইরয়েডের ওষুধটা একদম সেফ ইন প্রেগনেন্সি। অনেকে আছে চট করে প্রেগনেন্সি হলে বন্ধ করে দেয়, এইগুলি সব খারাপ।
1: মানে যখনই সমস্যা হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ বন্ধ করা বা চালু করা
0: উচিত, চিকিৎসকের মানে পরামর্শ নেওয়া উচিত। আর আজকাল আরেকটা কনফিউশন হয় যে গুগল গুগল করে অনেকে অনেক কিছু ধরে নেয়, কিন্তু সেটা মানে ঠিক ইনফরমেশন যদি না পাওয়া যায়, কারণ নেটে প্রচুর ইনফরমেশন আছে, কিছু আছে পুরোপুরি উল্টো, কিছু আছে কারেক্ট, কিছু আছে ভেরি কনফিউজিং, ফলে মানুষের একটা বিরাট একটা কনফিউশন হয় এবং ভুলভাল নিজেরাই চিকিৎসা করে নেয়, সেটা একটু ডেঞ্জারাস।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আছেন না, যিনি ফোন করলেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু নারীদের একটা সমস্যা হয়ে থাকে। আমরা কিন্তু শারীরিক সমস্যা মানে স্বাস্থ্য নিয়ে যখন কথা বলছি, নারীদের মানসিক স্বাস্থ্যের দিকটাও কিন্তু অবহেলিত হয়।
0: অ্যাকচুয়ালি মহিলাদের মানে খুবই একটা বিরাট বিষয় হচ্ছে যে ছোটবেলা থেকে যে বাড়িটা দেখে এসছে এটা ওর বাড়ি, সাডেনলি বিয়ের পর দেখা যায় সে এই বাড়িটা ওর নয়। তো এটা একটা অ্যাডাল্টের পক্ষে বিরাট বড় একটা শকিং,
1: মেনে নেওয়া,
0: আর নতুন বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করাটা এটা একটা আরেকটা স্ট্রেসফুল সিচুয়েশন। তো সেই হিসেবে মহিলারা যদি নিজের মানে পায়ে না দাঁড়াতে পারে, আর্থিক এবং সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে তার মানসিক সাফারিংটা থাকবেই। মা বাবা যেই হন না কেন, মেয়ে যদি নিজের পায়ে না দাঁড়াতে, নিজের যদি একটা রোজগার না থাকে,
1: সেটা ছোটই হোক কিন্তু নিজের রোজগার থাকা দরকার,
0: ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে, না হলে তার সাইকোলজিক্যাল স্ট্রেস হবেই, কারণ সবসময় একটা ইনসিকিউরিটি থাকবে, আর একটা অ্যাডজাস্ট করতে হয়, যে কোনো একটা বাড়িতে গিয়ে ওকে অ্যাডজাস্ট করতে হয়। তো ও সব জায়গাতেই ছোটবেলা থেকে অ্যাডজাস্ট করে আসছে, তো তার জন্য তার শারীরিক যে চাহিদা, নিউট্রিশন বলেন, তার মানসিক যে চাহিদা, সব কিছুই একটা বাধাতার মধ্যে থাকে। তার জন্য অনেক সময় মেল অ্যাডজাস্টমেন্ট হয়, সহ্য করতে পারে না, বা অনেক কিছু প্রবলেম আছে। তো সেইগুলি তো এটা আমাদের সবারই বুঝতে হবে, সেইভাবে ওদের বড় করতে হবে, ওদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আগে ওদের সাহায্য করতে হবে।
1: আরেকটা যেটা আপনার কাছে জানবো যে বয়স যখন 30 হচ্ছে, তা সেই দিকে মানে কোন কোন

0: টেস্টগুলো নিয়মিত করা দরকার মহিলাদের?
1: অ্যাকচুয়ালি শুনুন, আমরা যখন বলি যে এই টেস্ট করতে হবে, অ্যাকচুয়ালি সবার মনে একটা সাইকোলজিক্যাল স্ট্রেস হয়ে যায় যে এটা করতে হবে না করলে মনে হয়, এমন কোনো বাধা ধরা কিছু নেই।
0: আচ্ছা,
1: আমাদের যেমন জরায়ুর মুখ বা গ্রীবান যে সার্ভিক্স যেটা আমরা বলি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল। আজকাল যেমন টিকাকরণ শুরু হয়ে গেছে, তো যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার মধ্যে 16-18 এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, তো সেইগুলি নিয়ে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে। সেই ভ্যাকসিনটা এখনও সেইটা দামি, সরকারি স্তরে যখন পুরোপুরি চালু হয়ে যাবে তাহলে তো এটা সস্তা হয়ে যাবে। ফলে প্রত্যেক মেয়েদেরই বিশেষত পিরিয়ড শুরু হওয়ার আগে এটা নেওয়া উচিত। তো সেটা নিলে, কিন্তু সেটা যে নিলেই যে ক্যান্সার প্রতিরোধ হয়ে গেল সেটা নয়। একটা ধারণা যে সঙ্গে সঙ্গে সারা জীবনই কিন্তু একটা স্ক্রিনিং করা উচিত, সেটা ধরুন 90% কমে যাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো এমনিতেই প্রেগনেন্সি আর ইয়ে ক্যান্সার হতে পারে। তার জন্য স্ক্রিনিং করলে খুব ইজি, সেটা প্রত্যেক জায়গাতেই করা হয়। তো স্ক্রিনিং করলে যদি কোথাও এরকম কিছু থাকে, খুব আর্লি ট্রিটমেন্ট করলে একদম রোগ নির্মূল হয়ে যায়। তো এইগুলি সম্বন্ধে জানাটা প্রত্যেক মহিলার দরকার। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে জানাটা খুব এসেনশিয়াল, কী করে এক্সামিনেশন করতে হবে। তাহলে ব্রেস্ট ক্যান্সারে যদি ওনাদের হাতে কোথাও ব্রেস্টে একটা চাকা লাগে বা ব্রেস্টে একটু ব্লাডের মতো বা অ্যাবনর্মাল কোনো সিক্রেশন আসে বা ব্রেস্টের স্কিনের মধ্যে কোনো চেঞ্জ আসছে বা ব্রেস্টের সাইজে বা অন্য কোনো একটা কোনো প্রবলেম হয়, তাহলে এটা একটা চেক আপ করানো অবশ্যই দরকার, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো। কারণ আর্লি ডিটেকশন না হলে এটা মুশকিল,
0: সমস্যা হয়ে যায়।
1: এইগুলি হচ্ছে মহিলাদের মানে রেগুলার করা উচিত। আর মানুষ হিসাবে যেমন ডায়াবেটিস, তারপরে আপনি শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, যেমন লিপিড প্রোফাইলে গণ্ডগোল, কিডনির যদি প্রেশার বেশি থাকে বা ডায়াবেটিস থাকে তাহলে কিডনি খারাপ হতে পারে, এগুলি তো চেক আপ রেগুলারই করা উচিত। আর মেইন হচ্ছে আজকাল ডাক্তারদের এই পরামর্শের বাইরে গিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ আর হেলদি লাইফস্টাইল স্কুল থেকে শেখানো উচিত।
0: ঠিক ঠিক, একদম ছোট থেকে,
1: ছোট থেকে
0: ঠিক,
1: তাহলে গেলে তাহলে আমাদের আর সবচেয়ে বড় যে প্রবলেমটা যেটা আমি নিজে উপলব্ধি করি, কারণ সব ওষুধ কিন্তু আমি নিজে কিনে খাই, বাজারে ওষুধের দাম প্রচণ্ড বেশি,
0: ঠিক,
1: আর অনেক সময় এতগুলি ওষুধ প্রেসক্রিপশন করা হয়, মানে সেটা খুবই মানে ব্যয়বহুল।
0: আর যেটা প্রথমেই বলছিলাম যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা একটু অবহেলা করি, যে এতটা দামের ওষুধ কি কিনবো খাবো, সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে।
1: যখন শরীরটা খুব খারাপ থাকে শুরু করে দেয়, এক কিছুদিন একটু রোগটার লক্ষণ একটু কমে গেলে তখন বন্ধ করে দেয়, তখন বরঞ্চ এটা আরো খারাপ হয়ে যায়।
0: ঠিক, সেটাই বলছিলাম। যেটা আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে এবার যারা মহিলারা বা মেয়েরা যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওদেরও একটা শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা লেগে থাকে। সেক্ষেত্রে যেমন সময় মতো টিফিনটা না করা বা সময় মতো না খাওয়া।
1: দেখুন, এটা শুধু মহিলা, যেমন কলিগ যদি থাকে, ধরুন পাঁচজন আছেন, দুজন মহিলা তিনজন পুরুষ বা তিনজন মহিলা দুজন পুরুষ, সবাই যদি একসঙ্গে মানে খাওয়া দাওয়া করে একসঙ্গে যদি, তাহলে হয় কি হয়, মহিলারা অনেক সময় একা করে খেতে চায় না, নিজের টিফিন করবো অন্যকে না দিয়ে, সেরকম অনেকগুলি ভাব। ফলে ওয়ার্ক কালচার, ওয়ার্ক প্লেসেও সেই ধরনের একটা হেলদি অ্যাটমসফিয়ার থাকা উচিত, যেখানে অ্যাংজাইটি থাকবে না, যেখানে একজন আরেকজনকে সহায়তা করবে এবং প্রাইভেসি মেনটেন হবে, সেইটা খুব এসেনশিয়াল। আরেকটা হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আর যেমন ধরুন শহরে বেরোলো কিন্তু ওরা জল কম খায়, যে কোনো জায়গায় যদি আমার মানে ইউরিনে যেতে হয় বা টয়লেটে যেতে হয় ওয়াশরুমে, তাহলে ওরা এইটা অ্যাভয়েড করার জন্য ওনারা
0: জল কম খায়। ঠিক, তাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন,
1: তাদের এই কারণে ওদের ইউরিনে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি, স্টোন হওয়ার চান্স অনেক বেশি, এইগুলি থেকে বিরত থাকতে হবে, জল খেতেই হবে বেশি করে। আর ডেফিনেটলি আমাদের সব কটা হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় যদি কেউ ওয়াশরুমে যেতে চায়, আমি যতটুকু জানি কেউ বাধা দিতে পারে না। তো মহিলাদের জন্য স্পেশালি জল খাওয়াটা খুব দরকার। আর একটা হচ্ছে

0: যে সময় মতো খাওয়ারটা সব সময় যার যে যখন
1: হুম
0: খাওয়ার সময় সেই সময় খাওয়াটা উচিত। খাওয়ার মধ্যে মেইন হচ্ছে আমরা এখানে ফ্রুটস কম খাই,
1: হুম
0: ত্রিপুরাতে আমরা ফ্রুটস কম খাই, অন্য জিনিস বেশি খাই, কিন্তু ফ্রুটসটা বাড়ানো উচিত এবং তেল কমানো উচিত, আর বাকি যা আমরা খাচ্ছি সেটা নর্মাল সেই ধরনের খাওয়া খেতেই হবে। কিন্তু ওভারঅল চালের ভাগ মানে রাইস বা যেটা কার্বোহাইড্রেট সেটা কমানো উচিত।
1: হুম আর বিশেষ করে মহিলাদের যখন ঋতুস্রাব বা মাসিক যখন চলে তখন খাবার দাবারের কি কি নিয়ম
0: তখন
1: থাকে?
0: খাবার দাবার নর্মাল,
1: আচ্ছা,
0: কিন্তু ওনার যে মেনস্ট্রুয়াল হাইজিন, যেমন ধরুন প্রতি 4 থেকে 6 ঘন্টার মধ্যে ওই আপনার প্যাড চেঞ্জ করা উচিত, ওয়াশরুমে গেলে সে ভালোভাবে ওয়াশ করা উচিত, সেখানে কোনো ধরনের ডুশিং বা খুব মানে স্ট্রং সোপ সেগুলি ব্যবহার করা অনুচিত। তারপর যেমন ধরুন মানে আন্ডারগার্মেন্ট সব কিছু প্রপারলি ধুয়ে ফেলা উচিত, সেইগুলি যদি করা হয়, এবং হাত ধোয়া উচিত, ওইগুলি চেঞ্জ করার আগে এবং চেঞ্জ করার পরে হাত ধোয়া উচিত, কারণ হাতটা হচ্ছে আমাদের সবচেয়ে ডেঞ্জারাস। হাতে
1: ইনফেকশন এটার মাধ্যমেই ছড়ায়।
0: হ্যাঁ, হাতে প্রচুর নোংরা আমরা ধরি, সেটার থেকে আমরা সংক্রমণ করাই।
1: ঠিক,
0: তো তার জন্য হ্যান্ড ওয়াশিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এগুলি করলে সবাই ঠিক থাকে। আর আপনি একটা বলছিলেন যে টিনেজ প্রেগনেন্সি, টিনেজ প্রেগনেন্সির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে একে তো ওরা বাচ্চা, নিজেই বাচ্চা, তার উপর ওর শারীরিক গ্রোথ হচ্ছে, ওর ডিমান্ড বেশি, ঠিক সেই সময়ই আবার একটা প্রেগনেন্সি এলো, তখন তাদের লাইফ রিস্ক অনেক গুণ বেড়ে যায়। তার মধ্যে ওদের কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন খিঁচুনি রোগ, একলাম্সে অজ্ঞান হয়ে খিঁচুনি রোগ, প্রেশার বেড়ে যাওয়া, এই ধরনের, আর এনিমিয়া তো থাকেই, রক্তাল্পত প্রচুর।
1: আমাদের এখানেও কি এনিমিয়ার
0: খুব বেশি? আমাদের ত্রিপুরাতে আমরা যা পাই আমাদের হাসপাতালে প্রায় 65% লেডিস আর এনিমিক,
1: তাও তো অনেক বেশি,
0: অনেক বেশি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনি মাইল্ড, মডারেট আছে কিছু, আর খুব সিভিয়ার এনিমিয়া হচ্ছে 2%-এর মতো, সেটা মেইনলি আছে আপনার চা বাগান, ইট ভাট্টার যারা কাজ করে, তারপর এই যে এই ধরনের অনেকগুলি জায়গায় আছে যেখানে ওইখানকার মানুষের মধ্যে প্রচুর এনিমিয়া।
1: আচ্ছা, তাহলে কি এই খাবার দাবার অভাব থেকে বা সেটা থেকে কি অ্যানিমিয়া হচ্ছে নাকি?
0: একটা হচ্ছে যে খাবার দাবারের প্রবলেম আছে, নিউট্রিয়েন্ট ফুড এবং আয়রনের তো কৃমির, আরেকটা আরেকটা হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথিও আমাদের রাজ্যে আছে প্রচুর, যে থ্যালাসেমিয়া যেমন একটা কমন, এছাড়াও অন্য ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি ওইখানে আছে,
1: সেটা থেকেও রক্তাল্পতা হচ্ছে।
0: হ্যাঁ, সেটা যতই আপনি আয়রন নিন বা নিন, ওদের হিমোগ্লোবিন বাড়বে না, একটা লেভেল অবধি থাকবে। সেই সেই ক্ষেত্রে যেমন একটা আছে যে বাজারে কিন্তু প্রচুর বিক্রি হয় কুলেখাড়া পাতা, কুলেখাড়া পাতা, গুড়, চিনি না খেয়ে গুড়, মানে লোহার কড়াইয়ে রান্না করা বা লোহার পাত্রে রান্না করাগুলি মধ্যে আয়রন থাকে। তারপর যেমন ধরুন খেজুর, বড় কিশমিশ, এগুলি আপনার আয়রন রিচ ফুড,
1: এগুলো আপনাকে সাহায্য করবে আয়রন বাড়াতে। আরেকটা মহিলাদের মধ্যে যেটা সমস্যা হয়ে থাকে, মানে বেশিরভাগ শুনে থাকি যে ক্যালসিয়ামের অভাব বা হাত পায়ে ব্যথা, অনেকে কিন্তু বাজারজাত যে ক্যালসিয়াম ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিনেও খান, সেটা কি ভালো না খারাপ?
0: অ্যাকচুয়ালি দেখুন, ক্যালসিয়াম তো চুনাপাথর, সেটা যদি আমি যদি 500 গ্রাম খুব অল্প শরীরে ঢুকবে, তার জন্য ক্যালসিয়ামের ডোজটা অনেক বেশি। আর ক্যালসিয়াম এমনিতেই ট্যাবলেটগুলি একটু বড় বড় হয়, অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি বলে, ফলে মহিলারা একটু ফাঁসি যে একটু বড় হলে খেতে চায় না,
1: খেতে চায় না,
0: তো তার জন্য ক্যালসিয়ামের অভাব। আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আমরা তো পাঞ্জাবিদের মতো তো দুধ ছানা মিল্ক প্রোডাক্ট এত খাই
1: কম খাই,
0: তার জন্য ওদের ওদের মধ্যেও ক্যালসিয়ামের অভাব আছে, কিন্তু আমাদের তুলনায় কম, ফলে ক্যালসিয়াম খাওয়াটা দরকার। এবং সেটা হচ্ছে কি, এক্সারসাইজ যদি থাকে, আমি যদি খুব চলাফেরা করি, তাহলে বডি মানে বোনের জন্য অটোমেটিক্যালি ক্যালসিয়াম অ্যাবসর্ব করায়, অল্প খেলেও সেটা শরীরে ঢুকবে। তার জন্য স্পেসে যারা যায় ওরা কিন্তু এক্সারসাইজ করে, ওরা এক্সারসাইজ করে, নাহলে ওখান থেকে যখন মানে পৃথিবীতে চলে আসে ওদের বোন খুব দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে এক্সারসাইজ করলে সঙ্গে অল্প ক্যালসিয়াম খেলেও চলবে।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার

0: আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকে যারা আছেন, বয়স্ক শ্রোতা বন্ধু বা বয়স্ক মহিলারা আছেন, ওদের সমস্যাগুলো ব্যাপারে যদি একটু বলেন।
1: মেইন প্রবলেমটা হয় যে যত বয়স বাড়বে শরীরের যে মাসল স্ট্রেংথ এগুলি কমতে থাকে, এবং নিউট্রিয়েন্ট ফ্রুটস যত কিছু আছে, মানে আমাদের ছোটবেলার অভ্যাস থেকেই তো আমরা তো চট করে খাওয়া দাওয়া চেঞ্জ করি না, সেটার তো একটা আছে। হঠাৎ করে আমরা যখন একটু বয়স হয়ে গেলে পরে না এটা খেতে হবে সেটা খেতে হবে, তখন আমাদের হজম শক্তিও কমে যায়, এতটা খাওয়া যায় না। কিন্তু যেটা করা উচিত, বসে বসে হলেও এক্সারসাইজ বা চলাফেরা, জয়েন্ট সব কিছু চালু রাখতে হবে। আর সেটাকে কিছু জিনিস আছে যেগুলি কম বয়সের জন্য যেটা ফিট, সেটা বয়স হয়ে গেলে সেটা ওনাদের জন্য ফিট নয়, কারণ সেটা করতে গেলে আবার অনেক ধরনের বিপদ আসতে পারে। ফলে নিজের শরীরে যতটুকু সম্ভব চলাফেরার মধ্যে থাকা, আর সাবধানে চলাফেরা করার একটা কারণ হচ্ছে যে ব্যালেন্স অনেক সময় নষ্ট হয়ে যায়, পড়লে ফ্র্যাকচার হবে, মহিলাদেরই বেশিরভাগ ফ্র্যাকচার হয়। আর যাদের ধরুন প্রেগনেন্সি পরে, এই বয়সটা বাড়লে অনেক সময় যে নারী নামার দোষ বলে না, যে প্রলাপস জরায়ু নেমে যায়, কারণ আস্তে আস্তে হয় কি আমাদের যেমন স্কিন লুজ হয়ে যায়, মাসল লুজ হয়ে যায়, জরায়ুটাও সেই রকমভাবে, আর মানে বডির সেই ধারণ ক্ষমতাটা কমে যায়, এবং সেটা যেহেতু চাইল্ড বার্থে সেই জায়গাটা একটু ইনজিউরড হয়, ফলে এটার ল্যাক্স হয়ে এটা বেড়ে যায়। সেটার যে অপারেশন করতেই হবে সেটা কোনো কথা না, কিন্তু সেটার জন্য না করলে যে মানুষের জীবন যাবে সেটা না। কিন্তু প্রবলেম যেটা হয় যে সেটা যদি অপারেশন না করা যায়, তাহলে মহিলার কনফিডেন্সটা বিল্ড আপ হবে না, ও দাঁড়ালেই যদি কিছু একটা নিজে থেকে বেড়ে যাচ্ছে মনে হয়, তাহলে ওনার
0: সমস্যা হচ্ছে প্রত্যেক দিন,
1: আস্তে আস্তে ওনার ইউরিন হোল্ড করার ক্ষমতা চলে যায়, তারপর টয়লেট করতে অন্য অসুবিধা হয়, ফলে এগুলি অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা অনেক সময় টেম্পোরারি প্রেসারি দিয়ে আটকে দিই, কিন্তু অপারেশন করে নিলে ওদের কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ হয়। আমি যেটা জানি আমার এক্সপিরিয়েন্সে, এক বয়স্ক মহিলা মানে 90, ওনার এটার জন্য উনি চলাফেরাও করতে পারেন,
0: সমস্যা হচ্ছিল,
1: উনি বহু বড় বড় হসপিটাল ঘুরে তারপর আমাদের হাসপাতালে এসেছে, আমরা অপারেশন করেছি, উনি এসেছেন ট্রলিতে, গেছেন হেঁটে।
0: ঠিক, সত্যি ডাক্তারবাবু, এই কথাগুলো শুনলে কিন্তু মনে হয় যে এই যে মহিলাদের স্বাস্থ্য সচেতনতাটা কতটা জরুরি, খুব দরকার। সত্যি আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটি পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানের উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র ও যুব সমাজকে কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে আদর্শ অনুপ্রাণিত করার জন্য আহ্বান জানান। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হচ্ছে। গোমতী জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতী জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতী জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আরও একটি বিশেষ পর্বে প্রণমী তোমারে। আজকের এই অনুষ্ঠানে আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায়, যেখানে কিছু নাম উজ্জ্বল অক্ষরে লেখা না থাকলেও অনেকের নাম সেখানে সময়ের ধুলোয় ধীরে ধীরে মুছে যেতে বসলেও স্মৃতির পাতায় তারা হারিয়ে যায় না কখনো। তাই স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া দেশপ্রেমিকদের কথাই আমরা এই পর্বে জানাই। স্বাধীনতার ইতিহাস বলতে আমরা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মহান বিপ্লবীর নামে কিন্তু মনে করতে পারি, যাদের ব্যাপারে ছোটবেলা থেকে বারংবার আমাদের ইতিহাসের বইতে পেয়েছি। কিন্তু এমন অসংখ্য দেশপ্রেমিক ছিলেন যাদের ত্যাগ, যাদের সংগ্রাম এবং আত্মবলিদান ছাড়া স্বাধীনতার সূর্য হয়তো এত তাড়াতাড়ি উদিত হতো না। অথচ তাদের নাম অনেকেরই হয়তো অজানা। কেউ ফাঁসির মঞ্চে হেসে উঠেছিলেন,

আবার কেউ বছরের পর বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছিলেন গোটা জীবনটা, কেউ বা নিজের পরিবার, স্বপ্ন এবং ভবিষ্যৎ বিসর্জন দিয়েছিলেন দেশ মায়ের জন্য। আবার তাদের হাতে কোনো ছিল না আধুনিক প্রযুক্তি, ছিল না কোনো নিশ্চয়তা, তবে ছিল যা তা হলো অদম্য বিশ্বাস এবং একটাই উদ্দেশ্য, দেশ স্বাধীন হবেই হবেই হবে। ভাবুন তো কত মানুষ তাদের যৌবন, সুখ, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন এমন একটি স্বাধীন ভারতের স্বপ্নে, যে ভারতকে তারা নিজের চোখে দেখেও যেতে পারেননি হয়তো। তাদের ত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, নিজের ভাষায় কথা বলতে পারছি, নিজের মত প্রকাশ করতে পারছি। আর আজ আজ যখন আমরা ব্যস্ত জীবনে দৌড়চ্ছি, তখন কি সত্যি মনে হয় কোথাও তাদের আমরা হারিয়ে ফেললেও একটু ঘুরে ফিরে দেখা উচিত, তাদেরকে খুঁজে বেড়ানো উচিত কিংবা হাতড়ে বেড়ানো উচিত? শ্রোতা বন্ধুরা, আজ তাই এমন এক অগ্নিযুগের বিস্তৃত বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরব। তিনি আর কেউ নন, উল্লাসকর দত্ত। আজ উল্লাসকর দত্তের ব্যাপারেই শুনি, গল্প করি, কথা বলি প্রণমী তোমারে পর্বে। আসুন উল্লাসকর দত্তকে এই প্রণমী তোমারে পর্বে শ্রদ্ধা নিবেদন করি আমাদের অন্তঃস্থল থেকে। তবে একটা গানের মধ্য দিয়েই শুরু হোক অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, আজ প্রণমী তোমারে কথা পর্বে কথা বলছি উল্লাসকর দত্তকে নিয়ে। আজকের এই অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, এমন এক বিপ্লবীকে যার নাম ইতিহাসের পাতায় আছে ঠিকই, কিন্তু আলোচনায় খুব কমই উঠে আসে, সেই অগ্নিযুগের বিস্মৃত বিপ্লবী উল্লাসকর দত্ত। যখন দেশের স্বাধীনতার স্বপ্ন দেখাও অপরাধ ছিল, ঠিক তখনই ইংরেজ শাসনের বিরুদ্ধে কথা বললেই জেল হতো, অত্যাচার হতো, এমনকি মৃত্যুদণ্ড অপেক্ষা করত। তখন কিছু তরুণ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন মাতৃভূমির জন্য, তাদেরই একজন উল্লাসকর দত্ত, একজন মেধাবী ছাত্র, একজন বিজ্ঞান মনস্ক যুবক এবং একজন সাহসী বিপ্লবী এবং স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করা এক নীরব যোদ্ধা। শ্রোতা বন্ধুরা, উল্লাসকর দত্ত 1885 সালের 16ই এপ্রিল জন্মেছিলেন। তার জন্ম বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কালীকচ্ছ অঞ্চলে। তার বাবা দ্বিজদাস দত্ত ছিলেন একজন শিক্ষিত উদার চিন্তার মানুষ। ঠিক ছোটবেলা থেকেই উল্লাসকর দত্ত ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে তার যথেষ্ট আগ্রহ ছিল। পরীক্ষাগারে নতুন কিছু তৈরি করা এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা তাকে সব সময় আকর্ষণ করত। কে জানত, এই বিজ্ঞান প্রেমী একদিন তাকে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করবে। সেই সময়টা ছিল 1905 সাল, অর্থাৎ বঙ্গভঙ্গের সময়। লর্ড কার্জন বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নিলেন। বাংলার মানুষ তখন ক্ষুব্ধ হয়ে উঠল। রাস্তায় রাস্তায় শুরু হলো প্রতিবাদ। স্বদেশী আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল যেন সমস্ত বাংলায়। ঠিক সেই সময় উল্লাসকর দত্ত গভীরভাবে প্রভাবিত হন, আর তিনি উপলব্ধি করলেন শুধু পড়াশোনা নয়, দেশের জন্য কিছু করতে হবে।

সনটা ছিল 1908। ঠিক তখন ব্রিটিশ সরকার হঠাৎ বিপ্লবীদের ওপর ব্যাপক অভিযান শুরু করে। গ্রেপ্তার করা হয় বহু বিপ্লবীকে। শুরু হয় ঐতিহাসিক আলিপুর বোমা মামলা। এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত। প্রথমে আদালত উল্লাসকর দত্তকে মৃত্যুদণ্ড দেয়। ভাবুন তো, মাত্র কয়েক বছরের তরুণ আর সামনে পুরো জীবন পড়ে রয়েছে। কিন্তু তিনি ভয় পেলেন না, দেশের জন্য মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন সেদিনকার সেই তরুণ উল্লাসকর দত্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, কত বড় মনের মানুষ হলে একজন তরুণ মৃত্যুকে এত সহজভাবে গ্রহণ করতে পারে ভাবুন তো। আজ আমরা কি সেই সাহস কল্পনাও করতে পারি? পরে মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। তাকে পাঠানো হলো সেই কুখ্যাত সেলুলার জেলে, যে জেলকে বলা হতো কালাপানি। সেলুলার জেলের জীবন ছিল অকল্পনীয় কষ্টকর। বন্দীদের দিয়ে ঘন্টার পর ঘন্টা শ্রম করানো হতো। খাবার ছিল একেবারে সামান্য, কিন্তু কষ্টর প্রতিনিয়ত দিত। এই অমানবিক অত্যাচারে বহু বন্দী মানসিকভাবে ভেঙে পড়তেন। কিন্তু উল্লাসকর দত্ত সেই অসহনীয় নির্যাতনের শিকার হলেও তাকে কারেন্টের শক, শারীরিক নির্যাতন, এমনকি কারাবাস সবই সহ্য করে গেল।

যাচ্ছেন তার মনোবলের মধ্য দিয়ে। আজ আমরা যে স্বাধীন দেশে বাস করি, সেই স্বাধীনতার গল্পগুলি শুনি, সেই স্বাধীনতার গল্পগুলো কিন্তু কোনো শব্দ শুধুমাত্র নয়, তার পেছনে অসংখ্য মানুষের কান্না, রক্ত, যন্ত্রণা আর অপূর্ব স্বপ্ন ছিল। উল্লাসকর দত্ত তাদের মধ্যে একজন। আজ আমরা তাকে এই পর্বে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আরও একখানা গানের মধ্য দিয়ে।

একজন মানুষ কেন বিদ্রোহ করে? বিদ্রোহ কি শুধু রাগেরই বহিঃপ্রকাশ কিংবা প্রতিশোধের? শ্রোতা বন্ধুরা, বিদ্রোহ মানেই ভালোবাসার জন্য লড়াই, বিদ্রোহ মানেই খানিকটা ভালো থাকার লড়াই।

0: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আজ 101.6 মেগাহার্জ আয়োজিত আজ রাতে পর্বে। আজ রাতে পর্বে আমরা কথা বলবো বিদ্রোহ থেকে ভালোবাসা। আপনারা জানেন আজ কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস, তাই কবিকে শ্রদ্ধা জানাবো আজ আমরা অন্য আঙ্গিকে। আপনাদের মনের ভেতরকার নজরুল কেমন দেখতে, নজরুলকে কতটা ভালোবাসি আমরা, কিংবা এই যে বিদ্রোহ থেকে ভালোবাসার পথে যাত্রা, ঠিক কিভাবে, সে কথাগুলোই জানবো। ডায়াল করুন 0381-232-6253 নম্বরে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে, ঠিক সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। অনুষ্ঠানের শুরুতেই বন্ধু রয়েছেন সঙ্গে, দেখব কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার,
0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি আগরতলা থেকে জয়া বলছি।
0: জয়া, হ্যাঁ, আপনার সারনেমটা খান কাইন্ডলি বলবেন।
1: হ্যাঁ, জয়া দেবনাথ।
0: জয়া দেবনাথ, স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ, তো আজকে যে বিষয়টা নিয়ে, আজকে তো কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী, অনেকে শ্রদ্ধা জানায়, তবে আজকে যে টপিকটা বিদ্রোহ থেকে ভালোবাসা,
0: হ্যাঁ
1: খুবই ভালো, মানে সত্যি, মানে ফার্স্টে আমরা যখন এমনি তো যে মানে ভালোবাসাটা যেভাবে প্রথমে একটা বিদ্রোহ, যেগুলো কাজী নজরুল সবকিছুর মধ্যে যেরকম দেখতে পেলাম, যে বিদ্রোহ পরই ভালোবাসাটা জন্মেছে।
0: ঠিক,
1: ওনার যে কবিতাগুলোই দেখতে পেলাম, বা ওনার যে লেখাটা, বা ওনার যে চিন্তা ভাবনা, যেটা ফুটে উঠেছে ওনার লেখার মধ্যে দিয়ে। যাই হোক, ওনার অনেক কিছু লেখা আছে, আমি যা পড়েছি, আর সৃষ্টি সুখের উল্লাসে, তারপর ওরা উনি আর লিখেছেন ফরিয়াদ, চল চল চল চল নো জাহান, এই যে লাইন গুলির মধ্যে অনেক কিছু কিন্তু ফুটে ওঠে
0: একদম। আবার
1: তারপর,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক একই সঙ্গে কিন্তু তিনি অনেক প্রেমের গান লিখেছেন, তাই না?
1: প্রেমের গান লিখেছেন, হ্যাঁ হ্যাঁ। আর অগ্নিবীণা তো ওনার
0: বিশাল,
1: হ্যাঁ, বিশ্বখ্যাত হয়েছেন। এই জন্য তো মানে ওনার যে বিভেদ ছিল না, নারী পুরুষ সকলে সমান ওনার চোখে, তারপর হিন্দু মুসলমান, এই যে ধর্মের বিরুদ্ধে উনি ধর্ম নিরপেক্ষ ছিলেন, যে বা দুঃখে কেন ওনাকে বলা হয় আবার দুঃখের কবি, মানে উনি সবকিছুতেই বিরাজমান ছিলেন। উনি যতদিনই বেঁচেছেন, উনি ওনার সৃষ্টিতে আমরা এখনো বেঁচে আছি।
0: খুব সুন্দর বললেন জয়া দেবী, একদম সত্যি তাই।
1: খুব ভালো থাকুন,
0: আপনিও খুব ভালো থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, নজরুল চেতনায় আজ বিদ্রোহ থেকে ভালোবাসা, আর বিদ্রোহ থেকে এই ভালোবাসার নামই নজরুল ইসলাম।

আসলে প্রতিটি সত্যিকারের বিদ্রোহের পেছনে লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা। যে দেশকে ভালোবাসতে পারে না, সে দেশের স্বাধীনতার জন্য লড়াই করে না। যে মানুষকে ভালোবাসতে পারে না, সে মানুষের অধিকারের জন্য কথা বলতে পারে না। যে সত্যকে ভালোবাসে না, সে কি করে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে? আর সেখানেই নজরুলের বিদ্রোহ থেকে ভালোবাসার যাত্রার পথ। নজরুল প্রথমে বিদ্রোহই করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু তার বিদ্রোহের লক্ষ্য কখনো ছিল না ধ্বংস, তার লক্ষ্য ছিল এমন একটি পৃথিবী যে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করবে।

0: তার অনেক গান রয়েছে, অনেক কবিতা রয়েছে যেখানে আমরা খুঁজে পাই একই বৃন্তে দুটি কুসুম, কিংবা অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর, তার কারারই লৌহ কপাট অন্যদিকে তার প্রেম বিরহ আর মমতার গান। মোর প্রিয়া হবে এসো রানী, বাঁধে খোপায়ে চাঁপার ফুল। এত কিছু ফুল থাকতেও তিনি চাঁপাকেই কেন ভালোবেসেছিলেন বলুন তো? বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা জয়কুমার বাবু। একদম বলুন। আচ্ছা জয়কুমার বাবু, আজ তো আপনার সঙ্গে কথা বলতে পারছি না, আপনি সকালে ফোন করেছিলেন তাই তো? হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রাত 9:38, স্টুডিওর ঘড়িতে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর আজ যেহেতু কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস, তাই নজরুলকে নিয়ে কথা বলার লোভটা আর সামলাতে পারলাম না। নজরুল যেখানে একটা দিগন্ত খুলে যায়, নজরুল যেখানে ভালোবাসার প্রথম স্তর তৈরি হয়, নজরুল যিনি মানুষকে শির দ্বারা শক্ত করে রুখে দাঁড়াতে শেখায়, তার নাম নজরুল। আজ তাই আজ রাতে পর্বের বিষয় বিদ্রোহ থেকে ভালোবাসা। আপনাকে কতটা অনুপ্রাণিত করতে পেরেছে সেই দুখুমিয়া জানবো তাই। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ দেবী ম্যাডাম, একদম দেবী সঙ্গে
1: অনেকদিন পরে,
0: স্বাগত, একদম
1: বিশেষ ধন্যবাদ। আজ যেন জুলের নজরুল, কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম। এত ভালো লাগে আমার এই কবিতে, আমার প্রাণ নজরুল গীতি, নজরুল গীতিতে ফার্স্ট ক্লাস পাইলাম না। নজরুল গীতি শিখার লেগে আমি কত ঝগড়া করে গান শিখেছি, আমার এত প্রিয় কবি। একটা মানে প্রতিটা কথায় বিদ্রোহ থেকে ভালোবাসা, আপনি বলছেন বিদ্রোহী কবি তো আছেই সঙ্গে, সামনের গান, ভালোবাসার গান, দুঃখের গান, রাধা কৃষ্ণের গান, আমার সঙ্গে কিভাবে রচনা করে গেছেন, কিভাবে সুর দিয়ে গেছেন, মানে কল্পনার বাইরে। আমি তারপরে আপনার ইয়ে মাটির প্রতিমা পূজিস্তে তো এখন ওখানে পূজা হইতাছে, সেখানে গিয়ে বললো মাটির প্রতিমা নি পূজা করো তোমরা না, চিন্ময়ী মারে তোমার এখানে যেই গেছেন। তারপরে কারা রই লোহ কপাট ভেঙে ফেল কর লোপাট, কি গান্ডি গাইছেন, বিদ্রোহের ঘোষণা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান কোন জাতিভেদ ছিল না ওনার মধ্যে। ওনার ব্যক্তিত্ব, কথা বলা, মানে আমরা যদি পাইতাম দর্শন কি যে করতাম ম্যাডাম। খাতা কাটতেছি দুপুরে আপনাদের অনুষ্ঠানে, নজরুলের আসর হয়েছে, সবকিছুতেই ওনার আমি প্রাণ দিয়ে ভালোবাসি, এবং গান মনে দুঃখ এলে খাতাটা খুলে বসে যাই।
0: শুনেন শুনতে পাচ্ছি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব প্রিয় কবি, আমি প্রাণ থেকে ভালোবাসি ওনারে। একটা মানে দুঃখের গান, জিয়ের গান, রাধা গোবিন্দের গানগুলি দেখছেন নি কেমনে করছে, সাম্যের গান, জাতিভেদ কোনোদিন করছেন না, সবকিছুতেই ওনার ছোঁয়া রেখে গেছেন, যাতে আমরা স্মরণ করে সুন্দর পৃথিবী গড়তে পারি।
0: আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, একদম ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আবার আমরা শিখে এসেছি জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। এই কথাগুলো যারা ছোটবেলা থেকে শিখে আসে, তারা কে বলুন তো বড় হয়ে মানুষকে বিদ্বেষ করবে, মানুষকে ঘৃণা করবে তার জাতের নিরিখে? সেই সমস্ত জাত জুয়ারিদের মুখে একটা চপটাঘাত করতেন সেই সময়ে দাঁড়িয়ে কাজী নজরুল। তাই হয়তো বাংলা সাহিত্য এই রসুন অর্থাৎ রবীন্দ্র

0: নজরুল সুকান্তকে ছাড়া অন্ধ, কিছুই দেখতে পায় না। প্রতিদিনকার এই রসুন আমাদের সবার জীবনকে ছুঁয়ে যায়। শুধুমাত্র সাহিত্যের পাতায় সীমাবদ্ধ নয় তারা, আমাদের প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, মননে, স্মরণে এবং চিন্তনে তারাই ছড়িয়ে রয়েছেন। তাই রসুন অর্থাৎ রবীন্দ্র নজরুল সুকান্ত আমাদের প্রণম্য। শ্রোতা বন্ধুরা, প্রেম বিপ্লব বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম আজকে দাঁড়িয়েও ঠিক ততটাই প্রাসঙ্গিক। শতাব্দীকাল পরেও সমাজ ও রাষ্ট্র বাস্তবতায় প্রেম বিপ্লব বিদ্রোহের কবি নজরুল ইসলামকে প্রণাম জানায়। ১৯ শতকের শেষ দিকে যার জন্ম, এক অন্যরকম মননের, আত্মিক জাগরণের কবি, সাহিত্যিক ও সাংবাদিক গভীরতার নিরিখে তিনি ছিলেন অনন্য। আর সেই বিশ শতকের মানুষের মন জিতে নিয়েছিলেন সেই দুখুমিয়া। আজ এত বছর পরে এসেও সাম্রাজ্যবাদের নয়া নাটকের সংলাপ ও মঞ্চায়নের মাঠে নতুন কৌশল দেখিয়ে যান। বিনম্র শ্রদ্ধা সেই বিদ্রোহী কবিকে, যিনি মানবের কল্যাণে, দেশকালের প্রয়োজনে জাতিকে পথ দেখিয়েছিলেন, যার লেখনীতে বিংশ শতকের ঔপনিবেশিক ছোবলে 200 বছরের শোষণের, শাসনের সমস্ত স্বরূপ উন্মোচন করে দেখেছেন। তিনি আর কেউ নয়, তিনি কাজী নজরুল ইসলাম। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো দি, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: শেখ নূর আলম বাবু, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ দিদি, ভালো আছি। অনেকদিন পর আপনার
0: সাথে কথা হচ্ছে। অনেকদিন পর কথা হচ্ছে, সত্যি তাই।
1: এবার বিষয় নিয়ে বলি।
0: একদম একদম।
1: দেখুন, ওনার জন্মদিনে মানে নতমস্তকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে বলি, ওনার সম্বন্ধে যেটুকুই বলবো খুব কম বলা হবে।
0: একদম একদম।
1: কারণ হচ্ছে যে আমরা যেদিন স্কুলে যেতে শুরু করেছি সেদিন থেকেই ওনার সম্বন্ধে আমার অবগত।
0: আচ্ছা।
1: উনি শুধু একজন বিদ্রোহী কবি ছিলেন, মানে যেটুকুই বলবো খুব কম বলা হবে। উনি কি করেন নাই, উনি এমন কিছু করেছেন, মানে সব থেকে বড় কথা যেটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মানে বাস্তব উদাহরণ।
0: আসলে তিনি আজও কিন্তু আমাদেরকে ঠিক ততটাই পথ দেখিয়ে আসছেন।
1: অবশ্যই। আর আমরা ধরুন, আমরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে ওনাদের ছত্রছায়ার থেকে আমাদের মানসিক উন্নতি যথেষ্ট হয়েছে।
0: ঠিক, একদম।
1: আজ আমরা প্রত্যেকের সঙ্গে নির্দ্বিধায়, জাতি ধর্ম নির্বিশেষে, মানে গলায় মিলিয়ে আমরা হাঁটতে পারি।
0: ঠিক।
1: মানে ওনারা সম্বন্ধে যেটুকুই বলবো খুব কম বলা হবে। অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু পেয়েছি, সেই সঙ্গে ভালোবাসার কোন কত গান পেয়েছি, কত নজরুল গীতি আছে, যেগুলো শুনলে আজও মনে হয় যে এখনো যেন উনি আমাদের সামনে আছেন।
0: তাই
1: এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
0: খুব ভালো বললেন। আর শেখ নূর আলম বাবু, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুভরাত্রি। নজরুল ইসলামকে নিয়ে কত কথা, কত কথা। যার লক্ষ্য ছিল একদিন পৃথিবী এমন দেখতে হবে যেখানে কোনো মানুষ জাতির নিরিখে অন্তত অন্যকে বিচার করবে না। নজরুল যত পড়ি আমরা ততটাই গভীরে চলে যাই। তার বিদ্রোহ পরিণত হয়েছে মানব প্রেমে। তিনি কিন্তু একমাত্র বুঝিয়েছিলেন, ঘৃণা দিয়ে ঘৃণাকে হারানো যায় না, বরং ভালোবাসাই দিতে পারে ঘৃণাকে পরিবর্তন করে। তাই বিদ্রোহ থেকে শুরু হওয়া তার যাত্রা শেষ পর্যন্ত কিন্তু সেই পৌঁছে গেছে ভালোবাসায়। কারণ বিদ্রোহ ছিল তার অস্ত্র, আর ভালোবাসা ছিল তার একমাত্র গন্তব্য। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? না, শ্রোতা বন্ধুর সাথে কথা বলা গেল না। অন্য সময় নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন আবারও

0: তবে এই মুহূর্তে একটা না ফোন নিচ্ছে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, শেখ আতিয়ার রহমান বাবু কি?
1: না দিদি, আমি হচ্ছি আমিনুল হক।
0: আমিনুল হক? হ্যাঁ, আমিনুল
1: বাবু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বলছি দিদি।
0: হ্যাঁ বলুন আমিনুল বাবু।
1: দিদি দিদি, প্রথমে একটা শুভ মানে খুব আনন্দের খবর দিচ্ছি আপনাকে।
0: হ্যাঁ তাই বলুন বলুন।
1: আনন্দ খবর হচ্ছে আপনার কণ্ঠে আজ আবৃত্তি শুনেছি।
0: আচ্ছা,
1: ফেসবুকে আমি আবৃত্তি শুনেছি এবং আপনার ছবিও আমি দেখেছি, আমার কাছে বিরাট পাওনা দিদি। আপনি যে এত সুন্দর আবৃত্তি করেন আমি কিন্তু জানতাম না, আজকে এবং কমেন্টও করেছি অবশ্যই দেখবেন।
0: হ্যাঁ,
1: সুন্দর লেগেছে আমার আবৃত্তিটা।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আর বিষয় নিয়ে বলছি দিদি, আজকে তো ধরুন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তা আমরা প্রথম থেকে জানি আর কি বিদ্রোহী কবি হিসেবে উনি পরিচিত। প্রথম দিকে আমরা বিদ্রোহী কবি এই জন্যই পরিচিত যে ওনার লেখনের মাধ্যমে যখন আমাদের ব্রিটিশ শাসিত সমাজ ব্যবস্থা, ব্রিটিশরা যখন আমাদের দেশ শাসন করছে তার বিরুদ্ধে গর্জে উঠার, তার লেখনের মধ্যে সমস্ত কিছু গর্জে উঠেছে কিন্তু আপনার মানে নজরুল ইসলামের সমস্ত লেখনী বলুন, কবিতা বলুন, গান বলুন, সমস্ত কিছুই গর্জে উঠেছে বিদ্রোহী হিসাবে। তার কিছু কিছু নমুনা আমরা পেয়েছি, যেমন বিদ্রোহী কবিতা একটা, তারপর গানের মধ্যে হয়েছে কারা রইল হকাপাত, এই যে গানগুলো, এইগুলোর মধ্যে বিদ্রোহের ছবি আমরা পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে যখন স্বাধীন হলো আর কি, তারপরে আমি দেখেছি আর কি, আমার ব্যক্তিগত অভিভাবক থেকে বলছি দিদি, যে ওনার গান, হ্যাঁ উনি বেশিরভাগ গান গজল এবং রামপ্রসাদী গান থেকে আরম্ভ করে এমন কোন গান নাই, উর্দু গান বলেন, হ্যাঁ গজল হিসাবে সমস্ত গুলোই কিন্তু ওনার মানে ভান্ডারে ছিল। এবং সে গানগুলো কি মানে কাজী গান বলা যায়, পরে আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা ওনাকে ভালোবেসে ফেলেছি। তাহলে কি হলো দিদি, যে বিষয়টা আপনি রেখেছেন বিদ্রোহী থেকে ভালোবাসা, অ্যাকচুয়ালি মানে বিষয়টা নামকরণ সার্থক, এইটুকু দিদি শেয়ার করলাম।
0: অনেক ভালো লাগলো আমিনুল বাবু, ভালো থাকবেন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে রাত 9:49 38 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। টিউন করে রয়েছেন 100.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। আপনারাও যদি আমাদের সঙ্গে জুড়ে যেতে চান, কথা বলতে চান, অবশ্যই ডায়াল করুন 03812326253 নম্বর, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। একটা গান শুনবো এবারে।

আজ এমনটাই, গর্জি উঠছিল আকাশের মেঘ, হয়তো সেই মেঘের গর্জনে এই গানটাই ধ্বনিত হচ্ছিল। গানটা শুনছিলেন মালকোষ রাগের ওপর। হ্যাঁ, আজ নজরুল গীতি শোনাবো বটে, তবে কোন কোন রাগের ওপর নজরুল গান বেঁধেছিলেন তাও শোনাবো। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না, নিশ্চয়ই তিনি পরে আবার ফোন করবেন। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। হ্যাঁ, বিদ্রোহ থেকে ভালোবাসার যাত্রাপথ তো রয়েছেই, তবে আমাদের ঠিক ছোটবেলায় আমাদের কিন্তু নজরুল ইসলামের সঙ্গে দেখা, সেই ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটরে খুকুমনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায় গান শোনো ওই রামা হই ত্যাজিনীর করে ভিড় ওড়ে পাখি আকাশে হিন্তার গান তার ভাসে ভোর বাতাসে চুল বুল বুল বুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার শিশু চোখ খুলবে খুকুমনি উঠবে খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটল ওই খোকা খুকি সব উঠেছে আগে কে ওই করে কলরব। ঠিক এভাবেই নজরুলের যাত্রা আমাদের সঙ্গে, তার হাতে হাত রেখে আমাদের এগিয়ে চলা। আজকের রাতটা হয়তো অন্যরকম একটু, আজকের এই রাত বিদ্রোহের, আজকের এই রাত ভালোবাসার, আজকের এই রাত এমন এক কবির যিনি একসঙ্গে ঝড়ও ছিলেন আবার শান্ত নদীর স্রোতের মতন নীরব ছিলেন। আজ কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন, তাই আমাদের বিশেষ আয়োজন বিদ্রোহ থেকে ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, একটা ভালোবাসার গান।

নিয়ে যাই চলুন এবারে। আমার আমাকে যদি বলেন আপনারা চোখ বন্ধ করে একটা এমন গান, যে গানটা শুনে আমায় ডুবে যেতে ইচ্ছে হয় সেই গহন ভালোবাসার সমুদ্রে, সেই গানটা, তাহলে আমার প্লে লিস্টে কিন্তু শ্রীকান্ত আচার্য কিংবা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানটাই বাজবে সবার আগে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজি মানালি আপনাদের সঙ্গে। চলছে আজ রাতে পর্ব, কথা হচ্ছে কাজী নজরুল ইসলামকে নিয়ে। বিদ্রোহ থেকে ভালোবাসার অন্য নাম কাজী নজরুল।

একজন মানুষ ঠিক কি করে একই সঙ্গে বিদ্রোহী এবং প্রেমিক হতে পারেন? কিভাবে তার কলমে একদিকে আগুন জ্বলে উঠতে পারে আর অন্যদিকে ফুটে ওঠে গোলাপের কোমল পাপড়ি? আজ সেই গল্প নিয়েই রয়েছি আমরা। শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন লাইন খানিকটা সমস্যায় পড়েছে, আমরা আপনাদের সঙ্গে সংযোগ করতে ইতিমধ্যে পারছি না। তবে হ্যাঁ, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান তাহলে কিন্তু অবশ্যই আমরা বাধিত থাকব। একজন ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠালেন, গুড ইভিনিং মানালি, ভ্যারি বিউটিফুল ইওর প্রেজেন্টেশন, থ্যাংকস কাজী নজরুল ইসলাম কে প্রণাম, মিষ্টি, আই এম লিসানিং ইওর প্রোগ্রাম, গুড নাইট। গুড নাইট মিষ্টি, ভালো থেকো, সঙ্গে থেকো, শুনতে থাকো আমাদের অনুষ্ঠান। আসলে কাজী নজরুল এমনভাবেই আমাদের ঘিরে রয়েছেন, একভাবে বলছেন, হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চিরবিরহী, হে অতৃপ্ত রহি রহি, কোন বেদনায় উদ্বেলিয়া ওঠু তুমি কানায় কানায়, কি কথা শোনাতে চাও, কারে কি কহিবে তুমি বন্ধু। ঠিক সেভাবেই আমাদের অন্যদিকে আমাদের ভালোবাসার কথা যেমন বলেন, প্রেমের কথা যেমন বলেন, তিনি বলেন আবার ঐক্যের কথা। শ্রোতা বন্ধুরা, যখন ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে বন্দী, ঠিক তখন এক তরুণ কলম হাতে দাঁড়িয়েছিলেন, আমাদের সবাইকে জাগতে বলেছিলেন, বলছিলেন, তোমরা এখনো ঘুমাও, বান এসেছে মরা গাঙে, উঠতে হবে আজ। সেই কথা শুনে হয়তো এমন কোনো ভারতবাসী নেই যেখানে তারা এগিয়ে আসেনি ভারত মায়ের উদ্ধারে। তার সেই আমি চিরবিদ্রোহী বীর এই উচ্চারণ যেন কাঁপিয়ে দিয়েছিল সমগ্র বাংলাকে। নজরুলের বিদ্রোহ শুধু শাসকের বিরুদ্ধে ছিল না, তিনি বিদ্রোহ করেছিলেন কুসংস্কারের বিরুদ্ধে, বিদ্রোহ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের নামে বিভেদের বিরুদ্ধে, মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবং শুধু নিজে নয়, আমাদেরকেও শিখিয়েছিলেন ভালোবাসতে, আমাদেরকেও শিখিয়েছিলেন সবাইকে সমান চোখে দেখতে। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় তার মানবতায়, তাই তার কবিতায় আমরা পাই বজ্রের গর্জন, আবার আগুনের উত্তাপ, আবার অন্যদিকে আমরা খুঁজে পাই মুক্তির আহ্বান তার লেখনীতেই।

0: নজরুলের জীবনে
1: এক গভীর ব্যক্তিগত বেদনা, বিচ্ছেদ ও শূন্যতার বেড়াজালে ছিল। তাঁর জীবনে বারবার প্রিয়জন হারানোর যন্ত্রণাও এসছে, বিশেষ করে তার অতি প্রিয় পুত্র বুলবুলের অকাল মৃত্যুতে তার গভীরভাবে আঘাত করেছিল তাকে। অনেক গবেষক ও নজরুল অনুরাগীদের মতে তার বহু বিরহ ও শূন্যতার গানে সেই ব্যক্তিগত বেদনার প্রতিফলনও দেখা যায়। এবার সে গানটি শোনাবো আপনাদের, যে গান পুত্রশোকে কাজী নজরুল ইসলাম লিখছেন।

বেগ আছে, ডায়াল করুন 0381-232-6253 নম্বরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো

হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো।

শ্রোতা বন্ধুরা, আজ কথা হচ্ছে বিদ্রোহ থেকে ভালোবাসার কথা। নজরুলের বিদ্রোহ আগুনের মতন জ্বলেছিল ঠিক, কিন্তু সেই আগুনের ভেতরে ছিল ভালোবাসার আলো। তাই তার পথের শুরু হল বিদ্রোহ হলেও শেষ ঠিকানা কিন্তু মানুষ আর মানবতা। আজকের এই অনুষ্ঠান তাই বিদ্রোহ থেকে ভালোবাসা। প্রথমবার শুনলে মনে হয় এই দুটো শব্দ যেন একে অপরের বিপরীত। একদিকে বিদ্রোহ মনে আগুন লাগায়, আবার অন্যদিকে ভালোবাসা সেই আগুনকেই নিভিয়ে দেয়। বিদ্রোহ মানে গর্জন, আবার ভালোবাসা মানে নীরবতা। যেখানে বিদ্রোহ মানে হচ্ছে যুদ্ধ, আর ভালোবাসার মানে হচ্ছে শান্তি। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এই দুটোই আসলে একে অপরের পরিপূরক। কারণ পৃথিবীর সব বড় বিদ্রোহের জন্মই হয়েছিল ভালোবাসা থেকে। একজন মা যখন সন্তানের অন্যায় দেখে প্রতিবাদ করেন, সেটাও তো এক ধরনের বিদ্রোহ। একজন শিক্ষক যখন ছাত্রদের জন্য লড়াই করেন, সেটাও বিদ্রোহ। একজন মানুষ যখন নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য মাথা উঁচু করে দাঁড়ান, সেটাও তো বিদ্রোহ। আর এই সব বিদ্রোহের মূলে থাকে একটাই শক্তি, তার নাম ভালোবাসা। আজ আমরা যে মানুষটিকে স্মরণ করছি, কাজী নজরুল ইসলাম, তার জীবনটাও ছিল ঠিক এমনই এক যাত্রা।

0: হ্যালো হ্যালো
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলা।
0: নৃপেন চক্রবর্তী?
1: আজকের দিনে আমি যে লাইনটা পেলাম সত্যি খুব ভালো লাগছে,
0: সত্যি
1: পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারবো, এটা আমার কাছে খুব বড় আনন্দের। তাই আগুন ঝরা লেখনীর সাজে জেগে উঠেছিল যুবক দল, অত্যাচারী স্ত্রীকে ভাঙতে তোমার লেখনে দিয়েছিল বুকে বল, চাঁদ বেতাচের দুয়ার ভেঙে সম্প্রীতির মালা গেঁথে প্রেমের পরশ পেয়েছিল সকলে তোমার লেখার সাজে, ঝুমুর বাউল কাওয়ালি গজল কীর্তনের মুখোদায় প্রেমের পূজারি নজরুলের সুরে মন হয়ে যায় মধুময়, বেজে উঠুক তোমার বিশ্বের বাঁশি জাগিয়ে তোল রণসঙ্গীত, বিভেদের চাল দূর হয়ে যাক হৃদয়ে ফুটুক ভালোবাসার মন্দির মসজিদ। এটা কি বললাম?
0: কি সুন্দর বললেন আপনি মিল্টন বাবু, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আবারও ডায়াল করুন 0381-2326-253 নম্বরে। অনেক শ্রোতা বন্ধুই হয়তো চেষ্টা করছিলেন, তাদের সঙ্গে ফোন লাইনে যুক্ত হওয়া যাচ্ছিল না, এবারও বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে রয়েছেন? তপন বাবু, স্বাগত আপনাকে, বলুন। লালন, হ্যাঁ দুপুরবেলা, ঠিক ঠিক ঠিক।
2: কিন্তু আমি তো যে গানটা বললাম এই গানটাকে তো,
0: আচ্ছা এই অনুষ্ঠান তো অনুরোধের নয়, অন্য অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই বলবেন।
2: এইজন্য তো সেটা না, আমি দুপুর সময় আমরা ফোন করেছি, আমার একটা গান শোনাইছেন, কিন্তু আমার পরে যারা ফোন করছে ওদেরই আমি গান শোনাইছি।
0: আচ্ছা তপন বাবু, এটা তো অন্য কোন অনুষ্ঠান, আমি তো ছিলাম না দুপুরে, আপনি এবার বলুন।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
0: বেশ, আচ্ছা নজরুল ইসলাম তো এও শিখিয়েছিলেন ভালোবাসতে, অভিযোগ না হয় আজ নাই করলাম তার জন্মদিবসে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, মানালি ম্যাডাম।
0: নমস্কার,
1: চন্দ্রপুর বাদার সঙ্গে।
0: হ্যাঁ ঈশান বাবু, এবার কথা হলো আপনার সঙ্গে।
1: হ্যাঁ সুমন লাগি থেকে তো 127তম নজরুল জন্মতিথিতে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি জানাই।
0: হ্যাঁ
1: অসংখ্য প্রণাম কবিকে, বিদ্রোহ এবং
0: ভালোবাসা, ঠিক ঠিক ঠিক
1: ঠিক কবিতা। তো ছোটবেলায় আমি শুনেছি যে নজরুল, হ্যাঁ কাজী নজরুল ইসলামের ভারত ইংরেজের শাসনের সময় এই ইংরেজ দমনার দিনটারে অপারেশন করে ফেলেছে, তারপর উনি তো এক নর্বেল পাইছে, তারপরে আর্থিক অবস্থা এবং মুক্ত কষ্টে আমি ওনার দেখলে কষ্ট লাগতো। এইটুকুই মনে ছিল। আর একটা কথা হলো, ওনার ইচ্ছা ছিল যে আমার, আমি মৃত্যুর সময় যে জায়গাটা আমার সমাধি হবে একটা মসজিদের সঙ্গে, যেখানে নাকি আমি আজান শুনতে পাই। এই সেই মানুষ যখন আজান দিব সেই আজান দাজান আমি শুনতে পাই, আমার মনের ইচ্ছা যে আমার মসজিদের পাশে যেন আমার দেহ দাঁড়াকে। ওনার মৃত্যু পরে মসজিদের পাশে ওনার দেহ
0: দাঁড়াকে, ঠিক বলেছেন।
1: হ্যাঁ এটা একটা খুব একজন আসলো কি যে কমু, বিদ্রোহ কবির ভাষা বা কবিতা শুনলে কান্দারি ঘুষি, আর এমন অনেক কিছু আছে ছোটবেলায় যে মুখস্থ করতাম বা কার অনুষ্ঠানে যে কইতাম, একবারে কি যে একটা কষ্ট লাগতো
0: শ্রোতা বন্ধুরা, রাত 10টা

0: হ্যালো
1: হ্যালো নমস্কার ম্যাডাম, আমি শান্তি আপনার বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: মানালি ম্যাডাম নমস্কার।
0: একদম ঈশান বাবু নমস্কার আপনাকে, শুনতে পাচ্ছেন? হ্যালো,

0: বেজে 27:50। এবারে কাজী নজরুলের কিছু কথা র্যাপিড ফায়ার রাউন্ডের মতন গড়গড় করে জানিয়ে দিচ্ছি, আপনাদের শুনিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে, আর কিছুই নয়। জানেন, নজরুলের বিভিন্ন দিক ছিল যেগুলো আমাদের হয়তো অজানা। নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না, যখন যা ভালো লাগতো তাই তিনি করতেন। দিন নেই রাত নেই, হই হই রব তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে, তারপর চলতো অবিরাম আড্ডা এবং গান। নজরুলের লেখার জন্য বিশেষ পরিবেশ লাগতো না, গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতর থেকে লেখা বেরিয়ে আসতো। তার কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন, কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞেস করলে বলতেন রঙিন পোশাক পরই অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। অচিন্ত কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন যে নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন, আমার সম্ভ্রান্ত হওয়ার দরকার নেই, আমার তো মানুষকে বিভ্রান্ত করার কথা। কেমন রসিক ছিলেন নজরুল ভাবুন তো। আর নজরুলের পাঠ্যাভাস ছিল বহুমুখী, তিনি পবিত্র কোরআন, গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ যেমন পড়তেন, তেমনি তিনি পড়তেন শ্যালি, কিটস, বায়রন, কার্ল মার্ক্স, ম্যাক্সিম এবং গোর্কিসহ বিশ্ববিখ্যাত লেখকদের লেখাও। সিরাজুল ইসলাম চৌধুরী তার রবীন্দ্র নজরুল সম্পর্ক এবং পরে তার এক প্রবন্ধে লেখেন, গীতাঞ্জলির গানগুলো নজরুলের মুখস্থ ছিল, রবি ঠাকুরের কয়েকটা বড় কবিতাও স্মৃতি থেকে উদ্ধার করতে পারতেন তিনি অনায়াসে। আর সেখানেই কিন্তু বাংলা সাহিত্য এমন সমৃদ্ধ হয় এই দুই মহামানবের অবদানের জন্য। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03-8123-26253 নম্বর। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চন্ত। আজ কথা হচ্ছে ভালোবাসা, বিদ্রোহ থেকে ভালোবাসা, কাজী নজরুল ইসলামের জন্মদিনে। বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: যমুনা দাস বিশ্বাস।
0: যমুনা ম্যাডাম, বলুন কি বলবেন
1: দিদি? একটা কবিতা কইতাছি।
0: আজ কিন্তু কবিতা বলার বিষয় নয়, আজ বিষয়ে কথা বলুন দয়া করে।
1: কাজী নজরুল ইসলামের কবিতা গল্প এটা,
0: বুঝতে পেরেছি। তবে অন্য অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার কবিতা শুনবো, দুঃখিত। আমরা শুধুমাত্র টপিকেই কথা বলি, কেমন? হ্যাঁ, যা বলছিলাম, বাংলা গানে নজরুলই একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখতেন। তার গানের সংখ্যা অনেকে 4000 বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় 8000-এর মতো, যার অধিকাংশই কিন্তু সংরক্ষণ করা যায়নি। আসলে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যিনি, নাম ছিল দুখু মিয়া, আপনারা জানেন তার প্রথম জীবনের সেই স্ট্রাগলটা, এবং পরের জীবনেও তিনি যথেষ্ট স্ট্রাগল করেছেন। স্ট্রাগল নয়, সেটা একটা অন্যরকম গল্পের কাহিনী। সেই সময়ে দাঁড়িয়ে অন্ধকার জেলের কুঠুরিতে বসেও তিনি যখন লিখতেন কারা রই লৌহ কপাট, এমন আনুষঙ্গিক অনেক গান রয়েছে যেগুলো হারিয়ে গেছে কোনো না কোনোভাবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: জি, আমি উত্তম লোধ বলছি, বুদ্ধপুর থেকে।
0: হ্যাঁ উত্তম বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: তুমি কেমন আছো বোন?
0: ভীষণ ভালো, আপনি ভালো তো?
2: আমি তো ভালো আছি।
0: বেশ
2: বোন, আজকে প্রসঙ্গ।
0: হ্যাঁ বলুন।
2: দেখো, নজরুলের গানগুলি, নজরুলের আবৃত্তিগুলি বিশাল, অনেক অনেক। দেখো, নজরুল গান গেয়েছে, আরণ ইহায় নে কোন জগতে করে যায় ফুল, মোর প্রিয়া এসরানী দেব কপাই তারা ফুল, মোরে কে বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান।
0: কি সুন্দর কথা না!
2: একরে দুর্গমগিরি কান্তার বলে সুস্থ আবৃত্তি, তার অবদান।

0: কোনোদিনও ভুলবো না, ভুলে যাবো না। এটি বিশাল কথা, এটি বিশাল ব্যাপার। আমরা এইসব গান করে থাকি, আমি আজকে নজরুল কলা ক্ষেত্রে গান করেছিলাম, ওরে নীল যমুনা জল বল রে সবাই সবাই বল, আমি ভৌ আশা বুক বুঝে এলাম এলাম ব্রজদাম।
1: বাহ ভালো বললেন উত্তম বাবু।
0: তার শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অনেকগুলি গান আছে, তুমি এটা বিচার করলে অনেক বিচার, কিন্তু বুঝি না, এবারে বুঝো, আমরা অনেকে বুঝার চেষ্টা করি মানুষকে।
1: আমার অনুষ্ঠানের প্রথম গানটাই কিন্তু ছিল শিবের আরাধনার গান,
0: কখনো আমি শুনতে পাচ্ছি না, আমি ওই অবস্থা ছিলাম।
1: আচ্ছা ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন?
0: আমি ওই গাড়ি পাইনি, গাড়ি পাইনি।
1: শ্রোতা বন্ধু, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। হ্যাঁ, যা বলছিলাম, নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি রসিক, জানেন? তার কথায় হাসি ঢেয়ে উঠত বারংবার। হিরণময় ভট্টাচার্য রসিক নজরুল নামে একটি বই লিখেছিলেন, যারা বইটি পড়েননি তাদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কী পরিমাণ রসিক ছিলেন। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক আপনাদের। একবার এক ভদ্রমহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন, আপনি কি পানাশক্ত? নজরুল বললেন, না পানাশক্ত নই। কবির কথায় ভদ্রমহিলার মুখ কালো হয়ে উঠল এবং তখনই ব্যাখ্যা করলেন, পান একটু বেশি খাই তবে, অর্থাৎ পানের প্রতি তিনি বেশি আসক্ত। নজরুল প্রেমে পড়েননি, নজরুলের প্রেমে পড়েননি এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার, তার চরম শত্রুরাও তার ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন। কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। তিনি লিখছেন, সেই প্রথম আমি দেখলাম নজরুলকে এবং অন্য অনেকের মতো যথারীতি তার প্রেমে পড়ে গেলাম। শুধু বুদ্ধদেব বসু নয়, তার স্ত্রী প্রতিভা বসু নজরুলের প্রেমে পড়েছিলেন। সেই কাহিনীটি নিয়েও তিনি লিখেছেন আয়না নামে একটি গল্প। কি অবাক কাণ্ড, স্বামী স্ত্রী দুজনই একই লেখকের প্রেমে হাবুডুবু। বন্ধু রয়েছেন একজন, হ্যালো নমস্কার, কে রয়েছেন
2: দিদি?
1: হ্যাঁ,
2: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী
1: গৌতম। একদম, বলুন বলুন, স্বাগত
2: আপনাকে।
1: নিশ্চয়ই, খুব ভালো আছি।
2: বলছি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্ম জয়ন্তীতে আপনাকে শত শত কোটি প্রণাম এবং আপনাকে অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদও রইল আর কি, শুভেচ্ছা রইল
1: আপনাকে অনেক শুভেচ্ছা। তো
2: অনেক অনেক শুভেচ্ছা। তো আমি বলি, দেখুন আমি না এমনি গানের মধ্যে আমি নজরুল গীতি বেশি ওই পছন্দ করি, নজরুলের যে সমাজ সঙ্গীত ভক্তি গীতি গুলো আছে না। তো দেখুন একটা গান এই মনে পড়ে গেল, ওই বলতে বলছি, ওনার ছেলে যখন মারা যায় তখন দেখুন এই গানটা লিখেছিল, কত ইয়ে শুনে বুকে পাখি মোড়ায়।
1: আপনি তার মানে অনুষ্ঠান শুনছেন না তাই তো গৌতম বাবু, তা ঠিক নয়? অনুষ্ঠান শুনতে হবে।
2: আচ্ছা আচ্ছা, না ও হ্যাঁ বলছি, ওই কবিতা গান এসব সবই ওনারই, সব কিছুই ভালো, তবে উনি ওই যে কালার লৌহ কভার বলছিলেন না, ওটা কিন্তু উনি জেলের সময় লেখেন নাই জানেন তো। আমি একটা একটু আগে শুনলাম যে চিত্তরঞ্জন দাস যখন ব্যারিস্টার ছিলেন, ওনাকে যখন জেল থেকে বের করা হয়েছিল না, বের করবো বলছিল, তখনই ওই গানটা লেখা হয়েছিল, বুঝলেন?
1: বেশ ভালো থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি। এবারে আমরা আবারও গানে চলে যাব সরাসরি। এবারের গানটি অরিত্র দাশগুপ্তের কণ্ঠে।

ছোটবেলায় নজরুল দেখেছেন দারিদ্র, দেখেছেন ক্ষুধা, দেখেছেন সমাজের বৈষম্য, নৈরাজ্য, দেখেছেন মানুষকে মানুষের কাছে ছোট হতে। তার কিশোর চোখে জমতে থাকে অসংখ্য প্রশ্ন, কেন এত অন্যায়, কেন এত বিভেদ, কেন একজন মানুষ অন্যজনের প্রতি অত্যাচার করছে, অবিচার করছে। এই প্রশ্নগুলোই একদিন তার কলমে আগুন হয়ে জ্বলে উঠল। জন্ম নিল বিদ্রোহী কবির, জন্ম নেয় সেই কবি যিনি ঘোষণা করেন, আমি চির বিদ্রোহী বীর। সেই সময় তার কণ্ঠে ছিল বজ্রের গর্জন, তার লেখায় ছিল বিপ্লবের ডাক, আর শব্দে ছিল শৃঙ্খল ভাঙার অদম্য সাহস। কিন্তু একটা কথা ভাবুন তো, নজরুল কেন বিদ্রোহ করেছিলেন? তিনি কি শুধু ভাঙার জন্য ভাঙতে চেয়েছিলেন? না,

তিনি ভাঙতে চেয়েছিলেন সেই দেয়ালগুলো যেগুলো মানুষকে মানুষ থেকে আলাদা করে রাখে। তিনি ভাঙতে চেয়েছিলেন ধর্মের নামে এক বিভেদের দেয়াল, তিনি ভাঙতে চেয়েছিলেন জাতপাতের অহংকারের দেয়াল, তিনি ভাঙতে চেয়েছিলেন শোষণের শৃঙ্খল। আর কেন? কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভালো না বাসলে মানুষের জন্য কেউ লড়াই করে না। শ্রোতা বন্ধুরা, আমরা যখন নজরুলের সেই বিদ্রোহী কবিতাটা পড়ি তখন সেখানে আগুন দেখি, কিন্তু আবার আমরা যখন নজরুলকে বুঝতে পারি তখন সেই আগুনের ভেতর একটা নরম আলো দেখতে পাই, ধরতে পারি সেই নরম আলোকে। সেই আলোই হলো মানবতার আলো, সেই আলোর নাম ভালোবাসা, সেই আলোই সাম্য।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। একটা মজার কথা বলি নজরুলের ব্যাপারে। জানেন, নজরুল ইসলাম প্রচুর পরিমাণে পান ও চা খেতে ভালোবাসতেন। লিখতে বসার আগে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান তার সামনে থাকত। পান শেষ করে চা, আবার চা শেষ করে আবার পান খেতেন। তিনি বলতেন, লেখক যদি হতে চান লাখ পেয়ালা চা খান। বাবা যায়। জানেন, কাজী নজরুল ইসলাম কিন্তু সত্যিকারের হস্তরেখা বিশারদ ছিল। তিনি অনেকের হাত দেখে যা বলতেন তাই নাকি ঘটতে দেখা গেছে। একবার এক লোককে বললেন, আপনার বিদেশ যাত্রা আছে। লোকটি সত্যি কয়েকদিনের মধ্যেই বিদেশ চলে গেল। আরেকজন বললেন, আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন। পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল দিন কয়েকের মধ্যেই। মাঝে মধ্যেই রাগান্বিত হলে নজরুল তার সামনে যদি কোনো বই খাতা পেতেন বা কাগজ পেতেন, তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন। হয়তো এমনি ছিলেন সেই খামখেয়ালি মানুষটি। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। ডায়াল করুন 0381-232-6253 নম্বরে। জানেন, গায়ক অভিনেতা পরিচালক হিসেবেও নজরুলের কদর রয়েছে। 1899 সালে বর্ধমানের চুরুলিয়া গ্রামে কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ঘরে জন্ম বিদ্রোহী কবির। তার জীবনী আমরা বাঙালিরা প্রায় সকলেই জানি, তবে তার জীবনের অজানা কিছু তথ্য আপনাদের জন্য। শচীন কর্তা আর নজরুল সাহেব ছিলেন অভিন্ন হৃদয়ের বন্ধু। শচীন কর্তা তার ছবি মেরি সুরত তেরি আঁখে, অর্থাৎ যে ছবিটি নিহার রঞ্জন গুপ্তের লেখা বাংলা ছবির উল্কার হিন্দি রূপ ছিল, সেই ছবিতে অরুণ কান্তিকে গো গানটি মান্না দেকে দিয়ে গাইয়েছিলেন হিন্দিতে, পুছনা ক্যাসে ম্যায়নে রায়নে বিতায়ে। এবার বলবো অভিনেতা এবং চিত্র পরিচালক হিসেবে নজরুলের গল্প। বাংলা চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম 1934 সালে তার যেই মুভিটি মুক্তি পায় তা হলো ধ্রুব। সেই ধ্রুব ছবিতে কিন্তু

0: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন, গান গিয়েছিলেন এবং ছবিটি পরিচালনা করেছিলেন। সেই ফাঁসি মঞ্চে জীবনের জয়গান গাওয়ার মৃত্যুঞ্জয়ী বীরকে আজ আমরা প্রণাম জানালাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর অল্প সময় আমরা আছি, নারদের ভূমিকায় কাজী নজরুল ইসলাম ধ্রুব ছবিতে কেমন লেগেছে সে কথা কিন্তু জানবো আপনাদের ফোনে। আজ কবির জন্মদিন, ফোন লাইন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বর্ধমান থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: আমার নামটা বলবেন?
1: অনিমেষ দাশগুপ্ত।
0: অনিমেষ বাবু, হ্যাঁ অনিমেষ বাবু, বলুন বলুন, শুনতে পাচ্ছি।
1: অনেক ফোন ধরে ট্রাই করতে করতে করতে করতে এই মাত্র গা পাইলাম।
0: হ্যাঁ ঠিক ঠিক ঠিক।
1: বলছি বিদ্রোহী কবির 127তম জন্মদিন উপলক্ষে সশস্ত্র প্রণাম এবং নমস্কার জানাই, এবং ওনার যে জন্মদিন আমরা ঘরের মধ্যে পালন করেছি এবং নজরুলগীতি নজরুলগীতি এরপরে অনেক গান টান আমার মেয়ে করেছে, আমাকে শুনিয়েছে। হ্যাঁ বলেছে করেছে 127তম। আর আমরা ছোটবেলায় যখন যখন ছোট প্রথম আমি যখন প্রথম শ্রেণীতে পড়েছিলাম, ওই আপনি একটা কবিতা কবিতা পাঠ করে শুনিয়েছেন না, দূর হলো দূর হলো দূর হলো দূর হলো কুকুমনি উল্টরে, ওইটাকে দুই সেকে ফুল কুকি ছুটরে, ওই কবিতাটা আমার প্রথম জীবনে প্রথম কবিতা।
0: আচ্ছা,
1: মানে স্কুলে এই কবিতাটা প্রথম লিখেছিলাম। আর নাইনে নবম শ্রেণীতে আর একটা কবিতা আছে ছিল, কবিতাটা কান্ডারি হুঁশিয়ার কবিতাটার নাম, এই কবিতাটা ক্লাস নাইনে লিখেছিলাম পরীক্ষা হলে। হ্যাঁ, আর আমি চারজন মহাপুরুষকে আমি মহাপুরুষের নাম নিয়ে আমি এখনো চলাফেরা জীবন অনেকটা এগিয়ে
0: আছি।
1: এক নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার যে বর্ণমালা পরিচয় সেটা শিখে আমি বিএ পাস কমপ্লিট করেছি। আর রবি ঠাকুরের সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত আমার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ছিল,
0: অনেক ভালো লাগলো।
1: এই গানটা আমার জীবনে অক্ষরে অক্ষরে আমি শুনি।
0: বাহ, খুব ভালো লাগলো, সঙ্গে থাকুন।
1: এটাই আমার বলার ছিল
0: একদম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে গেলাম, স্বর্ণালী দি লিখছেন, মানালি, তোমার আজকের বিষয় নজরুলকে নিয়ে বিদ্রোহ থেকে ভালোবাসা সত্যি অসাধারণ। নজরুলের বিদ্রোহী কবিতার মাধ্যমে ওনার বিশ্বখ্যাতি, যার জন্য উনি বিদ্রোহী কবি নামে পরিচিত। কিন্তু নজরুলের মতে আমি বিদ্রোহী হতে চাইনি, আমি চেয়েছিলাম মানুষের মানুষের মধ্যে একতার বন্ধন ঘটানো, সবাইকে একসূত্রে বাঁধা, হিন্দু মুসলিমের মধ্যে দলাদলিকে গলাগলিতে পরিণত করা। হা, কি সুন্দর লাইনটি! তার বিদ্রোহ ধ্বংসের ছিল না, ছিল মানব বন্ধনের সেতু। তাই তো তিনি লিখেছেন তার সাম্যবাদী কবিতায়, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তার অনেক কবিতা গান কৃষ্ণ ভজন, শ্রমিকদের জন্য, মজুর ও বঞ্চিত মানুষদের সংগ্রামের ভাষা হয়ে লিখত। কুলি মজুর, দারিদ্র, শ্রমিকের গান প্রবৃত্তির রচনায় তিনি শোষিত মানুষদের কথাই বারবার লিখেছেন। নজরুল শাসক ও অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় তৃষিতের কোটি মানুষের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আহা, এ কথা কজন লিখতে পারে বলুন তো? এই গুণই সবসময় উচ্চারণ করে গেছেন, কবির আবেগ ছিল না, এটা বঞ্চিত। ক্ষুধার্ত ও শ্রমিকের মানুষের পক্ষে তার ভালোবাসা ও মানবিক অনুষ্ঠানের অবদানের কথা, নারীদের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অপরিসীম। তিনি তার সাধারণ সহধর্মিনী প্রমীলা দেবীকে খুব ভালোবাসতেন, নারীদের অধিকার, শিক্ষা এবং স্বাধীনতার ব্যাপারে ছিলেন অসম্ভব সচেতন, যেটা তার লেখনীতে উঠে আসছে। তিনি লিখেছেন, বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকাল

কল্যাণকর, অর্ধেক তার আনিয়েছে নারী অর্ধেক তার নর। তার কথাগুলো অত্যন্ত বিপ্লব সূচক ছিল। তার মতে সমাজের উন্নতি তখনই সম্ভব যখন নারীরাও সমাজে সমান মর্যাদা পাবে। সবশেষে বলি, এই জন্যই বোধহয় নজরুল বিদ্রোহী থেকে ভালোবাসার প্রতিমূর্তি, মানবতাবাদী কবি। ভালো থেকো স্বর্ণালী দি। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে, সত্যি তাই, নজরুল আমাদের মানবতারই কবি বটে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, না শোনা যাচ্ছে না, তিনি নিশ্চয়ই আবার পরে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবার একটা গান শুনবো। শাগনিক মিত্র, ছোট্ট এক শিল্পী, তার কণ্ঠে অর্থাৎ আগামী প্রজন্মের কাছে নজরুল কতটা প্রাসঙ্গিক সেই ছবিটাও নিশ্চয়ই স্পষ্ট হয়ে উঠবে তার কথার মধ্য দিয়ে, তার সুরের মধ্য দিয়ে, তার অনুভূতির মধ্য দিয়ে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আজ কথা হচ্ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে। নজরুল যখন প্রেমে পড়লেন, তার মধ্যেও বিদ্রোহী মনোভাবই ছিল। প্রমীলা দেবীকে শুধু তিনি ভালোই বাসতেন না, মনে করতেন নিজের বাগানের রানী। নজরুল তার কলমের মধ্য দিয়ে জানিয়ে দেন, প্রেম মানে একজন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, প্রেম মানে ভিন্ন ধর্মের মানুষকে আপন করে নেওয়া, প্রেম মানে অন্যের

কষ্টকে নিজের মতন করে অনুভব করা আর প্রেম মানে ঘৃণার বদলে হাত বাড়িয়ে দেওয়া। তাই আজকের পৃথিবীতে দাঁড়িয়েও প্রত্যেক দিন আমরা বিদ্রোহ দেখি, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো রাজনীতিতে, কখনো সমাজে। কিন্তু সব বিদ্রোহ কি সুন্দর? না, কারণ অনেক বিদ্রোহের মধ্যে ভালোবাসা থাকে না, অনেক বিদ্রোহের মধ্যে শুধুই রাগ থাকে, শুধুই প্রতিরোধ থাকে, প্রতিশোধ থাকে, ঘৃণা থাকে, আর সে কারণেই সেগুলো ধ্বংসকে ডেকে আনে। কিন্তু নজরুল ইসলামের বিদ্রোহ ছিল অন্যরকম। সেখানে রাগ ছিল কিন্তু ঘৃণা ছিল না, সেখানে আগুন ছিল কিন্তু অন্ধকার ছিল না, সেখানে যুদ্ধ ছিল কিন্তু লক্ষ্য ছিল শান্তি। আর যদি নজরুল আমাদের মধ্যে থাকতেন, হয়তো বলতেন, মানুষকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ করো, যদি ভালোবাসো তাহলে বিভেদ ভুলে হাত বাড়াও, যদি ভালোবাসো তাহলে সত্যের পথে দাঁড়াও, কারণ ভালোবাসা কখনো কাপুরুষ হয় না, ভালোবাসা হয় সাহসী, আর সেই সাহস থেকেই জন্ম নেয় প্রকৃত বিদ্রোহ। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা যখন বলছি বিদ্রোহ থেকে ভালোবাসা, তখন আমরা এমনই এক হৃদয়ের গল্প বলছি যে গর্জে উঠেছিল, আবার সেই হৃদয়ই পৃথিবীকে ভালোবাসতে শিখিয়েছিল। তাই বলা চলে নজরুলের বিদ্রোহ ছিল তার পথ চলা, ভালোবাসা কিন্তু ছিল তার একমাত্র গন্তব্য। তাই শ্রোতা বন্ধুরা, আজকের মতন আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। তবে জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহী জলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরুক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 শুনবেন হায়ামনি খরাং এবং 6:55 ককবরুক ফোন লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 শুনবেন স্থানীয় সংবাদ, তারপর ককবরুক সংবাদ ও বিজ্ঞাপন শুনবেন সকাল 7:45 যুববাণী, সকাল 8:40 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায় এবং সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর যে শ্বেতার সঙ্গে খানি রচাবু, সকাল 11:00 চিরায়ত, বেলা 2:30, 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স এবং বিকেল 4:00 আজকের শিল্পী আর যে মহুয়ার সঙ্গে, 5:00 রাগে অনুরাগে, 6:30 খোলা আকাশ অতিথি শিল্পী দেবমাল্য রায় সঙ্গে আর যে মানালি, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 রংমহল, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, রাত 9:02 শামি গজল, রাত 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনবেন আর যে মানালির সঙ্গে বিষয় ইচ্ছে ডানা, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি কিন্তু প্রয়োজনে পরিবর্তন হতে পারে। সবাইকে জানাই শুভরাত্রি। স্টুডিওর ঘড়িতে রাত 11:35 শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে FM গোল্ডের অনুষ্ঠান, চলবে সকাল 6:00 পর্যন্ত।